ডাক্তার হাসি মুখে বলিলেন, চলুন না, ভাগ্য পরীক্ষা করিয়াই আজ দেখা যাক। সহসা এক সময় অপূর্ব প্রশ্ন করিল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি অ্যানার্কিস্ট? ডাক্তার অন্ধকারে তাহার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার কাকাবাবু কি বলেন? তিনি বলেন, সব্যসাচী একজন ভয়ানক অ্যানার্কিস্ট। আমি যে সব্যসাচী এ সম্বন্ধে আপনার কোনো সন্দেহ নেই? না। অ্যানার্কিস্ট বলতে আপনি কি বোঝেন? অপূর্ব এই প্রশ্নের হঠাৎ জবাব দিতে পারিল না, একটু ভাবিয়া কহিল, অর্থাৎ কিনা রাজদ্রোহী, যিনি রাজার শত্রু। আমাদের রাজা এদেশে থাকেন না, থাকেন বিলাতে। লোকে বলে অতিশয় ভদ্রলোক, আমি তাকে কখনো চোখে দেখিনি, তিনিও আমার কখনো লেশমাত্র ক্ষতি করেননি। তার প্রতি বৈরী ভাব আসবে আমার কোথা থেকে অপূর্ববাবু? যাদের আসে তাদেরই বা কি করে আসে বলুন, তাদেরও তো কোনো অনিষ্ট তিনি করেননি। ডাক্তার সবেকে মাথা নাড়িয়া কহিলেন, তাই আপনি যা বলছেন এদেশে তো তা নেই, একেবারে মিছে কথা। তাহার কণ্ঠস্বরের প্রবলতায়, অস্বীকার করিবার তীব্রতায় অপূর্ব চমকিয়া গেল। অবিশ্বাস করার সাহস তাহার হইল না, অথচ দেশে কিছু যে একটা আছে, ছেলেবেলা তাহার গায়ে যে তাহার আঁচ লাগিয়া গিয়াছিল, এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবা না থাকিলে কোথাকার জল যে কোথায় গিয়ে গড়াইতে পারিত, ইহা সে বড় হইবার পদ পর পদে পদে অনুভব করিয়াছে। একটু ভাবিয়া কহিল, রাজা না হন, রাজকর্মচারীদের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ছিল এ কথা তো মিথ্যে নয় ডাক্তারবাবু। ডাক্তার অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না, তারপরে ধীরে ধীরে বলিলেন, কর্মচারীরা রাজার ভৃত্য, মাইনে পায়, হুকুম পালন করে, একজন যায় আর একজন আসে, এটা সহজ এবং মোটা কথা। কিন্তু এই সহজকে জটিল এবং মোটাকে নিরর্থক সূক্ষ্ম করে মানুষ যখন দেখতে চায় তখনই তার সবচেয়ে বড় ভুল হয়। সেই জন্যে তাদের আঘাত করাকেই রাজশক্তির মূলে আঘাত করা বলে আত্মবঞ্চনা করে। এত বড় মারাত্মক ব্যর্থতার নেই। অপূর্ব একটু চুপ করিয়া কহিল, কিন্তু এই ব্যর্থ কাজ করবার লোক কি ভারতবর্ষে নেই? হয়তো থাকতেও পারে। আচ্ছা ডাক্তারবাবু, এরা সব আজকাল কোথায় থাকেন, কি করেন? তাহার ঔৎসুক্য এবং ব্যগ্রতায় ডাক্তার শুধু মুচকিয়ে হাসিলেন। অপূর্ব কহিল, হাসলেন যে? ডাক্তার তেমনি হাসি মুখে বলিলেন, আপনার সেই কাকাবাবুটি উপস্থিত থাকিলে কিছু বুঝিতেন। আপনার বিশ্বাস আমি একজন অ্যানার্কিস্টদের পাণ্ডা, তার মুখ থেকে কি এর জবাব আশা করতে আছে অপূর্ববাবু? নিজের বুদ্ধিহীনতার একটা সুস্পষ্ট ইঙ্গিতে অপূর্ব অপ্রতিব হইল, মনে একটু রাগও করিল, কহিল, আশা করা সম্পূর্ণ অনুচিত হয়তো হতো আজ যদি না আপনারা আপনাকে আমাকে দলভুক্ত করে নিতেন। মেম্বারদের এতটুকু জানার অধিকার আছে এ বোধ করি আপনারা অস্বীকার করেন না? এ তো ছেলে খেলা নয়, ভীষণ দায়িত্ব আছে যে। আছেই তো। ডাক্তারবাবু হাসিলেন, এই সুমিষ্ট হাসি এবং নিরাতঙ্ক সহযুক্তি ঠিক ব্যঙ্গোক্তির মতোই অপূর্বর কানে বাজিল। বিদ্রোহী দলের বাঁধানো খাতায় যাহার নাম লেখা হইল তাহার প্রশ্নের এই উত্তর, এর বেশি জানিবার তাহার প্রয়োজন নাই। মনে মনে ভীত ও ক্রুদ্ধ হইয়া এই লোকটিকে আজ সে ভুল বুঝিল, কিন্তু এই ভুল সংশোধন করিয়া পরবর্তীকালে বহুবারই তাহাকে দেখিতে হইয়াছে, কোনো অবস্থায় কোনো কারণেই ইহার মুখে হাসি, উদ্বেগে এবং গলার স্বরে কোনো উত্তেজনা চঞ্চল হইয়া ওঠে না। তিনি যে সব্যসাচী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে, রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। পথের দাবির কিছুটা পর্ব শুনলাম আমরা, সব্যসাচীর কথা, ডাক্তারবাবু বলে যিনি পরিচিত তার কথা, এবং এই তর্ক বিতর্ক, উত্তর প্রতিউত্তর সব কিছুর ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি করতে পারি শরৎচন্দ্রের লেখার মধ্যে। কেন যে শরৎচন্দ্র সে সময় অমর কথা সাহিত্যিক ছিলেন, তার লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারি। 9903653992 তে আপনারা প্রচুর মেসেজ পাঠিয়েছেন, মেসেজগুলো আগে একটু পড়ে নিই, তারপর যদি আবার সময় পাই তাহলে পথের দাবির খানিকটা আর একটু অংশ আমরা শোনানোর চেষ্টা করব। আজকে একজনের অভিমানের পত্র দিয়ে শুরু করি। জয় হিন্দ উজ্জ্বলদা, গত শুক্রবার স্বাধীনতার আগের দিন চিরন্তনীতে আমার মেসেজটা পড়া হয়নি, আমার মেসেজটা আপনি কোনো কারণে স্কিপ করে চলে গেলেন। সবার মেসেজ পড়ার পর সময় থাকতে থাকাতে থাকায় একটা গান শোনালেন, কিন্তু আমার মেসেজটা বাদ হয়ে গেল, আমার খুব খারাপ লাগলো। গতকাল নেটওয়ার্ক ইস্যু থাকায় চিরন্তনী শুনতে পাইনি, আজ চিরন্তনী শুনছি, আবার 5 দিনের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখেছেন। আসলে সত্যি কথা বলি একদম ভেতর থেকে, আপনারা সবাই আমাদের এই চিরন্তনী পরিবারের একটা অংশ। আপনাদের প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাদের ভীষণভাবে ছুঁয়ে যায়। যখন আপনারা ভালো লাগাগুলো প্রকাশ করেন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা আমাদের যেমন আনন্দিত করে, উদ্বেলিত করে, তেমনি যদি কখনো কোনোভাবে দুঃখ পান, সেটা আমার কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, সেটাও কিন্তু ছুঁয়ে যায়। বিশ্বাস করুন, সত্যি সত্যি আপনার মেসেজটা আমি স্কিপ করে গেছি, এটা ইন্টেনশনালি নয়, হয়তো মানে কোনোভাবে, অনেক মেসেজ আসে তো পরপর পরপর পড়তে হয়, কোনোভাবে হয়তো মেসেজটা মানে চোখে পড়েনি। যদি চোখে পড়ে, আমি খুব চেষ্টা করি যে শেষ মুহূর্তেও গানের মধ্যে দিয়ে মানে গানটাকে একটু কমিয়ে পড়বার, কারণ আপনারা এত কষ্ট করে ভোরবেলায় উঠে শুধু অনুষ্ঠান শোনেন না, মোবাইলটা হাতে নিয়ে একটা বার্তা পাঠান আমাদেরকে, মানে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য, আপনারা যে শুনছেন সেই শোনার ভালো লাগাটুকু পৌঁছে দেওয়ার জন্য। মানে আমি আপনার কাছে সত্যি সত্যি মার্জনা চাইছি, যদি মানে আপনাকে যে দুঃখটা দিয়েছি সেটা তো মুছতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আরও নতুন কিছু ভালো জিনিস শুনিয়ে সেই দুঃখটা অন্তত মোছার চেষ্টা করার সুযোগ পাব। আর সবথেকে বড় কথা কি জানেন, খুব ভেতরের একটা কথা বলি, প্রাণের একটা কথা, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ যদি আপনাদের লাগে কখনো কোনো ক্ষেত্রে,

সেই ভালো কাজটা দায়িত্ব থেকে যায়, একটা বড় পরের কাজগুলোর সঙ্গে, যাতে আরও ভালো জিনিস আমরা তৈরি করতে পারি সেটাই। সুতরাং এক্ষেত্রে এই যে খারাপ লাগাটা আপনার লেগেছে, এটা কিন্তু আমাদেরও সত্যি সত্যি খুব ছুঁয়ে গেল। আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, সরি। তবে এই যে আপনি জানিয়েছেন ভালো খারাপ লাগাটুকু, এটাও কিন্তু অনেকখানি, অনেকেই খারাপ লাগাটা না শুধু মনের মধ্যে রেখে দেয়, জানাতে পারে না। বন্ধু তাকেই তো বলে যে ভালো এবং খারাপ দুটোকেই বলতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলে যাচ্ছি বাকি পর্বগুলোতে চট করে। সপ্তাহের শেষ চিনন্তনী শুনতে বসলাম, গল্প ও গানের অনুষ্ঠান ভরে যাক সৌভিক সরকার কসবা হালতু থেকে। অনেক ধন্যবাদ সৌভিক আপনাকেও। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, গতকাল ছিল ভারতের 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিন উৎসবের আবহে রঙে রঙে দিনটা ছিল রঙিন। স্বাধীনতা যোদ্ধাদের স্মরণে নমনে ছিলাম পতাকা তলে, আকাশ বাতাস মুখর হয়েছে বন্দে মাতরম জয় হিন্দ সমবেত বলে। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। শুভ সকাল দাদা ভাই, নতুন গল্প শুনছি পথের দাবি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই, সুপ্রভাত চিরন্তনী শ্রোতা বন্ধুরা। বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। সুসামঞ্জস্য গান দিয়ে সব্যসাচীর গল্প শুরু হলো, আপনি সে সময়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ধরছেন। ধুলো ঝেড়ে পথের দাবির মতো বইগুলো টেনে বার করবার উৎসাহ যোগাচ্ছেন আপনি, এবং আপনার মতো সঞ্চালকদেরও আজ খুব প্রয়োজন, যারা আধমরাতের ঘা মেরে বাঁচাবে। আমার একটা লেখার শেষের দুটো লাইন, না পারার ব্যর্থতাকে কৃতিত্ব দিয়ে জীবনকে জিতিয়ে দেওয়া যায় না। কবিতায় আগুন না ঝরিয়ে আগুনের তাপে নিজেকে ইস্পাতের মতো তৈরি করো। মুখের আগুনে নয় কর্মের আগুনে পুরুক জীবন, সূর্যের মতো তেজ আনো মনে, শিরোনাম নয় আগুন হয়ে ওঠো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। আপনার নামের মধ্যে আগুন রয়েছে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন, মজা করলাম। যাই হোক, এরপরে নিবেদিতা সেন শাওরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ চিরন্তনীতে শুনছি শরৎচন্দ্রের পথের দাবি। কতবার পড়েছি এই উপন্যাস, অপূর্ব এবং ভারতীর দেশের প্রতি সংগ্রাম, ডাক্তারের চরিত্র, আজ আবার সেই কালোজয়ী উপন্যাস আপনার কণ্ঠে শুনছি। এসব উপন্যাস কখনো পুরনো হয় না, যতবার পড়ি ততবার নতুনভাবে এসব চরিত্র আবেগ সৃষ্টি করে। সত্যি তাই, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, ভোর চারটে উঠে তোমার পথপানে চেয়ে বসে আছি। যদিও গত সপ্তাহে এবং শুক্রবারে আমার লেখা পড়া হয়নি, তবুও হাল ছাড়িনি, দেখি কতদিন আমার ওপরে এই শাস্তি চলে। সঙ্গে আছি সাতটা পর্যন্ত। ইতি নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারটাও মিস করে গেছি, তার মানে হয়তো একটা ব্যাপার হতে পারে, জানেন তো, মানে সাধারণভাবে আমার মেসেজ ঢুকলে পরে আমি মেসেজ পড়ি, কিন্তু অনেক সময় যে কোনো কারণেই হোক, নেটওয়ার্ক ইস্যু বা ইত্যাদি কারণে, হয়তো সেই মেসেজগুলো একটু পরে ঢুকেছে, ছটার পরে, আমি জানি না, মানে নাও হতে পারে কিংবা হতেও পারে। মোট কথা, আমি যদি সামনে মানে কোনোভাবে খেয়াল করতাম তাহলে অবশ্যই পড়তাম। আপনারও এই খারাপ লাগাটার জন্যে ক্ষমা চাইছি, আর কি বলি বলুন। আচ্ছা এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মটর থেকে লিখছি, আজ চিরন্তনীতে অপূর্ব আন্তরিক আনন্দমঠ না, এটা পথের দাবি। গতকাল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার পবিত্র দিন উদযাপন করা হলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগরতা মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবাই ভীষণভাবে ঋণী। ফুটবল প্রেমী দিবসে দেশ সেবার কথা, চিরন্তনী তুমি মোদের হয়ে উঠেছ সখা, পথের দাবি চিরন্তনীতে বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, পথ কোথায় সঠিক পথ, আলোর নাহি রেখা, শরৎচন্দ্রের উপন্যাসে খুঁজব পথের দেখা, জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণে, অপূর্ব এই ক্ষণ, সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন, সব্যসাচীরা যুগে যুগে দেশের জন্য লড়ে, তাদের রক্ত ঘামে এই দেশ উঠছে ভরে, স্বাধীনতার অধিকার চেতনার উচ্ছুরণ, অপূর্ব পঠনে তুমি ভরেছ আমাদের মন, চরৈবীতি চিরন্তনী বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর এই নিবেদন থাকবে মননের রেশ। অরিজিৎ দাস অধিকারী, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন পথের দাবি, সুমিত্রা দেবীর কাহিনী ভালো লাগছে। আমার দাবি, গতকাল কোনো কেন চিরন্তনী শুনতে পাইনি, অনলাইনে লিঙ্ক দেওয়া হয়নি, আমরা FM-এ শুনি। দণ্ডবত দাদাভাই, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। হ্যাঁ, গতকাল ইন্দ্রাণী ছিল, ইন্দ্রাণী গতকাল বিভিন্ন
মানে যেহেতু স্বাধীনতা দিবস ছিল, বিভিন্ন বিপ্লবীদের ছোট ছোট কিছু গল্পের কোলাজ করেছিল, খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠান। তবে কোনো কারণে হয়তো সেটার একটা সমস্যা হয়েছে, হয়তো জানি না, সবই তো আমাদের নেটওয়ার্কে চলে না, মানে এই নেটওয়ার্ক ইস্যু কালকে হতেই পারে, একটা বিশেষ দিন ছিল সেই জন্যে, হয়তো সেই জন্য আপনাদের মেসেজগুলো আমরা আগের দিন মিস করে গেছিলাম, জানি না, তবে কিছু একটা হয়েছিল। গুড মর্নিং চিরন্তনি, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর অ্যান ইন্সপায়ারার, ইউর ইন্সপিরেশান লুকস আ ভেরি নিউ ওয়ে টু পারফেক্ট ডিরেকশন, ইউর গড গিফটেড ভয়েস চার্মস মি, স্টে হ্যাপি স্টে হেলদি, গুড মর্নিং আনন্দ কুমার কর, ধর্মপুর ইন্দপুর বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও এই যে ভালো লাগাগুলো প্রকাশ করেছেন এবং আমাদের জন্য যে আরও বেশি কি বলবো উইশ করেছেন, তার জন্য সত্যি সত্যি ধন্যবাদ। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো আজকের গান, গল্প সমৃদ্ধ হলাম, খুব সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, আজ রবিবারের চিরন্তনী শুনছি পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ, শুনতে খুব ভালো লাগছে, আজকের দিনে ফোন ব্যবহার এত বেশি যে বই পড়ার হয় না, চিরন্তনী অনুষ্ঠানের মাধ্যমে তবুও তো কিছুটা পাঠ শুনে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, স্বাধীনতা দিবসের পরবর্তীকালে পথের দাবি প্রাসঙ্গিক। সুপ্রভাত, মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনী, প্রিয় বন্ধু, গতকাল 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে, ঠিক পরদিনই অর্থাৎ আজ চিরন্তনীর আসরে উজ্জ্বলবাবুর কণ্ঠে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র সব্যসাচীর বীরত্ব গাথা পাঠ, খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। এই কালজয়ী অংশের পাঠ বর্তমানে স্বাধীন ভারতের সাধারণ মানুষের মনে গভীর আবেগ ও উদ্দীপনা তৈরি করেছিল, এটি আমাদের মনে করিয়ে দেয় যে কত রক্ত ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। উজ্জ্বলবাবুর এই সুন্দর পাঠের মাধ্যমে বিপ্লবীদের সেই মহান আত্মত্যাগ আজ আবার নতুন করে সবার হৃদয়ে উজ্জীবিত হল। সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা জেলা বাঁকুড়া থেকে লিখেছেন, অনেকদিন পরে আপনার বার্তা পেলাম, ধন্যবাদ। পথের দাবি নয়, স্বাধীনতার দাবি, এখানে স্বাধীনতা কখনো স্বাদহীনতায় পর্যবসিত হবে না। কাল যন্ত্রের রসিকতা যন্ত্রণা দিয়ে গেছে, দীপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। মানে স্বভাবগতভাবেই আপনি ছোট্ট দু লাইনের মধ্যে দিয়ে আপনার অনেক কথা প্রকাশ করেছেন, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, চিরন্তনীর অমোক গুণে তৃষা মেটে তৃষিত প্রাণে, 80তম স্বাধীনতা দিবসের রেস্ট এনে আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে সব্যসাচী কেন্দ্রিক পাঠ, খুবই প্রাসঙ্গিক। উজ্জ্বল ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় কাহিনীর চরিত্রগুলো জীবন্ত দৃশ্যমান হয়ে উঠেছে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প পাঠ ও অপূর্ব অসাধারণ, ভীষণ ভালো লাগলো। বন্দে মাতরম মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বল দাদা ভাই, প্রথমে 80তম স্বাধীনতা দিবসে আপনাকে এবং সমস্ত ভারতবাসীকে স্যালুট। চিরন্তনী নিয়মিত শুনতে পারি না, তবে আজ শুনছি শরৎচন্দ্রের সব্যসাচীর গল্পে আপনার গলায় দারুণ লাগলো। দীপং কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, অনেকদিন বাদে আপনার পত্র পেলাম, খুব ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানগুলোতে আমরা মানে আমার নিজের অবশ্যই অনুষ্ঠান কখনো শোনা হয় না, কারণ কথাগুলো সবই তো হাওয়ায় মিলিয়ে যায়। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কখনো কখনো এটাকে রেকর্ড করে রাখেন, সেগুলো যদি কখনো পাওয়া যায় তাহলে হয়তো শুনতে পারি। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, এই লেখার বাইরেও প্রচুর মানুষ আছেন যারা অনুষ্ঠান শোনেন, যারা আমাকে পরবর্তীকালে হয়তো অন্য কোনোভাবে জানান যে তাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের এই বিভাগের প্রচুর মানুষ আছেন যারা শোনেন এই অনুষ্ঠানগুলো, তারাও জানান। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, উজ্জ্বল দাদা ভাই, গতকাল নেটওয়ার্ক সমস্যার জন্য শুনতে পাইনি, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কালকে একটা বড় সমস্যা হয়েছিল, বুঝতে পারছি আপনারা সবাই যেভাবে লিখেছেন। বন্দে মাতরম, জয় হিন্দ, গতকাল নেটের সমস্যা থাকায় শোনা হলো না চিরন্তনী, যাই হোক শুভ সকাল, ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী, শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, অনেক ধন্যবাদ আপনাকেও। উজ্জ্বল দাদা, গল্প আর গানে অনেক সুন্দর হচ্ছে, অপেক্ষা রইল পরের সপ্তাহের জন্য। ওড়িশা কটক থেকে কে লিখেছেন, চঞ্চল রায়, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকেও। বার্তা কারা পাঠিয়েছেন, সময় তো হু করে ছুটছে দেখছি বাবা, ভেবেছিলাম যে হয়তো সবটা পড়ে উঠতে পারবো না, কারণ এত লেখা এসেছিল, তবু পড়ে ফেললাম, যাই হোক। এরপরে কে লিখেছেন দেখা যাক, শুনি, স্বাধীনতার আলো লাগলো এসে এই প্রাণের মাঝে, হৃদয়ের এই মন্দিরে আজ মঙ্গল শঙ্খ বাজে, সেরায় সেরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি, শিরায় শিরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি,
তাই তো এই নয়ন মাঝে সব

স্বপ্নের জালবুনি, স্বাধীন স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা, স্বাধীন হৃদয় পর মানুষের এই অকুল ডাক মনকে দিল নাড়া। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, আজ 30শে শ্রাবণ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ দিবসের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই ভক্তিপূর্ণ প্রণাম, শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। উজ্জ্বল ভাই আজ পথের দাবি আর গান শুনছি এক কথায় ভীষণ ভালো লাগছে, মন থেকে বলছি এইভাবেই চিরন্তনী এগিয়ে চলুক এই আশা, আগামী দিনে আবার কথা হবে। কেমন আসলে ভালো লাগাগুলো যে আপনারা ভীষণভাবে মন থেকেই বলেন এটা আমরা জানি, আর যখন ভালো লাগায় মানুষ নিবিষ্ট হয়ে যায় তখন তার প্রকাশগুলো না খুব অল্প, খুব স্বচ্ছন্দ হয়। অনেক সময় আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে ভালো লাগায় বুঁদ হয়ে গিয়ে তারা হাততালি দিতেও ভুলে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে, বারবার করে ধন্যবাদটুকুই বলছি। ভোরের সাথী, চিরন্তনী, প্রতিপর্বের মতো আজও শুনছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে আপনার কণ্ঠ যেন জীবন্ত হয়ে উঠল। একটা ছোট ছোট কবিতা পাঠলাম ক্ষুদিরাম বসুকে নিয়ে, অভিজিৎ মণ্ডল লিখেছেন, মেদিনীপুরে জন্ম হলেও কর্ম ভারত জোড়া, ছোটখাটো চেহারা হলেও বীরের তকমা পরা, বাবা মা তাকে ছেড়েছে আগেই, মানুষ দিদির কাছে লেখাপড়ার চেয়েও বেশি ভালোবাসত দেশটাকে, মুচিপাড়ায় ডোমপাড়ায় ঘুরে বেড়াতো, নামা খাওয়া ভুলে ব্যায়াম কুস্তি লাঠি খেলা ভালোবাসত, সাহসী এমন ছেলে। মাস্টারদা দিয়েছিলেন তাকে অত্যাচারী কিংসফোর্ডকে শাস্তির ভার, প্রফুল্ল চাকরিকে সঙ্গে নিয়ে ছুড়ল বোমা, দুর্ভাগ্যবশত কিংসফোর্ড বেঁচে গিয়েছিল সেইবার। 1908 সালের 11ই জানুয়ারি দুজন ব্রিটিশ মহিলার ওপর বোমা ছড়ার অপরাধে ফাঁসির আদেশ হলো জারি। 18 বছরের ক্ষুদিরাম একটু ভয় না পেয়ে দেশের জন্য হাসি মুখে পড়লেন ফাঁসির দড়ি। অভিজিৎ মণ্ডল, মাস্টারদার কি বলেছিলেন না একটু অন্যরকম, বারিন খোসবা ইত্যাদি আছে হয়তো ছিলেন, ঠিক আছে। তো এত সুন্দর করে লিখেছেন এটাই ভালো লাগা। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলংপাড় আসাম থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করলাম, নেটওয়ার্কের সমস্যা থাকলে চিরন্তনী শোনা হয় না, আজ সুন্দরভাবে শুনতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ। সত্যি এটা আমার নিজেরই কিন্তু অনেক সৌভাগ্য যে আপনারা মানে এই যে শুনেছেন, শুনতে পেরেছেন এটাই। FM গোল্ডের সাউন্ড ঠিক হচ্ছে না, আচ্ছা কেউ একজন FM গোল্ডে এটাকে কিউ করছেন, তিনি লিখলেন FM গোল্ডের কথা, আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরাও শুনছেন, তারা নিশ্চয়ই সেটাগুলোকে কোনোভাবে কিছু চেষ্টা করবেন। তবে আজকে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আজকে বন্দে মাতরম দিয়ে শেষ করব, আর একটু পরেই পরম অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকে ভোরাই এবং নমস্কার করুন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে গিফট টু হিউম্যানিটি
1: ভোরাই শুনছেন 107 FM রেইনবোয়ে আর এই মুহূর্তে আপনার সঙ্গে আছে পরম। নতুন ভোর, নতুন সকাল, নতুন আলোয় জেগে ওঠা প্রাণ, আর সেই সব কিছুর সঙ্গে আমাদের একাত্মতা। আমরা তো সেখানেই বেঁচে থাকার মন্ত্র খুঁজে পাই। ভোরাই, আজ রবিবারের ভোরাই, আজ চিঠিপত্রের ভোরাই।
2: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনি।

0: হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: প্রভাতী সুরের সেই মূর্ছনায় আজ আমরা প্রভাতের সুর সাধনায় মগ্ন ভোরাই। লিখছেন তাপস সাহা শেওড়াফুলি হুগলি থেকে। কোনো কারণে তোমার পাঠানো প্রভাতের রং ধরানো সুরের ছোঁয়া না লাগায় আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখা দেওয়ার ফলে হয়তো আমার স্মৃতির ক্যানভাসে সেভাবে তোমার বিষয়টি ধরা দেয়নি। তবুও মন তো অন্য কিছু চায়, আর সেই চাওয়া, সেই চাহিদা মেটাতেই অবশেষে আমার অন্তরাত্মা তোমাকে জানায় আমার একটি বিষয়, আমার প্রভাতী সুরের মনের কথা। প্রভাতী সুর তো সেই পুজোর আগে দুর্গা মাকে কৈলাস থেকে মরতে আসার আহ্বান করতেই রেডিওতে প্রভাতের আলো ফোটার আগে আধো ঘুম জড়ানো সেই সুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর ধ্বনিতে আমাদের চিত্তে অনুরণিত হতে থাকে। জাগো তুমি জাগো, অথবা সর্বভূতে সেই ছড়িয়ে পড়া বাণী যা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। দিনভর সেই প্রভাতী সুর মনের মধ্যে লেগেই থাকে, অনুরণিত হতে থাকে। জানি না আর কোন প্রভাতী সুর আমাদের বাঙালির হৃদয়ে সেভাবে স্থান করে নিতে পারবে কি না। তবে পরিশেষে নিজের অন্তরের কথা তোমার কাছেই বলতে চাই যে ভালো লাগা, কোনো আধুনিক গানের সুর অনেক সময় প্রভাতে ঘুম ভাঙার পরেও গুনগুন করি, অনুরণিত হতে থাকে সেই সকল কাজের মধ্যেও। এর প্রকৃত কারণ কি আমার ঠিক জানা নেই। লিখছিলেন তাপস সাহা শেওড়াফুলি হুগলি থেকে। প্রভাতী সুর একটা নতুন সকাল নতুন করে জীবনের পথে এগিয়ে নিয়ে যায়, আর সে সময় যে সুরটা বাঁধা থাকে আমরা অনেকক্ষণ গুনগুন করতে থাকি সেই সুর। সেই সব সুরে মায়া বাঁধা থাকে, বাঁধা থাকে আলোর গান। আর অবশ্যই বাঙালির হৃদয়ে শরৎ আলোর একটা আলাদাই মোহ। ক্যালেন্ডার বলছে আজ 30শে শ্রাবণ, আরো 2 দিন বাকি রয়েছে শ্রাবণ মাসে, তারপর ভাদ্র। হিসেব করলে ভাদ্র মাস বর্ষাকাল নয় বটে, তবু এ ভরা ভাদরে বৃষ্টি কম হয় না। কিন্তু আমরা সুর খুঁজি, আলোর সুর, শরতের সেই মায়া ভরা আলো যা সোনায় ভরে দেয় চারদিক।

পরমের সঙ্গে রয়েছেন ভোরাইয়ে। আজ রবিবারের ভোরাই 107 FM রেনবোয়ে ভোরাই শুরু হয়েছিল স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত আরও একটি, এবার শ্রীকান্ত আচার্য।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: প্রভাতী সুর মানুষের মনের ভিতরের তারটা বেঁধে দেয় ঠিক জায়গায়, যাতে সারাটা দিন চলতে পারে সুরে তালে ছন্দে লয়ে, কোথাও কোনো বিচ্যুতি না ঘটে। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, লাভপুর, বীরভূম থেকে

লিখেছেন প্রভাতী সুর। শব্দের আক্ষরিক অর্থই হল সকালের সুর বা ভোরের সঙ্গীত। সহজ কথায় বলতে গেলে সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে যেসব গান বা সুর বাজানো হয় তাই তো প্রভাতী সুর। কার্তিক মাসে পঞ্চানন বৈরাগ্যী খঞ্জনি বাজিয়ে গাইত রাই জাগো রাই জাগো। সুকোশারি বলে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনাগরের কোলে। ছোটবেলায় বিছানায় শুয়ে কি মধুর লাগত সেই সুর, বিছানা ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখতাম অবাক দৃষ্টিতে। সেই কোন ভোরে উঠে গ্রাম থেকে এসে গোটা গ্রাম পরিক্রমা করে যেতেন তিনি। ছড়িয়ে পড়ত প্রভাতী সুর, যেন ভোরের ঘুম ভাঙানোর জন্যই এই গানের সৃষ্টি। প্রভাত সময়ে সচি রাঙিনা মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। সকালের পরিবেশের সঙ্গে উপযুক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন। আবার জাগো হে এই নগরবাসী সকালের ঘুম ভাঙানো সুর পরিচিত ঐতিহ্যবাহী গানগুলোর একটি। আজও গ্রাম বাংলার বুকে প্রভাতী সুর শুনতে পাই, তবে তার আদল পাল্টেছে। আগে ছিল খঞ্জনি, তারপর এলো খোলকর্তাল, নানা বাদ্যযন্ত্র। প্রভাতী সুরে এখন আধুনিকতার ছোঁয়া। প্রভাতী সুর প্রাণের সুর, মন ভালো করা সুর। এই সুর আমাদের দিন শুরু করে, দিন ভালো যায়, মন উছলিয়া উঠে প্রভাতী সুরের মূর্ছনায়। পঞ্চানন বৈরাগ্য দেহত্যাগ করেছেন সেই কবে, তবু আজও হৃদয়ের মধ্যে গুনগুনিয়ে ওঠে প্রভাতী সেই সুর, রাই জাগো রাই জাগো। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়ালাপুর, বীরভূম থেকে লিখে পাঠিয়েছিলেন এই চিঠিটি। এরপরে আরো একটি চিঠি রয়েছে বীরভূমেরই, গোহালিয়াড়া থেকে লিখেছেন ত্রম্বক রঞ্জন সেন। প্রিয় ভোরাই, কখনো তুমি কখনো আমি কখনো আমরা সবাই এই পৃথিবীর আলো বাতাসে অনায়াসে আসি যাই, হেসে খেলে, হেসে হেসে খেলা, খেলে খেলে হাসা। পৃথিবীটা খুব ছোট, পাশ থেকে শুনি কারা যেন বলে তুমি সখী আগে ফোটো। মিষ্টি বৃষ্টি আকাশে কখনো তাণ্ডব বাজ ঝড়, তুমিও ব্যস্ত আমিও শশক বাঁচাতে প্রিয় ঘর। তখনই তোমার তখনই আমার দুটো চোখ যায় মিলে, ঘরের ভিতরে মেঘ ঝড় কাটে মন উড়ে যায় নীলে। এভাবেই সুখ স্বভাবে প্রেম, আমরা যে ভারতীয় ভালোবাসা ঘুরি ওড়াতে ওড়াতে প্রাণ করি রমণীয়। তোমার আমার কথায় বাজে শ্রীরামকৃষ্ণ নাম, স্বরলিপিটা গোপনে নীরবে সারদা মায়ের ধাম। আহা আপনাকে চিনলাম, আহা নিজেকে জানলাম। ভালোবাসা নিয়েও ধন্যবাদ আনতে ত্রম্বক রঞ্জন সেন। চিঠির মধ্যে কাব্যরসের মিশেল আর তারই সঙ্গে প্রাণের কথা, সেই সুর যা বেজে চলে নিরন্তর সেই ভোর থেকে সারাটা দিন, সূর্যের প্রথম আলোটা চোখে এসে পড়ার পর থেকেই মনের তারে গুনগুনিয়ে ওঠে কোনো সুর। এখন হয়তো আর শোনা যায় না, হয়তো কোনো সুর ছোটবেলা থেকে একইভাবে বেজে চলেছে মাথার ভিতরে, কানের ভিতরে, মরমে, অন্তরে। চিঠিতে রয়েছি আজ ভোরাই, রবিবারের ভোরাইয়ে চিঠিপত্র, আর ভোরাইয়ে এই অগস্ট মাসে প্রভাতী সুর। চিঠি পড়ব আরও একটা, হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে, বীরভূমের পর

শাশুড়ি ঝাড়গ্রামে। হিরণময়ী সাহু লিখছেন, ভোরের সাথী ভোরাই, রাতের গভীর অন্ধকার যখন ফিকে হতে থাকে, আমার গাছপালা ঘেরা পরিবেশে আমি পূব আকাশের দিকে তাকাই। ভোরের শুকতারা তখন জলজল করেছে, বলে, কি গো, ঘুমের জড়তা এবার কেটেছে? চেয়ে দেখো প্রকৃতি কিভাবে তার অবগুণ্ঠন উন্মোচন করছে। প্রকৃতি ধীরে ধীরে জেগে উঠছে, অবলোকন করো, মন তৃপ্তিতে ভরে উঠবে। এমন নৈসর্গিক সৌন্দর্যের নেশায় আমি প্রতিটা ভোর বুঁদ হয়ে যাই। পূব আকাশে উষার লজ্জার রাঙা আভা ধীরে ধীরে গাঢ় হয়। পাখিরা বাসার মধ্যে ডানা ঝাপটে দিবসকে স্বাগত জানায়। মধুর কুজনে পক্ষীমাতা যেন তার শাবকদের বলতে থাকে, ভোর হলো, দোর খোলো, কুকুমনি ওঠো রে। বেশ খানিকটা সময় আমি প্রভাতের অদ্ভুত এক সুরের মায়াজালে বন্দী হয়ে পড়ি। দুটো দোয়েল দরজার কাছে তারের উপর বসে শিস দিতে থাকে। আলো আঁধারির মজার খেলায় আধার পিছু হটে ধীরে ধীরে। গাছ থেকে শিশির পড়ার টুপটাপ শব্দ, ফুলগুলো ধীরে ধীরে নিঃশব্দে পাপড়ি মেলতে শুরু করে। দূর থেকে ভেসে আসে ভোরের রাগিণী, ভাসে আকাশে বাতাসে ঘুম ভাঙা বিহগীর কোলাহল। মনটা কি গভীর প্রশান্তিতে ভরে যায়। সেই সূর্যি মামা পূব আকাশে যেই উঁকি দেন, অমনি আমি প্রভাতী সুরের মায়াজাল থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে আপন কাজে মন দিই। শুভেচ্ছান্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম। নিজের কাজ, নিজের মন সবটা গুছিয়ে নিতে কোথায় যেন সাহায্য করে এই প্রভাতী সুর, নতুন করে জেগে ওঠার এক আনন্দ মন্ত্র।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: মিলন সভা। ভোরের আলো ফুটে উঠতেই এই বিশ্বজুড়ে শুরু হয় এক মিলন সভা। যে যেখানে ঘুমিয়ে পড়েছিল তার নতুন করে জেগে ওঠা, আর একে অপরের সঙ্গে মিলন, সেই তো এক আনন্দ গানের নতুন সূচনা। ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে শুনছিলাম অতুল প্রসাদ সেনের এই গানটি। আনন্দ গানে ভরে ওঠা আমাদের জীবন, আর সেই সুর রেখে যাওয়া জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো মনের ভিতর সেই সুর গুনগুন করে। চিঠিপত্রে রয়েছি আজ রবিবারের ভোরাইয়ে পরম 107 FM রেইনবোয়ে আপনার সঙ্গী। প্রিয় ভোরাই, চিঠি লিখছেন শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, আমরা চার বোন যে ঘরে ঘুমোতাম, বাবা সেই ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ভারত তীর্থ আবৃত্তি করতেন। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ঘরের চৌখাটে দাঁড়িয়ে বাবা আবৃত্তি করতেন ভারত তীর্থ, আবার কখনো গাইতেন রবীন্দ্রসঙ্গীত, ওঠো ওঠোরে বিফলে প্রভাত বহে যায় যে মেলো আখি। এমন কত গান কৈশোরেই বাবাকে চিরতরে হারিয়েছি, কিন্তু বাবার কণ্ঠের সেই প্রভাতী সুর আজও ঘুম ভাঙানিয়া হয়ে বাজতে থাকে। আমার এই তপবনে নানান পাখির ঘরকন্না কিচিরমিচির, পাখিরা ঠিক ভোর হতে না হতেই জানলায় এসে বসিয়ে দেয় প্রভাতী সুর। এখনো তোর ভাঙে না ঘুম যে, মতিঘুরো কঞ্জনি বাজিয়ে গান শুনিয়ে যান, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই। মন্দ মধুর প্রভিত প্রভাত সমীরে লাগে চঞ্চলতার দোলা, প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুম গন্ধে বিহঙ্গম গীত ছন্দে তোমার আভাস পাই। জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নবজীবনে, রেডিওর কলার টিউন বেজে ওঠে, কাজের বার্তা আসে, শুরু হয় দিন। শ্রাবণ শুভেচ্ছায় শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর। আপনাদের চিঠি এমনই সুন্দর, পড়ার সময় কোথাও কখনো এতটুকু বিচ্যুতি হলে নিজেরই মনটা কেমন খারাপ হয়ে যায়। হয়ে যায় বটে, তবু তারপর ভাবি এই চিঠি আপনাদেরই, আর তার আনন্দ আমাদের সকলের। তাই চিঠিতেই ফিরি বরং আবার। নিত্যানন্দ দাস শালিকোঠা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখে পাঠাচ্ছেন ভোরাই প্রভাতী সুর।

প্রিয় ভোরাই, খুব মনে পড়ে মাটির গন্ধ ছুঁয়ে থাকা সেই সব প্রভাত, স্বর্ণালী প্রভাতের কথা। তুলসীতলায় ধূপের গন্ধ, পাখিদের কিচিরমিচির, মোরগের কোকরক্ক, পাশের বাড়ির রেডিওতে বেজে চলা ভোরের রাগ, বেনুবালা বৈষ্ণবীর কণ্ঠে সেই গান, রাই জাগো রাই জাগো, আর একই সঙ্গে গোয়ালার ডাক, দুধ নেবে গো দুধ। এখন সেসব দিনের কথা ভাবলে বড় নস্টালজিক হয়ে উঠি। কি অদ্ভুতভাবে আমাদের মন মহুয়ায়, আমাদের মন মহুয়ায় এক অনন্য স্নিগ্ধতার সোপান, যেন ভালোবাসার নদী বইয়ে দিত। আর এখন সেই সব প্রভাতি সুর কেমন যেন উল্টে পাল্টে গিয়েছে। ভোর এখন শুরু হয় মোবাইলের অ্যালার্মে আর হোয়াটসঅ্যাপের

ভোর থেকে। ভোর থেকে মানুষের মোবাইল এখন হাতের মুঠোয়, ভোর থেকেই মোবাইলের স্ক্রিনে বন্দি মানুষ। এছাড়াও আজকাল অধিক রাত জাগাজাগির পর নিদ্রার বিভোরতায় ভোরটা কখন যে হারিয়ে যায় টেরটিও পাই না। তবে এখনও অনেকে প্রভাতী সুরের মনোহারি মূর্ছনায় আমাদের মনের ঘরে সুখ শান্তির মুগ্ধতা ছড়ায় বই কি। আমাদের গ্রামের মসজিদ থেকে ভেসে আসে পবিত্র আজানের সুর, পাশের মন্দির থেকে ভেসে আসে শঙ্খধ্বনি, তারই সঙ্গে মিলেমিশে যায় পাখিদের কিচির মিচির ডাক। আসল কথা, এখনো সেই স্নিগ্ধতাপূর্ণ প্রভাতী সুর আমাদের থেকে হারিয়ে যায়নি। হারিয়ে গেছে আমাদের সময়, ধৈর্য গ্রহণ করার মানসিকতা, এগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। না হলে এই পৃথিবীটা আজও একই রকম সুন্দর, ঠিক যেমন ছিল আগে। নিত্যানন্দ দাস শালিকোঠা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন মনের মতো এই চিঠিটি। এরপরের চিঠি সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। ভোরের সাথী ভোরাই, ঘুম ভেঙে প্রভাতে প্রথমে ব্রহ্মা মুরারি স্ত্রী পুরকান্ত ভানু শশী রবি ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রে হাহু কেতু কুর্বন্তু সর্বে মম সুপ্রভাতম, এই মন্ত্র মনে মনে উচ্চারণ করে সকল দেবতাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে রেডিওর সুইচ অন করি। শুরু হয় সানাইয়ের সুর। এরপর ক্রমান্বয়ে সুভাষিত সঙ্গীতাঞ্জলি, সুরের সাথে সুর মিলিয়ে শুরু হয় আমার দিনের কার্যাবলী। ইতিমধ্যেই আমের গাছে কোকিলের কুহুতান, ছোট কারিপাতা গাছের ফাঁকে মুনিয়া পাখির সুমিষ্ট সুর, পেঁপে গাছ লেবু গাছের পাতায় পাতায় চড়াই শালিক ঘুঘুদের কিচিরমিচির সুর ভেসে আসে, পায়রার দল চলে আসে চাল খেতে আর বকবকম সুর ভাজতে থাকে, ঝোটন বুলবুলি লেজঝোলা পাখিরা কিচির মিচির করে ডেকে খাবার সংগ্রহে বেরিয়ে পড়ে, আর কাকেদের কাকারব সে তো মনে করিয়ে দেয় সকাল হতেই তারা ময়লা পরিষ্কার করার কাজে নেমে পড়েছে। চৈত্র বৈশাখ আর কার্তিক মাসে হরিনাম সংকীর্তনের দল বেরোয় ভোর চারটে থেকে, রাই জাগো বলে শুকোশারি ডাকে, কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের ক্রোড়ে, হরে কৃষ্ণ। প্রভাতী নামের মূর্ছনায় ঘুম ভাঙে, আড়মোড়া ভেঙে উঠে পড়ি দৈনন্দিন কাজে নামতে হবে যে। নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে চিঠিটি লিখেছিলেন সোমা মুখোপাধ্যায়। দিগন্তের নীল যখন লাল হয়ে ওঠে তখনই তো বেজে ওঠে সুর। এখনো অবধি যে কটি চিঠি পড়েছি তার মধ্যে প্রভাতী সুরের অনুষঙ্গে উঠে এসেছে কিছু কিছু প্রিয় নাম,

ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ রবিবার, তাই চিঠিপত্রের আসর। পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন চিঠি। প্রিয় ভোরাই, রাত্রির দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে যখন পূর্ব দিগন্তে প্রথম আলোর রেখা ফুটে ওঠে, তখন প্রকৃতি যেন এক অনুপম প্রভাতী রাগিনীতেই জেগে ওঠে। শিশির ভেজা ঘাসের ডগায় সূর্যের সোনালী কিরণ মুক্তোর মতো ঝলমল করে, আর মৃদুমন্দ সমীরণ ফুলের গন্ধ বয়ে এনে হৃদয়কে স্নিগ্ধতায় ভরিয়ে তোলে। পাখিদের কূজন যেন নবজীবনের আহ্বান, মন্দিরের ঘণ্টার ধ্বনি যেন আত্মার অন্তর্গত প্রার্থনার সুর। প্রভাত কেবল দিনের সূচনা নয়, আশা সাহস সম্ভাবনার এক নব অধ্যায়। প্রতিটি মানুষ সূর্যোদয়ে যেন মনে করিয়ে দেয় অন্ধকার কখনো চিরস্থায়ী নয়, প্রতিটি অন্ধকারের পরেই শুরু হয় আলো। তাই প্রভাতের নির্মল আলো জীবনের ক্লান্তি মুছে দিয়ে নতুন স্বপ্ন দেখার প্রেরণা যোগায়। কবির কলমে এই প্রভাত কখনো প্রেমের প্রতীক, কখনো জাগরণের মন্ত্র, কখনো আবার মানবতার দীপ শিখা। নদীর কলতান, পাতার মর্মর ধ্বনি, দূর আকাশে উড়ে চলা পাখির সারি, সব মিলিয়ে সৃষ্টি হয় এক অনির্বচনীয় সুরলহরী যা হৃদয়কে নির্মল ও উদার করে তোলে। তাই প্রতিটি প্রভাতের সঙ্গে আমরা অঙ্গীকার করি সত্য, সৌন্দর্য ও শুভ বোধের পথে এগিয়ে চলব, কারণ প্রভাতী সুর কেবল প্রকৃতির সঙ্গীত নয়, এটি মানুষের অন্তর্জাগরণের এক চিরন্তন আহ্বান যা জীবনকে আলোকিত করে, মনকে পবিত্র করে, আগামী দিনের পথে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছিলেন চিঠিটি। চিঠি রয়েছে আরও, অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন। প্রিয় ভোরাই, তোমার এই মাসের বিষয়ের প্রেক্ষিতে শুনতে পাচ্ছি সেই প্রভাতী সুর। শীত ভোর কুয়াশায় ঢাকা দিয়েছে বাইরের পরিবেশ, ভোর চার ঘটিকায় আমার মায়ের ঘুম থেকে উঠে পড়া, ব্যস্ততা এমনভাবে শুরু, প্রথমে কাঠের রেডিও খোলা, তারপর পরনের কাপড় পরিবর্তন করে আমাদের বাড়ির চারদিকের ফুল গাছে ফুল তোলা। আমার মা গুনগুন করতেন কালি কালি বল রসনা, অন্যদিকে রেডিওয়ে ভেসে আসত শ্রীকুমার চট্টোপাধ্যায়, না আমি ভুল বললাম, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের ভক্তিগীতি কালি কালি বল রসনা, আর গানের শেষে উচ্চারিত হতো নানা কথা। এখনো মা গাছে গাছে ফুল তোলে, কিন্তু সেই সুর আর ভেসে আসে না। কালের নিয়মে আজ সব কিছু বন্ধ হয়েছে, ছেলেবেলায় সেই প্রভাতী অনুষ্ঠান এখন শূন্যতায় পড়ে আছে বাগান জুড়ে। কয়েক বছর হয়ে গেল এখন কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকি, অ্যাপের মাধ্যমে আকাশবাণীর সঙ্গে আছি। এখন প্রভাতী সুর শুরু হয় গীতাঞ্জলি দিয়ে, আর তারপর একে একে নানা অনুষ্ঠান। অর্জুন সিং আমতা হাওড়া রামচন্দ্রপুর থেকে লিখে পাঠিয়েছিলেন। চিঠিতেই রয়েছি আজ। এবার বিশ্বনাথ পাকড়াশি শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন। স্পেশাল চায় চায় ভে

ভৈরবী, ভৈরবী নয় ভৈরব ভোরাই, সম্বোধন করেছেন বিশ্বনাথ পাকরাশি। ভৈরব ভোরাই স্পেশাল চায়, আজ ভোরে এই ছিল ঘুঘুর বোল। ঘুঘুর বোল স্পেশাল চায়, চায় কর্ণকুহরের দরজা নেই, তাই রব এসে ধাক্কা মারে চৈতন্যে, বালিশ চাপা দিই কানে। রান্নার দিদি আসেননি, চা বানাতে অনেক দেরি, তবু আশ্বাসেই আমেজ। গতকাল বোধহয় ওরা এসেছিল, উচ্চতর ক্লাস ক্লাস, প্রতিদিন নতুন বাণী সপার্ষদ গাইতে থাকে ওরা। একটু বেলা হতেই হারিয়ে ফেলি নানা চিন্তারণ্যে, আজ লিখে ফেলেছি নিশ্চিন্তি। পাড়ায় এক সময় এক এক পাখির জন্য এক একটা সময় নির্ধারিত। ভোরে ঘুঘু, মানুষের মধ্যে ঘুঘু মানে মোড়ল, ওরা কি জানে, কষ্ট পাবে জানলে। শুধু তাই নয়, ভিটায় ঘুঘু চড়ানো খুব বাজে ব্যাপার। আমাদের পাড়ায় তো প্রত্যেকের বাড়ির ছাদে কি কার্নিশে ওরা প্যারেড করে দেমাকে, কই তেমন বড় বিপদ তো কারুর ঘটে না। তাহলে ঘুঘু এত দুর্নামের ভাগী হয় কেন? ভোরে ছাদে উঠে দেখেছি একটা ঘুঘুর ডান পায়ের পাতা নেই, আছে কেবল ডাঁটিটা, হয়তো কোনো জায়গায় বেকায়দায় আটকে গিয়েছিল, প্রাণ বাঁচাতে জোর করে বের করেছে। সে গম্ভীর মুখে ঘাড় ঘুরিয়ে বাকিদের কমান্ড দেয়, আমার মন খারাপ কি পড়তে পারে? একটু বেলায় অন্য কোথাও ওদের ডিউটি, তখন এখানে রাজত্ব করে অন্যরা, ইতস্তত। ঘরে নেমে এসেছি, বেলা গড়িয়েছে, জানলার গ্রিলে বসে তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে ডাকছে একটা শালিক, বিরক্ত লাগে। খেয়াল করি শালিক বলছে, করোড় করোড় টাকা, করোড়। আগা পাশতলা ভাবতে গিয়ে ভয় করে, দরাম করে বন্ধ করে দিই জানলাটা। বিশ্বনাথ পাকরাশি, শ্রীরামপুর, হুগলি থেকে লিখে পাঠিয়েছিলেন এমন একটা চিঠি। চিঠি না বলে আয়না বললে কি খুব ভুল হবে? মনের ভিতর পাক খাওয়া কথাগুলো কেমন করে যেন সুর পেয়ে বেরিয়ে পড়েছে, লেখা হয়ে গেছে মোবাইলে, আর তা চলে এসেছে ভোরাইয়ের কাছে। চিঠিতে আছি, আজ রবিবার, চিঠির ভোরাই। ভোরাই, প্রিয় ভোরাই, লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। তোমাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। রাতের দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে যখন পূর্ব আকাশে সূর্যের রশ্মি প্রথম ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতি যেন এক নতুন সুরে জেগে ওঠে। পাখির কূজন, শিশির ভেজা ঘাস, দোল খাওয়া পাতার মৃদু শব্দ আর নির্মল বাতাস মিলিয়ে সৃষ্টি হয় এক অপূর্ব প্রভাতী সুর। প্রতিটি সকাল আমাদের মনে করিয়ে দেয় জীবন থেমে থাকে না, গতকালের ব্যর্থতা দুঃখ কিংবা ক্লান্তি পেরিয়ে আজ আবার নতুন করে শুরু করার সুযোগ এসেছে। তাই ভোর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। যে মানুষের প্রতিটি প্রভাতকে ইতিবাচকভাবে গ্রহণ করে, সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি অর্জন করে। হাসি মুখে দিন শুরু করা, প্রকৃতির সৌন্দর্য অনুভব করা, মানুষের প্রতি ভালোবাসা আর নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই হোক আমাদের নিত্যদিনের অঙ্গীকার। প্রভাতের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি জ্ঞান, সততা, মানবিকতা আমাদের মন থেকে অজ্ঞতা ও সংকীর্ণতা দূর করে। প্রতিটি ভোর হয়ে উঠুক শান্তি, সৌন্দর্য, কল্যাণের বার্তাবহ। প্রভাতী সুর আমাদের শেখায় প্রতিটি সূর্যোদয় এক নতুন সম্ভাবনার নাম। মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে লিখে পাঠিয়েছিলেন এই চিঠিটি।

অন্ধকার কেটে আসুক নতুন ভোর, নতুন শুরু, নতুন করে এগিয়ে চলা। ভোরাই থেকে বিদায় নেবে পরম, দেখা হবে ওপার ঘন্টায়। নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেক্রিনি, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইচিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোন অতিক্রম করে এই রিলে শেষ হয়। হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে এই সূর্যপথ তিরঙ্গার আয়োজন করা হয়। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভা স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিক, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গালপাট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেইরি কমপ্লেক্সে একটি নতুন কারখানা শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটি আজ ইউজিসি নেট জুন 2026, সিএসআইআর নেট, আইসিআর অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশনের সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গুনতে গুনতে পুরো সময়, আর গুনতে গুনতে ফুরিয়ে যায় দিন। কিন্তু সেই দিন ফুরিয়ে যাওয়ার আগেই আপনার কাছে রয়েছে পরম, কারণ ঘড়ি বলছে 8:07 হয়ে 12 সেকেন্ড, আর গুনতে গুনতে একটু একটু করে বেজে যাবে 10টা। তার আগে আপনার সাথে হবে অনেক কথা। আজ এই যে রবিবার পরম এসেছে, একটু আনইউজুয়াল ব্যাপার আর কি। রবিবার সাধারণত পরম আসে না, কিন্তু আজ এসেছে, আগামী রবিবারও আসবে, তারপরে রবিবারও আসবে। আপনাকে দিয়ে যাচ্ছে কথা, না কোনো কথা দেওয়ার সময় হয়নি, এই তো সবে শুরু। যাই হোক, 107 FM রেনবো আপনি শুনছেন, নমস্কার কলকাতা, রয়েছে পরম আপনার সঙ্গে। আজ রবিবার 16 আগস্ট 2024 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের 228তম দিন, আর বছর শেষ হতে বাকি রয়েছে মাত্র আর মাত্র 137টা দিন। ক্রমাগত এদিকটা বেড়ে যাচ্ছে, ওদিকটা কমে যাচ্ছে, অর্থাৎ নতুন বছরের অনেকগুলো দিন আমরা পেরিয়ে এসেছি, আর হাতে রয়েছে আরও মাত্র কয়েকটাই মাত্র দিন। এরকমই চলতে থাকে জীবন, গুনতে গুনতে তো দিন ফুরিয়েই যায়। যেমন বলছিলেন শ্রেয়া ঘোষাল, সে একটা নস্টালজিক গান থেকে, মানে গানে বলছিলেন আর কি, ছবিটার নাম ছিল হেমলক সোসাইটি। যাই হোক, ফিরে আসি আবার আজকের দিনের কথায়। ক্যালেন্ডার বলছে যে আজ 16 আগস্ট 2024 সাল, আর বাংলা ক্যালেন্ডার বলছে আজ 30শে শ্রাবণ 1433 সন। শ্রাবণ মাসের এই 32 দিনের মধ্যে বাকি রয়েছে আর 2 মাত্র দিন। আগামী মঙ্গলবার কোথাও কোথাও হবে মনসা পুজো, আর সম্ভবত না সম্ভবত

61টা দিন বাকি রয়েছে দুর্গাপুজো আসতে। এবছরে দুর্গাপুজোয় অবশ্য একটু বেশি দিন আছে বলে মনে করছেন অনেকেই, অনেক পঞ্জিকা বলছে সপ্তমী দুদিন, কিন্তু কোথায় কীভাবে পালন করা হবে সেটা আমি এখনও অবধি ঠিকঠাক জেনে উঠতে পারিনি। ছোটোবেলায় কিন্তু এরকম বেশ অনেক আগে থেকেই কাউন্ট করতাম কদিন দুর্গাপুজো, কটা জামা হবে, কটা কীভাবে, কিন্তু সেসব কোথায় যেন হারিয়ে গেছে, যেরকম হারিয়ে যায় আর কি, ওই গুনতে গুনতে দিন ফুরিয়ে যাওয়ার সময় হলে যা হয় না। সকালবেলায় সব কথা থাক, আপাতত জেনে নেওয়া যাক আজ এই 16ই অগস্ট দিনটা কী কী কারণে বিখ্যাত। যদি আপনার জন্য হয় এই দিনটা ভীষণ বিশেষ তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা। আজ রবিবার সকাল সকাল রয়েছে পরম আপনার কানের পাশে। আজকের উইকেন্ডটা মানে এই একটা সপ্তাহান্তের যে ছুটি আর কি, আর সপ্তাহান্তও বলা যায় না জানেন, আসলে কোনো কোনো দেশে রবিবারটাকে সপ্তাহের শুরুর দিন বলা হয়। কি পজিটিভ ভাবুন যে সপ্তাহের শুরুর দিনেই আপনি ছুটি পাচ্ছেন, তারপরে আপনি যাবেন দু একটা দিন কাজ করবেন আবার ছুটি পাবেন। যাই হোক, আজ 16ই অগস্ট দিনটা কোথায় কেমনভাবে কাটে ইতিহাসে জেনে নেওয়া যাক ডায়েরির পাতা উল্টে। সেটা 1687 সালের কথা। ইতিহাস বলছে আজকেরই দিনে জপ চর্ণকের সঙ্গে মুঘল শাসনকর্তাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আর তারই ফলে ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার এবং পোতাশ্রয় নির্মাণের অনুমতি পেয়েছিলেন। সুতানুটি, শোভাবাজার সুতানুটি আজকাল আমরা তো মেট্রো স্টেশনের দৌলতে সকলেই জানি। সুতানুটি অবশ্য একটা বড় এলাকা, কলকাতার অন্যতম একটা অংশ হচ্ছে সুতানুটি আমরা জানি। তো সুতানুটির সুতানুটি এলাকায় অস্ত্রাগার আর পোতাশ্রয় নির্মাণের অনুমতি পেয়েছিল ব্রিটিশেরা, ব্রিটিশেরাও বলা যায় না, জপচার্ণক পেয়েছিলেন মোগল শাসনকর্তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। আজকেরই দিনে বলছে ইতিহাস 1687 সালের কথা। 1843 সালে আজকের দিনে ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য প্রথম প্রকাশ পেয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকা। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশ আজকেরই দিনে 16ই অগস্ট 1843 সাল। 1873 সালে আজকের দিনে কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার। বাংলা থিয়েটারের অন্যতম এক যাত্রা বেঙ্গল থিয়েটারের হাত ধরে, আর সেই বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে 1873 সালে। আজকের দিনে জন্ম অভিনেতা সাইফ আলী খানের, সেটা 1970 সালের কথা। আজকের দিনে জন্ম অভিনেত্রী মনীষা কৈরালার, তিনিও 1970 সালে আজকেরই দিনে জন্মেছেন। কি ভাবা যায়, দুজন অভিনেতা একই দিনে জন্মদিন। আর শুধুই তো জন্মের কথা নয়, কোনো কোনো মানুষের চলে যাওয়াও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1977 সালে আজকের দিনে প্রয়াত হয়েছেন এলভিস প্রেসলি, আজকের দিনে প্রয়াত হয়েছেন 1997 সালে নুসরত ফতে আলী খান, দুজনেই তাদের কণ্ঠের জন্য বিখ্যাত। 2018 সালে আজকের দিনে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 2020 সালে আজকের দিনে প্রয়াত হয়েছেন চেতন চৌহান, আন্তর্জাতিক ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসক চেতন চৌহানেরও মৃত্যুদিন আজই। আর যদিও তার তিরোধান দিবসকে আমরা খুব একটা মনে রাখি না, আমরা জন্মদিনটাই মনে রাখি, তার বিভিন্ন কারণ আছে। ভারতীয় দর্শন এই মৃত্যুকে, এই ঘর ছেড়ে ও ঘর যাওয়াকে অন্যভাবে দেখে। ভারতীয় দর্শনের একটা অংশ এভাবেই মনে করে যে এ যাওয়া তো নয় যাওয়া, তবুও এই নরদেহ, এই নশ্বর শরীর একদিন না তো একদিন তার জীর্ণতা স্খলন করবেই। 1886 সালের কথা, আজকেরই দিনে প্রয়াত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। আজ তারও প্রয়াণ দিবস, তিরোধান আজকেরই দিনে ঘটেছিল। নমস্কার, কলকাতায় রয়েছেন পরমের সঙ্গে। আজকের দিনটা ভীষণ সুন্দর হয়ে উঠুক সকলের জন্যে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা। আর সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম, তখনও তিনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন, তার কণ্ঠে শুনছিলাম এই নস্টালজিক গানটা বাঁশুরি। আর যে গ্রাম থেকে ভেসে আসে বাঁশির সুর, আমরা তাতেই হয়ে থাকি মোহিত। আর নিজের কোন সুরটা ভালো লাগে সেটা নিয়ে তো কথা হতেই পারে না, আজকে এটা নিয়ে কথা হবে না, একেবারেই না। যা কথা হওয়ার ভরাই তো হয়ে গেছে, পরম আপনার কাছে জানতে চাইছে না এসব কথা। আসলে আজ রবিবার, মনটা একটু ফুরফুর করছে, একটু উড়ু উড়ু আছে। সত্যি কি উড়ু উড়ু, নাকি একেবারে ল্যাদ খেয়ে আছেন, এখনও ঘুম চোখ মেলতেই পারেননি? হতেই পারে, সব কিছুই হতে পারে, পরমেরও সেরকমই।

একটা মনের মধ্যে ভাবভঙ্গি রয়েছে, কিন্তু এই দিন কি আর বসে থাকে, এই সব দিন কি করে যেন হুস হুস করে বেরিয়ে চলে যাবে। আর ঠিক তখনই তো আবার মনে হবে মানডে ব্লুজ, কাল আসছে সোমবার, না সকাল থেকে এইসব কথা বলবার কোনো প্রয়োজন নেই, বরং আজকের দিনটাকে একদম এনজয় করতে পারলে কোনো অসুবিধা নেই। কোথায় কোথায় কি ঘটছে না ঘটছে আপনি না হয় একটু জেনে নেবেন, একটু আধটু পড়াশোনা করে নেবেন। এত কথা বলছি না, কিন্তু তার আগে বলতে চাই যে আজকের দিনটা বিশেষভাবে ন্যাশনাল এনার্জি মাল্টিপ্লায়ার ডে হিসেবে পালন করা হয়। এই রবিবার দিনের কথা সে কথাই বলছি, আমাদের দেশে নয়, ন্যাশনাল মানে আমাদের দেশে নয়, সব বিদেশেটি দেশে হয়, মোটামুটি আমেরিকার কথাই আমরা বলে থাকি, আমরা একটু আলাদাই ব্যাপার স্যাপার। যাই হোক, আমাদের দেশে এই সমস্ত দিন পালন করা হয় না, কারণ আমাদের এত সময় নেই। যাই হোক, বলা হচ্ছে এনার্জি মাল্টিপ্লায়ার ডে, যা কিনা আপনাকে খানিকটা একটু এনার্জি দেবে, আপনি যেই যে ঝিমিয়ে পড়ছেন, নেতিয়ে পড়ছেন, এইসব জিনিসগুলো থেকে আপনাকে একেবারে বার করে আসবে, আনবে। কী করে আনবে? অবশ্যই কিছু না কিছু আপনাকে করতে হবে, তার মধ্যে যেমন এক্সারসাইজ রয়েছে তেমন কিছু না কিছু ভালো খাবার দাবার রয়েছে যেগুলো আপনি খেতে পারেন। আসলে এই দিনগুলো পালন করার বিশেষ উদ্দেশ্যটা একটাই, ওই আর কি, যা হোক আর কি, মানে ক্রেতাদের একটু আকৃষ্ট করা। তো কী কী খেলে আপনি ভালো থাকবেন সেটাই মূলত নির্ধারণ করবার জন্য, নিজেদের ব্যবসা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই দিনগুলো পালন করা হয়। কিন্তু আমরা যদি একটু এই দিনগুলোর ভালো দিকটা ভাবতে পারি, তাহলে ক্ষতি কী? এই যে আজ রবিবার, সকাল থেকে আপনি হয়তো বাজারে যাবেন, একটা মাছ কিনে আনবেন, দারুণভাবে কষিয়ে রান্না করবেন, খাবেন, তা অথবা গাছ বাজারে যাবেন, গাছ কিনে আনবেন, ফুলের গাছ, মনটা ভালো লাগবে, তাতেই হয়তো আপনার এনার্জি বেশ গুণের পর গুণ হয়ে যাবে, দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে যাবে, যাতে আপনি গোটা সপ্তাহটা ভালো থাকতে পারেন। আর এরও বাইরে এমন হতেই পারে যে সকাল থেকে আপনি শুধু একটা পাখির ডাক শুনেছেন আর তাতেই মনটা ভালো হয়ে গেছে। যাই হোক না কেন, আজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মনে করতেই পারেন যে আমার এনার্জিটাকে একটুখানি মাল্টিপ্লাই করে নিতে হবে, করতেই হবে, কারণ বেঁচে থাকতে হবে আরও অনেকগুলো দিন, আর সেই বেঁচে থাকাটাকে সবচেয়ে সুন্দর করে তোলবার দায়িত্ব এক এবং একমাত্র আমারই। না না, আমি পরমের কথা বলছি না, মানে আমি আপনার কথা বলছি আর কি, মানে যার জীবন তার দায়বাহী। হ্যাঁ, এটার পরিষ্কার কথা, পরম এসে মাইক্রোফোনে আপনার সাথে একটু কথা বলতে পারে বটে, কিন্তু দায় আপনার, আপনাকেই আপনার জীবনটা সুন্দর করে তুলতে হবে, আর সেই কারণেই আপনি ভালো থাকবেন আপনার মতো করে। পরম তো আছেই, ভালো লেগে যাবে আপনার এদিকে ওদিকে সেদিকে যা কিছু আছে এই পৃথিবীর বুকে। ছবি থেকে মধুবন্তী বাগচী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় আপনি রয়েছেন পরমের সঙ্গে। আর আজ রবিবার, ওই যতই এনার্জি মাল্টিপ্লাই করতে বলি না কেন, যে আমরা গত কয়েক বছরে একটুখানি কুঁড়ে হয়ে গেছি কি আরও বেশি, না এটা নিয়ে কথা বলবো না, বরং গত কয়েক বছরের প্রেক্ষিতে একটা নতুন জিনিসের কথা বলতে চাই, ওয়ার্ক ফ্রম হোম। আমরা জানতামই না যে এরকম বাড়ি থেকেও কাজ করে দেওয়া যায়। কোনো কোনো সেক্টরে এরকম কাজ রয়েছে যেগুলো মোটেও কোনোভাবেই বাড়ি থেকে করে দেওয়া যায় না, আর সেই ধরনের কাজের সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি আমরা জানি। কিন্তু কোনো কোনো মানুষের কাজ এরকম রয়েছে যেটা তারা বাড়িতে বসে করতে পারেন, একদমই করতে পারেন। আর এই যে অভ্যেসটা আমাদের করে দিয়েছে করোনা, আমাদের আজকাল বেশ মনে হয় বাড়ি থেকে কাজটা করে দিলেই তো হতো। হ্যাঁ, পরমেরও মাঝে মধ্যে মনে হয়, যখন পরম সকালবেলা ঘুম থেকে ওঠে তখন মনে হয় আচ্ছা আমি যদি বাড়ি থেকেই এতগুলো কথা বলে দিতে পারতাম সকাল 10টা পর্যন্ত, তাহলে কি মন্দ হতো, নাকি আমাকে আবার সেই গিয়ে স্টুডিওয়ে বসতে হবে। সত্যি মনে হয়, সত্যি বলছি মনে হয়, কিন্তু কিছু করার নেই, আসতেই হয়, কারণ স্টুডিওটা তো আমার বাড়িতে আমি তুলে নিয়ে যেতে পারি না। কিন্তু কিছু কিছু কাজ থাকে যেগুলো বাড়ি থেকে করে দেওয়া যায়, আর সেই ওয়ার্ক ফ্রম হোমে আমরা কিন্তু একটুখানি আটকে পড়েছি। ওয়ার্ক ফ্রম হোম কি আদৌ ভালো না খারাপ, এই নিয়ে নানা রকম কথাবার্তা রয়েছে। আর আজকের দিনটা, ওই আবারও বলছি, আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ওয়ার্ক ফ্রম হোম ফর ওয়েলনেস ডে হিসেবে। আমরা কিন্তু অনেকেই যারা এই ধরনের কাজ করি তারা জানি, মাঝে মধ্যে ছুটি না নিয়ে যদি একটা দিন আমাকে অফিসে একটু বাড়ি থেকে কাজ করতে দিত, তাহলে হয়তো আমি একটু এনার্জি পেতাম। ওই এনার্জির সঙ্গে আবার কানেক্টেড যে একটু না হয় একটু দেরি করে শুরু করতাম, বা একটু ঠিক সময় স্নানে না গিয়ে একটু বেঠিক সময় স্নানে যেতাম, কারণ আমাকে তো বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, আমার ইচ্ছে করছে না আজকে চুলটা বেঁধে আবার বেরোই, তার তাইতে এই এলোমেলো চুলেই যদি আমি একটু বাড়ি থেকে কাজটা করে দিতাম, তাতে অফিসের কী বা এমন ক্ষতি হতো, কাজটা তো আমি করে দিচ্ছি ফর ওয়েলনেস, নিজের ভালো থাকার জন্য একটা সময় যদি আমরা পাই, তাহলে কি বাড়ি থেকে কাজ করা যায়? আপনি কি কথা বলতে চাইছেন এই বিষয়টা নিয়ে? আপনার কি সত্যি কখনো এরকম মনে হয়েছে আহা একটু যদি বাড়ি থেকে কাজ করতে আমায় দিত তাতে কী বা এমন ক্ষতি হতো? দিক না, দিক না, আপনাকে কি দেয় বাড়ি থেকে কাজ করতে, নাকি আপনাকে রোজই অফিস যেতে হয় দৌড়ে দৌড়ে, আর বসের সেই রক্তচক্ষু দেখতে হয়, আবার ওয়ার্ক ফ্রম হোম চাইছো তুমি? আর ঠিক এরই বিপরীতে রয়েছেন আরও কিছু মানুষ যারা সারা দিন বাড়িতে বসে কাজ করেন, তাদের কাজ কিন্তু পুরোই না, তারা বাড়ি থেকেই কাজ করেন। তারা কত বছর ধরে বাড়ি থেকেই কাজ করছেন, বাড়িতেই কাজ করছেন, তাদের কাজ ফুরোতেই চায় না। আসুন আসুন, চলে আসুন 9903659992 নম্বরে। আজ রবিবার, একটু হাত পা ছড়িয়ে একটু কম কথা বলে একটুখানি আয়েশ করে আপনাদের সাথে আড্ডা দেওয়া যাক। রূপঙ্করের কণ্ঠে একটা গান, নজরুল গীতিই বলা যায়, মানে বলা যাওয়ার কি আছে, নজরুল গীতিই তো, কিন্তু এই মানে আর কি বেশ বেশ সুন্দর লাগে শুনতে গান। এই গান সাধারণত নমস্কার কলকাতায় তো এরকম বাজাই না, আজ বাজুক রবিবারের সকালে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোয়ে নমস্কার কলকাতা শুনছেন। আর রয়েছে আজ পরম আপনার কানের পাশে সকাল 10টা পর্যন্ত তার জ্ঞান আর গান নিয়ে। আপাতত রয়েছি একটু একটু।

0: মেঘলা মেঘলা ওয়েদারে আসলে নিম্নচাপ ছিল, আর সেই নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খণ্ডের ওপর। বৃষ্টি টিষ্টি কিন্তু ভালোই হচ্ছে আমাদের রাজ্যে, মোটামুটি বলা হয়েছিল যে বৃষ্টি হবে না, কিন্তু সত্যি বলছি এই জুলাই মাস থেকে, জুলাই মাস পড়তে না পড়তে মানে আষাঢ়ের শুরু থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় কেন জ্যৈষ্ঠেও মোটামুটি খুব যে কষ্ট দিয়েছে গরম এরমটা বলা যায় না, এটা তো প্রত্যাশা ছিল না। কি জানি এল নিনোটিনো কি যে কি করে বসে কখন বোঝা যায় না, হতে পারে আগামী বছর খুব বেশি গরম পড়লো, হতেই পারে, যাক কি হবে সেসব নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবো না। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে যেটা ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে, গভীর নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়েছে, হারিয়েছে দিয়ে সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আজ, অর্থাৎ মানে এই চব্বিশ ঘন্টায় সেটা নিম্নচাপ হয়েই থাকবে ঝাড়খণ্ডের ওপর। মৌসুমি অক্ষরেখাও রয়েছে একটা, এই মুহূর্তে ফিরোজপুর থেকে সিদ্ধি এলাকা হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ ক্ষেত্র হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে, দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে বৃষ্টি টিষ্টি কিন্তু মোটামুটি হবে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তরপ্রদেশ রাজস্থানে রয়েছে তিনটে ঘূর্ণাবর্ত, সারা দেশ জুড়ে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের একটা প্রকোপ রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণে, উত্তর পশ্চিম রাজস্থান থেকে বিস্তৃত রয়েছে, সেটা উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত গুজরাটের উপর দিয়ে সারা দেশের কথা বলছি আর কি, মোটামুটি সর্বত্রই রয়েছে মেঘলা একটা আবহাওয়ার পূর্বাভাস। আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার, আপনি বাড়িতে থাকবেন অথবা বেড়াতে যাবেন, ছাতা নেবেন কি নেবেন, অবশ্যই ছাতা নেবেন, কারণ কখন বৃষ্টি নামে এই সময় বোঝা যাচ্ছে না। তবে কতটা বৃষ্টি হতে পারে, কীরকম থাকতে পারে আকাশ বাতাস, জেনে নেওয়া যাক সরাসরি হাওয়া অফিস থেকে।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
0: হাওয়া অফিস বলছে যে আজ মোটামুটি সারাদিন আকাশ মেঘলাই থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে হালকা থেকে মাঝারি মানের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায়। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি ছিল, ছিল 95%, আর সর্বোচ্চ আর সর্বনিম্ন 78%, বৃষ্টি হয়েছে 4.3 মিলিমিটার। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে যথেষ্ট সতর্কতা মৎস্যজীবীদের জন্য, বলা হচ্ছে যে 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকতে পারে, আর সেই জন্য পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে 16 তারিখ আজ থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ পরশু পর্যন্ত 16 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই সতর্কতা রাখা প্রয়োজন রয়েছে। আর আপনার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা অবশ্যই বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ওই যেটা বলি আমি প্রায় রোজই, যে জিনিসটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খোলা তার আর খোলা ম্যানহোল, এই দুটো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ বিপদ বলে কয়ে আসে না, কখন কোথায় কিভাবে আসে আমরা নিজেরাও জানি না। তবু এতটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমরা একটু সতর্ক থাকলেই অনেক বড় বড় বিপদ আমরা এড়াতেই পারি, হয়তো হয়তো পারি, আবার হয়তো অনেক সময় পারিও না, তবে সেটা কোনো তত বড় কথা নয়, বড় বিষয়টা সতর্ক থাকা। আমরা সতর্ক থাকবো এবং বাড়ির বাচ্চাদেরও যদি একটুখানি সতর্ক করে দিই তাহলে ভালোই হয়, খুব খারাপ হয় না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এইসব গানে কেমন একটা নস্টালজিয়া আছে। আর গানটা শুনছিলাম শ্রেয়া ঘোষাল আর শানের কণ্ঠে, এই যে ঝিমঝিম ধারাতে। এই যারা গান শুনে বেশ নস্টালজিক হয়ে যান, তাদের জন্য যেমন একটা ভালো লাগা তৈরি হয়, আবার কোথাও কোথাও যেন এই যে বয়সের একটা গ্যাপ হয়, মানে বিভিন্ন প্রজন্মের শ্রোতা রয়েছেন আমার আমার এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আর কি। গান তো সময় সময় বদলে যায়, ঠিক একইভাবে নস্টালজিক গানও সময় সময় বদলে যায়। আমার জন্য যেটা নস্টালজিয়া আপনার জন্য হয়তো সেটা নয়। আপনি যেটাকে নস্টালজিয়া বলে ভাবছেন, আমি হয়তো ভাবছি এ বাবা এটাকেই নস্টালজিয়া ভাবে, আমি তো আরও পুরনো নস্টালজিয়ায় ভুগি। সম্প্রতি একটা ঘটনা এরকম ঘটেছে, একটি স্কুলের প্রাক্তনীদের গ্রুপ রয়েছে এবং সেখানে সেই স্কুলের তরফ থেকে এই গানটি, ঠিক এই গানটি ব্যবহার করে স্কুলে বৃষ্টি পড়ছিল। এখন তো বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ এবং আমাদের সময়ের মতো যারা আমরা মিলেনিয়ালস, তাদের সঙ্গে জেনজিদের বা জেন আলফাদের অনেকটাই ডিফারেন্স রয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তি এগিয়েছে বলেই তারা অনেকখানি এগিয়ে গেছে। আমরা ছোটোবেলায় এসব স্ক্র্যাপ বুক করতাম, গ্রিটিংস কার্ড দিতাম,

ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতাম, আমরা টি শার্টে লেখালেখি করতাম, যখন স্কুল ছাড়ছি তখন পেন দিয়ে সই করে টোরে দিতাম। এখনকার বাচ্চারা ভিডিও রিলস বানায়, সে সমস্ত ফেসবুকে দেয়, ইনস্টাগ্রামে দেয়, তারা স্কুল নিয়ে নস্টালজিয়ায় ভোগে, যখন সেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ইয়ে হয়, ছড়িয়ে পড়ে। তো এরকম একটি স্কুল যেখানকার প্রাক্তনীরা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে, নাম করা সব প্রাক্তনীরা রয়েছে, সেই স্কুলের, সরকারি স্কুল অবশ্যই, বাংলা মিডিয়াম, সেখানকার বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা একটা বৃষ্টির ভিডিও বানিয়েছে, যে স্কুলে বৃষ্টি পড়লে কী আনন্দই হয়। আমাদেরও আনন্দ হতো, দারুণ মজা হতো, দারুণ ভালো লাগতো। আমাদের স্কুলে কখনো এরকম রেনি ডে ফেনিডে দেওয়া হয়নি, তো স্কুলে থাকতাম, যাদের রেনি ডে দেওয়া হতো তাদের বড় আলাদা রকম মজা। যাই হোক, সেই স্কুলটির বাচ্চারা বানিয়েছে এবং এই গানটি ব্যাকগ্রাউন্ডে দিয়েছে, তাতে চটে গিয়েছেন প্রাক্তনীরা, তারা বলছেন এ আবার কী কথা, হ্যাঁ স্কুলের বাচ্চাদের এরকম বৃষ্টির মানে এটা কেমন, এই গানের সাথে কী করে নস্টালজিয়া যেতে পারে। আসলে জেনারেশন গ্যাপ বাবা, জেনারেশন গ্যাপ, প্রাক্তনীদের একাংশই আবার বলছেন এত রেগে গেলে চলবে না, আর এই জেনারেশন গ্যাপটা মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, ভাবতে হবে যে এখনকার বাচ্চারা অন্যরকম, তাদেরকে অন্যরকমভাবে ভাবতে হবে। আর প্রেম মানে নানা রকম প্রেম, শুধুই তো ছাত্রছাত্রীদের প্রেম নয়, স্কুলের প্রতি প্রেম, ইট কাট বেঞ্চ সকলের প্রতি প্রেম আছে, আর রিমঝিম ধারাতে সেই সব নস্টালজিয়া তো ভেসে আসতেই পারে। যাক, এমনি একটু বললাম কথা, আজ একটু কথাই বলবো বলে ভাবছি, কারণ আজ রবিবার আর বেশি ঘাঁটাবো না। আপনি চলে আসুন 9903659992। আসলে জানতে চেয়েছি আলস্যের কথা, আপনার অফিস যেতে ইচ্ছে করে কি করে না, মাঝে মধ্যে মনে হয় না না আজকের দিনটা যদি একটু সিএল নিয়ে নেওয়া যেত ভালো হতো, মানে ঘুম থেকে উঠেই মনে হয় না বিছানা ছেড়ে উঠবো না, আজকের দিনটা আমি সিএল নিয়ে নেবই। তারপরে মনে হয় যে সিএল নেব, তাহলে একটু বলে দেখি যদি বস অ্যাপ্রুভ করে, একটু যদি বাড়ি থেকে করে দেওয়া যায়। আরও 5 মিনিট বাদে আপনার মনে হয় আবার কে এত কথা শুনবে, যাকে চলো ওঠো আস্তে আস্তে নড়ে চড়ে চলো বেরোই অফিসে, এরম কি আপনারও হয়? সেই সব কথাই জানতে চেয়েছি আজ ওই ওই ফোন নম্বরে, যে নম্বরটা পরম মাঝে মধ্যে ভুলে যায় কিন্তু আপনি ভুলেন না কখনো। কিলবিল সোসাইটি থেকে অনুপম রায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতার ঘড়ি বলছে 7:52 হয়ে 17 সেকেন্ড। আপনি রয়েছেন পরমের সঙ্গে, আর পরম রয়েছে আপনারই অপেক্ষায়। বলবেন ওয়ার্ক ফ্রম হোম করতে ভালো লাগে, আসলে শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, আজকের দিনটা নিয়ে বিশেষভাবে কথা হচ্ছিল যে ওয়ার্ক ফ্রম হোম নিজেকে একটু ভালো রাখার জন্যে ওয়ার্ক ফ্রম হোম আজকের দিনটা বিশেষভাবে এইভাবেই পালন করা হয়। আমাদের দেশে অবশ্য করা হয় না। বলা হচ্ছে যে এই যে ওয়ার্ক ফ্রম হোম ফর ওয়েলনেস ডে, একটা দিন যেদিনকে আপনি নিজের কাজ তো করবেন বটেই, খুবই প্রয়োজন, রোজগার করাটা তো অবশ্যই প্রয়োজন, না হলে আর করবেনটাই বাকি, কিন্তু তারই সঙ্গে যে জিনিসটা আপনাকে করতে হচ্ছে সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজেকে একটু গুছিয়ে নেওয়া, নিজের ঘরদোরটাও গোছানো কিন্তু খুব জরুরি, আর তারই সঙ্গে জরুরি নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু চালনা করা, যাতে আপনি গুছিয়ে থাকতে পারেন, নিজের মনটাকে গুছিয়ে রাখতে পারেন পরিপাটি করে। সেই সব কিছু কিন্তু হয় না এই ইঁদুর দৌড়ের মধ্যে। অনেকেই 7 দিন কাজ করেন, অনেকে 6 দিন কাজ করেন, যারা 5 দিন কাজ করেন সপ্তাহে তারা তো লাকি মোস্ট, আর সময়টাও কিন্তু মোটেও বাধা নেই। বলা হয় 8 ঘন্টা 9 ঘন্টার কাজ, কিন্তু আসলে যাতায়াত মিলিয়ে সেটা মোটামুটি 12 ঘন্টায় দাঁড়িয়ে যায় প্রায় প্রত্যেকেরই ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে আবার একটু বেশি। আর ঠিক এই জায়গায় কিন্তু একটা টুইস্ট দেব ও পার ঘন্টায়। আপনি আপাতত লিখতে থাকুন যে আপনার ওয়ার্ক ফ্রম হোম করতে ইচ্ছে করে কিনা, বা সকালবেলা উঠে মনে হয় কিনা কাজ করব না আজকে, কিছুতেই অফিস যাব না, আমার একটু সময় দরকার, শুধু নিজের জন্য দরকার, জাস্ট বসে থাকবো, জানলার পাশে বসে থাকবো, কিচ্ছু করবো না, বারান্দায় বসে থাকবো, কিচ্ছু করবো না, আপনার এরকম মনে হয় কি না? নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য ওয়ার্ক ফ্রম হোম আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে? মনে হয় বাড়িতে বসে কাজ করলে আরও অনেক বেশি কাজ করতে হয়। যখন ওই দুধওয়ালার গোফে মাছি হয়, দরজায় বেল বাজে, তখনও গিয়ে আপনাকেই দরজাটা খুলতে হয়। সেসব কিছু নিয়েই 9903653992 বরম অপেক্ষা করছে, আর ওপার ঘন্টায় এই মেসেজেই থাকবে একটা অন্য টুইস্ট। আমি জানি সেটা আপনার ভালো লাগবেই লাগবে। আপাতত আপনি থাকুন পরমের সঙ্গে, শুনতে থাকুন গান, আর গান মিলন্তিতে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছিলেন যে গানটা বাজবে, সেই গানটা বাজতে বাজতেই চলে যাবে পরম ও পার ঘন্টায়। দেখা হবে নমস্কার কলকাতায় সংবাদ বিরতির পর, আর আপনার মেসেজ পড়বো, মেসেজে দেব একটা নতুন ছোট্ট টুইস্ট।
3: গান মিলন্তি, গান মিলন্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ক্ষমতায় আসার 100তম দিনে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাঁদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পও চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রামপুরহাটের পাঁচবাড়ির বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাতার 2 ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার 1 যুবক। গোপন খবরের ভিত্তিতে দিনহাটা এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন আলী এবং শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এসটিএফ। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। ধৃতদের গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়। এরা জাল নোট তৈরির কারবারের সঙ্গেও যুক্ত ছিল বলে সূত্রের খবর। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। গতরাতে বাবা ও ছেলে বাইকে চেপে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়িতে আসা দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে প্রথমে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বন্যা পরিস্থিতির এখনও বিশেষ কোনো উন্নতি হয়নি। সবং এর মধ্য দিয়ে প্রবাহিত কেলেঘাই এবং কপালেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলির বাসিন্দারা আশঙ্কার মধ্যে রয়েছেন। প্রায় 6,000 মানুষ নিদারুণ পরিস্থিতির মধ্যে বাস করছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 8:09 হয়েছে 56 সেকেন্ড, আর পরম রয়েছে আপনার সঙ্গে, কারণ চলছে নমস্কার কলকাতা। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর যেরকম

কথা ছিল, এবারে অবশ্যই মেসেজে ফিরে আসবো। আর মেসেজ করেছি আজকে, মানে মেসেজ আপনি করছেন আজকে, আপনার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে চক্কর, মানে টুক করে পড়ে ফেলবো, চট করে ফেলে ফেলবো। টুক আর চট মিলে মিশে কেমন একটা হয়ে গেছে। যাই হোক, প্রথম মেসেজটা পড়ে ফেলি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম। ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে পড়লে অফিসগুলো আর থাকবে না এবং সহকর্মীদের সাথে কাজ করার আনন্দই পাওয়া যাবে না। তার মানে যতক্ষণ ফিট অফিসটাই হেট, একদম ঠিক কথা। বাড়িতে বসে কাজ করে করে কিন্তু খানিকটা অসুবিধা হয়, কারণ অফিস পলিটিক্সটা কিন্তু আপনি যতই ওয়ার্ক ফ্রম হোম করুন না কেন কমে না। ওই মোবাইল আর ল্যাপটপের মধ্যে দিয়ে অফিস পলিটিক্সটা অফিস থেকে পার্সেল করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর তাতে খানিকটা সমস্যা হয়। কী সমস্যা হয় বলছে পরম একটু পরে। আর মেসেজ রয়েছে, ও মা মেসেজ নয় তো, কী সব পাঠিয়ে রেখেছেন আপনারা, না ভীষণ দুষ্টু। উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়েছেন, পরমদি আমার বস সারাদিন কাজের মধ্যেই, আমি আমার বস সারাদিন কাজের মধ্যেই থাকি, উইকেন্ড ছুটিতে ল্যাতখোর আমি নই, আমার ব্যবসা তাই ছুটিও নেই, ছুটির সাথে আমার সম্পর্ক ভালো নয়। এ হ্যাঁ, এইটা আমি এর আগেও শুনেছি। আর এই মেসেজগুলো পেলেই আমার মনে হয় আমি কি একই টপিক দিয়ে দিচ্ছি বারবার, হতেই পারে, হতেই পারে, সে দোষ আমার। যাই হোক, আরও একটা মেসেজ রয়েছে, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম। বাড়িতে বসে যদি অফিসের সব কাজ মিটে যায় এরকম সুযোগ কেউ হাচ্ছে করবে না, কিন্তু শরীরে সইবে না, নানা রকম রোগ ব্যাধি শরীরকে চেপে ধরবে, তাই এই বেশ ভালো আছে। আহা, অফিস গেলে যেন রোগ ব্যাধি হয় না, আট ঘন্টা ন ঘন্টা বসিয়ে রেখে দেয়, হাঁটু থেকে কোমর থেকে সব যখন খুলে যায় তখন কি আর এক্সারসাইজ করার সময় পাওয়া যায়। যাই হোক, ঘটনা হচ্ছে এটাই, বাড়ছে অসুখ বিসুখ, যেগুলো এই স্যাডেন্টারি লাইফস্টাইল ঘটিত অসুখ, অর্থাৎ এই দীর্ঘক্ষণ বসে থাকা, এক টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এগুলোর জন্য কিন্তু অসুখ বিসুখ নানারকম বাড়ছে। শুধু যারা কাজ করছেন তারাই, তাদের মধ্যেই নয়, পড়ুয়াদের মধ্যেও বাড়ছে অসুখ বিসুখ, সে তো আমরা জানি, রোজই এসব নিয়ে কথা হচ্ছে। আসলে আমরা স্মার্ট হচ্ছি, আমাদের প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, আমরা ওই আবার বলি মিলেনিয়াল যারা, বা মিলেনিয়ালেরও আগের যারা ছিলেন, জেন এক্স ছিলেন, তার আগে বুমাররা ছিলেন, সকলেই পড়াশোনা করবার সময় ওই একটা বিশেষ রচনা লিখতেন, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আর সেই রচনার প্রথম লাইনটাই এরকম থাকতো যে, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সত্যি বলছি, আজ থেকে 20 বছর আগে বিষয়টার মানে মোটেও বুঝতে পারতাম না, মনে হতো এটা একটা বলার জন্য বলা লাইন, বিজ্ঞান দিয়েছে আমাদের বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কিন্তু এই যে বেগ দেওয়া এবং আবেগ কেড়ে নেওয়া, এটার ফলশ্রুতি যে কী হতে চলেছে সেটা আমরা তখনও হয়তো বুঝিনি, কিন্তু এখন মোটামুটি বুঝতে পারছি। মনে হচ্ছে আহা, একটু আসতে বাবা, একটু আসতে দৌড়লে তো হয়, তাতে ক্ষতি তো নেই না কি। ছবিটার নাম বারিশ, আর কণ্ঠে ঈশান মিত্র, সুচিস্মিতা চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমরা ক্রমশ স্মার্ট হচ্ছি আর আমাদের রসবোধে সেই স্মার্টনেস জাগিয়ে তোলার একটা নিরন্তর প্রয়াস আমাদের হাতে চলে আসছে, মানে আমাদের মধ্যে থাকছে আর কি। আসলে এই কথাটা বলতাম না, এই কথা বলার ফাঁকে ফাঁকে যেরকম হয় আর কি, সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে হঠাৎ একটা পোস্ট ভেসে উঠলো, আপনাদের সাথে শেয়ার করি। বলছে, বাক স্বাধীনতা পেয়ে গেছেন তার মানে এই না যে কবে বিয়ে করছি সেটাও আপনি জিজ্ঞাসা করবেন। সো ফানি, যাদের বিয়ের বয়স হয়ে গেছে তাদেরকে নাকি এখন আর বিয়ে কবে করবে জিজ্ঞেস করা যায় না। আহা, এরম করলে কী করে হবে? একটু সাজুগুজু করবো, একটু খাওয়া দাওয়া করবো, তবে না বিয়ে কবে করবে এটা না জিজ্ঞেস করবার কি আছে। যাই হোক, কথা হচ্ছিল স্মার্ট নিয়ে, আর স্মার্টনেসের বিষয়টা যখনই উঠে আসে তখনই আমাদের মনে হয় আমরা তো ক্রমশ স্মার্ট হচ্ছি। স্মার্টনেস আমাদের পোশাকে, আশাকে, জুতো থেকে মাথার চুলে সর্বত্র রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে স্মার্ট হওয়াটা নাকি অতখানি ভালো না। আজকাল আবার নতুন করে বলছেন বিজ্ঞানীরা, আর সেই স্মার্টনেস থেকে খানিকটা ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনযাপন যেরকম ছিল আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে, সেই রকম যদি করে ফেলা যায় তাহলেই নাকি জীবনের সব কিছু ভালো থাকে বলে বলছেন স্মার্ট বোর্ড। এতদিন আমরা শুনলাম যে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস হতে হবে, স্মার্ট বোর্ড থাকতে হবে, সব কিছু স্মার্ট হবে, ঝকঝক তকতক করবে, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে না, বেশিক্ষণ স্মার্ট বোর্ডে বাচ্চাদের পড়াবেন না, প্লিজ আপনারা ফিরে যান আবার ব্ল্যাকবোর্ডে। যদিও ব্ল্যাকবোর্ড এখন আর চলে না, সব কিছুই হোয়াইট আর গ্রিনের মধ্যে ঘোরাফেরা করে, তাই হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারেন, গ্রিন বোর্ড ব্যবহার করতে পারেন, কিন্তু স্মার্ট বোর্ড বেশিক্ষণ নয়। এরকম একটা নির্দেশিকা নতুন করে জারি হয়েছে নয়ডার স্কুলগুলোতে, সেখানে পরিষ্কার প্রশাসন বলে দিয়েছে যে কতক্ষণ আপনি স্টুডেন্টকে স্মার্ট বোর্ডে লেখাপড়া শেখাতে পারবেন সেটা একটা নির্দিষ্ট সময়ের বাইরে কখনোই পারবেন না, কারণ তাতে পড়ুয়াদের চোখে যেমন একটা এফেক্ট পড়ছে ওই স্ক্রিন থেকে, তেমনই স্বাস্থ্যের প্রভাব মোটাও ভালো নয়, মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না পড়ুয়াদের, তাই স্ক্রিন টাইম বেঁধে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা রয়েছে। সেই স্ক্রিন টাইম শুধুমাত্র মোবাইলে নয়, বোর্ডেও, স্কুলের স্ক্রিন যে বোর্ড রয়েছে স্মার্ট বোর্ড, সেখানেও বলা হচ্ছে যে দিনে সর্বোচ্চ 30 মিনিট স্ক্রিন ব্যবহার করতে পারবে, স্মার্ট বোর্ড ব্যবহার করতে পারবে পড়ুয়ারা যারা প্রাথমিক শ্রেণীতে পড়ে, প্রাথমিক শ্রেণীগুলোতে পড়ে 1-4 পর্যন্ত, 1-4, আর যারা উচ্চ প্রাথমিকে পড়ে অর্থাৎ কিনা 5-8 পর্যন্ত, 6-8 পর্যন্ত যারা পড়ে উচ্চ প্রাথমিকে, তাদের দিনে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার বেশি ওই স্মার্ট বোর্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। আমরা স্মার্ট হচ্ছি বটে, কিন্তু আমাদের যেন কোথায় প্রকৃতি বলছে ফিরে এসো আবার মাটির টানে। সম্প্রতি একটা খবর দেখছিলাম, ওরকম নানারকম খবর এখন তো ইন্টারনেট, স্মার্ট ইন্টারনেটের যুগে আমরা পেয়েই থাকি। জমি পরিষ্কার করার ক্ষেত্রে আগাছা নিড়ানি হিসেবে যেগুলো ব্যবহার করা হতো একসময় সেগুলো তো বটেই, পশ্চিমের দেশগুলো আবার ছাগল পুষতে শুরু করেছে যাতে তারা আগাছা খেয়ে ফেলতে পারে এবং কোনো জমি পরিষ্কার হয়ে যেতে পারে। সত্যি বলছি, আপনিও সার্চ করে দেখে নিতেই পারেন, এরকমটাই ঘটছে। স্মার্ট বিভিন্ন রকম যন্ত্রপাতি, ট্র্যাক্টর ফ্যাক্টর যা আমরা ব্যবহার করি তা তো করি, কিন্তু আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন হতে বলছে প্রকৃতি আমাদের, তাতে নাকি বাড়বে সুযোগ সুবিধা উভয় পক্ষেরই। পরবাসী ছবি থেকে ঈক্ষিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছি পরম, আর রয়েছি ওয়ার্ক ফ্রম হোম আর আপনার ওয়েলনেস নিয়ে। আসলে ওয়ার্ক ফ্রম হোমটাও কিন্তু এই অগ্রগতিরই অঙ্গ। এই যে প্রযুক্তির অগ্রগতিতে আপনি ভাবতেই পারেন না যে আপনার অফিসটা, একটা সময় ভাবতে পারতেন কি অফিসটা বাড়ি থেকেই কাজ করা যাবে, পারতেন না। কিন্তু ঘটনা হলো এই যে দীর্ঘক্ষণ অফিসে বসে থাকা, অর্থাৎ তার মধ্যে সমমনস্ক দু একজন সহকর্মীকে তো খুঁজে পাওয়াই যায়, অন্তত কিছুক্ষণের জন্য হলেও। কিছুক্ষণের জন্য আপনি মনে হলো যে এই সহকর্মী আপনার সমমনস্ক, আপনি বলে ফেললেন দু একটা কথা অন্য সহকর্মী সম্পর্কে অথবা বস সম্পর্কে, তারপরে দেখলেন সেই সহকর্মী একদম 180% ঘুরে গিয়ে সেই কথাটা লাগিয়ে দিয়েছে বসকেই। আহা, কি যে মানে কি বলবো, মানে এর চাইতে থ্রিল কোনো ওটিটি প্ল্যাটফর্মেও পাওয়া যায় না। যাই হোক, আমি সে কথা বলছি না, আমি বলতে গিয়েছি কাজের সময় নিয়ে। দেখবেন দেখবেন অফিসে এমন কিছু কিছু সহকর্মী আপনার আছেন যারা ওই 8 ঘন্টা 9 ঘন্টা তো দূরের কথা, 12 ঘন্টা কাজ করতে পারলে মনে হয় নিজেকে ধন্য মনে করে। সকাল 10টায় ঢোকে, রাত 10টা অবধি কাজ করে, আর তারপরে বলে আরে আমি তো কিছুতেই কাজ শেষ করে উঠতে পারি না। কেন পারো না বাবা, কেন কাজটা শেষ?

0: করে উঠতে পারো না, আমি তো এটাই বুঝে পাই না। তো যাই হোক, আপনি সেই সহকর্মীর কথা একটু লিখবেন নাকি? কর্মীটা উচ্চারণই করতে পারছি না, মানে এতই রাগ, সহকর্মীটা কেমন করর মরর হয়ে যাচ্ছে। যাই হোক, যারা এরকম সহকর্মীর সাহচর্য পেয়ে চলেছেন নিত্যদিন, তাদের জন্য রইল এই ঘন্টার টুইস্ট আর মোচড়। আপনি যদি চান বলে ফেলতে পারেন সেই সহকর্মীর কথা, নাম বলবেন?
1: না থাক, নাম বলার দরকার নেই বাবা, কী দরকার শত্রু বাড়িয়ে।
0: কিন্তু আপনি আপনার সমস্ত রাগটা, আমি জানি আপনার অনেক দিনের রাগ জমে আছে ওই সহকর্মীর ওপর, যে কিনা দিনে 12 ঘন্টা কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, আর তাতে আখেরে ক্ষতি হয় অন্য সহকর্মীদের, কারণ তারা তো ঠিক ঠিক সময় বাড়ি ফিরতে চায়, আর বস ঠিক তখনই ওই সহকর্মীকে দেখিয়ে বলেন, দেখো দেখো দেখো দেখো 12 ঘন্টা কাজ করে লোকটা। হ্যাঁ, তার বিরুদ্ধে যত রাগ আছে আসুন পরমের ওপর, না পরমের ওপর না, প্লিজ প্লিজ প্লিজ পরমের ওপর, মানে পরমের কাছে আপনি একটুখানি বলে মন হালকা করে নিন, এটা আপনি করতেই পারেন। আপনার জন্য, আপনার পাশে সব সময় রয়েছে পরম, আর পরমের সঙ্গে গোটা FM পরিবার আপনার পাশে রয়েছে। আপনি বলে ফেলুন, 107 FM রেনবোয় পরম অপেক্ষা করছে, 9903653992 নম্বরে পরম দিচ্ছে এক মহা সুযোগ, আসুন সহকর্মীর নামে 4টি নিন্দে করে যান।

0: কোথায় পাবি রে, আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার।

0: কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আর একজনে বসে বসে।
1: 107 FM রেনবো শুনছেন, নমস্কার। কলকাতার অপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে একটা গান, ছবিটার নাম সত্যি বলে সত্যি কিচ্ছু নেই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায়। মেসেজ পড়বার সময়, মেসেজ রয়েছে হাতে, রয়েছে আপনার লেখা। কি লিখেছেন? লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আর যে পরম দিদি ভাই, নমস্কার, প্রভাতী শুভেচ্ছা জানাই। ছুটির দিনে বাড়ির কাজ ছাড়া আমাকে অফিসের কাজও করতে হয় কম্পিউটারে, সময়টা কেটে যায়। তবে অফিসে বসে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কারণ ওখানে কাজের ফাঁকে ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডাও হয়, খুবই ভালো অনুষ্ঠান। ও আচ্ছা, এটা এটা এটা একটা ভালো অনুষ্ঠান, মন ভরে যাওয়ার কথা লিখে। ধন্যবাদ, ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের থেকে এত মেসেজ পাই, মেসেজ পাই আর তার তলায় লেখা থাকে নাম, নামের পাশে জায়গা, কোথা থেকে আপনি বলছেন, আপনি কোথায় থাকেন। আর তখনই মনে হয় যে এই সুযোগটা বেশ বেশ, মানে নিজেকে খুব লাকি মনে হয় আর কি। মানে এত বন্ধু রয়েছেন এত নানা দিকে, যে কোনো দিকেই একদিন চলে গেলেই কিন্তু বেরিয়ে পড়া যায়, যাওয়া যায়। আপনাদের বাড়ি গিয়ে একদিন উঠলে কেমন হয়? ধরুন যেদিন অফিস যেতে ইচ্ছে করছে না, সেদিন আমার মনে হলো আজ অফিসের জন্য বেরিয়ে পড়েছি বটে, কিন্তু আমি আজ চলে যাব কাঁথি জুখিয়া বাজারে, কিংবা রানাঘাটের পায়রাডাঙায়, অথবা বহরু ঘোষপাড়ায়। কেমন হবে বিষয়টা, গিয়েই খোঁজ করবো মাধাই দাসের। আচ্ছা মাধাই দার, আপাতত মেসেজটা পড়ে ফেলি। শুভ সকাল প্রিয় পরম দিদি ভাই, ভোরাই থেকে শুনছি প্রভাতী সুর, আপনার কণ্ঠে পরিবেশিত লিপিগুলো দারুণ লাগলো। ও থ্যাংক ইউ।

0: সো মাচ সুর আর ছন্দে ভোরাই হয়ে উঠেছিল মায়া বিভোর। ওফ ওফ ওফ, এত প্রশংসা আমি কোথায় রাখি। আসি টপিকে, টপিকে কি বলছেন মাধাইদা? বলছেন ভোরাইয়ের সেই ছন্দ নমস্কার, কলকাতায় এসে ছন্দের ধারাবাহিকতা বিরাজ করছে। বিষয়ে বলি, আমি চাকরিজীবী নই, তাই অফিস যাওয়া বা না যাওয়ার ইচ্ছে কোনোটারই কোনো মূল্য নেই। আমার একটা ছোট্ট দোকান আছে যেটা আমার অন্য সংস্থানের একমাত্র পথ, তাই 365 দিন দোকান খোলা থাকে এবং আমি একা দোকানদার, কাজে ফাঁকি দেওয়ার কোনো অবকাশই নেই, তাতে নিজেরই ক্ষতি, নিজেরই ক্ষতি। মাধাই দাস লিখেছেন বহরু ঘোষপাড়া থেকে। আপনার মতো লাকি যদি আমরাও হতে পারতাম তাহলে বোধ হয় বড্ড ভালো হতো, নিজের মতো নিজের ইচ্ছে মতো কাজ করা। এবং না, নিশ্চয়ই নিশ্চয়ই আপনারও কখনো কখনো বোর লাগে, আপনারও মনে হয় যে থাক না আজকে আর পারছি না, যখন এরকমটা মনে হবে একটু টুক করে ছুটি নিয়ে নেবেন। এরকম এই এটাও সমাজ মাধ্যমে দেখা, জানেন, ওই আর কি বাঙালির রসবোধের ইয়ে, যখন মনে হয় দোকান খুলি। এরকম একটা দোকানের ওপর নাকি লেখা ছিল, আমার মনে হলে আমি দোকান খুলি, না হলে খুলি না। না, এরকমটা করবেন না, তাতে আখেরে ক্ষতি আপনারই, যেটা আপনি লিখেছেন। যাই হোক, এত ক্ষতি আপনার করবো না, তবে আমরা তো আছি, আপনি আছেন, দোকান আছে, আর আছে FM রেইনবো, সবসময় টিউন করে রাখুন আর শুনতে থাকুন গান। আপাতত আপনাদের সকলের জন্য একটা দুটো তিনটে গান পর পর।
1: FM রেইনবোতে

0: FM Rainbow-তে তিনে কে তিন গানের হ্যাট্রিক শুনছেন নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা।
1: নমস্কার কলকাতায়, ঘড়ি বলছে 8:53 হয়ে 53 সেকেন্ড। আর এই সময় যদি আপনি বেরিয়ে পড়তে চান কলকাতার উদ্দেশ্যে, যদি কলকাতা থেকে যেতে চান কোথাও কাজের জন্য নয়, হয়তো আজকে যাচ্ছেন বেড়াতে, তাহলেও আজ এই রবিবার আপনার জেনে রাখা উচিত কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট, কেমন হতে পারে যানজট, কেমন আছে মিছিল টিছিল ইত্যাদি প্রভৃতি। সরাসরি জেনে নেওয়া যাক কোথা থেকে জানবো, আর ওই একই জায়গা থেকে আমাদের জানতে হয় লালবাজার। নমস্কার,
2: বাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি এই মুহূর্তে সর কলকাতায় যান চলাচল সর্বত্র ঠিক আছে। সেকেন্ড রুকুল ব্রিজ খোলা রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই। আর 12টার সময় একটা পয়সান রয়েছে শিয়ালদা স্টেশন কমপ্লেক্স থেকে, যেটা যাবে ওয়াই চ্যানেল, 300 মতো কালেকশন। 2টার সময় একটা পয়সান আছে সত্যানন্দ পার্ক থেকে, সেখানে 1200 মতো কালেকশন থাকবে। আর আজকে সেরম বড় সড়ো করে মিটিং মিছিল, আশা করছি 3:30টা স্বাভাবিক থাকবে। নমস্কার,
1: অনেক ধন্যবাদ দাদা। আর এই যে জ্যাম যানজট কেমন থাকবে এইসব জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি, আর সেই বিষয়ে আমাদের সাহায্য করে থাকেন দাদারা। আপনি যখন বেরোবেন রাস্তাঘাটে তখন আপনাকে সতর্ক থাকতে হবে, আজ ওই বৃষ্টি হতে পারে বটে, ছাতা থাকবে সঙ্গে, সেই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটা খবর জানিয়ে দিই। যারা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য একটা খবর রয়েছে। শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত এসি লোকাল একটা যেত শুরু হয়েছিল, সেটা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন জানা যাচ্ছে সেটা বনগাঁ পর্যন্ত যাবে।

আমরা জানতে পেরেছি আগামী 20 আগস্ট থেকে এই বর্ধিত যাত্রা শুরু হচ্ছে। অর্থাৎ যারা বনগাঁ পর্যন্ত যেতে চান, শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত এসিতে তারা যেতে পারবেন। আগামী 20 আগস্ট থেকে শুরু হচ্ছে এই যাত্রা। 3349 শিয়ালদা বারাসাত এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়তো 10:33 আর বারাসাত পৌঁছতো 11:18। পূর্ব রেল জানিয়েছে বনগাঁ অবধি যাবে, আর সেই ট্রেনটা শিয়ালদা থেকে 11:29 বারাসাত থেকে যেটা আসতো সেটা 11:29 পৌঁছতো শিয়ালদা, এখন সেটা বনগাঁ থেকেই আসবে। সুবিধা হবে, ভালো লাগবে। কিন্তু এই যে এসির হাওয়া এতক্ষণ খাওয়া, আহা আহা, এসির হাওয়া এতক্ষণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই নয় ততটা উপকারী। তাই একটু আধটু এমনি হাওয়াও খাবেন না হয়, কাজের ফাঁকে ফাঁকে অফিস থেকে বেরোবেন, অফিসেও তো সেই আর্টিফিশিয়াল লাইটস আর আর্টিফিশিয়াল এয়ার আপনার জন্য স্বাস্থ্যকর নয়, শুধুই মানসিক স্বাস্থ্য নয়, শরীরের স্বাস্থ্যতেও খানিকটা প্রভাব পড়ছে, ফেলছে এই দীর্ঘক্ষণ এসি অফিসের মধ্যে বসে থাকা। তাই চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু একটু বেরিয়ে পড়বার, কাজটাজ সেরে গুটি গুটি পায়ে একটু হেঁটে আসবেন, চা টা খাবেন, আবার চলে আসবেন, আবার অফিস করবেন, আবার বেরোবেন, আবার আসবেন, আবার করবেন, চলতে থাকবে, এরকমই চলতে থাকবে। আর এই চলা ফেরার মাঝে মাঝে আপনি গান শুনে নেবেন, আপনার জন্য পরম তো আছেই সকাল 10 পর্যন্ত। আপাতত পরম শোনাবে একটা গান, গান শুনতে শুনতেই আমরা চলে যাব ওপার ঘন্টায়। আরমান মালিক আর অরুণিতা কাঞ্জিলালের কণ্ঠে গানটা, যে ছবি থেকে সে ছবির নাম, সে ছবির নাম মিতিন, একটি খুনির সন্ধানে। না, এত করুণভাবে বলতে হবে না, এমনি আমি যাব না, ফিরে আসবো আবার সংবাদ বিরতির পর 9টা থেকে ফিরে আসবো আপনার মেসেজ নিয়ে।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হওয়ার উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজধানী দিল্লিতে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় রহস্য মৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। শহরের নির্দিষ্ট কিছু এলাকাকে পরিচ্ছন্ন রাখতে হকার উচ্ছেদ প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেরি হলেও এই কাজ করতে হবে। তাদের দল পুরোপুরিভাবে হকারদের সরিয়ে দেওয়ার পক্ষে নয়, তবে কিছু ক্ষেত্রে হকারদের সরিয়ে দেওয়া প্রয়োজন। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল মিত্রকে নিউ টাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন, মারধর সহ নানা অভিযোগ রয়েছে। গত 4 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বিকেলে গণনার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর পাপ্পু যাদবের নেতৃত্বে পুলিশ বাহিনী হাওড়া ময়দানের দিকে যাওয়া এক বিশাল মিছিলের পথরোধ করে। শ্যামল মিত্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ওই মিছিলের প্রশাসনিক অনুমতি ছিল না বলে পুলিশের অভিযোগ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেক সময় বাড়ি ফেরার সময় এরকম মনে হয় সব ছাড়া ঘর হারা, তবু হেঁটে যাই, কারণ এই যে হেঁটে হেঁটে গিয়ে বাড়িতে পৌঁছবো আবার তো কাল সকালবেলা অফিসে আসতে হবে, তখন কি ওয়ার্ক ফ্রম হোম আপনি করতে চান? আসলে আজকের দিনটা নিয়ে কথা হচ্ছিল, আজকে এটা বিশেষভাবে পালন করা হয়, দিন আমাদের দেশে নয় আমেরিকায় পালন করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনি নিজে ভালো থাকার জন্য, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য একটা ওয়ার্ক ফ্রম হোম নিতেই পারেন, যেখানে আপনি রিমোট সেটআপে কাজ করবেন, অর্থাৎ আপনি অফিসের কাজ করবেন কিন্তু থাকবেন বাড়িতে, আপনার পরিবারের সঙ্গে হয়তো একটু সময় কাটাতে পারবেন, হয়তো একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন, হয়তো একটুখানি পাটা পরিষ্কার করে নেবেন, একটু চুলটা আঁচড়ে নেবেন, নিতান্তই মাঝখানে যে টাইমটা আপনার লাঞ্চ ব্রেক হিসেবে গণ্য করা হয় সেই লাঞ্চ ব্রেকে আপনি অন্যদিন রাস্তার খাবার খান, আজকে হয়তো একটু বাড়ির খাবার গুছিয়ে বসে নিজের ডাইনিং টেবিলে খাবেন, তাতে মনটা একটু ভালো হবে। কিন্তু ঘটনা হলো যে সত্যি সত্যি এরকমটা আদৌ হয় কিনা আমরা জানি না। আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়, 2023 থেকে এই দিনটা পালন করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ফর ওয়েলনেস ডে। 2023 সালে এটা পালন করা হয়েছিল, আর বোঝাই যাচ্ছে সেই সময় ওই করোনা সদ্য শেষ হয়েছিল আর মানুষ আবার ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছিল, ফিজিক্যাল বিভিন্ন মিটিং, ফিজিক্যাল কাজ সেগুলো আবার শুরু হচ্ছিল কর্পোরেট ওয়ার্ল্ডে। ঠিক সেই সময় এই দিনটার পালন শুরু হয়েছিল, যে ফিরে আসা, মানে যে জিনিসটা আমরা দেখে ফেলেছি প্রযুক্তির উন্নতির ফলে আমরা বাড়ি থেকেও কাজ করতে পারি, সেই জায়গাটায় আবার যদি একটু ফিরে যাওয়া যায়, নিজেকে যদি একটু রেস্ট দেওয়া যায়। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেখানে একটা ছোট টুইস্ট ছিল, ওই 12 ঘন্টা কাজ করা সহকর্মীদের নিয়ে তাদের উপর প্রচুর রাগ আমাদের অনেকেরই মনে হয় যে আরে ভাই তুই 12 ঘন্টা কাজ করছিস, কর আমাকে কেন এর মধ্যে টানছিস, কিন্তু আমি তো টেনে, মানে আমাকে তো টেনে বসাতেই হবে, কারণ আমার বস যে বলবে ও 12 ঘন্টা কাজ করে তুমি কেন করতে পারো না। শাওনের একটা মেসেজ রয়েছে এই মুহূর্তে বারাসাত থেকে, খুব মনে ধরেছে আমার মেসেজটা। শাওন লিখছে, কোনো একটা ভিডিওতে দেখেছিলাম 12 ঘন্টা কাজ যারা করেন তারা আদৌ কর্মঠ নন, আসলে তারা সারাদিন আলসেমি করেন, তারপর যে সময়টা নিজের বা নিজের পরিবারের জন্য দিতে পারতেন সেটাও অফিসের পিছনে ব্যয় করে ফেলেন, আর তাতে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে, নিজের খেয়ালও রাখতে পারেন না। উল্টো দিকে সেই সব মানুষ যারা একটানা কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসের কাজ শেষ করে ফেলেন তারপর বাড়ি চলে যান, তারাই একমাত্র জানেন কীভাবে পার্সোনাল প্রফেশনাল লাইফ দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে চলতে হয়। ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে। আরও একটা মেসেজ রয়েছে, টপিক জানতে চেয়েছেন, একজন টপিক বোধ হয় বলে দিয়েছি, একটা মেসেজ রয়েছে আমার ছন্দে রয়েছে, মেসেজটা খুঁজছিলাম, এই মেসেজটাই পাচ্ছিলাম না। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম, সারাটা দিন ছাত্র নিয়ে গণিত শাস্ত্রে মগ্ন, কখনো ঘরে কখনো বাইরে, হই না কোথাও উদ্বিগ্ন, কাজের অফিসের কাজ বাড়িতে শুনেছি এখন যথাযথ, অফিসের কাজ বাড়িতে শুনছি এখন যথাতথা, কার যে এতে উপকার হয় বুঝিনি এখনো সে কথা। ও মা, বলছি যে আমাদেরই উপকার হয়, ও কি কথা দাদা, দৌড়োদৌড়ি ছুটোছুটি অফিসে যাওয়ার ব্যস্ততায় ডাক্তার বলে শরীর স্বাস্থ্য পরিচয় দেয় সুস্থতা।

আবার নাকি সারা রাত মগ্ন থাকে ল্যাপটপে, এইভাবে চললে তো মনটা ওঠে খেপে। কখনো শুনি বাড়িতে নাকি ফাঁকি দেওয়া সহজ, বিচক্ষণতার কৌশলে তারা বিশ্রামে রাখে মগজ। কাজ যদি করতেই হয় চিন্তা আর কত, বসের কথা মানতেই হবে বাবা তার নির্দেশ মতো। এটা এটা কি বলবো, লাখ কথার এক কথা বলেছেন, আমার গলা আটকে আসছে, আবেগে আটকে আসছে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে বলেছেন। সোমেন লিখেছেন যাদবপুর থেকে, সোমেন বলছেন, গুড মর্নিং পরম, আমি যে সংস্থায় কাজ করি সেখানে আমার এক সহকর্মী আছেন, সে এরকম ধরনেরই চোখে, বসের চোখে ভালো হওয়ার জন্য অফিস আওয়ারের বাইরে 2-3 ঘন্টা এক্সট্রা কাজ করত। নিজে ভালো থাকার জন্য সহকর্মীদের সম্বন্ধে বসের কাছে আজে বাজে কথা বলতো, এমনকি বসের বাড়ির বাজারহাটও নাকি করে দিত। আমার বাড়িতে বসে কাজের থেকে অফিসে কাজ করতেই বেশি ভালো লাগে, খুব বেশি প্রয়োজন না হলে লিভ অ্যাপ্লিকেশন করি না। সোমেন যাদবপুর থেকে লিখে পাঠিয়েছিলেন, সোমেনের জন্য অনেক ভালোবাসা রইল। ওই যেটা বলেছিলাম যে সেই সহকর্মী যিনি আপনার মাথা খেয়ে ফেলছেন, যার উপর আপনার প্রচণ্ড রাগ, কাউকে বলতে পারছেন না, আসুন পরমকে বলে যান। লালমোহন মাঝি জালাল শিব উপবাজার হাওড়া থেকে লিখেছেন, আমি বাড়িতেই কাজ করি, অফিসে যেতে হয় না, কাজ মিটলে বাড়ির কাছেই দিয়ে আসতে হয়, তবে ডিউটিটা অনেক বেশি, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত, মাঝে 2 ঘন্টা দুপুরে রেস্ট নিই, ভালো লাগে কাজ করতে, ভালোবেসেই কাজ করি, সাথে তোমরাও আছো FM রেডিও, কোথা থেকে যে সময় কেটে যায় এই বেশ ভালো আছি, সকলের সাথে আছি, খুব ভালো লাগলো, আর আমরা তো আছি, এ নিয়ে কোনো সংশয় নেই যে আমরা সব সময় সাথে আছি, পাশে আছি, আর এই সাথে থাকা, পাশে বাঁচা, এই সব কিছু নিয়েই আমাদের জীবনের এগিয়ে চলা, সে তো থাকবেই, তাতে ক্ষতি কিছু নেই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমার হাতে যে চাবি রেখে যায় তা ঠিকঠাক মতো খুলে নেওয়াটাই তোমার কাজ। যাই হোক, যে কথা বলছিলাম আজকে সকাল থেকেই বলছি যে এই যে ফিরে চলো নীতি আমরা প্রকৃতির জন্য করতেই পারি, ভাবতেই পারি। স্মার্ট হতে হতে আমরা অনেকটা স্মার্ট হয়ে গেছি, আর এই মুহূর্তে আমাদের শরীর বলছে যে না, তুমি যতটাই স্মার্ট হও টেকনিক্যালি, আসলে শরীর মন এই স্মার্টনেসটা চায় না, হয়তো চায় না, হয়তো সে একটু স্বাভাবিক থাকতে চায়। অর্থাৎ যেভাবে জন্মেছিলাম প্রকৃতির মধ্যে সেই স্বাভাবিকতাটুকু সে চায়, আর সেই জায়গায় আমরা কিন্তু নিজেদের একটু ভালো রাখতে পারি। বই পড়া স্বাস্থ্যের পক্ষে ভালো আমরা জানি, কিন্তু ইদানিং আমরা বই পড়লেও সেটা পিডিএফ ফরম্যাটে পড়তে পছন্দ করি, যেটা মোটেও স্বাস্থ্যকর নয়। তার চাইতে যদি খাতায় কলমে মানে কাগজে লেখা ছাপা বই পড়া যায় তাহলে অনেকটা ভালো হয়। বহু বছর ধরেই কিন্তু এই বই থেরাপি চলছে, যেটাকে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিবলিওথেরাপি। বিবলিওথেরাপি নিয়ে নতুন করে আবার কাজকর্ম চলছে। যারা নানারকম লেখালেখি করেন তারা নিজেরাও ক্রিয়েটিভ লেখালেখির মধ্যে দিয়ে বিবলিওথেরাপির চেষ্টা করছেন। মানসিক সমস্যা নিরসনের জন্য বই, ফিকশন, গল্প, কবিতা পড়লে খানিকটা উপকার হয়। মানুষ অনেকটা সময় ভুলে থাকেন গল্প কবিতা পড়লে, সেই গল্প কবিতার জগতে চলে যান, তাতে তারা দুঃখ ভুলে থাকতে পারেন। আবার এই পৃথিবীতে এমন কিছু কিছু গল্প কবিতা লেখা হচ্ছে শুধুমাত্র থেরাপির জন্য, যাতে সেই গল্পের চরিত্রেরা আপনার মনের সঙ্গে আপনার মনের জটগুলো ছাড়াতেও সাহায্য করতে পারেন। কিছু সমস্যা সমাধানমূলক লেখা।

লিখি আপনাকে সাহায্য করতে পারে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে, অন্ধকার, মনের অন্ধকার, বিষণ্ণতার অন্ধকার থেকে। 2016 সালে এক জার্নালে, এক ব্রিটিশ, ব্রিটেন ওরিয়েন্টেড একটা জার্নালে জানা গিয়েছিল, উল্লেখ করা হয়েছিল, গবেষকরা বলেছেন যে এই যে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, মানসিক চিকিৎসার জন্য যে খুব ভালো ব্যবস্থা রয়েছে সারা বিশ্বেই, এমনটা নয়, আমাদের দেশে তো নয়ই। আমাদের দেশে মানসিক চিকিৎসাকে এখনও পর্যন্ত খানিকটা অন্যরকম নজরে দেখা হয়। তাছাড়া এই মানসিক সমস্যার চিকিৎসা করানোর জন্য একটা ব্যয় রয়েছে। মানুষ অনেক ক্ষেত্রেই মনে করেন যে এই ব্যয়টার কোনো প্রয়োজন নেই, এটা তো মনের অসুখ, এতে তো আমি মরে যাবো না, এতে তো আমার শরীরের কোনো ক্ষতি হবে না। আসলে কি ক্ষতি হবে সেটা বুঝতে পারবেন কয়েকদিন বাদে। সে যাই হোক, সেই কথা থেকে গবেষকরা বলছেন যে তার তুলনায় বই পড়াটা অনেক বেশি সহজ। আপনার বাড়িতে নিশ্চয়ই দু একটা গল্পের বই থাকবে, তা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে, শুধু সাহায্য করতে পারে তাই না, এই যে বই পড়ার মাধ্যমে গবেষকরা দেখেছেন যতখানি উপকার পাওয়া যাচ্ছে সেটা যথেষ্ট চমকপ্রদ, যথেষ্ট আকর্ষণীয়। আপনি পড়তে পারেন নাটক, আপনি পড়তে পারেন কবিতা, পড়তে পারেন গল্প, উপন্যাস, যেটা ভালোবাসেন, যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন। সেই পড়াটাই আপনার মনের ওপর একটা গভীর প্রভাব ফেলতে পারে। মনে করা হয় এই বিবলিওথেরাপির উৎপত্তি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। সে সময় সেনারা দিনের পর দিন যুদ্ধ করছেন, খুব স্বাভাবিকভাবেই তাদের মানসিকতার ওপরও একটা বড় প্রভাব পড়ছে। যুদ্ধের প্রভাব মানসিকতার ওপর বিরাট, সেটা তো স্বাভাবিক, সেনাদের ওপরও সেরকম হয়। ঠিক সেই সময় তাদের মানসিক আঘাত যা তাদের বিষণ্ন করছিল, তাদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হচ্ছিল, তা কাটিয়ে ওঠার জন্য কথা সাহিত্যের বই ব্যবহার করা হতো। এটা প্রথম বিশ্বযুদ্ধের কথা। তারপর গত শতাব্দীর 90-এর দশকে এই বিবলিওথেরাপির বিষয়টা আবার নতুন করে ভাবনা চিন্তার মধ্যে উঠে আসতে শুরু করে। আর এখন আবার এই শতাব্দীর দ্বিতীয় দশকে, তৃতীয় দশকে এসে আবার নতুন করে বিবলিওথেরাপিকে তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যে এই চিকিৎসা ব্যবস্থার কোনো বিকল্পই নেই এবং এই চিকিৎসার কোনো সাইড এফেক্টও নেই। সবচেয়ে ভালো, এভাবেই আমরা এগিয়ে যেতে পারি, ক্ষতি নেই তাতে কোনো। গান আর বই, এরা নিত্যসঙ্গী, এরা কোনো দিন ছেড়ে যায় না। বহুরূপ ছবি থেকে তিমির বিশ্বাস আর সোমলতা আচার্য।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা সঙ্গে রয়েছে আজ পরম, রয়েছে আরো খানিকক্ষণ, 9:27 আর রয়েছে মেসেজ। আজকে সেই সেই সেই সহকর্মীর কথা বলতে বলছি যিনি আপনাকে খুবই ব্যতিব্যস্ত করেন, মোটেও ভালো লাগে না আপনার। তিনি 12 ঘন্টা কাজ করেন আর আপনাকেও করতে হয়, অন্তত খানিকটা তো বটেই। নিবেদিতা শরাফুলি থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম। না, বাড়িতে বসে কাজ করতে ভালো লাগে না, সবার সঙ্গে একসাথে যাওয়া আসার একটা আনন্দ আছে, তাছাড়া কাজের জায়গাতে একটা আনন্দ, সেটা বাড়িতে বসে হয় না। আমার যেহেতু স্কুলেই কাজ, তাই সহকর্মীদের সঙ্গে বাচ্চাদেরও সঙ্গেও একটা আলাদা আনন্দের মেতে উঠি আমরা সবাই। অবশ্যই স্কুলটা তো অবশ্যই যাওয়াই প্রয়োজন, বিশেষত বাচ্চাদের জন্য, না হলে এটা মেলামেশা, না হলে সামাজিকতা কী করে করে উঠবে। ঠিক ঠিক। এরপরে কি মেসেজ আছে, প্রলয় মান্না রাজবলহাট থেকে লিখেছেন, আমার কোনো কাজ করতে ইচ্ছেই করে না, খালি মনে হয় খাই আর ঘুমাই। মানে মানে কি আর বলবো, মানে এর থেকে ভালো মেসেজ আমার কাছে আর কোনোটা হতে পারে না, কারণ ঠিক আমারও তাই মনে হয়, খাই আর ঘুমাই না, তার বাইরে আরও অনেক কিছু মনে হয়। তখন মনে হয় যে না, চাকরি না করলে কী করে হবে। যেমন আমার রোজই মনে হয় নতুন নতুন জামা কিনি, এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, ঠিক তখনই মনে হয় যে আমার মনে হয় আমি ঘুরে বেড়াই, খাই দাই ঘুমোই আর একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু শপিংয়ে যাই, আর ঠিক তখনই মনে হয় মা কোথায় পাবো, এত পয়সা কোথায়, কে দেবে। ভেরি গুড মর্নিং কে লিখে পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমি ওয়ার্ক ফ্রম হোম ভীষণ লাইক করি, কাজের প্রতি কি বলছেন, কাজের প্রতি কনসেন্ট্রেট করলে, আচ্ছা মনকে কনসেন্ট্রেট করলে, কাজের প্রতি মনকে কনসেন্ট্রেট করলে অন্য প্রবলেম সহজে কাবু করতে পারবে না। অন্য প্রবলেম সহজে কাবু করতে পারবে না। ওয়ার্ক ফ্রম হোম ভীষণ লাইক করি, আচ্ছা বেশ করেন, ওয়ার্ক ফ্রম হোম লাইক করেন আর বলছেন যে মন দিয়ে কাজ করলে অন্য কোনো প্রবলেম আর প্রবলেম বলে মনেই হবে না। এইটা একটা ঠিক কথা বটে, মানে কাজের মধ্যে ডুবে থাকলে ভালোই লাগে, ভালোই লাগে। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখছেন সুশান্ত সেনগুপ্ত, লিখছেন বসের কাছে ভালো হতে চাই, কাজে আমি আগে ধাই, চা কফি দিই টাইম মতো, রিপোর্ট জমা দিই ফার্স্ট মতো, সাবাস শুনতে মনটা চায়, প্রমোশনটা যেন কাছে পাই। ওফ ওফ ওফ, কি আর বলবো, সবাই এরকমই চায়, সব কিছু কাজ আগে আগে হই হই করে করে ফেলে তারপর বসের মন জিতে নিতে কে না চায়। গণেশ লিখে পাঠিয়েছেন, আমি ঘরে বসেই কাজ করি পরম দিদি ভাই, কখনো সখনো বাইরে গিয়ে কাজ হয় মন্দ লাগবে।

0: না? আর যারা বাইরে কাজ করেন তাদের তো ঘরের কাজ ভালো লাগবেই। ঠিক, সহকর্মীর কথা বলবেন নাকি আরও কিছু, যিনি 12 ঘন্টা কাজ করে বসের মন পেতে চান আর আদতে আপনাকে দেন একটু ছোট্ট মতো বাঁশ। আর থাক থাক ওসব কথা থাক, আপনি বরং শুনে আসুন পরপর 3টে গান। আর নস্টালজিক হয়ে পড়তেই পারেন আপনি, ব্যান্ডের গান ক্যাকটাস ভূমি আর চন্দ্রবিন্দুর কণ্ঠে পরপর 3টে গান। আজ নমস্কার কলকাতায়।
1: FM Rainbow 3 1 3

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। সূর্যের শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাংলি আর যে মহাশয়া বলতে পারেন, কি বলবো, দিদি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, জি কেন হতে যাবে, কি মুশকিল রে ভাই। যাই হোক, আর একটা মেসেজ রয়েছে, উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ বিশপুর থেকে নিরঞ্জন সাউলিকে পাঠিয়েছেন, সুপ্রভাত। না আহাহা, ভুল জায়গায় চলে এসেছে, এটা তো সুরমহলের মেসেজ, সুরমহলের মেসেজ ও ঘরে যাবে, আপনি একটু ঠিক নম্বরে পাঠিয়ে দিন প্লিজ। নিরঞ্জন সাউকে বলছি, সুরমহল তো এটা নয়, এটা তো পরমের নমস্কার কলকাতা, সুরমহল হচ্ছে ও পাশে, আপনি পাঠিয়ে দিন গোল্ডে। আর তাহলে মেসেজ নেই কিছু, বোঝাই যাচ্ছে হাতে। আমরা যে কথা বলছিলাম আজকে সকাল থেকে, যে কাজ ঠিক ঠিক সময়ে করে ফেলা এবং ঠিক ঠিকভাবে সব কাজ সেরে ফেলতে পারলেই নিজেকে অনেকটা ফ্রি বলে মনে হয়। আমরা যখন ছোট ছিলাম, মানে আমার মনে হতো আর কি, একটু পড়াশোনাটা তাড়াতাড়ি করে ফেলতে পারলেই বাঁচো, আর সব দিক একদম সামাল দিয়ে রাখা গেল, আর কোনো সমস্যা নেই, তাহলেই সবটা ভালো হবে। আর আজকের দিনটা একেবারে শেষে বলি, আজকের দিনটা কিন্তু আরও একটা বিশেষ দিন হিসেবে পালন করা হয়, সেটাও কিন্তু কাজের সঙ্গেই যুক্ত, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার ডে। আমি অনেক মেসেজ পেয়েছি, আমরা জানি অবশ্য, এতদিন আপনাদের সঙ্গে বন্ধুত্ব থাকায় জেনে গেছি কারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে থাকেন। যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন তাদের জন্যও কিন্তু আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার, যারা কারো ওপর মুখাপেক্ষী নন, কারা এটা বলা যায় না অবশ্য, আমরা পরস্পর পরস্পরের প্রতি মুখাপেক্ষী তো বটেই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার, কোনো সংস্থার আওতায় কাজ করেন না, নিজের মতো কাজ করেন, যে কথা ওই মাথায় তাকে বলছিলাম, বা আরও অনেকেই আছেন যারা শঙ্করদাও বোধ হয় করেন, যারা নিজেদের মতো কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বিশেষ, কারণ আজকের দিনটা ওই তাদেরকে একটুখানি পিঠ চাপড়ে দেওয়ার জন্য, যে আপনি পরিশ্রম হয়তো অনেকটা বেশিই করছেন। আমরা যারা কোনো না কোনো সংস্থায় কাজ করি, আমরা হয়তো ভাবি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করলে অনেক সুবিধা হতো, অনেক ভালো থাকতো, আমার ইচ্ছে মতো কাজ করবো অথবা করবো না। আবার যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন তারা হয়তো ভাবেন যে একটা বাধা মায়নের চাকরি থাকলে

এই বোধ হয় ভালো হতো, স্বাধীনভাবে কাজ করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আসলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই বলতে না বলতেই মেসেজ এসেছে, পরম গুড মর্নিং, বাই বাই। ওকে, অ্যান্ডি অ্যান্ডি লিখে পাঠিয়েছে, অ্যান্ডি লিখে পাঠিয়েছে বাই বাই। এখনও বাই বাই বলার সময় হয়নি, সবে তো 9:50 হয়েছে, এখনও আমি আছি, বকবক করছি, আরও খানিকক্ষণ শুনবো আরও একটা গান, তবে না বিদায়, ততক্ষণ থাকছে পরম। আর ওই মেসেজের বিষয় নিয়ে কথা বলছিলাম, মেসেজও আর আজকে খুব একটা নেই, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলার জন্য একটা বিশেষ দিন, তারা যাতে একেবারেই কোনোভাবেই নিজেদের ব্যবসা বা নিজেদের স্বাধীন কাজগুলোতে ফোকাস না হারিয়ে ফেলেন, কখনো যেন না মনে হয় যে আমি তো কিছুই করতে পারছি না, সেই জায়গাটা থেকে তাদের খানিকটা সম্মান প্রাপ্য। আর সেই সম্মান দেওয়ার জন্যেই কিন্তু আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার ডে, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। আরেকটা বিষয় নিয়ে তা যে কথাই বলা হলো না, রোলার কোস্টার ডে, ন্যাশনাল রোলার কোস্টার ডে। যদিও আজকে আমি আর এটা নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু আমার একটা জিনিস মনে হয়, এই যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি অথবা অফিসে গিয়ে নিরন্তর কাজ করতে থাকি, সেই সব কিছুর সঙ্গে কিন্তু এই রোলার কোস্টারের একটা যোগ আছে। জীবনটাই আসলে রোলার কোস্টার, ওই যে ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, সেরকম রোলার কোস্টারেই কিন্তু আমরা আসলে উঠে বসে আছি, কখনো এদিক কখনো ওদিক আমাদের জীবনটা চলতেই থাকবে, আর চলতে চলতে চলতে কখনো না কখনো আমরা পৌঁছে যাবই আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এখন এই মুহূর্তে অবশ্য পরম আপনাকে জানাবে একটু একটু টাটা, তার কারণ হচ্ছে ঘড়ি বলছে 9:53 হয়ে 7 সেকেন্ড, পরম চলে যাবে আস্তে আস্তে, কারণ একটা গান শোনাবে তো পরম বটেই। দেখা হবে আবার সামনের রবিবার, ততক্ষণ আপনি থাকবেন পরমের সঙ্গে, অবশ্যই FM এর সঙ্গে জুড়ে থাকবেন, গান শুনবেন, আর গানে গানেই থাকুক ভোরে আজকের রবিবারের সকালটা। হোলিগানিজমের একটা নতুন গান দিয়ে শেষ হোক আজকের নমস্কার কলকাতা, ভালো থাকবেন, ভালো রাখবেন, খুব ভালো কাটাবেন আজকের রবিবারটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। এর সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাজধানী দিল্লিতে স্মৃতিসৌধ সদৈব অটলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ওড়িশায় বৈতরণী নদীতে জলস্তর আবার বৃদ্ধি পাওয়ায় যাজপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ভদ্রক জেলার গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আখুয়াপাড়ায় বৈতরণী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সঙ্গে সালান্ডি, গেঙ্গুতি ও কোচিলা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভদ্রকে বন্যার ঝুঁকি আরও বেড়েছে। নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারি অর্থে মোবাইল ফোন কেনার পর এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম কার্ডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। তবে ওই সিম কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাতার দুই ব্লকের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এক যুবক। ধৃতদের গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়। দাবায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ফ্রান্সের প্যারিসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বেলারুশের গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে 2-0 ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছেন। এ মুহূর্তে খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16 আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধাসম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। সরকারি অর্থে মোবাইল ফোন কেনার পর এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম কার্ডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই সিম কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। তার প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাজধানী দিল্লিতে স্মৃতিসৌধ সদৈব অটলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিসবাবু

বিগত মমতা ব্যানার্জি সরকারের আমলে বিভিন্ন সময় মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব পালন করেছেন। এবারের বিধানসভা ভোটে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। নদিয়ার মোহনপুরে আজ উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য সম্পদ বিকাশ বিশ্ববিদ্যালয়। কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মানব সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো, উপস্থিত থাকবেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: 107 FM Rainbow-এ আজ গান্ধরিয়ার আসরে আমি সৌম্যক এবং আমার সঙ্গে জয়শ্রী। আর আজ আমরা কথা বলব এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে, এই স্বাধীনতার মাসে যার কথা বিশেষভাবে মনে পড়ে। আসলে এক একজন মানুষের এক একটি কীর্তি এমন ভাবে মনে থেকে যায়, আমাদের জীবনে এমনভাবে তাদের প্রভাব থেকে যায়, তাদের কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না, বরং বারে বারে তাঁদের কথা মনে করতে বলতে বড্ড ইচ্ছে করে।
1: আসলে ঠিক কথা সৌম, আমরা কাল পেরিয়ে এসেছি আমাদের স্বাধীনতা দিবসের সেই সময়, সেই মুহূর্ত। আসলে প্রতিদিনই স্বাধীনতার কথা আমরা বলি, ভাবি, কিন্তু স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনটাতে আবার নতুন করে আমরা স্বাধীনতার, বিশেষ করে স্বাধীনতার সঙ্গে জড়িত

যে গানটিকে নিয়ে আজ এই 150 বছর সার্ধ শতবর্ষের ঠিকানায় আমরা পৌঁছে গেছি। সেই বন্দে মাতরম, সেই জাতীয় স্তোত্র বা জাতীয় সঙ্গীত, তার যে সুর সংযোজনা, সেখানে উঠে আসেন এমন এক ব্যক্তিত্ব, এমন একজন যিনি কিনা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, একেবারেই বলা যায় রবীন্দ্রনাথের কাছের মানুষ। তার কথাই কিন্তু আমরা আজকে বলবো, আরও অনেক বিষয় নিয়ে আলোচনাও করব, তার জীবনের কথা উঠে আসবে। কিন্তু সেই মানুষটি আমাদের সঙ্গে কিভাবে জুড়ে রয়েছেন, কিভাবে সেই স্বাধীনতার বার্তা তার কাছে এসে পৌঁছেছিল, তিনি গেয়ে উঠেছিলেন এই বন্দে মাতরম। আমরা দেশের কথা নিশ্চয়ই বলবো, দেশের ভালোবাসার কথা, দেশের প্রতি তার যে একটা অদ্ভুত যে টান, সেই টান জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকেই উঠে এসেছিল। এইভাবে মানুষটির সঙ্গে কথা বলবো, তবে তার আগে নিশ্চয়ই গানে যাব এবং তার কথা তো এসেই পড়বে ধীরে ধীরে। আমরা আজ আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায় এবং সৌম্য।

এই যে যে মানুষটির কথা আজকে আমরা বলবো, দুজনে মিলে বসেছি, মানে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা, 1875 সালে তিনি গানটি

0: এখেন ইতিহাস বলছে। এবং এরপরে আনন্দমঠ সেটিতে উপন্যাসে প্রকাশিত হলো 1882। কিন্তু প্রথম গাওয়া অর্থাৎ কে গাইলেন, সুর তো অনেকবার হলো ভাঙা গড়া হলো, ইতিহাস বলছে। 1896 কলকাতার অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর সুর করে গান হিসাবে পরিবেশন করেছিলেন। এবং পরবর্তী ইতিহাস আরও এগিয়ে যাওয়া, তাই না? ধরো 1901 দক্ষিণাচরণ সেন এবং 1905 এইখানে এসে পড়লেন আমাদের আজকের যেই ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা কথা বলবো, 1905-এর বেনারস কংগ্রেস সরলা দেবী চৌধুরানী, তিনি এই গানটি করলেন।
1: এবং এই সম্মেলনে এই গানটি গাওয়ার একটি বিশেষত্ব ছিল। আমরা জানি বঙ্কিমচন্দ্রের রচনায় বন্দে মাতরম গানটির মধ্যে সপ্তকোটি শব্দটি রয়েছে। সরলা দেবী সেই সপ্তকোটি শব্দটিকে পরিবর্তন করে 300 কোটি শব্দটি যোগ করলেন, এবং এখানেই তিনি অনন্য হয়ে উঠলেন। শুধু যে সুর সংযোজন তা নয়, তিনি গানটিকে সেই সময় আরও বেশি প্রাসঙ্গিক করে তুললেন মানুষের কাছে।
0: আর দেখো, গানটির সুর সংযোজনার কথা বললে তার নাম যেমন আসে, আদি সুরকারের কথাও এসে পড়ে, যদুনাথ ভট্টাচার্যের কথা ইতিহাস বলছে। এবং সেখানে কিন্তু এই যদুনাথ ভট্টাচার্যকে কিন্তু আমরা রবীন্দ্রনাথের সঙ্গে সম্পৃক্ত দেখেছি, তার গানের যে শিক্ষা সেটা, হ্যাঁ, শিক্ষাগুরু। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, গান শেখাতেন। তো এই যে মানুষটি, অর্থাৎ দেখো কোথাও আজকে আমরা যখন আমরা এই কথাটা নিয়ে ভাবছিলাম সৌম, তখন যে এই যে রবিবার, রবীন্দ্রনাথ, কথা বলতে গেলে কালকে স্বাধীনতা দিবস গেছে, আমাদের মনে কিন্তু সেই দেশের মাটির গন্ধ যেন মানে এখনো আমাদের রাত্রি কেটে যাওয়ার পর, তখন আমরা ভাবছিলাম যে এই দেশের মাটিতে তো রবীন্দ্রনাথের ভাবনা, তার দেশপ্রেম, এ কথা আমরা বলি, কিন্তু তার যে পরিবার, সেই পরিবারের যেমন যদুনাথ ভট্টাচার্য রয়েছেন, যেমন রবীন্দ্রনাথ রয়েছেন, এবং সেই সঙ্গে যার নাম এই বন্দে মাতরমের সঙ্গে উঠে আসে পরিবার কেন্দ্রিকই, দেখো সেখানে কিন্তু উঠে আসে সরলা দেবীর কথা, এবং তার যে তিনি কার মানে সন্তান, এই পরিচয়গুলো তো আমরা দেব, কিন্তু দেশের মাটি এবং বন্দে মাতরমের সুর সঙ্গে থাকবে আমাদের।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: যার কথা আজ বলছি, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবী এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা জানকীনাথ ঘোষালের তৃতীয় সন্তান এবং দ্বিতীয় কন্যা সরলা দেবী চৌধুরানী।
1: আসলে সালটা 1872-এর 9ই সেপ্টেম্বর, দিনটাও 9ই সেপ্টেম্বর। তুমি যেরকম বলছিলে, দ্বারকানাথ ঠাকুর স্ট্রিটে জোড়াসাঁকোর সেই বিখ্যাত ঠাকুর বাড়ির তিনতলায় একটি রোদ ফাটা কাঠের ঘরে জন্ম হয়েছিল সরলার। বলা যায় যে এই সময় যেটা আমরা বলতাম তখনকার দিনে, যে একটি ঘর ঠিক করা থাকতো সূতিকাগৃহ, তো সেখানেই তার জন্ম। মা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা, যিনি কিনা প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। আর বাবার নাম তো তুমি বললে। তো এইরকমই এক বর্ধিষ্ণু পরিবার জোড়াসাঁকো তো অবশ্যই, এবং বাবাও ছিলেন কিন্তু নদিয়ার এক বর্ধিষ্ণু জমিদার জয়চন্দ্র ঘোষালের একমাত্র সন্তান। তো দেখো, কোথাও যেন সমাজ সরলা দেবীকে, মানে সেই সময় আর কি, মা এত নামি একজন ঔপন্যাসিক, ক্ষণজন্মা সন্তান তিনি, এবং সমাজের স্মৃতি মনন চিন্তায় সর্বদাই তাই তাকে খুঁজে পাওয়া গেছে। হয়তো তিনি একটু আড়ালে ছিলেন এবং আড়ালে আছেনও, কিন্তু তবুও তিনি একজন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারেরই একজন।
0: কিন্তু এই স্বাধীন চেতা জানকীনাথ ঠাকুর বাড়ির প্রথা মতো ঘর জামাই না থেকে আলাদা বাড়িতে থাকতেন। প্রথমে শিয়ালদার কাছে বৈঠকখানা অঞ্চলে, তারপরে সিমলা পাড়ায় মিনার্ভা থিয়েটারের কাছে। কিন্তু জানকীনাথ ব্যারিস্টারি পড়বার জন্য বিলেত চলে গেলে স্বর্ণকুমারী দেবী সসন্তানে জোড়াসাঁকোর বাড়িতে এসে থাকতে আরম্ভ করেন। সরলা দেবীর বয়স তখন 5 বছর, এবং জীবনের ঝরাপাতায় তিনি লিখছেন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মায়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ সম্পর্ক থাকত না। তিনি আমাদের অগম্যার রানীর মতো দূরে দূরে থাকতেন। দাসীর কোলই আমাদের মায়ের কোল হতো। মায়ের আদর কি তা জানি না। মা কখনো চুমু খাননি, গায়ে হাত বোলাননি, মাসিদের ধাতেও এসব ছিল না। শুনেছি কর্তা দিদিমার কাছ থেকেই তারা এই ঔদাসীন্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বড় মানুষের মেয়েদের এই ছিল বনেদি

0: পোট্রিয়াশন চাল। গরিবের ঘর থেকে আসা ভাজেরা কিন্তু তাদের প্লিবিয়ানের হৃদয়ে সঙ্গে করে আনতেন। ছেলেমেয়েদের সঙ্গে তাদের ব্যবহার আরেক রকম দেখতুম।
1: দেখো, লেখাটার মধ্যেই ঠিক একটা ওই পরিবার কখনো কিন্তু সে মেয়েই হোক ছেলেই হোক চাপিয়ে দেওয়া নয়, কিন্তু একটা সময় আমরা দেখব পরবর্তী সময় তার যে এই যে সুরের সঙ্গে তার যে মিলে যাওয়া সেইটা কিন্তু ধীরে ধীরে মাই কিন্তু তার মধ্যে একটু একটু করে প্রথিত করেছেন, গেঁথে দিয়েছেন। আসবো সেসব কথায়, কারণ আজ আমরা এই পুরোটাই তাঁকে উৎসর্গ করেছি, তার কথাই বলবো, যিনি আড়ালে থেকেও আজকের এই 150 বছরের বন্দে মাতরম যখন আমরা নতুন করে আবার হৃদয়ে গ্রহণ করেছি, অবগাহন তো সবসময় করি, তখন তাঁর নামও এসে পড়বে আমাদের কাছে, আমাদের মনে।

0: জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: পাঁচ বছর বয়সে যখন জোড়াসাঁকোর বাড়িতে এসে থাকতে আরম্ভ করলেন সরলা দেবী, সেই সময় সেই বাড়ির আবহাওয়া কেমন ছিল ছবির মতন বর্ণনা করেছেন জীবনের ঝরা পাতায়। সরলা দেবী লিখছেন, তখন সে পুরী জমজম গমগম করছে, প্রতি মহলে মহলে ঘরে ঘরে লোক। কর্তা দাদা মহাশয়ের অর্থাৎ দেবেন্দ্রনাথের কথা বলছেন, ছেলে মেয়ে জামাই বউ নাতি নাতনি দাস দাসীতে বাড়ি ভরা। সে বাড়ির রান্নাঘরে 10-12 জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চড়ায়। সে প্রকাণ্ড রান্নাঘরের দুপাশে দুভাগ করা মেঝেতে পরিষ্কার কাপড় পেতে ভাত ঢালা হয়। সে ভাত স্তূপাকার হয়ে প্রায় কড়িকাঠ স্পর্শ করে, তারই পরিমাণে ব্যঞ্জনাদি প্রস্তুত করে দিনে সেই ভাত ব্যঞ্জন ও রাত্রে লুচি তরকারি লোক গুনে গুনে পাথরের থালা বাটিতে সাজিয়ে মহলে মহলে ঘরে ঘরে দিয়ে আসে বামুনেরা।
2: দেখো, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে খাবারের কথা উঠল, এইখানে সরলা একটা সময় বলছেন যে তাঁর যে বেড়ে ওঠা, তার যে জোড়াসাঁকো যে পরিমণ্ডল, সেখানে ছোটবেলা থেকেই আর কি তাঁর সরলার গান, তিনি গানের জন্য কাঙাল। এবং একটা সময় খাবারের কথা এলো বলেই বলি, তিনি তার সঙ্গীত প্রীতির কথা, যে গভীর সঙ্গীত প্রীতি, তার প্রসঙ্গে বলছেন, বিড়াল যেমন মাছের গন্ধে বিহ্বল হয়, আমিও তেমনি গানের গন্ধে উতলা হতুম, যত পারি লিখে নিতুম শিখে নিতুম, নিজের ভাণ্ডার না ভরলে আনন্দ পুরোটা হতো না। এই যে সবসময় যশস্বিনী মা সদা ব্যস্ত, কিন্তু বাড়ির একটা বিরাট সেই আবহ, তার মধ্যে কিন্তু মায়ের সান্নিধ্য জুটেছিল যখন, সেটা সেই গান নিয়েই। বাড়ির অন্য মেয়েদের মতো সরলাও ছোটবেলায় পিয়ানো বাজাতে শিখেছিলেন। শুধু তাই নয়, মায়ের হুকুমে তাকে কিন্তু নিয়মিত সময় ধরে পিয়ানো শিখতে হয়েছে, শিখেছেন বেহালা। বাড়িতে দেশীয় গান শেখা ছাড়াও মেয়েদের কাছে ইউরোপীয় গান শেখায় উৎসাহ দিতেন তাঁর রবি মামা, আমাদের সেই রবীন্দ্রনাথ। পিয়ানোয় চমৎকার কম্পোজিশন কিন্তু করতে পারতেন সরলা, এবং যেটা পরবর্তী সময় তাকে কিন্তু সৃষ্টিতে সাহায্য করেছে। আমরা 12 বছরের সরলাকে দেখি, ব্রহ্মসঙ্গীত সকাতরে ওই কাঁদিচ্ছে, সকলে তার সুর দিয়েছিলেন পিয়ানোয় ব্যান্ড বাজানো সুরে। এই গানটি একটু শুনি, শুনতে শুনতে আবারও তোমার সেই ছোটবেলায় জোড়াসাঁকো এবং সরলা দেবী চৌধুরানীর গল্প সেটাও এসে পড়বে। সকাতরে শুনি এবং সঙ্গে সঙ্গে আরও একটা গান, সেই ছোটবেলার গান, তাই তো? একসঙ্গে বরং শুনে নিই।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা রয়েছি গান্দরিয়ায়, জয়শ্রী মুখোপাধ্যায়,
2: আর আমি সৌম্য,
1: আর আমরা রয়েছি আজকে তাঁর কথায়, সরলা দেবী, সরলা দেবী চৌধুরানী। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কথায় উঠে এসছে তাঁর কথা, আর স্বর্ণকুমারী দেবীর কন্যা, ছোটবেলা থেকে গান, গানই তার স্বপ্ন, তার বলা যায় ভালোবাসা। আর সেখানে এই কথাটা উঠে এসেছিল যে সকাতরে ওই কাঁদিচ্ছে সকলে, এই গানটা আমরা শুনলাম ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আজকের এই গান্দরিয়াতে এই গানটির প্রসঙ্গ কিন্তু এসেই পড়বে। তিনি লিখছেন, অর্থাৎ সরলা দেবী লিখছেন, বিদ্যালয় পড়তে পড়তে ভারতীয় এবং ইউরোপীয় উভয় পদ্ধতিতে গান এবং নানাবিধ বাদ্যযন্ত্রে অসামান্য যে দক্ষতা, সেই দক্ষতার কথা এসে পড়বে রবি মামার কথা। বাড়িতে শেখা দেশি গান বাজনায় শুধু নয়, মেমেদের কথায় শেখা ইউরোপীয় সঙ্গীতের চর্চায় আমাদের উৎসাহদাতা ছিলেন রবি মামা। তখন আমার 12 বছর বয়স। হঠাৎ জন্মদিনের সকালে রবি মামা এলেন। সরলা দেবীর অবশ্য তখন কাশিয়াবাগানে থাকতেন আর কি, হাতে একখানি ইউরোপীয় মিউজিক লেখার ম্যানুস্ক্রিপ্ট খাতা নিয়ে, তার উপরে সুন্দর করে বড় অক্ষরে লেখা সকাতরে কম্পোজড বাই সরলা। সকাতরই কাঁদিচ্ছে সকলে বলে রবি মামার সেই ব্রহ্মসঙ্গীতটিকে আমি রীতিমতো একটি ইংরেজি বাজনার পিসে পরিণত করেছিলাম, পুরোদস্তুর ইংরেজি পিস, বিয়ানোতে বা ব্যান্ডে বাজাবার মতো, না জানলে কেউ চিনতে পারবে না এর ভিতরটা দিশি গান, জানলে তারা উদারাম উদারা তিনটে গ্রামে ছড়ান কর্ডের বহুস্তরের বৈচিত্র্যের ভিতর থেকে আসল সুরটি রুকি ঝুঁকি ধরে ফেলে বিশ্ব।

0: আমু দিতে হবে, সুন্দর লেখা কিন্তু না? তো এই বর্ণনা থেকে আমরা দেখো সম অনুভব করতে পারি বা একটা অনুমান করা যায় যে ইউরোপীয় সঙ্গীতে সরলার কতটা দক্ষতা ছিল। এবং তিনি কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজ অফ মিউজিক থেকে সঙ্গীতের উপপত্তিক প্রশ্ন এদেশে তখন সেই সময় পাঠানো হতো সেকালে আর কি, তো তিনি কিন্তু সেই পরীক্ষাটা দিয়ে পাশ করেছিলেন। এবং ঠাকুর পরিবারে তিন কন্যা পাশ করেন এখানে, সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা, হেমেন্দ্রনাথের কন্যা মনীষা এবং স্বর্ণকুমারীর কন্যা সরলা। তো শকাতারের যে গল্পটা সেটা বুঝতেই পাচ্ছেন, রবির মামা এসে যেভাবে শকাতারকে অনেকটা পিয়ানো সঙ্গীতের মধ্যে আলাদা করে জাগিয়ে দিলেন।
1: সরলা দেবীর লেখার হাতের কথা বলছিলে, সেই প্রসঙ্গে অন্য আর একটা কথা মনে পড়ে গেল। ভারতী পত্রিকায় একবার প্রেমিক সভা নামে অস্বাক্ষরিত একটা রম্য রচনা প্রকাশিত হয়েছিল। সেই সময় অস্বাক্ষরিত অনেক লেখাই প্রকাশিত হতো, তার মধ্যে এটি একটি। এবং সেই লেখাটি প্রকাশিত হওয়ার পর গুণীজনদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পায় সেই লেখাটি। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ সরলা দেবীকে বলেছিলেন যে নাম দিসনি বলে তোর এ লেখার ঠিক যাচাই হল, নতুন হাতের লেখার মতো নয়, এ যেন পাকা প্রতিষ্ঠিত লেখকের লেখা, এ যদি আমারই লেখা বলে লোকে ভাবতো আমি লজ্জিত হতুম না।
0: ভাবো কত বড় একটা কমপ্লিমেন্ট যে উনি ওনার লেখার সঙ্গে একদম সম মানে এতে আর কি বলবো সমানভাবে তিনি তাকে রাখলেন।
1: আর সরলা দেবীর গানের কথা হচ্ছিল, তা পুলিন বিহারী সেন দেশ পত্রিকায় একবার লিখেছিলেন যে ICS বিহারীলাল গুপ্তের কন্যা স্নেহলতার বিবাহ রবীন্দ্রনাথের একটি গান সেই সময় সরলা দেবীকে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ওই পুনার কিরকি থেকে, তা মানে সুর গানটিতে সুর দেওয়ার জন্য। সেই গানটি আমরা শোনাবো এবং পুলিন বিহারী লিখছেন সরলা দেবী বিবাহ সভায় গানটি গেয়ে পরিবেশন করেন। সরলা দেবীর গাওয়া সেই গানটি তো আমরা শোনাতে পারছি না, কিন্তু এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি নিশ্চয়ই আমরা শোনাবো। শুনি আমরা গানটা।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।

0: দেখতে দেখতে সময় চলে যায়। আরও একটি গানের কথা বলতে হয়, আমরা শুনি এই গানটি, একটি লাবণ্যপূর্ণ প্রাণ, তাই তো সৌম্য? রবীন্দ্রনাথ এই গানটির এত জনপ্রিয় গান। তো এই যে সরলা দেবী, সরলা ঘোষাল স্বর্ণকুমারী দেবীর কন্যা, পরবর্তী জীবনে সরলা দেবী চৌধুরানী, তিনি মহেশ্বরী গানের অনুসরণে এই গানটির সুর কিছুটা রবীন্দ্রনাথকে বলা যায় রবি মামাকে হেল্প করেছেন। রবি মামা তো আগেই আমরা তাকে পেয়েছি। গানের তথ্য খুঁজলে দেখা যাবে 1893 মাঘোৎসব, সেখানে রবীন্দ্রনাথের রচিত এই গানটির স্বরলিপি করেছেন সরলা। বয়সে রবি মামার থেকে মাত্র 11 বছরের ছোট সরলা। বলা যায় যে এই গানটির সঙ্গে, এই গানটি আমরা যখন শুনি তার সঙ্গেও কিন্তু সরলা দেবী মিলেমিশে রয়েছেন, তাই না? এই গানটি আমরা এখন শুনতে শুনতে চলে যাব খবরের বিরতিতে, আবারও ফিরে আসবো আপনাদের সাথে গান দরিয়ায়। জয়শ্রী মুখোপাধ্যায়।
1: আর আমি সৌম্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রেনিক, অপরদিকে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজাককেও ধন্যবাদ জানিয়ে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাক ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বকে ভারত গভীরভাবে মূল্য দেয়। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের তীর্থধান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালের একনিষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার দেহ উদ্ধার করা হয়। রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশীষবাবু বিগত মমতা ব্যানার্জী সরকারের আমলে বিভিন্ন সময় মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব পালন করেছেন। সরকারি অর্থে মোবাইল ফোন কেনার পর এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম কার্ডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে, তবে ওই সিম কার্ড কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে 23 আগস্ট পর্যন্ত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসছে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। 2009 পর দ্বিতীয়বার এই প্রতিযোগিতা আয়োজন করছে ভারত।

0: পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি জুটি ভারতের বড় পদক আশা। এখনকার মতো খবর এখানেই শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আমরা আবার ফিরে এলাম আপনাদের সাথে। গান্দরিয়ায় গান শুনতে শুনতে আরও একটি সতর্ক বার্তা একটু জানিয়ে রাখি আপনাদের, যেসব বন্ধুরা রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে, সেখানে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে, একটি কমলা সতর্কতা রয়েছে আপনাদের জন্য, খেয়াল রাখবেন আগামী 2-3 ঘন্টার জন্য। আর এর পাশাপাশি সৌম, আমরা কিন্তু সরলা দেবীর কথায়, সরলা দেবী চৌধুরানীর জীবনের ছোটোখাটো যেসব ঘটনা, গান তৈরির গল্প, সেগুলো কিন্তু এসে পড়ছে, এসে পড়ছেন রবি মামা। এই যে তার যে গান শেখা, সেটা কিন্তু নানা জায়গা থেকে তার যে গান শেখাটা যেমন ছিল, পাশাপাশি কালেকশনও কম ছিল না। বিভিন্ন জায়গায় গেছেন, আমরা মহীশূরের কথা বলেছি, সেখান থেকে তুলে আনা যে সুর, সে সুর লেগেছে একি লাবণ্যে পূর্ণ প্রাণ, আমরা কথা বলতে বলতে গেলাম, এবং সেই সঙ্গে আরও অনেক জায়গায় যেখানেই গেছেন গানের তথ্য যেমন তিনি খুঁজেছেন, তেমনি গানের সুর অন্য যে জায়গা আমাদের ভারতবর্ষেরই বিভিন্ন জায়গা থেকে তুলে আনতে তিনি কিন্তু করেছেন। যেমন কখনো সখনো রবীন্দ্রনাথ তাকে কিছু জিনিস আবার বলেছেন, যেমন একবার ওই সকাতরে কাঁদিছে সকলের কথা আমরা বলেছিলাম, সেটা শোনার পর রবি মামা কিন্তু তার ভাগ্নিকে বললেন একটা কবিতা, আমরা সবাই জানি সেটি নির্ঝরের স্বপ্নবঙ্গ, বললেন নির্ঝরের স্বপ্নবঙ্গের পিয়ানোর রূপ দাও।

0: তো সরলা সেই সময় কি করেছিলেন আর কি, তিনি তার লেখায় তার জীবনের সেই কথা যেখানে আর কি লিখেছেন, জীবনের ঝরা পাতা, তাই না, সেখানে এরকমই সুন্দর সুন্দর কিছু কিছু মুহূর্তকে তুলে ধরেছেন। তো রবি মামার জন্য তার সুরের ডালি সবসময় উজাড় করা থাকতো। এবং রবি মামার বোধহয় জন্মদিনের কথা তুমি বলছিলে, তাই না?
1: হ্যাঁ, যে রবি মামার কথা বারবার উঠে আসছে, সেই রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন উৎসব পালন করেন সরলা দেবী। তিনি লিখছেন, তখন মেজ মামা অর্থাৎ সত্যেন্দ্রনাথ ও নতুন মামা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ, তাঁদের সঙ্গে তিনি 49 নম্বর পার্ক স্ট্রিটে থাকতেন। অতি ভোরে উল্টোডিঙির কাশিয়া বাগান থেকে, বাড়ি থেকে পার্ক স্ট্রিট নিঃশব্দে তাঁর ঘরে তাঁর বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর, রবির জন্মদিন বলে একটি সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তাঁর জন্মদিনের উৎসব আরম্ভ হলো।
0: বাহ, কি সুন্দর! দেখো, মানে নিবেদনটাও কত সুন্দর, না কত পবিত্র, যে জন্মদিনে মামার কাছে যাচ্ছি তার যে নিবেদন, আমরা গিফটের কথা বলি, উপহার, এই উপহার কত হৃদয়ের সেই একদম গহীন গহন থেকে উঠে আসা।
1: সেই সময় রবীন্দ্রনাথ 27 বছর বয়সে পড়েছিলেন। তারিখটি সেই সময় ছিল 25শে বৈশাখ, 7ই মে 1887 খ্রিস্টাব্দ। সরলা দেবীকে তিনি তার আদরের একটি নাম দিয়েছিলেন, সেই নামটি ছিল সল্লি। চিঠিপত্রে সেই সল্লি বলেই সম্বোধন করতেন, আর সরলা তাকে ডাকতেন রইমা, রবি মামার সংক্ষিপ্ত রূপ। অবশ্য দুটি চিঠি ছাড়া তাঁদের দুজনের কথোপকথন অর্থাৎ চিঠিতে কথোপকথনের আর কোনো সন্ধান আমরা পাই না, সেগুলো সবই কালের গহ্বরে হারিয়ে গেছে।
0: দেখো, গান তো তিনি বাতিগ্রস্ত ছিলেন, তিনি নিজেই বলেছেন, যেখানেই যেতাম সেখান থেকেই কিন্তু আমি নতুন নতুন গান শুনতাম। যেমন সত্যেন্দ্রনাথ যখন ছিলেন তখন সেই বাড়িতে যখন গেছেন মুম্বাইতে, সেখান থেকেও কিন্তু শুনেছেন। তো এবং রাস্তায় গান গেয়ে যাওয়া বাঙালি বা হিন্দুস্থানি ভিখিরিদের ডেকেও আমি কিন্তু পয়সা দিয়ে তাদের কাছে গান শিখিনি, তুমি এই কথা নিজেই তিনি স্বীকার করেছেন। আর যা কিছু শিখতাম সাথে সাথে রবি মামাকে শোনাবার জন্য কিন্তু আমার প্রাণ একবারে ব্যস্ত থাকতো, কারণ তাঁর মতো সমজদার আর কেউ ছিল না। যেমন আমি শোনাতো অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলোর কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানি নিজের গানও রচনা করতেন। এই যে স্মৃতিকথা, সরলা তাতে আরও বলছেন যে কর্তা দাদামশাই অর্থাৎ দাদামশাই আর কি চুঁচড়োতে থাকতেন, তো ওখানে মাঝে মাঝে আমরা অবসরে চলে যেতাম, আর সেখানে বোটের মাঝিদের কাছ থেকে অনেক বাউল গান আদায় করেছিলাম। কোন আলোতে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এরকম অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত আমার সুরে বসানো। এত সুন্দর এই গানগুলোর কথা আমরা কি একটু শুনে নেব পরপর দুটো গান?
1: কোন গানটির কথা তুমি ভাবছো?
0: কোন আলোতে প্রাণের প্রদীপ এবং যদি তোর ডাক শুনে কেউ।
1: বেশ, তারপর আরেকটি গান শোনানোর খুব ইচ্ছে আছে, সরলা দেবীর করা স্বরলিপির মাত্র কয়েকটাই পাওয়া যায়, কিন্তু তেমন একটি গান যদি আমরা শুনি।
0: হ্যাঁ নিশ্চয়ই, এই গান দুটো শুনে নি, আমরা আবারও আসবো কথায়, আর স্বরলিপি তো রয়েছে।

0: সোমো, দেখো এই গানটার মধ্যে কিন্তু খুবই সেই ইঙ্গিত বা বলা যায় মানে তুলে আনা গান আর কি, মাটির সঙ্গে মিশে যাওয়া গান, এখানে সেই প্রসঙ্গটা আমরা ছিলাম আর কি। আচ্ছা, তুমি স্বরলিপির কথা বলছিলে।
1: স্বরলিপির যে কথাটি তখন হচ্ছিল, রবীন্দ্রনাথের গানের স্বরলিপি বহু মানুষ করেছেন, সরলা দেবী তাঁদের মধ্যে অন্যতম বলাই যায়। কারণ তিনি নিজেও যেমন নোটেশন করতে পারতেন, রবীন্দ্রনাথকে নানান কাজে সাহায্যও করতেন এবং নানানভাবে নানান রকমের স্বরলিপি তিনি করেছিলেন নানান গানের। তেমন একটি গান আমরা এই মুহূর্তে শুনি
0: একদম,
1: এবং তারপর আমরা ফিরে আসবো অন্য একটি প্রসঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

এই গান সমো, এই যে গান দুটি আমরা গানটি আমরা শুনলাম, আনন্দলোকের প্রসঙ্গ তো ছিলই, আরও একটু সরলা দেবীর কথা বলতে গেলে আমার মনে হয় আরও কিছু অন্য ধরনের কথা এসে পড়বে। আসলে জোড়াসাঁকো চিরকালই একটি ব্যতিক্রমী ঠাকুর পরিবারে, সেখানে মাঘোৎসবের দিন প্রকাশ্যে কিন্তু বাড়ির মহিলারাই সঙ্গীত পরিবেশন করতেন। ছোট থেকে সেই অনুষ্ঠানে কিংবা ধরো অন্যান্য যেসব ব্রাহ্ম পরিবার ছিল সেখানে কিন্তু গান গাওয়ার ডাক আসত সরলার। বাবা মায়ের পরিচিত বন্ধু বান্ধব, তাদের বাড়ির অধিবেশন কিংবা সাহিব মেমদের জন্য ধরো ডিনার আছে, ইভিনিং পার্টি আছে, সেখানেও ছোট্ট সরলা আবেগে নিজের মনে গান গেয়ে যেত ঘন্টার পর ঘন্টা, কখনো সে ক্লান্ত হতো না। এবং এইটা, এই যে একটা সঙ্গীত দক্ষতা বা সঙ্গীত তাকে ভরিয়ে রাখে, কখনো সে ক্লান্ত হয় না, এটা কিন্তু দাদামশাই

0: নজরে রেখেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। তো একদিন নাতনিকে ডেকে বললেন যে আমি তোমায় হাফেজের এই কটা লাইন দিচ্ছি, এতে সুর বসিয়ে একটু গেয়ে আমায় শোনাতে পারবে? সেই সুফি যে কবিতার লাইনগুলোর অর্থ ছিল, আমার মতো এমন সুকণ্ঠ পাখির জন্য এই মর্ত্যলোকে উপযুক্ত নয়, মর্ত্যলোক উপযুক্ত নয়, আমি সেই যুগের কাননে যাব যেখানকার আমি। তারপর কি হলো?
1: তারপর 7 দিনের মধ্যে সে কবিতায় সুরারোপ করে সরলা দেবী বেহালা বাজিয়ে সেই গান পরিবেশন করলেন সকলের সামনে। সেই গানে মুগ্ধ হলেন সবাই, বিস্মিত হলেন সবাই। সংস্কৃতি অনুরাগী দাদামশাই 1000 টাকা দামের হিরে চুনির সেট করা জড়োয়া নেকলেস দিয়ে গুণী দৌহিত্রীকে সম্মানিত করলেন, শিরোপা দিয়ে বললেন, তুমি সরস্বতী, তোমার উপযুক্ত না হলেও এই সামান্য ভূষণটি এনেছি তোমার জন্য।
0: কি অসাধারণ না? অসাধারণ। আসলে এই সরলা দেবীর যে দক্ষতা, সাংগীতিক দক্ষতা, সমাজের সব স্তরের সবাই তাকে স্বীকৃতি দিয়েছিলেন। ধরো কোনো বিরাট কারুর পার্টিতে গভর্নর এসছেন, তারাও কিন্তু তার গানের ভূয়সী প্রশংসা করেছেন। গান ভালোবেসেছেন গোপালকৃষ্ণ গোখলে। সরলার যে সুর বা এই যে সঙ্গীত সাধনা, সেটা কিন্তু কর্মসূত্রে তিনি কিছুদিনের জন্য মহীশূরে বাস করেছিলেন। এই মাইসোর বা মহীশূর তার জীবনে কিন্তু প্রভাব ফেলেছিল অনেক। এখান থেকে তিনি শিখেছিলেন যে গাম্ভীর্যপূর্ণ সুর কী করে পরিবেশন করতে হয় এবং রুদ্রবীণা বাজিয়ে। এবং কলকাতা বিএ পাশ করার পর প্রফেসর মাঞ্জাতা নামে লোরেটোর এক ইটালিয়ান শিক্ষকের কাছে তিনি বেহালা শিখেছিলেন। সেরকমই মহীশূরেও তিনি কিন্তু বেহালা বাজাতে শিখেছিলেন। আসলে মহীশূরের শিক্ষা, শিল্পকলা, সংস্কৃতি এতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সরলা। তাই বেশ কিছু সুর সংগ্রহ করে তিনি রবি মামাকে দিয়েছিলেন এবং তারই একটি আনন্দলোকে, মঙ্গলালোকে, অসামান্য গানের একটি, কিংবা ধরো কি লাবণ্যপূর্ণ প্রাণ, চিরবন্ধু চিরনির্ভর, এগুলোর কথা আমরা আগেও একটু বলেছি, এবার আর একটু গভীরভাবে বললাম। তো পাশ্চাত্য সঙ্গীতে এই যে পারদর্শী ছিলেন সরলা, সেটার জন্য কিন্তু অনেক দেশীয় গান কি ইউরোপীয় ঘরানা করেছিলেন, তাই না?
1: মানে যেমন রবি ঠাকুরও করেছেন, নানান সুরকে আত্মীকরণ যাকে বলে, নানান রকম সুরকে, এবং সেই অন্যরকম সুরের ধাঁচ বা সেই সেই ধাঁচগুলোকে ভেঙে ভেঙে আমাদের দেশীয় যে কাঠামো তাতে পুনর্নির্মাণ করা, এগুলোতে ঠাকুরবাড়ির অনেকেই অত্যন্ত পারদর্শী ছিলেন।
0: তার মধ্যে একজন অবশ্যই সরলা দেবী।
1: হ্যাঁ, তিনি, তার একটা নেশাও ছিল নতুন নতুন সুর খোঁজা এবং নতুন গান আবিষ্কার করা,
0: নতুন মানুষ আবিষ্কার করা, এটাও বলা যেতে পারে, মানে গানের প্রতিভা। তিনি দুজনকে আবিষ্কার করেছিলেন, অমিয়া ঠাকুর এবং রানু সোম, যাকে মানে পরবর্তী সময় প্রতিভা বসু বলা হয়। তিনি রবীন্দ্রনাথের কাছে নিয়ে গিয়ে একেবারে হাজির করেছিলেন। আচ্ছা, আমরা যখন এই দেশীয় গান আর ইউরোপীয় যে সুর ভেঙে করা বলছি, চিনি গো চিনির কথাও আসছে, তাহলে কি শুনে নেবো
1: সেই গানটি? আমরা একটু শুনি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা সরলা দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের যে সখ্যতা তাই নিয়ে কথা তো বলছিলাম, কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নয়, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের নেপথ্যে সরলা দেবীর যে অবদান তা তো আমরা সকলেই জানি। প্রথম দুটি স্তবক রবীন্দ্রনাথ সুর করেন এবং বাকি স্তবকগুলি সুর করেন সরলা দেবী স্বয়ং রবীন্দ্রনাথের অনুরোধে। এবং জাতীয় উৎসবে সকলে মিলে এই গান গাওয়া হয়, সেই সময় বহু মানুষকে এই গান শিখিয়েছিলেনও তিনি, এবং সেই সময় সব সভা সমিতিতেই পুরো গানটিই গাওয়া হতো। সরলা দেবী কখনো কখনো নিজেও এককভাবে একা একা এই গান গেয়েছেন বিভিন্ন সভায়।
1: একদম, আসলে বঙ্কিমচন্দ্র তার যে গান, তাকে এই যে এইভাবে সুর করা, এই সম্পর্কে কথা তো আছেই। পাশাপাশি তখন সরলার বয়স 18 কি 19, এই বয়সে লেখা দুটো প্রবন্ধ পড়ে স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন সদ্য কৈশোর পাশ করা মেয়েকে। এই যে গানের সুর দেওয়া এবং নানা রকম বাজনায় তার বিরল প্রতিভা, বঙ্কিমচন্দ্র মুগ্ধ ছিলেন। নিজের কবিতায় সুরারোপ করার ফরমায়েশ করেছিলেন তার কাছে, তখন কিন্তু ওই আর কি বয়স অনেক কম। এবং এই কাজ তো রবীন্দ্রনাথ করেছিলেন এবং বন্দে মাতরমের প্রসঙ্গ এলোই এক্ষেত্রে। রবীন্দ্রনাথের এক কথাতেই বলা যায় বন্দে মাতরমের শেষ চারটে স্তবকের সুর তার করা। এই যে সরস্বতীর হিসাবে দেবেন্দ্রনাথ তাকে বলেছিলেন, সত্যি কথা ভারতের স্বাধীনতা সংগ্রামের তিন উজ্জ্বল জ্যোতিষ্ক লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল সকলেই কিন্তু গুণমুগ্ধ ছিলেন সরলার। বয়সে ছোট কিন্তু তার প্রতি তাদের সম্ভ্রম ছিল প্রশ্নাতীত। এমনকি স্বামী বিবেকানন্দ তাঁর সম্বন্ধে সিস্টার নিবেদিতাকে বলেছিলেন যে ওর এডুকেশন পারফেক্ট, দেশের সব মেয়ের ওর মতোই এডুকেশন হওয়া উচিত। দেখো একজন কিভাবে মানে বিয়ন্ড ডেফিনেশন চলে যেতে পারেন, তাই না?
0: এবং গানের কথা যখন হচ্ছিলই, আরেকটা কথা আমার মনে হয় বলা অপ্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান বঙ্কিমচন্দ্রের গান তো হলো, কিন্তু তাছাড়াও সরলা দেবী নিজেরও অনেক গান লিখেছেন এবং তাতে সুরারোপ করেছেন, এবং গানের মাধ্যমে পরাধীন দেশের মানুষকে উদ্দীপিত করতে চেয়েছেন। এবং সরলার দেবীর লেখা যে কটি গান আমরা সম্পর্কে আমরা জানতে পারি, তার মূলত দু রকমের গান আমরা দেখতে পাই। একটি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই ব্রহ্মসঙ্গীত এবং আরেকটি হচ্ছে যুদ্ধগীতি। এরকম প্রচুর গান রয়েছে যে গানগুলো আজ আর শোনা হয় না তেমন করে, কিন্তু আমাদের মনের মণিকোঠায় বা যারা সেই সময় সেই গান শুনেছিলেন তাঁদের স্মৃতিতে আমার ধারণা সেই গান আজও উজ্জ্বল।
1: একদম, আর একটা কথা বলে হয়তো আমাদের আজকের সময়ও শেষ হয়ে আসছে। আমরা একটি গান শুনবো যেখানে দেশপ্রেমের কথা আছে, এবং সে কারণেই কথা শেষ করবার আগে আরেকটা প্রসঙ্গ, এই প্রসঙ্গ একেবারেই আলাদা। এই প্রসঙ্গে গান নেই কিন্তু সরলা দেবী নিজে লিখেছেন, বড় হয়ে দেখলুম বাংলার ললাটে প্রধান কলঙ্ক হচ্ছে কাপুরুষতার, সেটাই মুছতে হবে। কুকুরের দাঁত আছে, বেড়ালের নখ আছে, আক্রমণ করলে একটি পোকামাকড়ও কামড়ায়, শুধু বাঙালি কি সাতচরে রা কাড়বে না? এত মনুষ্যত্বের অভাব তার চিরকাল, এত হীনতা, এই যে অক্লান্ত তার।

0: ভাবনা যে আধুনিক বাঙালিকে বের করে আনতে হবে, যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, এবং সেই কারণে তিনি একটি অভাবনীয় কাজ করে ফেলেছিলেন। এবং সেই কাজটি বলা যায় যে একটা লড়াই, দেশাত্মবোধ জাগিয়ে তোলা, বলা যায় যে জীবনে যা কিছু তার চিন্তা ভাবনা সবের সঙ্গে বেরিয়ে এসে, সব কিছু থেকে বেরিয়ে এসে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া, বীরাষ্টমী ব্রত, দেশের যুব সম্প্রদায়কে জাগিয়ে তোলার জন্য সূচনা করেছিলেন এই বীরাষ্টমী ব্রত। লিখেছিলেন বীরাষ্টমীর গান, জান কি মানব কোথাকার ভূমি সোনা হতে মূল্যবান জানো কি। এই যে সরলা একজন চারণিক সুরসাধিকা, এবং সে কারণেই তাকে নানাভাবে খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, তুমি যাদের কথা বললে তারা আছেন, এবং সেই সঙ্গে দেশের মানুষের মধ্যে তার ভাবনা। আসুন শেষ গানে চলে যাব আমরা,
1: এবং এই গানটি শুনতে শুনতে আমরা আজকের মতন বিদায় নেব গান্দরিয়ার আসর থেকে।
0: জয়শ্রী মুখোপাধ্যায়,
1: আর আমি সৌম্য,
0: কিন্তু ফিরে আসবো এক ঘন্টা বাদে নাটক নিয়ে। শুনতে থাকুন শেষ গানটি, যাদের কণ্ঠে আজকে আমরা গান শুনেছি শিল্পীদের তালিকায়। আজ আমরা শেষ করব স্বস্তিকা মুখোপাধ্যায়, সার্থক জনম আমার।
1: কিন্তু শুরুতে আমরা শুনেছিলাম প্রমিতা মল্লিক, মনময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, মনোজ মুরলী নায়ার, ইন্দ্রাণী সেনের কথা তো আমরা বললামই, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, শীর্ষ এবং এরিনা, এবং স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এবং অবশ্যই সাহেব চট্টোপাধ্যায়।

বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন ব্রিক্স সহায়ক কন্ট্যাক্ট গ্রুপেরও বৈঠক আয়োজিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ 84টি বিষয়ে UGC নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল। পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। আমৃত্যু তিনি বাঙালি মনন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আগামীকাল থেকে 23 আগস্ট পর্যন্ত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসছে BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপ। 2019 পর দ্বিতীয়বার এই প্রতিযোগিতা আয়োজন করছে ভারত। এই মুহূর্তের খবরে শেষ হলেও আমি নিবেদিতা লাহিড়ী পড়লাম।

0: বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। পরিচালক চিত্র রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল। পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। আমৃত্যু তিনি বাঙালি মনন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের তিরোধান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16 আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক দেশ ও নায়ক।
3: তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই ঘনঘোর সময়ে যখন পৃথিবী উত্তাল, তখন ভারতবর্ষ উত্তাল স্বাধীনতার আন্দোলনে। মিত্র ও অক্ষ এই দুই শক্তির সংঘর্ষের রোজনামচার মধ্যে নেতাজি এই সময়টাকেই পাখির চোখ করেছিলেন নিজ জন্মভূমির স্বাধীনতা লাভের আশায়। একক প্রচেষ্টায় সংগঠিত করেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের এবং তাদের মধ্যে তীব্রভাবে জাগিয়ে তুলেছিলেন বন্দী মাতৃভূমির প্রতি দায়বদ্ধ সন্তানের আবেগ। সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল তার আজাদ হিন্দ বাহিনী মৃত্যুকে পরোয়া না করে। নেতাজির আত্মত্যাগ, সামনের সারিতে থেকে নেতৃত্ব দান, সহযোদ্ধাদের প্রতি তার আন্তরিক সহমর্মিতা, এই সব কিছু তাকে দেবতার পর্যায়ে উন্নীত করে দেয়। তাই বাহিনীর এক রাঁধুনিও প্রাণকে তুচ্ছ করে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিতে পিছপা হয় না। দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি সমুদ্রের গভীরে সাবমেরিনে চলেছেন দীর্ঘদিন, সঙ্গে তার বাহিনীর একান্ত অনুভব।

দেশনায়ক, রচনা সঞ্জয় আচার্য, প্রযোজনা আশিস গিরি। নাটক দেশনায়ক।

0: Operation U, Shubha's Brigade. Battalion number 17, keep throttle. Strong troop, send immediately. Sir, kono upay nahi. Nole surrender korte hobe. Jai Hind, over!
1: জানকী, কুল জানকী, কুল বিস্কারি, জাস্ট আ মিনিট, এই তো এই তো এক্ষুনি গুলি বার করে দিচ্ছি, দেখো দেখো দেখো, ব্যাস গুলি বেরিয়ে গেল, এবার শুধু এই তো তুলো দিয়ে ব্যান্ডেজও কমপ্লিট।
0: শোনো, সাউথ এশিয়ার এই ম্যাপটা সবাই দেখো।
2: ইয়েস
0: লুক, আমরা একটা ডেড জোনে আটকে পড়েছি, চারিদিকে খাঁড়ি আর পরিখা, আর উত্তরে ক্যানোপি, এমন ঘন জঙ্গল যে সূর্যের আলো ওখানে ঢুকতে পারে না।
3: আমেরিকান আর ইংরেজ ফৌজ আমাদের শিবির জাস্ট কুড়িয়ে দিয়ে চলে যাবে।
1: ভয়ঙ্কর এই আমেরিকান ফৌজ, হসপিটাল, বস্তি, আদিবাসীদের ঘর, সাধারণ বাজারহাট কিছুই মানছে না ওরা। এরোপ্লেন থেকে নাগাড়ে বোমা ফেলে নিমেষে ধ্বংস করে দিচ্ছে সব।
0: নেতাজি, ওরা কি যুদ্ধের কোনো নিয়ম নীতি মানবে না?
1: ওরা সাম্রাজ্যবাদী দল, আর সাম্রাজ্যবাদীদের লোভ কতটা ভয়ানক সেটা তো আপনি জানেন ক্যাপ্টেন আয়ার।
3: জাপান অস্ত্র সাপ্লাই বন্ধ করে দিল, ওদিকে গোলা বারুদ সব বৃষ্টিতে ভিজে গেছে।
0: শুধু অস্ত্র, খাবার, চাল, নুন, আনাজ সব সাপ্লাই বন্ধ। ওদিকে শত্রুপক্ষ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে আমাদের।
4: আর কোনো পথ খোলা নেই নেতাজি, আমাদের একটাই পথ, মৃত্যু।
5: জ্বালা জ্বালা, বড় জ্বালা। একে একে আমি তোমাদের সবাইকে মৃত্যু মুখে ঠেলে দিলাম।
1: এ আপনি কি বলছেন নেতাজি? মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তার জন্য কখনো দুঃখ করি না।
4: হ্যাঁ নেতাজি,
3: প্রাণ দেব কিন্তু পরাধীনতা স্বীকার করব না। আপনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে।
1: আপনার কথায় আমরা সব কিছু করতে পারি নেতাজি।
0: আপনার নেতৃত্বে আমরা যুদ্ধ করছি, আমাদের সেনানায়ক স্বয়ং নেতাজি এই যুদ্ধক্ষেত্রে আমাদের সঙ্গে অস্ত্র ধরেছেন শত্রুর বিরুদ্ধে, এর থেকে বড় আর কি হতে পারে?
5: কিন্তু আর বোধহয় লড়াই চালিয়ে যেতে পারবো না ক্যাপ্টেন আয়ার।
1: কি বলছেন আপনি নেতাজি, আপনার কণ্ঠে হতাশার সুর।
5: কতদিন প্রায় না খেয়ে রয়েছো লক্ষ্মী, খাবার বলতে তো শুধু ঘাসের রুটি, আর ওদিকে শত্রুর এরোপ্লেন ওপর থেকে খাবার ফেলে দিচ্ছে ওদের সেনাদের ওপর।
3: খাবারটা বড় ব্যাপার নয় নেতাজি, কিছু একটা পেলেই হলো, কিন্তু বুট নেই, মোজা নেই, জঙ্গল পাহাড়ে চলা যাচ্ছে না। আমাদের চিফকে খারাপ কথা বলার শাস্তি কি হতে পারে নিশ্চয় জানো তুমি।
6: তবু আমি বলবো নেতাজি একজন প্রতারক,
3: জিভ ছিঁড়ে নেব তোমার।
5: ক্যাপ্টেন ইব্রাহিম, ক্যাপ্টেন আয়ার, শান্ত হন, আপনারা শান্ত হন। জানকি, যাও তুমি রুমে যাও, যাও রেস্ট নাও। হ্যাঁ ক্যাপ্টেন ভগত, আপনি বলুন কি হয়েছে।
7: নেতাজি, এই ব্যক্তি আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা ওকে ধরে রেখেছি আর ওর অস্ত্র আমরা কেড়ে নিয়েছি।
0: হত্যা? কোর্ট মার্শাল করে ওকে এখনই হত্যা করা হবে।
3: কোর্ট মার্শালের কোনো দরকার নেই, মেরে কাছে ঝুলিয়ে দেওয়া হোক, দৃষ্টান্ত হয়ে থাকবে।
5: আহ, শান্ত হও তোমরা, শান্ত হও। আমাকে হত্যা করতে এসেছিল, কিন্তু কেন?
7: ওর নাম হীরালাল, আমাদের বাহিনীর একজন রাঁধুনি, এনি ভালো মানুষ, কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে বন্দুক হাতে আপনার দিকে ছুটে আসছিল, আর ওর কাছে এই কাগজটা পাওয়া গেছে।
1: দেখি দেখি, আরে এটা তো ব্রিটিশদের লেখা প্যামফ্লেট, আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের মিত্রপক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান। আর নেতাজি, আপনার নামে কদর্য ভাষায় গালাগাল।
7: আমি ওখানেই যাব আর নেতাজিকে খুন করব।
0: নেতাজি, আপনি ওকে এতক্ষণ সহ্য করছেন কিভাবে?
3: মেরে ফেলুন, মেরে ফেলুন ওকে।
5: না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই, ও আমাদের সেনাবাহিনীর লোক, ওর সমস্যা আমাকে জানতে হবে।
3: হ্যাঁ, কিন্তু যুদ্ধের এই সংকট মুহূর্তে আমাদের কি এখন এইসব করার সময় আছে?
2: নেতাজি, নেতাজি হেডকোয়ার্টার থেকে কয়েকটা চিঠি, শুধু এই খাম আপনার নামে এসেছে।
5: আমাদের সৈনিকরা দীর্ঘদিন ঘর ছাড়া, সবার মন ব্যাকুল। তাই আমি চেষ্টা করেছিলাম ওদের বাড়ির খবর আনতে। যাদের নামে চিঠি বা মেসেজ আছে সেসব তাদের দিয়ে দিতে হবে।
8: আপনি আপনি সবার কথা একটু ভাবেন।
5: লক্ষ্মী, এরা আমার দেশবাসী, আমার বন্ধু, আমার ভাই। ব্রিটিশরা এদের মানুষ বলে জ্ঞান করেনি কখনো। আমি এদের নেতা, আমি এদের কথা না ভাবলে কে ভাববে লক্ষ্মী? স্বামীজি বলেছেন, লিডার প্রথমত জন্মগত, দ্বিতীয়ত নিঃস্বার্থ। উনি এটাও বলতেন, শিরদার তো সরদার, মাথা দিতে পারো যদি তো নেতা হবে।
8: নেতাজি, আপনি কত বড়! আপনার যোগ্য মর্যাদা আমরা দিতে পারি না।
5: তোমাদের সবার ভালোবাসাই আমার মর্যাদা, আমি আর কিচ্ছু চাই না।
3: নেতাজি, এই এই যে এই আপনার জন্য বুট, মোজা, পোশাক আর খাবার রাখা আছে।
5: আমার জন্য কেন?
3: আপনি আজাদহীন বাহিনীর সর্বাধিনায়ক, আমাদের শ্রদ্ধেয় নেতা। এই ওয়ার ফ্রন্টে আপনি আমাদের সঙ্গে আছেন, কিন্তু আপনার মোজার শত ছিদ্র, আপনি শুধু ঘাসিয়ে রুটি খেয়ে আছেন, তাই আপনার জন্য এইসব আনা হয়েছে।
5: ক্যাপ্টেন আয়ার, এই জিনিস গ্রহণ করার বিন্দু মাত্র বাসনা নেই আমার। আমার সঙ্গীরা রক্তাক্ত পায়ে ছিন্ন পোশাক পরে ঘাস পাতা খেয়ে লড়াই করছে, আর আমি তাদের অধিনায়ক হয়ে ভালো পোশাক পরে ভালো খাবার খেয়ে থাকব, তা হয় না।
3: কিন্তু নেতাজি,
5: না, আর কোনো কিন্তু নয়। আমার আদর্শ স্বামীজি, সেই মহাসাধক, আমেরিকার অভিজাত কক্ষে বিলাসবহুল শয্যা পরিত্যাগ করে মাটিতে শুয়ে ক্রন্দন করেছেন, কেননা তার মনে পড়েছিল তার দেশবাসীর কথা, যারা অসহায়, দরিদ্র, বিপন্ন, সর্বরিক্ত। আমি আমার সহযোদ্ধাদের বঞ্চিত করে সুখের উপকরণ নেব? না না না, কিছুতেই নয়, কিছুতেই নয়। আপনারা দয়া করে সব নিয়ে যান।
8: নেতাজি, আপনি না করবেন না। আপনি আমাদের জন্য এত ভাবেন, আর আমরা আপনার জন্য এটুকু করতে পারবো না।
5: আমার থেকে তোমাদের, হ্যাঁ তোমাদের এই দেশের যা আজ বেশি প্রয়োজন লক্ষ্মী। দীর্ঘদিন ধরে নারীরা শুধু নিপীড়িত হয়ে এসেছে, শোষিত হয়ে এসেছে, আর আজকে সুযোগ এসেছে তোমাদের ঘুরে দাঁড়ানো। তোমরা সেই সুযোগটা নেবে না লক্ষ্মী?
8: সেই সুযোগ তো আপনি আমাদের করে দিয়েছেন। আপনি না থাকলে আমরা কি কোনোদিন ভাবতে পারতাম পুরুষ যোদ্ধাদের সঙ্গে আমরা মেয়েরাও কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করতে পারি?
5: না লক্ষ্মী, এই সুযোগটা আমি করে দিই। বরং বলতে পারো, আমাদের ইতিহাস, আমাদের পরম্পরা আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আমরা বাঙালিরা বরাবরই আত্মবিস্মৃত জাতি। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে অনেক উদাহরণ আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমাদের হাতের কাছেই পেয়ে যাব। এই যেমন ধরো জোয়ান অফ আর্ক, কি নিদারুণ অত্যাচার সহ্য করতে হয়েছিল বলতো, ভেবে দেখো দেখি। কিন্তু তবুও কখনো হার মানেননি, দৃপ্ত ছিল ওর ভঙ্গি, এমনকি মৃত্যুর সময় তেও।
8: আমাদের সুলতানা রিজা প্রবল পরাক্রমশালী পুরুষ শাসকদের চোখে চোখ রেখে দেশ শাসন করে গেছে, কেউ টলাতে পারেনি এক ইঞ্চিও।
5: Yes, yes. And the last but not the least, ঝাঁসির রানী।
8: হ্যাঁ নেতাজি, যেন এক রোমাঞ্চকর ইতিহাস। 1857 সাল মহাবিদ্রোহের শেষ সময়, দুধের শিশুকে পিঠে বেঁধে ওনার সে কি লড়াই! ইংরেজ শাসনকে নাড়িয়ে দিয়েছিল একা একটি মেয়ে।
5: তবে তোমরা সেই ঝাঁসি রানী বাহিনীর অংশ, ক্যাপ্টেন স্বামীনাথন।
8: আপনি যখন এইভাবে আমাকে সম্বোধন করেন, গর্বে আমার বুক ভরে ওঠে নেতাজি। অনেকেই বলেছে, জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সময় দাঁড়িয়ে ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা হয়তো সঠিক সিদ্ধান্ত নয়। ওরা অনেক শক্তিশালী, হয়তো কল্পনারও অতীত, আধুনিক রণসজ্জায় সজ্জিত ভয়ঙ্করদের ফৌজ। কিন্তু আমি তো জানি আপনার জেদ, আপনার প্রজ্ঞা, আপনার বিবেচনা ওদের সব কিছুই ম্লান করে দিতে পারে।
5: মানুষের ইচ্ছার ওপর আর কোনো কিছু নেই লক্ষ্মী। ইচ্ছার শক্তি এতটাই প্রগাঢ় যা সব বাধাকে তুচ্ছ করে দিতে পারে। কবি নজরুলের গানটা যখন শুনি, যেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্তের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায় আমার। হ্যাঁ, তখন মনে হয় আমি পারবো, হ্যাঁ হ্যাঁ আমি পারবো ভেঙে দিতে পারবো সমস্ত শাসকের অপশাসন, নিপীড়ন, অত্যাচারীর দুর্গম কপাট আমি ভেঙে ফেলতে পারবো। আমি পারবো লক্ষ্মী, আমাকে পারতেই হবে, আমি পারবো।
0: আজ আমার মনে পড়ছে সেই দিনটা, যেদিন ইংরেজদের চোখে ধুলো দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এক বুক স্বপ্ন নিয়ে অজানার সন্ধানে। আফগানিস্তানের দুর্গম পর্বত ভগত রামকে সঙ্গে নিয়ে হেঁটে পার হয়েছি আমি। আমার লক্ষ্য থেকে কেউ আমাকে টলাতে পারেনি, কেউ না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই টালমাটাল সময়টাকে আমি ব্যবহার করতে চেয়েছি, কিন্তু জার্মানিতে বসে বসে অস্থির হয়ে উঠেছিলাম। অবশেষে একদিন মিলেছিল আশার আলো। হিটলার আমার আবেদনে সাড়া দিল। এক জার্মান অফিসার দেখা করলো আমার সঙ্গে।
9: হিটলার, এত অস্থির হচ্ছেন কেন ইওর এক্সেলেন্সি?
5: অস্থির হব না, কি বলছেন অফিসার, সময় বয়ে যাচ্ছে দ্রুত, এই তো সুযোগ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শেষ আঘাত এনে আমার দেশকে মুক্ত করার। অথচ আমি এই জার্মানিতে স্রেফ হাত গুটিয়ে বসে নিশ্চিন্তে দিন কাটাচ্ছি।
9: আপনি এখানে হাত গুটিয়ে বসে নেই হেরবোস।
5: হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওই বার্লিন রেডিওতে কিছু উত্তেজক বক্তৃতা, ইন্ডিয়ান লিজিয়নদের কুচকাওয়াজের পরিদর্শন, ব্যাস এই জন্যই কি আমি দেশ ছেড়ে এত বিপদের ঝুঁকি নিয়ে এখানে এসেছি অফিসার।
9: হেরবোস, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি।
5: যথাসাধ্য? না না না অফিসার, কোনো হাফ হার্টেড অ্যাটেম্প্ট আমি বিশ্বাস করি না।
9: আচ্ছা আপনি কেন বুঝছেন না ইওর এক্সেলেন্সি, কাজটা ভীষণ কঠিন, প্রায় অসম্ভব।
5: অসম্ভব শব্দটি সম্পর্কে নেপোলিয়ন কি বলেছিলেন জানেন? ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ইন ফুলস ডিকশনারি। ইয়েস, আর এটা আমারও কথা।
9: আপনি কিন্তু মিছে মিছে মহান ফুয়েরারকে ভুল বুঝছেন স্যার। আসলে আপনার নিরাপত্তার কথা ভেবেই উনি
5: আমার নিরাপত্তার চেয়ে অনেক বড় দেশের স্বার্থ অফিসার, আমার ভারতবর্ষের স্বার্থ। কেন আমি দক্ষিণ পূর্ব এশিয়া যাবার জন্য অস্থির হয়ে উঠেছি জানেন? কেননা কেবলমাত্র ওখানেই চিরশত্রু ব্রিটিশ দস্যুদের আমি মুখোমুখি পাব এবং ওদের বিধ্বস্ত বাহিনীর বুকের ওপর দিয়ে নিজের দেশে ফিরে যাব বিজয়ী মুক্তি ফৌজ নিয়ে। আর সেটাই জার্মানিতে বসে কখনই সম্ভব নয়। নো, নেভার, নেভার।
9: হ্যাঁ, আপনার যুক্তি তো ফুয়েরার মেনে নিয়েছেন স্যার, কিন্তু সমস্যাটা হলো।
5: না না না, কোনো সমস্যা নয়। আজ যদি আমি রাশিয়াতে থাকবার অনুমতি পেতাম, তবে হয়তো আমাকে বার্মা, মালয়, সিঙ্গাপুরে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠতে হতো না। কেননা রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে, আবার আফগানিস্তানের সঙ্গে ভারতের, ফলে আমি স্থলপথেই আমার মুক্তিবাহিনী নিয়ে হাজির হতে পারতাম আমার প্রিয় মাতৃভূমিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আসতে হলো জার্মানিতে, আর দিনের পর দিন এখানে থাকা আমার কাছে বিড়ম্বনা হয়ে উঠছে। মনে হচ্ছে ইতিহাস আমার কাঁধে যে কাজের দায়িত্বভার দিয়েছে আমি তার বিন্দু মাত্র পালন করতে পারছি না।
9: ইওর এক্সেলেন্সি, এই জার্মানিতেও আপনি যা করেছেন তার তুলনা হয় না। সমগ্র ইউরোপ আজ ভারতবর্ষের স্বাধীনতার কথা আপনার কাছ থেকে জানছে। মাৎসিনি, গ্যারিবল্ডির সাথে একসাথে উচ্চারিত হচ্ছে আপনার নাম। বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার আপনার নেতৃত্বে শক্তিশালী হয়েছে। গড়ে উঠেছে আজাদ হিন্দ রেডিও আপনার আশ্চর্য সংগঠন কুশলতায়। মাত্র কিছুদিনের মধ্যেই গড়ে উঠেছে ভবিষ্যৎ ভারতের প্রথম সেনাদল, ইন্ডিয়ান লিজিয়ন।
5: হ্যাঁ, ইন্ডিয়ান লিজিয়ন, ভবিষ্যতের ভারতীয় সেনাদল যেন অঙ্কুরিত হলো আজ এই জার্মানির মাটিতে। কিন্তু যখনই ভাবি এই সেনাদল ভারতের স্থলপথে কোনো মতেই পৌঁছতে পারবে না, তখনই আমি অস্থির হয়ে উঠি। দূর প্রাচ্যে যাবার জন্য মনটা ছটফট করে ওঠে। ওখানে শ্রদ্ধেয় বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। উনি আমার কাছে কাতর আবেদন পাঠাচ্ছেন আমি যেন দ্রুত সেখানে গিয়ে আইএনএর নেতৃত্ব দিই। না অফিসার, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, পূর্ব এশিয়ায় যেতেই হবে আমাকে।
9: আপনি তো জানেন ইওর এক্সেলেন্সি, মহান ফুয়েরার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে জাপান পাঠানোর। জাপান সরকারের সাথে প্রয়োজনীয় কথাবার্তা হয়ে গেছে।
5: কথাই যদি হয়ে থাকে তাহলে এত দেরি কেন?
9: না, আসলে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না ইওর এক্সেলেন্সি, আপনার নিরাপত্তার ব্যাপারটাই আমাদের ভাবিয়ে তুলেছে।
5: ঝুঁকি নিতে সুভাষ বোস ভয় পায় না।
9: প্রশ্নটা শুধু আপনার নিরাপত্তা নিয়ে নয় হের বোস, আপনি এখন একজন নিছক ব্যক্তি মাত্র নন, আপনার কাঁধে ভর করেই গড়ে উঠবে ভবিষ্যতের ভারতবর্ষ।
5: আপনাদের মিথ্যা চাটুকারিতা বোঝবার ক্ষমতা আমার আছে অফিসার, এতখানি নির্বোধ আমি নই।
9: আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না এখন বিশ্বযুদ্ধ চলছে, এই সময় জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনাকে পৌঁছে দেওয়াটা সহজ ব্যাপার নয়।
5: যদি প্রতিজ্ঞার জোর থাকে তবে কোনো কিছুই কঠিন নয় অফিসার।
9: দেখুন আকাশপথে কোনো মতেই আপনাকে ওখানে পৌঁছে দেওয়াটা সম্ভব নয়। জার্মানি থেকে জাপান অনেকটা দূর, আকাশপথ জুড়ে মার্কিন মদত পুষ্ট ব্রিটিশ বিমানের আধিপত্য। এই দীর্ঘ পথে বিমানে পাড়ি দেওয়ার অর্থ হাত পা বেঁধে জলে ঝাঁপ দেওয়া।
5: তা সত্ত্বেও আমাকে যেতেই হবে অফিসার, বিমানপথ নাই বা হলো সমুদ্রপথ রয়েছে।
9: সমুদ্রপথ মোটেই বিপদমুক্ত নয় স্যার, ইংলিশ চ্যানেল, ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর সবই তো অ্যাংলো আমেরিকান জোটের দখলে, সুতরাং জাহাজেও এই দীর্ঘ পথ পাড়িয়ে দেওয়াটা সম্ভব
5: নয়।
9: একটা উপায় আছে, সাবমেরিন, শত্রুপক্ষের নজর এড়িয়ে জলের তলা দিয়ে যাওয়া।
5: আমি সাবমেরিনে যাব,
9: কিন্তু বিপদ সেখানেও আছে, এত দীর্ঘ সমুদ্রপথের বেশিরভাগটাই শত্রু দখলে, কখন যে টর্পেডো, ভাসমান মাইন, ডেপথ চার্জ বা ভারী কামানের গোলা সাবমেরিনকে ধ্বংস করবে।
5: যাই ঘটুক না কেন আমি সাবমেরিনেই যাব অফিসার, আপনাদের ফুয়েটার মহামান্য হিটলারকে বলুন ব্যবস্থা করতে। আমি
9: কিন্তু
5: আর কোনো কথা নয় অফিসার।
9: ওকে ওকে ইউর এক্সেলেন্সি, চলি।
10: Hey, people!

0: সমগ্র যাত্রাপথকে ভাগ করা হয়েছিল দুভাগে, তাই তো নেতাজি? প্রথমে জার্মান সাবমেরিন পৌঁছে দেবে দক্ষিণ আফ্রিকার কাছে মাদাগাস্কার দ্বীপে, সেখান থেকে যেতে হবে জাপানি সাবমেরিনে। গোটা অঞ্চলটাই বিস্ফোরক মাইনে ভর্তি, এছাড়াও সমুদ্রপথেও নিশ্চিত্র প্রহরা। নেতাজি সফরসঙ্গী নির্বাচিত হলেন ইন্ডিয়ান লিজেনের সদস্য শিক্ষিত মেধাবী আবিদ হাসান।
1: হাসান, সাবমেরিনে চড়ে ভয় করছে তোমার?
2: অন্যায় সাজানো নিয়ম ভুলে দানবীয় বর্বরতা যারা শাসন

0: আচ্ছা, আজ ওই যে দেখুন, সেই অত্যাচারীদের সমাধি ও বিজয়ীর বিধ্বস্ত প্রাসাদে চূড়া পড়ে গেছে। মানুষের পৃথিবীতে দাসত্বের কারাগার এবং শৃঙ্খল আজ উৎপাটিত না হলেও আজ শুধু তা দাঁড়িয়ে আছে উপেক্ষিত অমর্যাদা নিয়ে।
1: মায়াকোভস্কি?
0: নো স্যার, পার্সিভি শেলি।
1: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেলির বিখ্যাত কাব্যগ্রন্থ প্রমেথিউস আনবাউন্ডেড তার অংশ। চমৎকার লেখা। তোমাকে সেলাম আমি। এই সাবমেরিনে আসন্ন মৃত্যুর বুকের ওপরে দাঁড়িয়ে সাহসের পাখায় ভর দিয়ে প্রমিথিউস পড়ছো তুমি।
0: চিরকালের বিদ্রোহী বীর প্রমিথিউস ছিনিয়ে আনা স্বর্গের আগুনের উত্তাপে আমার ভেতরের ভয়, ভীতি, দ্বিধা, দুর্বলতাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই।
1: আচ্ছা আবিদ, এই আড়াই মাসের সমুদ্র যাত্রায় আর কি কি বই সঙ্গে নিয়ে চলেছো তুমি?
0: গীতাঞ্জলি, অস্ত্রভস্কের ইস্পাত আর পথের দাবি।
1: একটা গ্রিক ভাষা শিক্ষার বই দেখলাম তোমার ঝোলাতে।
0: হ্যাঁ স্যার, ভাষাটা একটু শেখার চেষ্টা করছি, কখনো কাজে লেগে যেতে পারে।
1: বাহ বাহ, চমৎকার, খুব ভালো হবে। সমুদ্র যাত্রা যখন একঘেয়ে হয়ে উঠবে তখন আমরা দুজনে মিলে ওই গ্রিক ভাষা চর্চা করতে পারবো।
0: একদম।
2: এই ডুবোজাহাজে রয়েছেন বিশ্ব রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিশেষ মানুষ। আমি ক্যাপ্টেন মুসেনবার্গ। ওনার নিরাপত্তার সমস্ত দায় দায়িত্ব এখন আমার হাতে। সবাই মন দিয়ে শুনুন, শত্রুপক্ষের জাল চারিদিকে ছড়ানো রয়েছে। যে কোনো মুহূর্তের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দরকার পড়লে জলের ট্যাঙ্কগুলি ভর্তি করে সমুদ্রের অনেক গভীরে চলে যেতে হবে। তারপর দরকার পড়লে দ্রুত ট্যাঙ্ক খালি করে মুহূর্তের মধ্যে ভেসে উঠতে হবে। শত্রুপক্ষের জাহাজের দিকে সদা নজর রাখতে হবে।
3: আলো বাতাসহীন শাসহীন ছোট কুঠুরিতে নির্লিপ্ত দুজন সাহসী পুরুষ প্ল্যানিং ব্লুপ্রিন্ট সব আগে প্রস্তুত করতে অনর্গল বলে যেতেন আপনি, আর আবিদ নোট নিয়ে যেত।
1: কষ্ট হচ্ছে আবিদ?
0: কিসের কষ্ট স্যার?
1: এই যে সাবমেরিনে যাচ্ছ, দেখছো এই যে জলের কি ভয়ঙ্কর চাপ অনুভব করতে পারছো? শুনেছি এই চাপে নাকি মানুষের স্ট্রোক, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে।
0: যাই হয়ে যাক স্যার, আপনি তো আছেন, আমার কিছুটি হবে না। এক অপরূপ রূপ কথা নায়কের সফরসঙ্গী আমি, কোনো চাপ বা ভয়ে ভীত নেই আমি স্যার।
1: রূপকথার নায়ক, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আবিদ?
0: কি বলছেন স্যার, আপনার এই অভিযান কল্পকাহিনীকে হার মানাবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতাকে দেখান তো যে এই মধ্য বয়সে আপনার মতো এমন একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার পাড়ি দিয়েছেন?
1: অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, ঠিক বলেছো, এটা একটা অ্যাডভেঞ্চারই বটে।
0: অ্যাডভেঞ্চার তো কি কি করেননি আপনি? দুর্গম হিন্দুকুশ পর্বতমালা পায়ে হেঁটে পেরিয়েছেন, তারপর বিপদ সংকুল আফগানিস্তান, সেখান থেকে নানা ঘুরপথে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে রাশিয়া, তারপর একের পর এক ছদ্মবেশে জার্মানিতে পৌঁছানো, এটা অ্যাডভেঞ্চার নয় স্যার?
1: ওটা অ্যাডভেঞ্চার নয় আবিদ, ওটা ছিল ভবিষ্যতের আরো দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি পর্ব।
0: ওই অভিযানে আপনার সঙ্গী ছিলেন কমিউনিস্ট ভগৎ রাম, তাই তো স্যার?
1: ভগৎ ছিল একজন দুঃসাহসী ছেলে জানো, খুব বুদ্ধিমান আর খুব ভালো মানুষ। তুমিও খুব ভালো আবিদ। ও দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, নোট নাও, নোট নাও আবিদ। আজাদ হিন্দ ফৌজে আমি কয়েকটা গেরিলা বাহিনী রাখতে চাই।
0: গেরিলা? গেরিলা মানে যারা অতর্কিতে গোপনে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারবে?
1: ইয়েস, নোট করো, সেই ব্রিগেডগুলোর একটা নাম হবে গান্ধী ব্রিগেড, হ্যাঁ গান্ধীজির নামে, আর একটা নাম দাও নেহেরু ব্রিগেড।
0: কিন্তু স্যার বলছিলাম কি, গান্ধীজি নেহেরু এরা কেউই তো আপনার এই বিপ্লবী অভিযানকে ভালো চোখে দেখছেন না, আর আপনি এদের নামে আপনার ব্রিগেডের নাম রাখতে চাইছেন?
1: কে ঠিক কে ভুল তা তো ইতিহাসে বিচার করবে আবিদ, আর আমার ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে তো কোনো শত্রুতা নেই। ওদের নীতির সঙ্গে আমার নীতি মেলে না। স্বাধীনতা ইংরেজদের কোনো দান নয় আবিদ, স্বাধীনতা আমাদের অধিকার, আমরা তা ছিনিয়ে নেব। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। পারছো না বলো, পারবে না?
0: ততদিনে অনেক দেরি হয়ে যাবে স্যার।

0: আপনি কি দেখতে পাচ্ছেন না ভবিষ্যৎ ভারতের ক্ষয়িষ্ণু চরিত্রটা? একদিকে ইংরেজদের পদলেহনকারী ধান্দাবাজ দালাল শ্রেণী, অন্যদিকে ভণ্ড অসাধু ব্যবসায়ী দল ভারতের রাজনীতিকে গ্রাস করে ফেলেছে নিজেদের চোরাস্ত্রতে। তার উপর আছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, দ্বি জাতিতত্ত্বের বীজ। এই নীতিহীন অন্ধ রাজনীতি থেকে আমাদের কি কখনো মুক্তি ঘটবে না স্যার? ভাবতে পারছেন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, যে ভাইয়ের হাত ধরে গতকালও মহল্লায় মহল্লায় ঘুরেছি, খেলেছি, খেয়েছি, তারাই আজকে একে অপরকে মারছে। ঘর বাড়ি পাড়া মহল্লা দেশ সব আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। স্যার স্যার, আমাদের মনের কোমল বৃত্তিগুলো সবই কি শেষ হয়ে গেল স্যার?
1: না না, শান্ত হও, শান্ত হও আবিদ, শান্ত হও। আমার স্বপ্নের মুক্তি পৌঁছ পারবে এই সব কিছুর অবসান ঘটাতে। হ্যাঁ, আমি বিশ্বাস করি পারবে, একটা নতুন আজাদ ভারত গড়বে। আবিদ আবিদ, জরুরি নোট নাও, নোট নাও, নোট নাও, লেখো লেখো।
0: বলুন বলুন স্যার, আমি নিচ্ছি।
1: আজাদ হিন্দ ফৌজে নারীদের একটা গেরিলা বাহিনীও রাখতে হবে।
0: কি বলছেন স্যার?
1: হ্যাঁ,
0: মেয়েরাও যুদ্ধ করবে?
1: করবে করবে। মধ্যযুগীয় পচা গলা সংস্কার তো তোমার নেই আবিদ, জোয়ান অফ আর্ক যদি পারে, আমাদের মেয়েরা কেন পারবে না আবিদ? আর এই নারী বাহিনী গঠন শুধুমাত্র যুদ্ধের প্রয়োজনই নয়, এ হবে নারীর যুগ যুগান্তরের দাসত্বের অবসানের সূচনা।
0: কিন্তু স্যার বলছিলাম কি, যুদ্ধ করার মতো কঠিন শারীরিক মানসিক সক্ষমতা আমাদের মেয়েরা কি অর্জন করতে পারবে?
1: কেন পারবে না? দেখো, আমাদের দেশে এর আগেও মেয়েরা যুদ্ধ করেছে, দেশও চালিয়েছে। রিজিয়া ভারত সম্রাজ্ঞী রূপে কোনো পুরুষের চেয়ে কম ছিলেন না, কিংবা সিপাহী বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ইয়েস, আমার মুক্তি ফৌজে নারী বাহিনীর নাম হবে রানী ঝাঁসি বাহিনী। লেখো আবিদ, লেখো লেখো লেখো।
2: জলে চাপটা বেড়ে যাচ্ছে হঠাৎ। ক্যাপ্টেন রাসেল, ওয়াচ পেরিস্কোপ কুইকলি।
3: ইয়েস কমান্ডার।
2: কি দেখা যাচ্ছে?
3: একটা একটা ব্রিটিশ কার্গো শিপ।
2: তার আশেপাশে পিছনে আর কোনো জাহাজ দেখা যাচ্ছে?
3: নো নো কমান্ডার, আর কোনো জাহাজ নেই।
1: পেরিস্কোপ কি বলছে কমান্ডার?
2: স্যার, একটা মামুলি কার্গো শিপ, ব্রিটিশদের মালপত্রবাহী জাহাজ আমাদের কাছে এসে পড়েছে।
1: উসামবার্গ, ইংরেজদের জাহাজ, এক্ষুনি ধ্বংস করো।
2: ধ্বংস করবো? সামান্য একটা মালবাহী জাহাজ।
1: ওই মালবাহী জাহাজ ইংল্যান্ডে কি নিয়ে যাচ্ছে জানো? আমাদের দেশের খেতে খাওয়া মানুষের রক্ত জল করে অর্জন করা সম্পদ।
0: আমাদের দেশের কাণি কাণি সম্পদ লুট করে ওই ইংরেজরা নিজেদের দেশ ভরাচ্ছে। আদেশ পালন করুন কমান্ডার, ধ্বংস করুন ওটাকে।
2: কিন্তু স্যার স্যার, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, ওকে পাহারা দিতে পিছনে হয়তো ব্রিটিশ ডেস্ট্রয়ার আসছে। কার্গো শিপ আক্রান্ত হলে আমরা নজরে পড়ে যাব, তখন আপনার নিরাপত্তাই বিপন্ন হবে।
1: ওহ না, আমার নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না মুসেম্বার। আমার দেশকে যারা 200 বছর ধরে অত্যাচারে, লুণ্ঠনে, নিপীড়নে সর্বহারা করে রেখেছে, তাদের ওপরে প্রতিশোধ নেবার সামান্য সুযোগ আমি ছাড়ব না। টর্পেডো চার্জ করো, এক্ষুনি ডুবিয়ে দাও, ডুবিয়ে দাও, এক্ষুনি ধ্বংস করো জাহাজ।
2: বেশ বেশ বেশ, কিন্তু পরে আমার দোষ দেবে না স্যার। রাসেল, চার্জ টর্পেডো, ফায়ার!
1: ঠিক এইভাবে এইভাবেই ব্রিটিশ গৌরব সূর্যকে ডুবিয়ে দেবো আমি অকুল সাগরে।
2: আপনাকে স্যালুট মিস্টার বোস। আমি আজ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি এত তীব্র ঘৃণা আর তার চোখে দেখিনি। আপনাকে স্যালুট।
1: লেটস ওয়ার্ক।
2: ওকে স্যার, লেটস ব্যাক টু ওয়ার্ক ক্যাপ্টেন।
3: ইয়েস কমান্ডার।
0: ক্যাপ্টেন।
3: ইয়েস স্যার।
0: বুঝলাম, কেবিনে কিছু খাবার আছে?
3: স্যার, আপনাকে আমি শুধু পোড়া আলুই খাওয়াতে পারি।
0: এই আড়াই মাসে অগত্যা আমাদের শুধু পোড়া আলুকেই থাকতে হবে।
1: চলো আবিদ, আলু খেতে খেতে বাকি আলোচনাটা সেরে ফেলি।
0: হ্যাঁ চলুন স্যার।
3: এনিন স্যার, আপনাদের বার্নড পটাটো ডিশ রেডি।
0: স্যার, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে।
1: অবলীলাই বলতে পারো আবিদ।
2: স্যার, ডিশ রেডি, বন্ড পটাটো।
0: ভাই, আমরা বন শহর দেখেছি, বান রুটিও দেখেছি, কিন্তু এই বার্ন পটাটো এই ডিশটির কথা কুসুমিন কালেও শুনিনি। মানে পোড়া আলু খেয়ে আমার পিত্তরস শুকিয়ে যাবে স্যার।
1: পিত্তের চেয়ে চিত্তের পুষ্টি আমাদের বেশি প্রয়োজন আবিদ, আর তুমি তো সেই পুষ্টির সন্ধানেই চলেছো।
0: ঠিক বলেছেন স্যার। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চল যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সদ্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। স্যার, যেটা বলছিলাম আর কি, এই দুঃসাহসী কর্মকাণ্ডের জন্য আপনি এই সময়টাকেই বেছে নিলেন কেন? না, মানে বলছিলাম যে এখন তো বিশ্বযুদ্ধ চলছে, জলে স্থলে আকাশে সর্বত্র ধ্বংস আর মৃত্যুর হাহাকার, আমাদের স্বাধীনতার লড়াইয়ের এটাই কি সঠিক সময়?
1: এটাই একদম সঠিক সময় আবিদ। পৃথিবী জুড়ে ঘটে চলা মারণ যুদ্ধ এনে দিতে পারে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। না, আমি যুদ্ধবাজ নই, পারলে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই মারণমন্ডি আমি নেভাতাম, কিন্তু শুধু আমার ইচ্ছাতেই ঘটনার গতি পাল্টাবে নাবিদ। ইতিহাসেরও নিজস্ব একটা ধারা আছে, আর একজন প্রকৃত নেতার কাজ সময়ের প্রতিটি উত্থান পতনকে কাজে লাগানো। তাই আমি বিশ্বযুদ্ধের এই দুর্যোগটাকেই আমার স্বাধীনতার সুযোগে পরিণত করতে চেয়েছি। আমি জানি সাম্রাজ্যবাদীদের চরিত্র কখনো ভিন্ন হয় না, সমস্ত দেশে সমস্ত কালে তা একই রকম। আর আমি শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী নই, আমি বিরোধী বিশ্ব সাম্রাজ্যবাদের। রাবিদ, জানো কখনো কখনো কাঁটা দিয়ে কাঁটা তোলারও প্রয়োজন হয়ে পড়ে।
0: রবীন্দ্রনাথ ঠাকুর এই যুদ্ধ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উনি কলম ধরেছেন, লিখেছেন, নাগিনীরা চারিদিকে ফেলে দিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।
1: কবিগুরু আরো বলেছেন, যারা পশুর মতো বাঁচতে চাইছে, আজ থেকে বা কাল থেকে তারা একে অপরকে ছিঁড়ে খাবে।
0: ভাবতে পারছেন স্যার, পৃথিবী জুড়ে আজকে কি চলছে? শয়তানরা সব পৃথিবীকে গ্রাস করতে চাইছে।
1: বিগ ব্লন্ড বিস্ট, ওরা বিগ ব্লন্ড বিস্ট। আমার শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকলেও আমি এদের বিরুদ্ধে দাঁড়াবো।
0: কি ভয়ঙ্কর এই যুদ্ধ! লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রী, বোনের কাছ থেকে ভাই, মায়ের কাছ থেকে পুত্রকে কেড়ে নিচ্ছে ওই যুদ্ধ।
1: সত্যি কি ভয়ঙ্কর!
0: কোন মানবতাকামী মানুষ যুদ্ধের সঙ্গে থাকতে পারে না স্যার। আপনি অন্য কোন পথ ভাবুন নেতাজি, ইতিহাসকে আপনি কি জবাব দেবেন?
1: এ লড়াই মাকে বাঁচানোর লড়াই, মাতৃভূমি রক্ষার জন্য স্বাধীনতার লড়াই আবিদ।
0: কিছুদিন পরে দেখবেন এইসব বিদেশি বেনিয়ারা নিজে থেকেই আমাদের দেশকে লোক দেখানো স্বাধীনতা দিয়ে পর্দার আড়ালে গিয়ে দূর থেকে কলকাঠি নাড়ছে। সে স্বাধীনতা হবে কেবলমাত্র বেনিয়াদের স্বাধীনতা। এদের চাল ছিঁড়ে বের হওয়া যে অসম্ভব।
1: আমি পারবো, আমি পারবো আবিদ, আমাকে পারতেই হবে, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। প্রকৃত স্বাধীনতা কখনোই আপোষ করে না। আজাদ হিন্দ সেনাদের বন্দুকের গর্জনই আমার প্রকৃত স্বাধীনতা আনবে, আমার ভারতবাসী আনবে প্রকৃত স্বাধীনতা। যে স্বাধীনতা হবে গরিব মেহনতি মানুষের, যে স্বাধীনতা হবে শ্রমিকের কৃষকের, যে স্বাধীনতা হবে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের। আমাকে পারতেই হবে আবিদ।

0: নিরন্তর যাত্রা যেন শেষ নেই, আড়াই মাস প্রায় অতিক্রান্ত, সাবমেরিনের জ্বালানি খাবার সব প্রায় শেষ, সমুদ্রে এই জায়গাটা সব দিক থেকে ভয়ঙ্কর, সকলের চোখে মুখে ক্লান্তি, ভয় আর হতাশা ছাপ, ব্যতিক্রম শুধু নেতাজি, ওনার উদ্যমে যেন কোথাও এতটুকু ঘাটতি নেই, স্বাস্থ্য ভেঙে পড়েছে তবু নিরন্তর ছক চালিয়ে চলেছেন, পরিকল্পনার পর পরিকল্পনা।
1: আবিদ, জাপানে পৌঁছেই প্রথম কাজ হবে আমাদের সেনা সংগ্রহ। জাপানে সিঙ্গাপুরে বন্দী সমস্ত ভারতীয় সেনাদের নিয়ে গড়ে উঠবে আজাদ হিন্দ ফৌজ, তারপর সেই ফৌজে সামিল করতে হবে বার্মা, মালয় তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত অনাবাসী ভারতীয়দের। আমরা ইংরেজ

0: উপরে প্রথম আঘাত আনবো মণিপুর ও নাগাল্যান্ডে।
1: স্যার বলছি, স্যার ওখানেই কি প্রথম ভারতের মাটি স্পর্শ করবো আমরা?
0: হ্যাঁ আবিদ, ওখানেই ভারত মাতার চরণ স্পর্শ করবো আমরা। আমার মাতৃভূমি দুহাত ভরে ডাকছি আমাকে আবিদ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, পৃথিবীর সেরা পুণ্যভূমি। কোথায় আছে বলতো এমন সবুজ ফসল ভরা মাঠ?
1: কোথায় আছে এমন গোলাপ ভরা ধান?
0: কোথায় আছে এমন নদী পাহাড় প্রান্তর?
1: দিঘি ভরা জল করে টলমল, নানা ফুল ধারে ধারে,
0: কলসি কাঁখে মেয়েদের ঘাটে জল নিতে আসা, সন্ধ্যায় শাঁখের ডাক,
1: শিউলি ফুলের গন্ধ ভরে রাজা।
0: জন্মভূমি,
1: আমাদের জন্মভূমি,
2: সর্বনাশ। মার্কিন যুদ্ধ জাহাজের দল আমাদের দিকে এগিয়ে আসছে।
0: ওদের ব্যাপার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তুমি নোট নাও, আমি যা বলছি তুমি লেখো।
1: স্যার মুজিব মার্কের কথাগুলো শুনুন স্যার, ওর গলায় ভয় সুর।
0: ও আবিদ, কিচ্ছু হয়নি, লেখো লেখো যা বলছি লেখো।
2: কি করছো রাসেল? টর্পেডো চার্জ করার বদলে জলের ট্যাঙ্কগুলো খালি করে দিচ্ছ। সর্বনাশ, উপরে ভেসে উঠছে সাবমেরিন, আমরা নিজেরাও শেষ হব, সেই সঙ্গে সলিল সমাধি ঘটবে এই মহান নেতার। কি ভয়ঙ্কর ফেটারটা
3: আমরা কি করবো কমান্ডার?
0: আবিদ, এবার কিন্তু আমি সত্যি রেগে যাবো। হোল্ড ইওর পেন, টেক ডিকটেশন, আমি যা বলছি লেখো লেখো।
2: রক্ষা করতে পারলাম না বোধ হয়।
1: আর কোন আশা নেই স্যার।
0: আবিদ,
1: আপনার স্বপ্নের এখানে সলিল সমাধি ঘটে গেল স্যার।
0: আবিদ, কি হচ্ছে কি? তুমি না বিপ্লবী? মৃত্যুতে এত ভয় তোমার? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, এরা যদি অবলীলায় দেশের জন্য প্রাণ দিতে পারে, তুমি পারবে না কেন আবিদ?
2: আর ভয় নেই, আমরা আউট অফ ডেঞ্জার। আমেরিকান ফ্রেটারদের নাগাল থেকে অনেক দূরে চলে এসেছি।
0: সাবাস সাবাস কমান্ডার, ক্যারি অন ক্যারি অন, কিপ ইট আপ।
1: আমি কি স্যার? আমি ভগবান দেখিনি কখনো, আল্লাহ দেখিনি, কিন্তু আজ আপনাকে দেখিনি। সামনে মৃত্যু অথচ ভয়হীন, অবিচলিত আপনার হৃদয়। সত্যি বলুন তো স্যার, কে আপনি?
2: রাসেল,
4: রাইট স্যার,
2: পেরিস্কোপ কি বলছে?
4: স্যার আমরা আমরা মনে হচ্ছে গন্তব্যে পৌঁছে গেছি। জাপানি সাবমেরিন দেখা যাচ্ছে, দেখুন কমান্ডার, দেখুন।
2: কিন্তু দুই জাহাজের মাঝখানে ভীষণ ঢেউ, ঝোড়ো হাওয়া বইছে, অসম্ভব স্যার ওদের কাছাকাছি যাওয়া।
0: কোনো কিছুই অসম্ভব নয়, রাবারের ভেলা ভাসাও।
2: এই প্রচন্ড ঢেউয়ে রাবারের ভেলা ভাসানো যে কোনো সময় উল্টে যেতে পারে স্যার। একটু অপেক্ষা, একটু অপেক্ষা।
0: আর এক মুহূর্ত অপেক্ষা করবার সময় নেই আমাদের। রাবারের ভেলা ভাসাও কমান্ডার, আমরা তো ওই জাপানি সাবমেরিনে যাবো। হ্যাঁ ভেলায় চেপে। আবিদ স্যার ভয় করবে না তো?
1: না স্যার, আপনি পাশে থাকলে মৃত্যুকে আমার কোনো উপায় নেই।
0: ওকে, বিদায় কমান্ডার, বিদায় ক্যাপ্টেন।
2: স্যার আপনাকে কোনোদিনও ভুলবো না। হের বোস, বিদায়।
4: হের বোস, বিদায়।
2: আপনার স্বপ্ন সফল হোক।
4: আপনার স্বপ্ন সফল হোক।
0: হ্যাঁ, স্বপ্ন সফল হবেই একদিন, আমি দেখতে পাচ্ছি। আমার স্বপ্নের মুক্তি ফৌজ শত বাধা বিঘ্ন পেরিয়ে ব্রিটিশ সেনাদের বিধ্বস্ত করে এগিয়ে চলেছে দিল্লির দিকে। আমি দেখতে পাচ্ছি লাল কেল্লার ওপরে উড়ছে ভারতের তিরঙ্গা পতাকা। হে ভারতবাসী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।

0: নেতাজি, নেতাজি, আমি আমি সব শুনলাম নেতাজি।
1: সৈনিক, তোমার অভিযোগ আমি শুনব। আমার এই সামান্য প্রাণের ওপর তোমার দাবি

0: আমাদের ডাকছে, ভারতের রাজধানী দিল্লি আমাদের ডাকছে, কোটি কোটি স্বদেশবাসী আমাদের ডাকছে, চলো দিল্লি, দিল্লির পথ স্বাধীনতার পথ। শোনো সবাই, ইতিমধ্যেই অনেকে প্রাণ দিয়েছে শত্রুপক্ষের হাতে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই। স্বাধীনতা পেতে গেলে মূল্য দিতে হয় সামনের দুরন্ত লড়াই। সেই লড়াই একমাত্র সত্য, একমাত্র বাস্তব, আর সব কিছু মিথ্যে।
1: সৈনিকরা ব্রিটিশের ভারতের সৈনিক বলে কি নিন্দাই না করিয়েছে সবার কাছ থেকে। এখন সমস্ত পৃথিবীকে দেখিয়ে দাও, যোগ্যতায় কারো চাইতে তোমরা কম নও।
0: একবার ব্রহ্মপুত্র পেরিয়ে বাংলাদেশে ঢুকে যেতে পারলেই আর কোনো ভাবনা নেই। একবার যখন ওখানকার মানুষেরা নিজেদের চোখে দেখবে যে আমরা ভারতের মুক্তি ফৌজ, তখন দেখবে দলে দলে তারা এগিয়ে আসবে আমাদের কাছে। সেই দাবানলকে বাধা দেবার সাধ্য কারো নেই।
2: সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে বাংলাদেশে আমাদের পৌঁছতেই হবে। জানকাবুল
0: অপারেশন ইউকে আমাদের সফল করতেই হবে, আমাদের সংকল্পে আমাদের স্থির থাকতেই হবে। স্বাধীনতার লগ্ন আসন্ন, এ সুবর্ণ সুযোগ হারালে চলবে না। না,
1: প্রতি ইঞ্চি জমির জন্য লড়াই করতে হবে। প্রতিটি জায়গায় রক্তক্ষয়ী লড়াই চলছে, কেউ গতিরোধ করতে পারবে না আমাদের। কোহিমা স্বাধীন, বিষ্ণুপুর মুক্ত, এবার লক্ষ্য ইম্ফল। কিন্তু নেতাজি, এখানকার পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আমাদের খাদ্য নেই, অস্ত্র নেই, তবু আমাদের সৈনিকরা জীবন তুচ্ছ করে মরণ পর লড়াই করছে। আমাদের অস্ত্র নেই, বৃষ্টিতে ভিজে গেছে বারুদ, অকেজো হয়ে গেছে কামান বন্দুক।
3: আর একটা দুঃসংবাদ নেতাজি, নতুন যেসব অস্ত্র আসার কথা ছিল তা আর আসতে পারবে না, কারণ একমাত্র পথ উত্তর দিকের ওই পরিখার উপর, সেতুটি ধ্বংস করে দিয়েছে ইংরেজরা।
4: এই ক্যাম্পটাও আমাদের জন্য নিরাপদ নয় নেতাজি, উপরে বোমারু বিমান আমাদের খুঁজছে, যে কোনো সময় আঘাত হানবে।
0: বেশ, এই পরিস্থিতিতে আমাদের কি কর্তব্য আপনারাই বলুন।
1: এই অবস্থাতেও আমরা যুদ্ধ করব,
0: এর পরিণাম অনিবার্য মৃত্যু।
2: হ্যাঁ নেতাজি, আমরা মরব মরব মরব, দেশের জন্য জীবনকে উৎসর্গ করব।
4: আপনি আমাদের প্রেরণা না নেতাজি।
0: ভুল লক্ষ্মী ভুল, দেশ জননী আমাদের আরাধ্য, আমাদের প্রেরণা।
1: নেতাজি নেতাজি, পরিস্থিতি খুবই খারাপ, আপনাকে এক্ষুনি এই শিবির ছেড়ে চলে যেতে হবে।
0: কেন?
3: এটা আমাদের সিদ্ধান্ত। কিছুক্ষণের মধ্যেই শত্রুপক্ষ চূড়ান্ত আঘাত হানবে আমাদের উপর, তার আগে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে আপনাকে।
4: আপনাকে বাঁচতে হবে নেতাজি, আপনি বাঁচলে সেনাবাহিনী আবার নতুন করে গড়ে উঠবে, নতুন করে আক্রমণ করতে পারবেন আবার। আপনি প্রস্তুত হন নেতাজি?
0: তোমাদের কথাই আমি অভিভূত, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর শত্রুর সঙ্গে লড়াই করে তোমরা মৃত্যুবরণ করবে, আর আমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে নিশ্চিন্তে পলায়ন করব, তবে ঠিক আমার সৈনিক জীবন।
1: নেতাজি, আপনাকে যেতেই হবে, আপনাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সব আয়োজন প্রস্তুত।
0: না, কখনোই নয়, আমি আমার সহযোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিরাপদ স্থানে চলে যাব না, কখনো এটা হতে পারে না।
3: আর দেরি করবেন না নেতাজি, শত্রুরা আরো কাছে এসে পড়েছে, সম্ভবত ওরা জানতে পেরে গেছে আপনি এখানে আছেন। আপনি আপনি এই মুহূর্তে শিবির পরিত্যাগ করুন।
1: চলুন নেতাজি।
0: না, আমি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক আদেশ করছি, আজকের অভিযানের নেতৃত্ব দেবে সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, আমি থাকব সবার আগে, শত্রুর গুলি সবার আগে আমাকে বিদ্ধ করবে।
1: নেতাজি,
0: আমার আদেশ যে অমান্য করবে তার শাস্তি মৃত্যু।
1: নেতাজি নেতাজি,
0: দড়ি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। বলো হিরালাল, বলো আমার বিরুদ্ধে তোমার যা যা অভিযোগ আছে বলো, আর হয়তো কোনোদিন তোমার কথা শোনবার সময় পাবো না।
1: নেতাজি নেতাজি, আমি ভুল করেছি নেতাজি, আমাকে ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দিন, আমি কি করেছি?
0: ওঠো ওঠো হিরালাল, ওঠো ওঠো, বলো কি করেছি,
1: বলো। ওকে মার্জনা করুন নেতাজি, আমি আইএনএর এক ক্ষুদ্রতম সৈনিক, কিন্তু খেতে না পেয়ে, ভালো পোশাক না পেয়ে, যুদ্ধ করতে করতে একেবারে ভেঙে পড়েছি। ইংরেজরা এরোপ্লেন থেকে প্যাম্পলেট ফেলে বারবার বলেছে তাদের সঙ্গে গেলে ভালো খাবার, ভালো পোশাক, ভালো চাকরি পাওয়া যাবে, আর বাড়ির খবরও কতদিন পাইনি। বাড়িতে আমার অসুস্থ বৃদ্ধা মা, আমার মতি ভ্রম হয়ে গিয়েছিল নেতাজি। তাছাড়া আমি শুনেছিলাম আপনি নাকি ট্রেডার, বিশ্বাসঘাতক, আপনি রাজার মতো থাকেন, রাজার মতো খাওয়া দাওয়া করেন, আর আমরা আমরা লড়াই করি, আর আপনি আপনি আমন্ত্রণ করেন।

0: কে বলে এইসব?
1: ইংরেজ বাহিনীর গুপ্তচর,
0: ইংরেজ বাহিনীর গুপ্তচর এগুলো আমাদের বলে। কিন্তু আজ আমার সব ভুল ভেঙে গেছে নেতাজি। আজ আমি সচক্ষে দেখলাম, বুঝতে পারলাম আপনি কত বড় মহান, বুঝতে পারলাম কি ভুল করতে যাচ্ছিলাম আমি। আমাকে শাস্তি দিন, চরমতম শাস্তি দিন নেতাজি।
2: না হীরালাল, হীরালাল তুমি যে ভুল বুঝতে পেরেছো এতেই আমি আনন্দিত। যাও,

0: আমাকে ভুল বুঝিয়েছিল, আমাকে বিশ্বাসঘাতক খুনিতে পরিণত করেছিল, আমার অধিনায়ককে হত্যা করার জন্য আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিল, তাদের আমি ক্ষমা করব না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে তাদের সঙ্গে আমি লড়াই করব। নেতাজি, আপনি সেনাপতি হয়ে সামনে যুদ্ধক্ষেত্রে থাকবেন, কিন্তু আমাকে হত্যা না করে কেউ কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না।
1: না না,
0: আমি জানি, আমি জানি ইংরেজরা অস্ত্র আসার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে, ভেঙে দিয়েছে পরীক্ষার উপরে সেতুটি। আমি যাচ্ছি নেতাজি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, কিছু করতে না পারি তো জান কমল।
1: হীরালাল, ওকে আটকাও, শত্রু ঢুলি ওকে বিদ্ধ করবে, ওকে আটকাও।
2: হীরালাল ছুটে পরীক্ষার দিকে যাচ্ছে নেতাজি, ওই ভাঙা ব্রিজের দিকে।
3: যে আবেগ নিয়ে ও আপনাকে হত্যা করতে এসেছিল, সেই আবেগ নিয়েই ও ছুটে চলেছে ভয়ঙ্কর পরিণতির দিকে।
1: আবেগ বড় একরোখা লক্ষ্মী, সে কারোরই বারণ শোনে না।
0: আর আমাদের হাতে সময় নেই নেতাজি, ইংরেজ ফৌজ একেবারে আমাদের সামনে এসে পড়েছে। আলফা আলফা ব্যাটালিয়ন 17 অপারেশন ইউ, কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না নেতাজি, বাইরে থেকে কোনো সাহায্য আমরা পাবো না, যে কুটি কয়েক অস্ত্র আছে তা দিয়ে আমাদের লড়াই করতে হবে।
3: আমরা কি আজ তাহলে সত্যি সত্যি হেরে যাবো নেতাজি? আজাদ হিন্দ ফৌজ হেরে যাবে, লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে শত শত বীর শহীদদের আত্মদান।
1: না না লক্ষ্মী না, শোনো আমার কথা, আমি আজন্ম আশাবাদী, আমি কোনো অবস্থাকেই চূড়ান্ত পরাজয় বলে মনে করি না। ভারতবর্ষ একদিন স্বাধীন হবেই, তাই তোমাদের কাছেও আমার একান্ত আবেদন, তোমরাও এই দৃঢ় প্রত্যয়ে স্থির থাকো।
2: ইংরেজ বাহিনী অ্যাটাক করে দিয়েছে নেতাজি।
1: গেট পজিশন, গেট পজিশন। ক্যাপ্টেন আয়ার, ক্যাপ্টেন ইব্রাহিম, তোমরা ওই ভাঙা ব্রিজের দিকে যাও। ক্যাপ্টেন লক্ষ্মী,
3: হ্যাঁ
1: ক্যাপ্টেন জানকে, তোমরা এই সমস্যা এসো।
4: জয় হিন্দ, জয়।
0: নেতাজি, শত্রুপক্ষের বোমার আঘাতে দুটো লুটিয়ে পড়লো।
1: মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে একে একে, কিন্তু তাও যুদ্ধ চালিয়ে যেতে হবে আমাদের লক্ষ্মী।
3: অস্ত্র নেই তবু আমাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে নেতাজি, শত্রুদের মারছে, তারপর নিজেরা মরছে।
1: গেট পজিশন, এবার তোমাদের পালা, তৈরি হও। গেট পজিশন, গেট পজিশন।
3: আমাদের আমাদের শেষ সময় এসে গেছে নেতাজি, করবো মারবো।
1: হে ভারতবর্ষ, হে মাতা, আমি তোমার অক্ষয় সন্তান, আমি তোমাকে শৃঙ্খল মুক্ত করতে পারলাম না, আজ আমি মরব, কিন্তু জন্ম নেবে নতুন ভারতবর্ষ, যেখানে অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, যেখানে মানুষ মানবতার অধিকারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই নতুন ভারতবর্ষের স্বপ্নে মৃত্যুকে বরণ করি। বিদায়, বিদায় বন্ধুরা, বিদায়। চার্জ ফরওয়ার্ড।
4: নেতাজি জিন্দাবাদ, আইএনএ জিন্দাবাদ।
3: কি হে কি শুনছি, আমাদের আমাদের জয় ধ্বনি। নেতাজি, নেতাজি, আপনাকে স্বপ্ন দেখছি। হয়তো হয়তো শত্রু পালাচ্ছে।
0: নেতাজি, নেতাজি, গোলা বারুদ অস্ত্র বোমানি আমাদের গাড়ি পরীক্ষা পার করে এসে গেছে, তাই দিয়ে আমরা শত্রুদের আক্রমণ করছি।
2: ইংরেজরা, ইংরেজরা ভয় পালাচ্ছে,
1: কিন্তু পরীক্ষার উপর ব্রিজ তো বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে ইংরেজরা। গাড়ি পার হলো কিভাবে?
2: হীরারাল আর আমাদের বালক সেনার দল অসাধ্য সাধন করেছে। সত্যি নেতাজি, এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি।

0: গুলি বারুদ বোমা মেশিন গান নিয়ে আমাদের দ্বীপ থমকে দাঁড়িয়ে পড়েছে পরিখার ওপারে। ব্রিজ ভাঙা, তাই কিছুতেই পার হতে পারছে না। আমরা সব হাল ছেড়ে দিয়েছি। তখন উন্মাদের মতো ছুটে আসছে হীরালাল, দড়ি হাতে পরিখাতে নেমে পড়ে চিৎকার করে বলছে, সৈনিকরা তোমাদের অস্ত্র ওপারে পৌঁছতে হবে, ইংরেজরা ব্রিজ ভেঙে দিয়েছে, আমাদের অন্য উপায় নিতে হবে। হে বালক সেনার দল, তোমরা সবাই পরিখায় শুয়ে পড়ো, তোমাদের ওপর দিয়ে আমাদের অস্ত্রবাহী ট্যাঙ্ক পৌঁছে যাবে নেতাজির কাছে। জলদি করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি পাহারা দেব তোমাদের। নেতাজি জিন্দাবাদ, আইএনএ জিন্দাবাদ, আইএনএ।
1: হীরালাল, হীরালাল একা যুদ্ধ করে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল।
2: অবিশ্বাস্য, অবিশ্বাস্য।
3: তারপর কি হলো, কি হলো লক্ষ্মী, কি হলো?
4: আমাদের বালকের দল সানন্দে পরীক্ষায় শুয়ে পড়ল। আমাদের কোন নিষেধ শুনল না, তাদের উপর দিয়ে অস্ত্রবাহী জীব এপারে চলে এলো।
3: আমার বালক সেনারা,
1: তাদের অনেকেই মারা গেছে, অনেকেই রক্তাক্ত, ক্ষত বিক্ষত। কিন্তু নেতাজি, নেতাজি ওরা কেউ ভয় পায়নি, কেউ পিছিয়ে যায়নি।
3: আর হীরালাল,
4: সে গুলিবিদ্ধ, অবস্থা খুবই সংকটজনক, ওকে আনা হচ্ছে, ও আপনার সঙ্গে দেখা করতে চায়।
5: আমরা এই যুদ্ধে জিতে গেছি নেতাজি, ওই মিথ্যুক বেঈমান ইংরেজদের আজ আমরা হারিয়ে দিয়েছি।
3: তাইতো, তাইতো। কিন্তু তুমি যে চরম আহত হীরালাল।
5: না না নেতাজি, না, আমার আমার কিছু হয়নি। দেশ মাতৃকার প্রতি এই আমার ঋণ শোধ, আমার আমার পাপস্খলন আমাকে।
3: না,
5: ক্ষমা করুন নেতাজি, ক্ষমা করুন, আপনারা আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। বিদায় নেতাজি, বিদায়।
3: হীরালাল,
5: বিদায়। জয় জয়।
3: হীরালাল, না না হীরালাল, না, তুমি মরনি, না, তুমি মরতে পারো না। তোমার মতো শহীদদের মহান আত্মত্যাগ, বলিদান দেশবাসী কখনোই ভুলবে না। ভারতবর্ষ একদিন স্বাধীন হবেই, সেদিন তোমাদের কথা প্রতিটি মানুষের কণ্ঠে ধ্বনিত হবে। তোমাদের আত্মবলিদান ব্যর্থ হবে না হীরালাল, শ্রদ্ধায় স্মরণ করবে কোটি কোটি ভারতবাসী। স্যালুট তোমাকে সৈনিক, স্যালুট।

0: দেশনায়ক নাটকটির এখানেই শেষ হল। রচনা সঞ্জয় আচার্য, অভিনয় করেছেন লক্ষ্মী, নীলাঞ্জনা বিশ্বাস, আয়ার দেবাশিস রায়চৌধুরী, ইব্রাহিম চন্দন মজুমদার, জানকী দীপক সর, ভগৎ আশিস গিরি, অফিসার সন্দীপন মজুমদার, রাসেল বাসুদেব ভট্টাচার্য, হীরালাল অপরূপ গঙ্গোপাধ্যায়, মুসেম্বার্ক অলোক রায় ঘটক, আবিদ মুরারি মুখোপাধ্যায় এবং নেতাজির ভূমিকায় সঞ্জীব সরকার। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের তীরন্দান দিবস আজ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 1886 সালের আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে তিনি দেহ রাখেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ক্ষমতায় আসার 100তম দিনে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্যবীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল। 1996 তার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র দামু শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায়। আমৃত্যু তিনি বাঙালি মনন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রতি বছরের মতো এবারেও ফুটবলপ্রেমী দিবস উপলক্ষে আজ আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শিবির শুরু হয়েছে 9:00, চলবে 6টা পর্যন্ত। ইস্ট বেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় সেনার মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7টায়। গ্রুপ পর্বে গ্রুপ এ তে থাকা ইস্ট বেঙ্গল 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গরু পাচার কাণ্ডের পর এবার টুলুমণ্ডলের বিপুল সম্পত্তি সংক্রান্ত তদন্তে বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের আর্থিক বোঝা লাঘব করাই এই পদক্ষেপের লক্ষ্য। এর ফলে কোচিং ক্লাসের পিছনে মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18 আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য চরম পত্র দিয়েছে। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগেরও দাবি জানিয়েছেন। তারা 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে একটি বড় বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তাদের দাবি পূরণ না হলে তারা সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তার নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাতশত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলায় নিমবাহেরায় একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গের নৈহাটি থেকে জোকা পর্যন্ত বেসরকারি এসি বাস পরিষেবা চালু হল। এই পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থেকে শিলিগুড়ি আসানসোল তারাপীঠ সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাস পরিষেবা চালু হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
6: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো, মানে রবিবার বিকেল 4টে বেজে গেছে। আর বিকেল 4টে মানে আমরা আড্ডা নিয়ে হাজির রয়েছি। আমি রিয়া, আর
7: রয়েছি আমি অর্পণ। আড্ডার গাড্ডায় পড়বার জন্য আছি আমরা দুজন, ওনলি অন 107 FM রেইনবো। ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 4:03 হয়ে 33 সেকেন্ড, অর্থাৎ 33 সেকেন্ড। আর বলুনি আজকের মেনুটা, আজকে রয়েছে গান, গল্প, আড্ডা, ইনফরমেশন, সেই সঙ্গে রয়েছে যে স্পেশাল অল্প স্বল্প গল্পটা, মোট কথা সেই গল্প স্বল্পতে গল্পটা তো থাকছে 5টা থেকে 6টা পর্যন্ত,
6: একদম।
7: তারপর আরও আধ ঘন্টা থাকবে আরও অনেকগুলো দুর্দান্ত গান নিয়ে, শুধুমাত্র আপনাদেরই জন্য।
6: আর একেবারে যেহেতু কালকে আমরা সদ্য কাটিয়ে এলাম স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতার গন্ধ কিন্তু আমাদের গা থেকে এখনো যাচ্ছে না, কাজেই সেই ভাইবটা আজকের গোটা প্রোগ্রাম জুড়ে থাকবে এটুকু বলতেই পারি। সেরকমই একটা গান শুনতে শুনতে আপাতত প্রোগ্রামটা স্টার্ট করি, তারপর ফিরছি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ি কিন্তু এগিয়ে চলেছে আর উইকেন্ড ক্যাফেতে রয়েছে আমরা দুজন। এই মুহূর্তে রয়েছে আমি অর্পণ,
2: আর আমি রিয়া।
1: আর আমরা এই মুহূর্তে জানাবো কেমন থাকবে আজকের ওয়েদার, আবহাওয়া। আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলটাতে মোটামুটি বৃষ্টি থাকার কথা, এবং সন্ধ্যের নাগাদও বৃষ্টি হতে পারে, বেশ জমজমাট। মোটামুটি আজকে এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকালের দিকে অনেক জায়গায় রোদ ছিল, কিন্তু যত রাত বাড়বে,
2: কিন্তু আকাশবাণী ঢোকার আগে আমি যথারীতি বৃষ্টি পেয়েছি।
1: হ্যাঁ, আমি তো বলে না ওই গানের সুরে ভেজবার আগে, ডুবে যাওয়ার আগে আমরা বেসিক্যালি বৃষ্টির জলে ভিজেছি।
2: আমরা যেখানেই যাচ্ছি এখন বৃষ্টি আমাদের সঙ্গে যাচ্ছে।
1: এক্স্যাক্টলি, আর্দ্রের বদলে আমরা ভিজে হয়ে গেছি।
2: হ্যাঁ, এবং এই যে শ্রাবণ মাস কিন্তু এখনো চলছে, আরো দু তিন দিন আছে শ্রাবণ মাস, এবং তারপরে শুরু হবে আমাদের সেই বহু প্রতীক্ষিত শরৎ। এবং শরতের সঙ্গে যে কত কিছু জড়িয়ে সে কথা আর নতুন করে নাই বা বললাম,
1: সমস্ত কথা হবে ইন্টারেস্টিং। তার সঙ্গে আমরা জানাবো যে এই যে যারা বেড়াতে যেতে চান পুজোর মধ্যে, বিশেষত এই সময়টা, তখন তো পুজোর সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়ার একটা মৌসুম থাকে, অনেকেই বেড়াতে যায়, যেমন আমিও যাই আর কি।
2: একদম,
1: সেই জন্য এনজিবিতে কী কী কাণ্ড কারখানা হচ্ছে সেটাও জানাবো, প্লাস পাহাড়ে কোন কোন জায়গায় কী কী জায়গায় বেড়াতে যাওয়া যেতে পারে, এবং এমনকি এই স্বাধীনতা দিবস উপলক্ষে কোথায় কোথায় বেড়ানো যাওয়া।
2: একদম, এটাই বলছিলাম একটু আগে যে স্বাধীনতার ভাইবস সেটা কিন্তু এখনো চলছে, কাজেই স্বাধীনতা উপলক্ষে টুক করে আপনি উইকেন্ডে কোথায় কোথায় ঘুরে আসতে পারেন সেই সমস্ত ইনফো আছে আমাদের কাছে। রিয়া অর্পণ ফিরছে আর ছোট্ট একটা গানের পর।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: মোটামুটি আপনি দেখেছেন সর্ষে খেতে ফলে, সর্ষে খেতেও ভালো এবং সর্ষে দিয়ে তৈরি হয় কাসুন্দি। তো আমরা বেশি কাসুন্দি না ঘেটে আমরা বরং সর্ষে নিয়েই বলি। সে সর্ষে শুধু খেতে হয় না, সেটা অনেক সময় পায়েও হয়। কারো কারো পায়ের তলায় দেখবেন সর্ষে থাকে, মানে যখন হোক তখন হোক সর্ষে।
4: এই যে ব্যাপারটা, এই যে সর্ষে পায়ের তলায়, মানে ব্যাপারটা কি বলছে যে গড়িয়ে যায়,
3: মানে কখনো এক জায়গায় তিষ্ঠ হয় না, বাড়িতে কখনো তিষ্ঠ হয় না, সে যাবেই যাবে বেড়াতে, এদিক নয় ওদিক, ওদিক নয় সেদিক। যেমন ধরা যাক এই যে 15ই আগস্ট, আর এই সময় একটা ভালো ছুটির একটা মৌসুম পাওয়া গেছে, 15ই আগস্ট, তারপর রবিবার, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। তো এই সময়টাতে যারা বেড়াতে যেতে চান, যাদের পায়ের তলায় সর্ষে রয়েছে, তারা কি ঘরে থাকতে চান? না, তারা বেড়াতে যাবেন, কিন্তু কোথায় যাবেন দুদিনের জন্য? তো সেই জন্যে আমরা নিয়ে এসেছি ইন্টারেস্টিংলি 5টা জায়গার নাম, যেখানে আপনি কিন্তু এই ছোট্ট ছুটি কাটিয়ে আসতে পারেন।
4: এই যে গড়িয়ে গড়িয়ে আপনি কত দূর যাবেন, মানে গড়িয়া না গিয়ে আপনি বরং চলে যেতে পারেন তমলুক। তমলুকের নাম আমাদের স্বাধীনতা আন্দোলনের মানে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হিসেবে একদম মানে সবাই আমরা জানি। 1942 সালের 29শে সেপ্টেম্বর যে ভারত ছাড়ো আন্দোলন, সেখানে তমলুক আদালত এবং থানা দখল অভিযানের সময় পুলিশের গুলিতে বানপুকুরের কাছে নিহত হয়েছিলেন মাতঙ্গিনী। হোগলা গ্রামে মাতঙ্গিনীর জন্মস্থলে রয়েছে তার স্মৃতি বিজড়িত কুটির। মাতঙ্গিনীর শ্বশুরবাড়ি আলিনান গ্রামে, তমলুক থেকে 10 কিলোমিটার দূরে হোগলা, এবং এই আলিনান গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাতঙ্গিনী হাজরার স্মৃতি, মূর্তি, স্মারকে শ্রদ্ধায় নানা রকম নিদর্শন। আলিনানে মাতঙ্গিনীর স্মৃতিতে তৈরি হয়েছে সংগ্রহশালা। 1973 সালে মাতঙ্গিনীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং সেই স্মারকও দেখা যাবে এখানে এলে। শুধু মাতঙ্গিনী স্মৃতি বিজড়িত গ্রাম নয়, ঘুরে নিতে পারেন তমলুক রাজবাড়ি, যদিও সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। শহীদ স্মৃতিস্তম্ভ মিউজিয়াম আছে, বর্গভীমা মন্দির আছে, এবং রূপনারায়ণের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। এছাড়া নেতাজি, এই নামটা মানে আমাদের কি বলবো, চিন্তায় চেতনায় আমাদের সত্তায় জড়িয়ে। নেতাজির স্মৃতি বিজড়িত দুটি বাড়ি, মানে নেতাজির কলকাতার এলগিন রোডের বাড়ির কথা আমরা সবাই জানি, যারা এখনও ঘোরেননি তারা সেখানে চলে যেতেই পারেন। সেখানে মিউজিয়াম রয়েছে এবং বিভিন্ন ধরনের সুভাষচন্দ্র বসুর স্মৃতির বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এবং এটা ছাড়াও, এটা অনেকে জানেন না, কলকাতা থেকে একটু দূরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের সুভাষ গ্রাম, এখানে কোদালিয়ায় রয়েছে সুভাষচন্দ্রের প্রপিতামহের ভিটে। বাবা জানকীনাথ বসুর সঙ্গে এই বাড়িতে বহুবার এসেছিলেন সুভাষচন্দ্র, শৈশবে দুর্গোৎসবে এই বাড়িতেই তিনি আসতেন, এবং একসময় কালের গ্রাসে এই বাড়ির ভগ্ন দশা হয়েছিল, পরবর্তীকালে সেটা সংস্কার করা হয়। সারা বছর খোলা না থাকলেও স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিন, দুর্গাপুজোর দিন, এই দিনগুলোতে কিন্তু এই বাড়িতে প্রবেশ করা যায়। এছাড়া অরবিন্দ ভবনে যেতে পারেন আপনি, বিপ্লবী দার্শনিক কবি ঋষি অরবিন্দ ঘোষের জন্মভিটে, সেটা ঘুরে নিতে পারেন। 8 নম্বর শেক্সপিয়ার সরণি, যেটা আগেকার থিয়েটার রোড, সেখানে আপনি যেতে পারেন। একটি সুন্দর বাগিচা ঘেরা, কোলাহল মুখর কলকাতার বুকে এইরকম একটা শান্ত বাড়ি, একটা যেন ছোট্ট একটা শান্তির ঠিকানা। একটা সুন্দর প্রশস্ত উঠোন দেখতে পাবেন, গাছগাছালি ঘেরা উঠোন পেরোলে সেই বাড়ি, সেখানে লাইব্রেরি পাবেন, সিঁড়ি উঠে গেছে দোতলায়, সে লাইব্রেরি পার করে অন্দরমহলে পা রাখলেই আপনি অরবিন্দের সমাধি, সেখানে তার দেহাবশেষ পুতো অংশ সব কিছু দেখতে পাবেন। চারদিকে বারান্দা, ভিতরে ধ্যান করার ঘর রয়েছে, বিভিন্ন ঘরে অরবিন্দ এবং শ্রীমার প্রতিকৃতি, এবং আছে অরবিন্দের লেখা অজস্র বই, এবং সেখানে মশলাপাতি, ধূপের মতো সাধারণ জিনিসও বিক্রি করা হয়। শরৎচন্দ্রের ভিটেতে আপনি চলে যেতে পারেন।

0: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভিটে, মানে সেটা হচ্ছে দেউলটি, রূপনারায়ণের ধারে দেউলটিতে, সেখানে শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত সেই বাড়ি আপনি ঘুরে নিতে পারেন। এছাড়াও আলিপুর জেল মিউজিয়াম, আমাদের কলকাতার একেবারে কাছে আর কলকাতার বুকেই আলিপুর জেল মিউজিয়াম, এটাও বিভিন্ন বিপ্লবীর স্মৃতিধন্য একটি জায়গা এবং প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্য স্বাধীনতা সংক্রান্ত, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের সংক্রান্ত তথ্য পেতে এখানে আপনি যেতেই পারেন এবং আপনার মনের মধ্যে সেই দেশাত্মবোধ, সেই সত্তাটা জেগে উঠবেই অন্তত কিছুক্ষণের জন্য হলেও, এটুকু বলাই যায়।
1: সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আমাদের আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের সেইখানে কিন্তু আপনি আরামসে ইয়ে করতে পারেন, কি বলে, সেখানে গেলে আপনি দেখতে পাবেন এরকম বেশ কিছু ভিডিওস রয়েছে যেখানে শহর কলকাতার বিভিন্ন চেনা বাড়ি কিন্তু তার পেছনে সাংঘাতিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলো আপনি কিন্তু জানতে পারবেন কলকাতার বিভিন্ন রাস্তা। যেমন ধরে যাক রাজা সুবোধ মল্লিক, এই রাজা সুবোধ মল্লিকের নাম আমরা অনেক শুনেছি, তার নামে রাস্তা রয়েছে, কিন্তু কে ছিলেন তিনি, কোথায় ছিল তার বাড়ি, এই সমস্ত ডিটেল, তাছাড়া এরকম আরও অজস্র জায়গা রয়েছে স্বাধীনতা রিলেটেড, আপনি সেখানে কিন্তু এই ছোট্ট ট্যুর করে নিতে পারেন আজকের দিনে অথবা এই দুদিনের মধ্যে।
0: হ্যাঁ, এই উইকেন্ডে আপনি যেতেই পারেন বা সামনে যে ছুটির দিনগুলো রয়েছে আপনি আপনার মতো সে প্ল্যানটা করে ফেলতেই পারেন। রিয়া অর্পণ রয়েছে বিভিন্ন গল্প, বিভিন্ন আড্ডা সব কিছু নিয়ে, আর গান তো রয়েইছে সঙ্গে আমাদের।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মানে সাধারণত গ্যাস হলে আমরা অনেকে ট্যাবলেট খাই, কেউ লিকুইড খায়, এগুলো খেয়েটে নিজের গ্যাস সামলে। কিন্তু সেই গ্যাসের চাপ নয়, অন্য গ্যাস নিয়ে অন্য চাপ তৈরি হয়েছে, জানেন কি?
2: কিরকম?
1: সেটা হচ্ছে যে 16 আগস্ট ছিল EKYC আপডেট করার লাস্ট। তো অনেকেই কি করতে পারেনি, এবার তারা কি করবেন? তাদের তো কেলেঙ্কারি অবস্থা, তারা ছুটি পাননি, অমুক করেননি। এবং তাছাড়া 15 আগস্ট 16 আগস্ট এগুলো ফরওয়ার্ড ছুটি ছিল। তো এই জন্য LPG গ্রাহক যারা রয়েছেন, LPG সিলিন্ডার পেতে অনেক সময় EKYC করা বাধ্যতামূলক করা হয়েছিল। যে তো অগত্যা সরকার যেটা ঠিক করেছে, গ্রাহকদের কথা ভেবে বাড়িয়েছে EKYC-র ডেডলাইন। LPG-র গ্যাসের ডিলাররা জানিয়েছেন যে 16 আগস্টের ডেডলাইন সামান্য বাড়ানো হয়েছে, কেননা 15 এবং 16 আগস্ট ছুটি পড়ায় বহু গ্রাহকই চিন্তায় পড়েছেন। অনেকের এখনও EKYC করা হয়নি, সেই জন্যে মানে কি হয়, EKYC না করালে কী হবে? যদি কোনো গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে EKYC না করেন, তবে চরম সমস্যায় পড়বেন, কারণ এর ফলে বন্ধ হয়ে যেতে পারে LPG সাবসিডি বা ভর্তুকি, পাশাপাশি LPG সিলিন্ডারও চড়া দামে কিনতে হতে পারে। এই সমস্যা এড়াতেই EKYC করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কীভাবে করবেন? গ্রাহকরা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু EKYC করতে পারবেন। অনলাইনে যে কোম্পানির LPG সংযোগ রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান HP বা ভারত গ্যাসের অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর সেই অ্যাপের মাধ্যমে EKYC সম্পন্ন করতে হবে। আধার ভিত্তিক ভেরিফিকেশন যেহেতু, সেই জন্য আধার ফেস RD এই নামে অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আর অনলাইনে সমস্যা হলে অফলাইনে নিজের গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটার অফিসে গিয়েও EKYC আপডেট করানো যাবে। সুতরাং চিন্তা নেই, 16 আগস্ট নিজেরা সাংঘাতিক চিন্তিত হয়ে পড়েছিলেন, ই হি হি, আমার EKYC করা হয়নি, সেই জন্যে তাদের দুশ্চিন্তার অবসান ঘটাতে খবরটা জানিয়ে দিলাম যে সময় কিছুটা বেড়েছে, আপনি চাইলে ফটাফট 16 তারিখের পরে গিয়েও দিয়ে আসতে পারেন, কিন্তু তাই বলে অনন্তকাল দেরি করবেন না, প্লিজ।
2: তাহলে বুঝে গেলেন কিভাবে করতে হবে, সমস্ত ডিটেইল কিন্তু আপনার কাছে হাজির। এবং FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে নিয়ে আজকে রয়েছে, আরও কিছুক্ষণ রয়েছে, এরপরে কিন্তু গল্প স্বল্প আসছে, কাজেই আমাদের সঙ্গে থাকতে হবে। 6:30 পর্যন্ত সব মিলিয়ে আমরা রয়েছি গল্প, আড্ডা আর গান নিয়ে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ি বলছি, এই মুহূর্তে বেজে গেছে 4:31 হয়ে 21 সেকেন্ড, আর 107 FM রেইনবোতে এই মুহূর্তে উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, রিয়ার সঙ্গে আমি অর্পণ। আর সেই সঙ্গে সঙ্গে বলা প্রয়োজন যে এই পুজোয় কী সাজগোজ করবেন না করবেন সেটা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করে নেওয়া দরকার, নয়তো কয়েকদিন পর কী হবে, শপিং করতে যারা যাবেন তারা তো প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়বেন, তখন ভালো করে গুছিয়ে জিনিসপত্র দেখাও যাবে না, জিনিসপত্র কেনাও যাবে না, চারদিকে আর হট্টমেলা হয়ে যাবে। আর দেখুন, পুজো তো আসবে, সাজুগুজো তো হবে, তো হবে যখন আমরা জানি তাহলে আগে থাকতে করে রাখতে আপত্তি কি, বরং এখন থেকে প্ল্যান টেন করলে ভালো জিনিস পাওয়া যেতে পারে।
2: তো আমরা মেয়েরা তো সেটা করেই রাখি, কত আগে থেকে শুরু হয়ে যায় প্ল্যানিং,
1: মেয়েরা তো সারা বছরই করে, কিন্তু দুঃখের বিষয় যখন পড়ার সময় হয় তারা কিছুই খুঁজে পায় না, কিছুই খুঁজে পায় না। আপনি প্রতিটা বাড়িতে এই সমস্যাটা দেখবেন, এক আলমারি জিনিসপত্র, কিন্তু কোথাও বেরোবার সময় হলে কি পরবো কিছুই তো নেই।
2: এই একই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তারা বেরোবার সময় কোন শার্টটা পরবে, কোন ব্লেজারটা পরবে সেটাও খুঁজে, কোন টাইটা পরবে, টাইটা সে কোথায় রেখেছে সেটাও খুঁজে পায় না।
1: আহা, তারা শুধু একটা জামা পরবে, একটা পিন্টু পরবে, ব্যাস বেরিয়ে চলে গেল। না তাদের মেকআপ করতে হয়, না কানে দুল পরতে হয়, না তাদের অন্য কোনো সাজগোজ করতে হয়, শুধুমাত্র
2: কেন তুমি কি চাইছো সেরকম কিছু করতে?
1: না, ভাবছিলাম সাধারণত পুরুষরা কি করে, চোখে মুখে জলে ঝাপটা দিল আর তোয়ালে দিয়ে মুছে নিল, ব্যাস বিয়ের জন্য তৈরি।
2: ছেলেরা
1: ইন্সপায়ার্ড হচ্ছে মেয়েদের থেকে, এটা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা যেরকম গয়না পরে ছেলেরাও কিন্তু গয়না পরা শুরু করেছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেশ কিছুদিন আগে দেখেছিলাম আমাদের কিং খান, শাহরুখ খান, তিনি কিন্তু অনেক কিছু ভালো ভালো গয়নাগাটি পরে করেছেন। তো সেইখানে তিনি কোন একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সম্ভবত বিদেশের কোন একটা অনুষ্ঠানে, সেইখানে প্রায় সখানে গয়না একসঙ্গে পরে নিয়েছেন
2: গলায়,
1: তারপরে কি বলবো সেরকম পেন্ডেন্ট, স্লিম পেন্ডেন্ট, তারপরে মিনিমালিস্ট লকেট, যেরকম জ্যামিতিক নকশা করা কয়েন মোটিভ বা ভিন্টেজ ক্রস, সিঙ্গেল বা হালের টিবার ক্ল্যাম্প দেওয়ার চেনের সঙ্গে বিভিন্ন দৈর্ঘ্যের 2-3 সূক্ষ্ম নকশার চেন, এইগুলো তিনি পরেছেন, এগুলো এবং এগুলো পছন্দ করছেন পুরুষেরা। হ্যাঁ, এবং এটা জনপ্রিয় হচ্ছে, তার কারণ হচ্ছে এভাবে লেয়ার চেন পড়লে তা গলার অংশে কিছুটা ডেপথ তৈরি করে, যা বুক এবং গলার পিসের আদল সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ফলে তো যারা আরও জিম টিম করেন তারা কিন্তু এরকম গয়না টয়না পড়তে পছন্দ করছেন, এবং আমি জানি আরও অনেক পুরুষরা আরও অন্য অনেক রকম প্ল্যানিং করছেন।
2: আচ্ছা, তুমি তো বললে গলার চেনের কথা, চেন ছাড়া অন্য কিছু হয় না, মানে শুধু গলাটাই সাজবে আর কানটান কিছু সাজবে না?
1: কানে তো ছেলেরা তো দুল পড়লে মনে হয় অনেকে মনে করেন যে কানের গোড়া

0: একখানি দেওয়া দরকার ছেলেরা যদি কানে দুল পড়ে, কিন্তু আজকাল বোধহয় সেরকম হচ্ছে না। আজকাল অন্য কোনো আইটেম বেরিয়েছে কি?
1: হ্যাঁ হচ্ছে তো, মানে তুমি কানে দুল পড়া লোক হামেশাই রাস্তায় দেখতে পাবে, একটা কান বিধিয়ে সুন্দর ফ্যাশন করে সুন্দর স্টাইল করে যাচ্ছে। তবে পুরুষের দুল পড়ার এই যে ফ্যাশন যেটা বললাম, এটা যেহেতু নতুন নয়, কিন্তু সেইটাকে আরও নতুনত্ব অনেক কিছু আনার চেষ্টা করা হচ্ছে। ছোটোখাটো ডায়মন্ড স্টাড বা হুপসের শখে আটকে না রেখে বা আটকে না থেকে কানের অনেকটা অংশ জুড়ে থাকা স্পষ্টভাবে দৃশ্যমান, মানে দেখা যাবে, একদম সুন্দরভাবে শো হবে, এরকম দুল পড়তে শুরু করছেন পুরুষেরা। কেউ কেউ পড়ছেন কানের চারপাশে নকশাদার বড় বড় ইয়ার কাফ, কেউ আর পড়ছেন ছোট ছোট অনেকগুলো ইয়ার কাফ পরপর পরপর, যা কানের বেশ কিছুটা অংশ জুড়ে থাকবে। শাহরুখ খানের কথা তুমি বলছিলে একটু আগে, শাহরুখ খানকেও কিন্তু ইয়ার কাফ পরতে দেখা গিয়েছে। ভারতের একজন সেতার বাদক সায়মসিদ প্রিয়দর্শী নানা রকমের ইয়ারকাফ পরে বাজাতে বসেন এবং সেটা বেশ বিখ্যাত। বলিউডের অভিনেতা বিজয় বর্মা এছাড়া বিরাট কোহলি এদেরকেও দেখা গিয়েছে এরা ধরনের ইয়ারকাফ পরতে। আর এই ধরনের ইয়ারকাফের সুবিধা হলো এই দুল কিন্তু কান ফুটো না করেও পরা যায়। কানের সিঙ্গল স্টার্ট বা হুপের পাশাপাশি কানের উপরিভাগে যদি আপনি ইয়ারকাফ পরেন, একটা ডাবল এজেড বা একটা গ্র্যান্ড স্টাইল কিন্তু আসে।
0: বাপরে, মানে কানের সামনের দিকে না, পেছন দিক থেকে?
1: পেছন দিকে।
0: আরে বাস, আমি শুনেছি ছেলেরা আজকাল মুক্তোর নেকলেসও পরছে।
1: হ্যাঁ পরছে তো, রাজা রাজরাদের কথা ভাবো, আজকালকার দিনে কেন মুক্তোর নেকলেস, কবে থেকে?
0: এখন রাজা কোথায়, এখন তো রণবীর সিং।
1: হ্যাঁ সে তো বটেই,
0: রণবীর সিং সবই পরেন। রণবীর সিং কি নিয়ে বলে লাভ নেই, তিনি কি পড়তে পারেন না, তিনি যা ইচ্ছে তাই পড়তে পারেন এবং দিব্যি ক্যারিও করতে পারেন। আমি সেদিন ছবি দেখছিলাম আমাদের রণবীর সিং বলো, তারপরে আরও বেশ কিছু অভিনেতা, তারা অনেকে ইয়ে পড়ছেন, মুক্তোর নেকলেস পড়ছেন। আমি ভাবতাম যে মুক্তোর নেকলেস জেনারেলি পুরোনো দিনের রাজারা তারা পড়তেন আর মহিলারা পড়েন, কিন্তু এখন পুরুষরা দিব্যি পড়ছেন। আমি জানি না, আমি পড়ার পর লোকজন আমার কীরকম প্যান্ট দেবে।
1: না না, মুক্তোর হার পরে কিন্তু বিভিন্ন পার্টিতে যান আজকালকার দিনের লোকরা, এবং কেউ আবার ডেনিম বা হাওয়াই শার্টের সঙ্গেও কিন্তু ম্যাচিং করে পরেন, এবং একটা সন্ধেবেলায় একটা পার্টি এরকম একটা অনুষ্ঠানে, এরকম জমকালো কোনো অনুষ্ঠানে কিন্তু ইজিলি মুক্তোর একটা নেকলেস পরে তারা চলে যাচ্ছেন।
0: মুক্তোর এই নেকলেস পরার ধারাটা কিন্তু আন্তর্জাতিক ফ্যাশনে মেন্স পার্ল ট্রেন্ড নামে জনপ্রিয় হয়েছিল কয়েক বছর আগে, যার ঢেউ এতদিনে ভারতে এসে পৌঁছেছে। তার মানে কিন্তু এখন যে পুরনো দিনের যে ধরনের সাজ পোশাক ছেলেরা করতো, তার বাইরে গিয়েও তারা কিন্তু অন্য অনেক রকম, যেটা অপ্রচলিত সাজ সেটাও কিন্তু গয়নাগাটি তারা পড়তে পারেন।
1: ওকে, তাহলে একটা সাজগোজ নিয়ে আইডিয়া তো হলোই, পুজোর আগে ছেলেরা কিভাবে সাজবেন তার একটা লিস্টে কিন্তু করে ফেলতেই পারেন এই সুযোগে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: কি চেঞ্জ হচ্ছে ভাই, কি চেঞ্জ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এই রেলওয়ের এত এত চেঞ্জ হচ্ছে যে মাঝে মাঝে চিনতে পারছে না এটা কি সেই পুরনো শিয়ালদা স্টেশন যেখানে লোকজন ভিড় মার যা ইচ্ছে তাই, একবারে বিচ্ছিরি অপরিষ্কার ইত্যাদি। এখন তো এমন ঝাঁ চকচকে ব্যাপার হয়ে গেছে, মনে হচ্ছে এয়ারপোর্টে রয়েছি, মানে আমরা এয়ারপোর্ট যেরকম পরিচ্ছন্ন ঝকঝকে তক্তকে এরকম চারদিকে আলো আলোকময় দেখতে অভ্যস্ত ছিলাম, সেটা এখন রেল স্টেশনে হচ্ছে ভাবা যায়। এবং রেলের যাত্রীদের সুবিধার জন্য প্রচুর কাণ্ড কারখানা হচ্ছে। তার মধ্যে নতুন একটা খবর জানতে পারলাম, সেটা হচ্ছে যে ধরা যাক যারা এক্সপ্রেস ট্রেনের যারা যাত্রী তাদের সেই সমস্ত প্যাসেঞ্জারদের জন্য নতুন একটা গেট তৈরি করা হচ্ছে এবং এই গেটের নামটা হচ্ছে সেন্ট্রাল গেট। এই গেট থেকে মূলত এক্সপ্রেস এবং মেল ট্রেনের যাত্রীরা ওঠানামা করবেন। আগে কী হতো, মোট গোটা চারেক গেট ছিল, একটা হচ্ছে প্রফুল্লদার, নর্থ গেট, মেইন গেট আর সাউথ গেট, এবং সেখান দিয়ে লোকজন যাতায়াত করতেন। মুশকিল হচ্ছে আলাদা কোনো করে নিয়ম ছিল না, এটা দিয়ে শুধুমাত্র এক্সপ্রেসের লোকজন যাবেন, এটা দিয়ে লোকাল ট্রেনের লোকজন যাবেন। কিন্তু এইবারে একটা গেট তৈরি করা হচ্ছে সেন্ট্রাল গেট, এই সেন্ট্রাল গেট দিয়ে সরাসরি গিয়ে মেল ট্রেন যেখান থেকে ছাড়ে বা এক্সপ্রেস ট্রেন যেখান থেকে ছাড়ে সেইখানে চলে যাওয়া যেতে পারে। ফলত এবার অনেক সহজে প্রচণ্ড
2: মানে খুব সিস্টেম্যাটিক ওয়েতে ব্যাপারটা হবে।
1: এক্স্যাক্টলি, লোকাল ট্রেনে যাত্রীদের তোপকে গুঁতো দিয়ে দৌড়ে গিয়ে তারপর ট্রেনে উঠতে হবে না, সরাসরি ওই স্টেশনে তারা চলে যেতে পারেন। এটা হচ্ছে ভালো খবর একটা। দু নম্বর ভালো খবর হচ্ছে যে এই যে এসি লোকাল, এই গরমে তো এসিতে যাওয়া, ট্রেনে করে আমরা লোকাল ট্রেন এসি এটা তো আমরা ভাবতে পারতাম না, সেটাও হয়ে গেছে। এবং শুধু তাই নয়, তার এক্সটেনশনও হয়ে গেছে। আগে যেরকম রানাঘাট অবধি ছিল এসি লোকাল, সেটা কৃষ্ণনগর হয়ে গেছে, এখন এদিকে বারাসাত এসি লোকাল ছিল এতদিন পর্যন্ত, সেইটা এখন বনগাঁও অবধি চলে যাবে। মানে সকাল 10:33 যেটা শিয়ালদা থেকে ছাড়তো বারাসাত, শিয়ালদা বারাসাত এসি লোকাল, সেটা এখন বারাসাতের পরিবর্তে সরাসরি একেবারে বনগাঁও অবধি পৌঁছে যাবে।
2: আচ্ছা, তার মানে বনগাঁও লোকাল এখন এসি, এটাই বলতে চাইছো?
1: এক্স্যাক্টলি। আর পাশাপাশি ওই ডাউন যখন বারাসাত শিয়ালদা লোকাল ছিল আর কি,
2: ওটা বনগাঁও থেকে আসবে,
1: ওটা বনগাঁও থেকে আসবে।
2: বেশ বেশ, মরুভূমি সাফারি করেছো কখনো?
1: আমি তো করিনি কখনো,
2: করোনি তো
1: যাই না, একটাই কারণে, আরে গাছ নেই, পালা নেই, পশু নেই, পাখি নেই, ঝামেলা নেই।
2: কিন্তু সবকিছুর ব্যবস্থা হবে, তোমার নাইট সাফারি করানো হবে মরুভূমিতে, কিভাবে করানো হবে সেই সব খবর নিয়ে ফিরছি জাস্ট একটু পরেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তো তুমি শুনছো। এবং একটু আগেই বলছিলাম মরুভূমিতে নাইট সাফারির কথা। প্রকৃতি প্রেমী ও রোমাঞ্চপ্রিয় পর্যটকদের ভ্রমণ তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন গন্তব্য, গুজরাটে এশিয়ার প্রথম মরুভূমি থিমযুক্ত ড্রাইভ থ্রু নাইট সাফারি চালু হতে চলেছে। বানাসকান্থা জেলার দিশাতে অবস্থিত একটি মরুভূমি থিমযুক্ত চিড়িয়াখানায় এই অনন্য অভিজ্ঞতাটি চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দর্শনার্থীরা বিশেষভাবে প্রস্তুত করা এক প্রাকৃতিক পরিবেশে নিশাচর বন্যপ্রাণীদের দেখবার সুযোগ পাবেন। ইতিমধ্যে গুজরাট ডেজার্ট জুলজিক্যাল পার্ক অ্যান্ড নাইট সাফারি এই প্রকল্পটির প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গুজরাট বন বিভাগের 103 হেক্টর সরকারি জমিতে এই প্রকল্পটি গড়ে তোলা হবে। এই প্রকল্পটির জন্য আনুমানিক 542.14 কোটি টাকা খরচ হতে পারে। এই পার্কে কিন্তু চিড়িয়াখানাও থাকবে, সকালবেলায় ভ্রমণকারীরা সেটা ঘুরে দেখতে পারেন, আর রাতের বেলা এখানেই থাকবে নাইট সাফারির ব্যবস্থা। ফলে ভ্রমণকারীরা 5টি এনক্লোজার ঘুরে সূর্যাস্তের পরেও বিভিন্ন প্রাণী দেখার সুযোগ পাবেন। পর্যটনের পাশাপাশি বিপন্ন প্রজাতির সংরক্ষণ, বন্যপ্রাণীর পুনর্বাসন এবং পরিবেশ শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে এই পার্ক। পরিবেশ ও প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে ভারতের বন্যপ্রাণী পর্যটনে এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু করতে চলেছে জুনা দিশার এই মরু উদ্যান।
2: বাহ বাহ, মানে আপনি এবার বালিতে না গিয়ে, মানে এই পুজোতে বেড়াতে বালিতে না গিয়ে বালির শহরে যেতে পারেন, তাই না?
1: একেবারেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বালি শহর ছেড়ে আবার কলকাতা শহরে ফিরে আসি এবং এই কলকাতা শহরে আবহাওয়া দপ্তর থেকে আমরা মোটামুটি জানতে পারছি যে আগামী দু তিন ঘন্টার মধ্যে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে এবং মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে ছাতা ছাড়া কিন্তু বেরোবেন না, দূর ছাতা বলে ছাতা বাড়িতে ফিরে আসবেন না, ছাতার মাথা হাতে নিয়ে আসবেন, মনে রাখবেন ছাতাই বাঁচাবে আপনার মাথা।
2: একদমই তাই। আর এই যে ওয়েদার আপডেট দিয়ে আপাতত আমরা টাটা বাই বাই বলবো এই প্রোগ্রাম থেকে, কিন্তু আমরা ফিরছি পরের ঘন্টায় নিয়ে গল্প স্বল্প। গল্প স্বল্পের জন্য আপনারা সবাই ওয়েট করে থাকেন আমি জানি, এবং তার জন্যই একটা দারুণ এফএম রেইনবো অরিজিনালস একটা গল্প রয়েছে আপনার জন্য, এবং সেই গল্পটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। গল্প শেষে কিন্তু গল্প কেমন লাগলো সেই ফিডব্যাক আমাদের জানাবেন, এবং সেই ফিডব্যাক থেকে আপনার সুযোগ থাকছে এই মঙ্গলবার কুইজওয়ালায় একেবারে ডাইরেক্ট এন্ট্রি নেবার সেমিফাইনালে। কাজেই গল্প স্বল্প, তার সঙ্গে ফিডব্যাক, সমস্ত কিছু আপনার লেখাপত্র সমস্ত কিছু আসছে জাস্ট একটু পরেই, একটা গান এবং তারপর ছোট্ট একটা নিউজ ব্রেক, তারপরেই ফিডব্যাক নিয়ে গল্প স্বল্প।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি, সাহেব শেখ ও মিঠু শেখকে আজ সকালে গ্রেপ্তার করা হয়। স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, দেশজুড়ে যখন বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ চলছে, সেই সময়ে জাতীয় স্তোত্রকে অপমান করে কংগ্রেস দেশকে অপমান করছে। এর প্রতিবাদে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে তিনি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, ঘটনার পরই মৃত নেতার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি এবং পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানী দিল্লিতে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শহরের নির্দিষ্ট কিছু এলাকাকে পরিচ্ছন্ন রাখতে হকার উচ্ছেদ প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেরি হলেও এই কাজ করতে হবে, তাদের দল পুরোপুরিভাবে হকারদের সরিয়ে দেওয়ার পক্ষে নয়। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল মিত্রকে নিউটাউন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন, মারধর সহ নানা অভিযোগ রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। একক গ্রন্থ সংখ্যা এখনো পর্যন্ত 9টি। জামিলা, সুন্দরী লেন, নয়নাম্পাস, হেমগ্রন্থ, কান্নাঘর, আষাঢ়ের আখ্যানগুলো, সালাহারান, বাবা এবং কিশোর চতুর্দশী। লেখকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বিষাদ গ্রন্থ কান্নাফুল গল্প সংকলন। এছাড়াও অন্যান্য অসংখ্য সংকলন পূজা পার্শ্বিকীতে লেখা প্রকাশিত। মূলত গল্প লিখলেও আগ্রহ বেশি কবিতায়। আজকের গল্প নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্ণব, দেবারতী, বিহু, সৌমিক, তমজিৎ ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা।
2: মেট্রোয় এমন একটা ঘটনায় লোকটার উপরে বেশ রাগ হচ্ছিল অরিন্দমের। জেনারেল সিট থেকে মেয়েটাকে না তুললে চলছিল না লোকটার।
3: কী দরকার ছিল ওপাশে মেয়েটাকে সরে বসতে বলার? এ পাশে তো জায়গা ছিল অন্য পাশে। তা নয়, লোকটাকে একদম ধারের সিটেই বসতে হবে। আহারে, মেয়েটার মুখটা দেখে সত্যি ভীষণ মায়া লাগছে। একটু আদুরে আদুরে দেখতে মেয়েটাকে, মুখ চোখগুলো সেই রকম ফর্সা ফর্সা। শীতে বোধহয় আলতো গাল ফেটেছে, তাই আরও লাল লাল লাগছে। একটা মিহি সাদা সোয়েটার পরে আছে মেয়েটা। রোঁয়া বেরিয়ে থাকে যে সোয়েটারগুলো, ওরকম দেখলেই নরম নরম মনে হয়। বুকের ওপর দিয়ে আকাশের মতো নীল রঙের টানা টানা লাইন চলে গেছে। মেয়েটার পাশের ছেলেটাকে দেখলেই গোমড়া মুখ মনে হয়। লম্বা, মানে আমার থেকে কয়েক ইঞ্চি বেশি লম্বা তো হবেই। গায়ের রং চাপা, মনে হয় রোজ জিমে যায়। ছিপছিপে মুখে, আবার চাপ দাড়ি, শক্ত চোয়াল, দেখলেই খরুশ মনে হয়। নাকি আমি বেশি ভাবছি, কে জানে।
2: কেমন অম্লান বদনে ছেলেটা বলল,
4: তুমি ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
5: মানে?
4: বললাম তো একবার।
2: ছেলেটা তাকালো এবার মেয়েটার দিকে, আর মেয়েটা কিছু বলল না। যে লোকটা সরে বসতে বলছিল তখনও দাঁড়িয়ে, একটা হাত সামনের দিকে একটু এগিয়ে বলল,
4: একটু সরে বসুন না।
2: অরিন্দমের সেই জন্যই রাগ লাগছিল। মেয়েটা একদম ধারে, তার পাশে ওই চাপ দাঁড়িয়ে, মাঝে একটু ফাঁকা জায়গা, তারপর অরিন্দম বসে আছে, অথচ লোকটা ওই ধারেই বসবে।
3: মেয়েটার মুখটা দেখার মতো হয়েছিল। চাপ দাঁড়িয়ে বলছে উঠে যেতে, অথচ মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ওঠার একটু ইচ্ছে নেই। খুব নিভৃতে অভিমান করলে যেমন একটা মেয়ের মুখের অবস্থা হয়, করুণ অসহায়, সেরকম মায়া লাগবে না?
2: মেয়েটা অধস্বরে বলতে গেল,
5: এটা তো জেনারেল।
2: শব্দগুলো ঠিক স্পষ্ট শোনা গেল না। ঠোঁট আন্দাজ করে অরিন্দম বুঝতে পারল, চাপদাড়ি লোকটা তখন কঠিনভাবে চেয়ে আছে মেয়েটার দিকে। উল্টো দিকের সিটে একজন লোক ডাকল দাঁড়িয়ে থাকা লোকটাকে,
6: দাদা এদিকে চলে আসুন, জায়গা হয়ে গেছে।
2: লোকটা পিছন ফিরে ওদিকে চলেই যাচ্ছিল। চাপদাড়ি লোকটা আবার এক রকম টোনে বলল,
4: ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
3: মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গটগট করে উঠে চলে গেল লেডি সিটের দিকে। একদম ফাঁকা মেট্রো, সদ্য কবি সুভাষ থেকে ছেড়েছে। জায়গাও পেয়ে গেল মেয়েটা ওদিকে, কিন্তু একবারও এদিকে তাকিয়ে দেখল না। কে জানে কেন মনে হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে, হয়তো কাঁদছে। এদিকে ওই লোকটা উল্টো দিকে সিটে না বসে এদিকে যেখানে মেয়েটা বসেছিল সেখানেই বসল। কিসের এত আগ্রহ বোঝা যায় না বাবা।
2: অরিন্দম দেখল চাপদাড়ি লোকটা লেডিস সিটের দিকে তাকাচ্ছে না, সামনের সাদা কাচের ওপার দিয়ে দৃশ্য দেখছে। দৃশ্য আর কি, ওই মানুষের বাড়িঘর ফ্ল্যাট এতখানি একটা আকাশ যেমন হয়। অরিন্দম আর একবার তাকালো মেয়েটার দিকে। কে বলবে, এই মেয়েটারই একটু আগে চোখ মুখের অমন অবস্থা হয়েছিল। ব্যাগের ভেতর থেকে মোবাইল বের করে মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে আছে, একবারও মাথা তুলে তাকাচ্ছে না, যেন সে একা মেট্রোয় উঠেছে। অরিন্দম টালিগঞ্জ নামবে, নেমে রানীকুঠির অটো ধরবে। অফিস টাইমে অটোর ভালো লাইন হয় এখন। পরের স্টপেজে ওর পাশের সিটটা ভরে গেল। অরিন্দমও লাল সোয়েটার পরা ছেলেটার মতো সামনের দৃশ্যের দিকে তাকিয়েছিল। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা দেখা যাচ্ছে, কোনো বারান্দায় মেলে রাখা জামা কাপড় শাড়ি এসব ঝুলছে, তার ওপর নীল আকাশ। এখন শীতের শেষ দিক, হেমন্ত আসছে, পাতা ঝরার মৌসুম, ঝকঝক করছে নীল আকাশ। অরিন্দম পিয়ালির কথা ভাবতে চেষ্টা করল একটু। একদিন ওর আর পিয়ালিরও কলকাতা শহরে এরকম একটা ফ্ল্যাট হওয়ার কথা। কখনো কখনো মনে মনে কাল্পনিক কথোপকথনটাও শুনতে পায় ও।
7: এবার চোখটা খুলি।
3: খোলো।
7: এটা আমাদের নতুন বাড়ি?
3: বাড়ি না, ফ্ল্যাট।
7: ওই হলো আমাদের বাসা।
3: তুই খুশি তো?
7: খুব।
3: আর এই স্বপ্নটার জন্যই আমায় চাকরিটা ভালো করে করতে হবে। এখন আমি যে পয়সা মাইনে পাই তাতে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, নিজেই আরো তিনজন ছেলের সঙ্গে ঘর ভাড়া করে থাকি।
2: অরিন্দম একবার মেয়েটার দিকে তাকাল। মেয়েটাও খুব সম্ভবত সেই সময় এদিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল। অরিন্দম চোখ নামিয়ে নিল। টালিগঞ্জ এসে গেছে। নামার আগে অরিন্দম আরেকবার লাল সোয়েটারের দিকে তাকাল।
3: লোকটা কেমন রোবট রোবট যেন, কোনো তাপ উত্তাপ নেই, কেমন শক্ত হয়ে বসে আছে, মনে হয় একটুও নড়ছে না লাল সোয়েটার। ওদিকে লেডি সিটের দিকে তাকানো তো দূরস্থ।
2: নেমে গেল অরিন্দম অটো লাইনে দাঁড়া।

0: রানিকুঠিতে একটা ছোট্ট ফার্ম আছে। 3 মাস হলো অরিন্দম জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে ঢুকেছে। মাসে 3 বার লেট হলে 1 বেলার মাইনে কাটা যায়। রাস্তা পেরোনোর সময় লাল জ্যাকেটের চেনটা টানতে টানতে অরিন্দম উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো একবার।
1: পিয়ালির যে কি হলো, সকাল থেকে একবারও মেসেজ করেনি মেয়েটা। সাধারণত পিয়ালি এরকম করে মেসেজ করে।
2: বস, কবে আসছো নন্দগ্রাম?
1: এটা পিয়ালির একটা বদ অভ্যেস, কথায় কথায় বস বলা। ভালো লাগে না একদম শুনতে, কেমন ক্যাজুয়াল লাগে, বউ বউ বলে মনে হয় না। আমি বলি, মরার সময় নেই রে, নিজের জামা নিজে ইস্ত্রি করতে হয়, আর অফিসে এই সময় ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে।
0: অরিন্দম অটো লাইনে গিয়ে দাঁড়ায়, মোবাইল ফোনটা একবার চেক করে বুক পকেটে ঢুকিয়ে রাখে।
1: লেডি সিটে বসা মেয়েটার কথা বারবার মনে পড়ছে, কোথায় নামলো কে জানে।
0: এসকেলেটর দিয়ে উঠে সামনেই যে দরজাটা পড়ে, কবি নজরুল থেকে ওই দরজাটা দিয়েই ওঠে অরিন্দম। রোজই তাই, পরের দিনও তাই উঠল।
1: আজ একটু দেরি হয়ে গেছে, কাল অনেক রাত পর্যন্ত পিয়ালির সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল কথা হলেই ঝগড়া হয়, নন্দগ্রামে থাকলে এতটা হতো না। হয়তো ঝগড়া হলো, কিন্তু বিকেলে বুড়ি মানুষের চরে, যেখানে সাধারণত নন্দগ্রামে ছেলেমেয়েরা প্রেম করতে যায়, সেখানে একবার দেখা করলেই সব ঝগড়া জল হয়ে যেত। আজও মেয়েটা ওই সিটেই বসে আছে, লাল সোয়েটার নেই আজ। ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে?
0: মেয়েটাকে দেখে কেমন একটু মজা লাগলো অরিন্দমের।
1: দেখে মনে হচ্ছে অফিসে চাকরি করে, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, এমন ব্যাগে টিফিন ধরে যায়।
0: অরিন্দম আগের দিনের জায়গাতেই বসল। মেয়েটা দেখেছে একবার, হয়তো মনের ভুল। অরিন্দমের মনে হলো এক মুহূর্তের জন্য মেয়েটার চোখটা হাসলো। অনেক অচেনা মানুষের মধ্যে চেনা কাউকে দেখতে পেয়ে গেলে যেমন চোখ নাচে, সেরকম। অরিন্দম চুপচাপ একটু দূরত্ব রেখে বসে, পকেট থেকে মোবাইল বের করে টাইপ করে।
1: সরি, রাগ করিস না, কাল অনেক কিছু বলে ফেলেছি রাগের মাথায়, সরি। হ্যাঁ, দেখতে পেলে মেসেজ করিস।
0: কালকের ঝগড়ার কারণটা অদ্ভুত। পিয়ালি মল্লিকাদের গ্রুপটার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। ওই গ্রুপে অনেকেই আছে, মল্লিকা, ঋতু, সৌরভ, দিতি, জিমুত। জিমুত ছেলেটার ইন্টারেস্ট ছিল পিয়ালির ওপর, এমনিই কথা হচ্ছিল। তারপর কোথা থেকে কোথায় কথা চলে গেল। মেয়েটা একদম ধারে সিটের কাছের যে আস্তরণটা থাকে তাতে মাথা হেলিয়ে রেখেছে, সামনে দিয়ে সেই এক অদ্ভুত দৃশ্য। তবু অরিন্দমের মনে হয় দৃশ্যগুলো পুরনো হয় না। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা, নীল আকাশ, একটা লোক উঠেছে। অরিন্দম মেয়েটার দিকে সরে বসল, আর একটু চেপে বসতে হবে। মেয়েটা হেলান দিয়ে বসার ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল। একবার চোখে চোখ পড়ল, অরিন্দম সৌজন্য সূচক হাসল একবার, মৃদু হাসি, হালকা। মেয়েটাও হাসল। আজ মেয়েটা একটা জিন্সের জ্যাকেট পরেছে। মেট্রো চলছে, সামনের দৃশ্য সরে সরে যাচ্ছে, কয়েকটা মোটে স্টেশন। কাল পিয়ালির সঙ্গে ঝগড়া হওয়া ইস্তক মেজাজটা খারাপ হয়ে আছে অরিন্দমের। কোনো অজানা কারণে এই মুহূর্তে পাশে বসা মেয়েটার ওপর রাগ হচ্ছিল। সামনের একটা বারান্দায় একটা লাল বিট কভার শুকোতে দেওয়া আছে, তার উপরেই একটা কাক এসে বসেছে। অরিন্দমের মনে হলো মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল, সেও একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়ালি বলছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে, ওরা সেম এজের। অরিন্দমের এখন 25, একসঙ্গে কলেজে পড়ত। তখন থেকেই পিয়ালির খুব শখ কলকাতা যাবে, ফ্ল্যাট কিনবে, উঁচু বারান্দা থেকে শাড়ি বেড কভার ঝুলিয়ে শুকোতে দেবে। গোলাপ ফুল আঁকা বেড কভার, এমন একটা বেড কভারের খুব শখ পিয়ালির।

0: দূর আকাশের স্কাইলাইন দিয়ে কমলা রঙের মেঘ ভেসে আসবে, তার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ছে দেখা যাবে। বারান্দায় একটা ইজি চেয়ার থাকবে, একটা একটাই, পাশে ছোট কোনো ফুলের টব। পিয়ালি বসে থাকবে, অরিন্দম তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে কাঁধে হাত রেখে, অথবা পিয়ালির মাথায় হাত বুলিয়ে দেবে। পিয়ালির পরনে তখন পশমিনা শাল, প্রগাঢ় লাল রঙের সুতোর কাজ করা, আর একটা স্টপেজ। পাশের মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করেছে, একটা মিষ্টি গন্ধ আসছে মেয়েটার থেকে। কি দিও কে জানে, কিন্তু গন্ধটা ভারী মিষ্টি।
1: মেয়েটার মোবাইলটা দেখা যাচ্ছিল, মেসেজের ইনবক্স খুলল মেয়েটা, কয়েকটা আনরিড মেসেজও দেখা যাচ্ছে, একটাও খুলল না মেয়েটা। যার সঙ্গে কাশবনে হারিয়ে যেতে চায় তার মেসেজ আসেনি, নাকি নির্লিপ্তি?
0: একবার ঘাড় ঘুরিয়ে মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো অরিন্দমের, কিন্তু সাহসে কুলল না। টালিগঞ্জ এসে গেছে, গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে অরিন্দম, পিছন ফিরে একবার মেয়েটার মুখটা দেখল, অরিন্দমের দিকেই চেয়ে আছে।
1: ফোলা ফোলা মুখ, গালে বোধহয় কিছু ক্রিম মেখেছে, আজ আর অতটা লাল লাগছে না।
0: উত্তম কুমারের আশপাশ দিয়ে কয়েকটা কাক উড়ে যাচ্ছে। অরিন্দম লাল জ্যাকেটের চেনটা টেনে রাস্তা পার হচ্ছিল।
1: পিয়ালি এখনো মেসেজটা দেখেনি, দুটো টিক হয়ে আছে, নীল হয়নি। এতক্ষণে তো ওর ঘুম থেকে উঠে পড়ার কথা।
0: বুক পকেটে মোবাইলটা ঢুকিয়ে রাখলো অরিন্দম, আজ অটো লাইন কম আছে। মেয়েটার পাশেই বসলো অরিন্দম, সাহস পেত না হয়তো, কিন্তু আজ মেয়েটা ওকে দেখে হাসল। মেট্রোতে উঠতেই অরিন্দমও হাসল, আজ ওর মেজাজটা ভালো আছে। পিয়ালি সারাদিন মেসেজ দেখেনি, তখন খুব অসহায় লাগছিল অরিন্দমের, মনে হচ্ছিল ফোন করে ঝগড়া করে, কিন্তু অফিস থেকে সেটা সম্ভব নয়। শেয়ারের দামে একটা ভুল বসিয়ে ফেলেছিল, মেসেজ করছিল পিয়ালিকে।
1: মেসেজ দেখছিস না কেন, আমার ভালো লাগে তুই এরকম করলে। আচ্ছা আমি কি খুব ভালো আছি তোর মনে হয়? আমি একটা মানুষ না বল, চাকরি ছেড়ে চলে আসব? আমি এখানে একা মরছি, তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাচ্ছিস, রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস, আমার একা লাগে না? এখানে আমার কোনো বন্ধু আছে? আরে মেসেজ দেখছিস না কেন?
0: সন্ধ্যের দিকে পিয়ালি ফোন করেছিল, ততক্ষণে অরিন্দমের রাগ অনেকটা থিতিয়ে এসেছিল। সারা দিন কথা না বলতে পারার জন্য হাঁকুপাঁকু লাগছিল। পিয়ালি বলল জ্বর এসেছিল, ফোন ইচ্ছে করেই সাইলেন্ট রেখেছিল। সঙ্গে সঙ্গে অরিন্দম অন্য কথায় চলে গেছে।
1: কি হয়েছে, কত জ্বর? আরে দেখি
2: আমার জ্বর তো, তোর কি?
1: এই বাজে কথাগুলো একদম বলবি না তো।
2: জ্বর বলছি তাতেও ঝগড়া করবি?
1: এই শোন, ব্লাড টেস্ট করিয়েছিস?
2: দেখছি।
1: দেখছি মানে এখন জ্বর আছে?
2: না, একটু আগে ওষুধ খেয়েছি, এখন জ্বর নেই।
1: দুর্বল নিশ্চয়ই, বুকে সর্দি বসেছে?
0: তারপর অনেকক্ষণ ফোনে প্রেম করেছে ওরা দুজন। অরিন্দম কাঁদছিল একটা সময়, মনে হচ্ছিল সারাদিন বেকার রাগ করেছিল, নিজের উপর রাগ হচ্ছিল।
2: জ্বরটা একটু ধরে যাক, তারপর নন্দগ্রাম ইনস্টিটিউটে টিচার নিচ্ছে, ওখানে প্রাইমারি টিচারে ট্রাই করব।
1: এটা খুব ভালো হবে, যতদিন না এখানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তুই ওখানে ওটাই থাক, সময়ও কাটবে, দুটো পয়সাও আসবে।
2: এই বস, তোর কোনো আপত্তি নেই তো?
1: কি যে বলিস, আমার কেন আপত্তি থাকবে?
2: না, অনেক ছেলে থাকে বউয়ে চাকরি করা নিয়ে।
1: তুই কি আমায় অমন ভাবিস নাকি?
0: নন্দগ্রাম ইনস্টিটিউট ওদের ওখানকার একমাত্র প্রাইভেট স্কুল। কথা বলতে বলতে রাতে খেতে দেরি হয়ে গেল, অনেকক্ষণ ঘুম আসতে চাইছিল না। বুড়ি মানুষের চরের কথা মনে আসছিল, বনফুলের গন্ধ ভেসে আসছিল নাকে, খাটের

0: আদরে।
1: আপনার এই একটাই জ্যাকেট?
0: সেই লেডিস সিটে বসা মেয়েটা জিজ্ঞেস করল, এমন করে জিজ্ঞেস করল, অরিন্দম হেসে ফেলেছে।
2: না, একা থাকি, হয়ে যায় এটাতে, আর শীত তো এখন কমের দিকে।
0: জিজ্ঞেস করবে না করবে ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল অরিন্দম।
2: আচ্ছা, ওই ভদ্রলোক আসছেন না এখন?
1: ওদের অফিস থেকে হায়দ্রাবাদ ট্রেনিংয়ে পাঠিয়েছে, দু সপ্তাহ আসবে না।
2: আচ্ছা আচ্ছা।
0: আবার একটু স্তব্ধতা। অরিন্দমের হাসি পাচ্ছিল, ক্লাসে টিচারের সামনে যেমন হাসতে নেই কিন্তু হাসি চলে আসে সেরকম হাসি। মেয়েটা খানিকটা অবাক হয়ে খানিকটা সংক্রামক হাসির ছোঁয়া মেখে জিজ্ঞেস করল,
2: ভদ্রলোক খুব রাগি কিন্তু?
0: বলে ফেলেই অরিন্দমের ইচ্ছে হলো মেট্রোর মাটিতে মিশে যেতে, একেবারে পাপোষ হয়ে যেতে, যার উপর দিয়ে মারিয়ে মারিয়ে লোকেরা যাবে কিন্তু টের পাবে না কেউ শুয়ে আছে নিচে। মেয়েটাও খিলখিল করে হেসে ফেলেছে। কেন হেসে ফেলেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হাসছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের হাসি থেমে গিয়েছিল। বিশাল জানালার বাইরে নীল ঝকঝকে আকাশ, আর ওরা দুজন একসঙ্গে খুক খুক করে হাসছে, ক্লাসের লাস্ট বেঞ্চের দুজন বদমাশ বাচ্চার মতন।
1: দাঁড়ান ও ফিরু, আমি বলে দেব।
2: দাঁড়ান, আমিও বলে দেব আপনি হাসছিলেন শুনে।
1: বলবেন না, তারপর আবার তিন হপ্তার জন্য ট্রেনিং নিতে কোথায় না কোথায় চলে যাবে।
2: কোথায় অফিস ওনার?
1: চাননি।
2: আপনি?
1: আমি?
0: এমন করে আমি বলল মেয়েটা যেন চাকরি করা খুব অপরাধজনক কিছু একটা জিনিস। একটু অবাক হয়ে চেয়ে রইল অরিন্দম।
1: ও হ্যাঁ, আমি তো চাকরি করি।
0: অরিন্দমের ইচ্ছে হচ্ছিল মাথায় গাঁটটা মারে, বলে
2: ফাজলামি হচ্ছে নাকি,
0: মনে মনে বলল, কিন্তু মুখে কিছু বলল না।
1: আমি ওই একটা প্রাইভেট স্কুলে ক্লাস 1-2 পড়াই।
2: বাবা, আপনি দিদিমণি?
1: আপনার স্টপেজ চলে এলো কিন্তু।
2: আপনি জানেন আমি কোন স্টপেজে নামি?
1: বাবা, প্রথম দিন
2: ওই যেদিন আপনি লেডিস সিটে গিয়ে বসলেন।
1: হ্যাঁ, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আমি নয়, আপনি বকা খেয়েছেন বোধহয়। আমার তো আপনাকে দেখেই মায়া লাগছিল।
0: অরিন্দম লজ্জা পাচ্ছিল। টালিগঞ্জ এসে গেছে, একটু হেসে উঠল সে। দরজা দিয়ে বেরোবার আগে একবার পিছন ফিরল, দেখল মেয়েটা হাসছে। একটা ভঙ্গি করে একটা হাত মুখের সামনে তুলল। অরিন্দম দেখেছে সিরিয়ালে এরকম করে স্মার্ট সুন্দরী মেয়েরা টা টা করে, নন্দগ্রামে কেউ এরকম করে না, আঙুল নাড়িয়ে টাটা বলা। ওখানে সবাই হাতের কবজি নাড়িয়ে টাটা বলে, আঙুল নড়ে না। গেট থেকে বেরিয়ে এসে অরিন্দম একটা হাত সামান্য উপরে তুলল, মেট্রোটা পেরিয়ে গেল। রাস্তায় এসে লাল জ্যাকেটের চেনটা টেনে নিল অরিন্দম, পকেট থেকে মোবাইল বের করে দেখল কোনো মেসেজ এসেছে কিনা পিয়ালির। না, আসেনি কোনো মেসেজ। উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকাল সে। আজ খানিকটা চেনা চেনা লাগছে উত্তম কুমারকে। রাস্তা পার হয়ে সে একটা ফোন করল।
3: এত সকালে ফোন করলি?
0: পিয়ালির গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে এখনো বিছানায়, এখনো তার ঘুম ভাঙেনি।
2: এমনি খুব ইচ্ছে করলো তোর গলাটা শুনতে।
3: তাই
2: মিথ্যে মনে হচ্ছে?
3: অফিস নেই তোর?
2: রাস্তায় অটো লাইনে দাঁড়িয়ে।
3: ইস, আশেপাশে অনেক লোক আছে নিশ্চয়ই।
2: তুইও থাকবি একদিন।
3: অফিস যা, পরে কথা বলবো।
2: কি রাজকার্য করছিস এখন শুনি?
3: বস, তুই বুঝিস না, আমি বাড়িতে থাকি, রাখছি এখন।
0: ব্লপ করে একটা শব্দ করে ফোনটা কেটে গেল। অরিন্দম ফোনটা বুক পকেটে ভরে রাখল, বুকের কাছটা তেতো তেতো লাগছে। অটোয় পেছনে জায়গা ছিল, অরিন্দম সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসলো। চললে হাওয়া লাগবে। মেয়েটার নাম রোশনি, নামের সঙ্গে মিল আছে অরিন্দমের মনে হয়, বেশ গোলুমোলু নামটা। রোশনি বলছিল,
1: শুভ্রা আমাদের অফিসের পাড়ার ছেলে, আসলে ওই একই সময় অফিস টাইম দুজনের, তাই।
2: বাল্যপ্রেম নাকি আপনাদের?
1: না ঠিক সেটা নয়, মুখ চেনা ছিল, তারপর ওই আর কি কলেজের থার্ড ইয়ারে প্রপোজ করেছিল।
2: বাবা, অনেকদিন সময় নিয়েছেন তো।
1: ওই আর কি। আপনার?
0: অরিন্দমের বাড়ি নন্দগ্রাম, বাবার স্টেশনারি দোকান, মা ভালো উলের সোয়েটার বোনে, বোন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, এগুলো সব বলা হয়ে গেছে। পিয়ালির কথা আভাসে ইঙ্গিতে বলেছে,
2: আমাদের কলেজের প্রেম, আমার কমার্স ছিল আর পিয়ালির বাংলা, ও তো একটা স্কুলে পড়াতেও ঢুকবে সামনে।
1: বাহ, আমার মতেই তো তাহলে। আসলে মেয়েদের এই টিচিং লাইনটা ভালো।
0: ও শব্দটা বলে ভালো লাগছিল অরিন্দমের, ইচ্ছে করছিল রোশনির সঙ্গে কথা বলতে বলতে এমজি রোড পর্যন্ত চলে যায়। পিয়ালিকে নিয়ে কথা বলতে ভালো লাগছিল।
1: পিয়ালি লাকি খুব।
2: কেন?
1: আপনাকে দেখে বেশ রোম্যান্টিক মনে হয়, তারপর জানি না।
2: শুভ্রবাবুও খুব লাকি।
1: তাই?
2: হ্যাঁ, মানে আপনাকে দেখে তো বেশ রোম্যান্টিক বলেই মনে হয়, তারপর জানি না।
0: প্রথমে মুচকে শব্দহীন হাসি হাসল দুজন, তারপর কয়েক সেকেন্ড পরে দুজনেই সামান্য শব্দ করে হেসে উঠল, যতটা শব্দ মেট্রোতে বসে করা সমীচীন। মেট্রো টালিগঞ্জ ঢুকছে।
2: কাল দেখা হবে আমার।
1: আর আজ লাল জ্যাকেটটা ছেড়েছেন দেখে ভালো লাগলো।
0: অরিন্দম গেটের বাইরে বেরিয়ে এসে পেছন দিকে ফিরে হাত নাড়ল, মেট্রোটা শব্দ করে বেরিয়ে গেল। টালিগঞ্জের ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে অরিন্দম সবুজ সোয়েটারটার ওপরের বোতামটা লাগিয়ে নিচ্ছিল। আজ আচমকাই আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোবাইলটা বের করে অরিন্দম দেখল, পিয়ালি মেসেজ করেছে, খেয়াল করেনি এতক্ষণ। পিয়ালি লিখেছে,
4: কাল বললি হাত কেটে গেছে, ব্যান্ডেজ লাগিয়ে নিস একটা।
0: আর একটা মেসেজ লিখেছে,
4: বস তোকে এত এত ভালোবাসি।
0: অরিন্দম দেখল উত্তম কুমারের মুখের উপর উজ্জ্বল রোদ্দুর এসে পড়ে ঝকঝক করছে। অটোতে উঠে সে ফোন করল পিয়ালিকে।
2: কি রে এত সকাল সকাল উঠে পড়েছিস?
3: মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল
2: এই সকালে।
3: অঞ্জন কাকু তো বাড়িতে নিয়ে যাবে।
2: তো শরীর ঠিক আছে এখন?
3: হ্যাঁ বস, ভাইরাল হয়েছিল আর জ্বর আসেনি।
2: এই শোন না, মেট্রোয় একটা মেয়ের সাথে আলাপ হয়েছে।
3: জিও বস, মেট্রোয়?
2: হ্যাঁ, একটা হেভি রাগী বয়ফ্রেন্ড আছে।
3: তার সঙ্গেও আলাপ হয়েছে?
2: ওই আর কি।
3: দেখো বস, মার ফার খেও না, ওই তো ব্যাংলা চেহারা।
2: আরে আমি কেন মার খাবো, তোর কথা বলেছি মেয়েটাকে।
3: বাহ, কি নাম?
2: রোশনি।
3: মিষ্টি নামটা, দেখতেও মিষ্টি নিশ্চয়ই।
2: বলেছে তুই কলকাতায় এলে আলাপ করবে।
3: বস, তোমার বন্ধু তুমি কথা বলবে, কেলে করবে, আমি আলাপ করে কি করব? ওসবের মধ্যে পিয়ালি নেই। হ্যাঁ, নিজের দোস্তে নিজে সামলাবে।
2: আরে যে আমার বন্ধু হবে সে তোর বন্ধু নয়।
3: চল রাখবো এবার,
2: আমার অফিস আসতে এখন একটু বাকি আছে।
3: কাজ আছে রে, রাখছি।
0: ব্লপ করে আওয়াজটা হলো। অরিন্দমের মনে হয়েছিল পিয়ালি আরো কিছু জিজ্ঞেস করবে রোশনি সম্বন্ধে। দূর থেকে রানীকুঠির মোড়টা দেখতে পাচ্ছিল সে। অফিস ঢুকতে হবে। রোশনি আজ গলায় মাফলার দিয়েছে, মাথার চারপাশ দিয়ে গোল করে জড়িয়ে কান দুটো ঢাকা দিয়েছে, অনেকটা টেডি বিয়ারের মতো লাগছিল। আজ বসার জায়গা পায়নি অরিন্দম, আগে থেকেই সব সিট ভর্তি। রোশনি একই জায়গায় বসে আছে, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে শব্দ করে নাক টানছে। মেট্রোতে এখনো ভিড় নেই, কিন্তু অরিন্দম একাই দাঁড়িয়ে আছে রোশনির সামনে, জেনারেল সিটের সামনে।
2: ঠান্ডা লেগেছে?
0: রোশনি কিছু বলল না, তারপর

0: নিজে উঠে পড়ল, বলল,
1: চলুন ভেস্টিবিউলে গিয়ে দাঁড়াই।
2: আপনাকে দেখে ঠিক ভালো লাগছে না, বসুন না বরং।
0: উত্তর না দিয়ে রোশনি ভেস্টিবিউলের দিকে চলে এলো। অগত্যা অরিন্দমকেও যেতে হলো।
2: ওষুধ কিছু নিয়েছেন?
0: মাথা নাড়ল রোশনি, নাইনি। চোখটা লাল লাগছিল।
1: কাল শুভ্রকে আপনার কথা বললাম।
2: তাই কি বলল?
0: হাতে একটা রুমাল ধরা ছিল রোশনির, নাকটা একবার মুছে বলল,
1: ওর পক্ষে যেটা বলা স্বাভাবিক সেটাই বলল।
0: অরিন্দম বুঝতে পারছিল কথাটা ঠিক সহজভাবে বলা নয়, বলল,
2: আমিও বললাম পিয়ালিকে আপনার কথা।
1: তাই কি বলল?
2: আমি কার সঙ্গে মিশি না মিশি, এসব নিয়ে পিয়ালির মাথা ব্যথা নেই।
1: লাকি ইউ।
2: তাই
0: রোশনি বুঝতে পারছিল তাইটা সহজভাবে বলা নয়।
1: এত রিয়্যাক্ট করে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে।
0: অরিন্দমের মনে হচ্ছিল প্রথম দিনের মতো দেখতে লাগছে রোশনিকে, আহত।
2: কি বলেছে কি?
1: কি বলতে পারে বলে আপনার ধারণা?
0: অরিন্দম কিছু বলল না, চেয়ে রইল খানিক। রোশনিও কিছু বলল না, সেও চেয়ে রইল খানিক। হ্যান্ডিক্যাপ সিটে একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছে। অরিন্দম দেখল বাচ্চাটার মাথায় একটা বাঁদর টুপি। শহরের বাচ্চাদের সাধারণত বাঁদর টুপি পরতে দেখেনি সে। বাচ্চাটা তাকে দেখছে, রোশনিকে দেখতে পাচ্ছে না, উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
1: সব কিছুতে সন্দেহ, স্কুলের কলিগ নিয়ে তার সমস্যা, কোনো ছেলের ছবির তলে কমেন্ট করলে সমস্যা, আপনার সঙ্গে কথা বললে সমস্যা। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে?
0: অরিন্দম চুপ করে শুনছিল। বাচ্চাটার মাথার ওপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। গতকাল থেকে মেঘ করেছে, গুমোট একটা ভাব।
2: আপনাকে ভালোবাসে বলেই করে
1: তাই?
2: আমাকে কেউ এরম করলে আমার কিন্তু বেশ লাগতো।
1: আপনি জানেন না, সেদিন দেখলেন তো, অন্য কেউ হলে উঠে যেতে বলতো। সবসময় এরকম করে আমার সঙ্গে, জানেন একবার কি হয়েছিল?
0: অরিন্দম তাকিয়ে আছে, আবার নাক টানল রোশনি। একটা নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে জানলা দিয়ে।
1: চারুন, আপনি শুনেই বা কি করবেন?
2: আমার তো মনে হয় কেউ কেয়ার করলে এগুলো করে, আমার তো বরং খারাপ লাগে এগুলো না করলে। মনে হয় আমি কি করি না করি কিছু এসে যায় না তার।
0: অরিন্দম নিজেও বুঝতে পারেনি সে এরকম কিছু বলে ফেলবে। ওমা, রোশনি হাসছে। কেন হাসছে সে ঠিক বুঝতে পারল না। সে নিজেও মুড বদল করে বলল,
2: হাসি পাচ্ছে আপনার?
1: আপনারা খুব ছেলে মানুষ আসলে।
0: মিষ্টি দেখতে লাগছে রোশনিকে এই কথাগুলো বলার সময়। অরিন্দমের মনে হলো গুমোট ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে।
1: আপনার টালিগান চলে গেল।
2: পিয়ালি বলছিল আপনার বয়ফ্রেন্ড আমাকে মারতে পারে। দেখুন, সত্যি সত্যি মার খাবো না তো, ওনার যে চেহারা দেখেছি।
1: হ্যাঁ, ভোরবেলা উঠে ব্যায়াম করে, ওর মার খেলে আপনার গল্প আছে।
0: বাচ্চাটা দেখছে, অরিন্দম হাসছে, রোশনিও হাসছে। বাচ্চাটা বায়না করছে মাথা থেকে বাঁদর টুপি খুলে নেওয়ার জন্য। মা খুলে দিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে।
1: আপনার পিয়ালি হয়তো মুখে বলে না, কিন্তু আপনার মনে হয় তার কিছু মনে হয় না আপনি অন্য মেয়ের কথা বললে?
2: আরে সত্যিই মনে হয় না।
1: যা,
2: আরে সত্যি, ওই জন্যই তো মাঝে মাঝে মনে হয়।
0: অরিন্দম বাক্যটা শেষ করল না, টালিগঞ্জ চলে এসেছিল। হাত উঁচু করল সে গেটের বাইরে এসে। একটু ঝুঁকে রোশনি দেখছে, হাত নাড়ছে, আজ শুধু আঙুল নয়, কবজিও নড়ছে। আজ আবার লাল জ্যাকেটটা বের করেছিল অরিন্দম, রাস্তায় নেমে চেনটা টেনে নিল। কি মনে হতে একবার পিছন ফিরে মেট্রো স্টেশনটার দিকে তাকালো। কত মানুষ

0: স্টেশনে ঢুকছে, কত মানুষ বেরোচ্ছে। রোশনির মুখটা একবার মনে করার চেষ্টা করল অরিন্দম। মেট্রোয় ঢোকার সময় দেখেছিল বাংলার পাঁচের মতো হয়ে আছে, বেরোবার সময় মনে হচ্ছিল সূর্যমুখী। পিয়ালি কাল খুব গল্প করছিল, খুব উচ্ছল লাগছিল, যেন তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দুটো নেই। সেদিন ওরা সবাই মিলে বুড়ি মানুষের চড়ে গিয়েছিল। বুড়ি মানুষ আসলে একটা বড় বিল, চার ধারে গাছ আছে, নারকেল, পাকুড়, খেজুরও আছে একটা দুটো, আর কয়েকটা বেঞ্চ আছে। লোকজন কেউ বেঞ্চে বসে না, ঘাসের ওপর বসে, সূর্যাস্ত দেখে। কমলা রঙের সূর্যের ছায়া যখন বুড়ি মানুষের জলে পড়ে, মনে হয় বিলের জল সিঁদুর রঙা। সাঁজের বেলায় পাখিরা তখন ঘরে ফেরে, বড় কাতলা আছে বিলে, ঘাই মারে মাঝে মাঝে, গুপ গুপ শব্দ হয়, পাখিদের ডানার আওয়াজ পাওয়া যায়। বাড়ি ফেরার সময় বোধহয় সব পাখি গলা ফাটিয়ে চিৎকার করে, জানান দেয়, দেখো আমি ফিরে এসেছি। কলকল করছিল পিয়ালি।
1: এই জানিস, মল্লিকা না WBCS এর প্রিলি ক্লিয়ার করেছে। আর শোন, সৌরভ আর দিতির দারুণ গল্প এখন, ওরা দুটো মিলিয়ে জমিয়ে প্রেম করছে, পুরো চোখে হারায় টাই।
0: জিমুতের কথাও বলছিল, বলছিল,
1: বস মন বাংলার ছেলেগুলো বেশ কুচু কুচু টাইপ হয়ে যায়, গালে দুঃখ দুঃখ দাড়ি, ভ্যাবলার মতো চেয়ে থাকে, কিন্তু বেশ একটা মানে ওই নরম নরম হয়ে যায়।
2: তাহলে মন ভাঙলি কেন?
1: বাবা, তাহলে কলকাতায় একজনের রাতের ঘুম উড়ে যাবে, সকালে পেট ক্লিয়ার হবে না।
2: তোর যেটা করতে ভালো লাগে সেটাই করিস, আমি যত তাড়াতাড়ি পারি ফ্ল্যাটে জোগাড় করি।
0: তারপর আর কথা এগোয়নি। ফোন রেখে দেওয়ার পর সারা রাত ভালো করে ঘুম হয়নি অরিন্দমের, বার বার উঠে ঘাড়ে মাথায় জল দিচ্ছিল। রোশনি কিছু বুঝতে পারেনি, অরিন্দম বুঝতে দেয়নি। চারদিকে কয়েকটা কাক বিশ্রী স্বরে ক্যাঁ ক্যাঁ করছে, উড়েই যাচ্ছে। সেদিন ভেস্টিবিউলে দাঁড়িয়ে বোধহয় মজা পেয়েছে রোশনি, তারপর থেকে আর বসে না ওরা পাশাপাশি।
3: ধর, পাশাপাশি বসলে মুখ দেখা যায় না, মুখ দেখা না গেলে সামনের মানুষটার সঙ্গে কথা বলছি না মোবাইলে কথা বলছি বোঝা যায় না। অবশ্য ওর সঙ্গে কথা বলা আর পাথরের সঙ্গে কথা বলা অনেকটা এক ব্যাপার।
2: কেন উত্তর দেয় না?
3: তোর শুনলে তো উত্তর দেবে।
2: কি যে বলেন আপনি!
3: আরে মাইরি বলছি, একবার রাতে ঝগড়া হচ্ছে ফোনে, বুঝলেন, আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, আরে আপনি হাসছেন।
2: আরে হাসবো না, এরম করে বললে
3: হাসির জায়গা এখনো আসেনি, পুরোটা শুনুন আগে।
2: আচ্ছা বলুন।
3: সেদিন ঝামেলা হয়েছিল সিনেমায় যাওয়ার জন্য, শুভ্র দেরি করে এসেছিল সেই জন্য।
2: বাবা, উনি সিনেমাও দেখেন?
3: দেখেন বলাপুর, আমি জোর করে নিয়ে গেছিলাম।
2: কি সিনেমা?
3: সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হলো ঝগড়া হচ্ছিল প্রত্যেকবারের মতন, আমি বকে যাচ্ছি বকে যাচ্ছি, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না, থামলাম একটু। উমা, শুনি ওদিক থেকে নাক ডাকার আওয়াজ।
2: এই বাজে কথাগুলো বলবেন না।
3: সত্যি বলছি।
0: অরিন্দম সাধারণত বলে,
2: আমায় ছুঁয়ে বলো।
0: সামলে নিল, বলল,
2: আমি ভাবছি।
3: কি ভাবছেন?
2: ভাবছি এই কাজটা আমি পিয়ালির সঙ্গে করলে সেদিনই সব সম্পর্ক শেষ
3: হওয়াই উচিত।
2: আরে হয়তো আর না।
0: বাচ্চাদের মতন হাসে অরিন্দম। সিট আজ এখনো ফাঁকা, ইচ্ছে করলে পাশাপাশি বসাই যায়।
2: শীত চলে যাচ্ছে, এবার হেমন্ত আসবে। নন্দগ্রামে হেমন্ত বোঝা যায়, পাতা ঝরে পড়ে, বুড়ি মানুষের চারধারের গাছগুলো অনাহারে জীর্ণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে থাকে, শীর্ণ কিন্তু সোজা, শুধু খরখর করে শব্দ হয় শুকনো পাতা উড়ে যাওয়ার। কলকাতা শহরে হেমন্ত বোঝা যায় না, কতদিন বাড়ি যাওয়া হয় না।
3: বাড়ির জন্য মন কেমন করছে?
2: না মানে আসলে অফিস থেকে ছুটি পাওয়া খুব মুশকিল।
3: বাজে কথাগুলো বলবেন না তো, শিয়ালদা লাইনে 3.5 ঘন্টা বলেছিলেন সেদিন। একটা শনিবার হাফ ডে ম্যানেজ করলেই চলে যেতে পারবেন।
4: তা আপনি কি করলেন সেদিনে, ফোন কেটে দিলেন?
3: মানে
4: সেদিন ওই নাক ডাকা শোনার পর?
3: ও কি করবো আবার বলুন, সারা রাত নাক ডাকা শুনতে তো আর পারবো না।
4: তারপর কি হলো, মানে পরের দিন
3: কি আবার হবে? সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা হলো, পাশাপাশি বসে আমি স্কুল গেলাম ও অফিস।
4: আপনি কিছু বললেন না?
0: রোশনি কিছু না বলে বড় জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অরিন্দম দেখছে, রোশনি অন্য মনস্ক হয়ে পড়ছে, হয়তো পুরনো কোনো দিনের কথা ভাবছে, পুরনো কোনো হেমন্তের কথা, পাতা ঝরার মরশুমের কথা।
4: জানেন, ঝগড়া হলে আমার সারা রাত ঘুম হয় না।
3: বোঝা যায় আপনাকে দেখে।
4: কি বোঝা যায়?
3: এই যে আপনি একটু আতুপুতু টাইপ আছেন, একটু নাটকে তবে সুইট।
4: এই বাজে কথা বলবেন না তো।
3: সত্যি বলছি।
4: হ্যাঁ, আপনি বুঝেছেন, যার বোঝা সে তো বুঝতে চায় না।
0: যতটা সম্ভব সুন্দর করে হাসার চেষ্টা করল অরিন্দম। একবার লজ্জা লজ্জা মুখে তাকালো রোশনির মুখের দিকে, তারপর মাথা নামিয়ে নিল।
3: যা পাচ্ছেন ভালো মনে নিয়ে নিন, এটাও না পেলে তখন কে সামলাবে?
0: মেট্রো চলছে, ভেস্টিবিউল দুলছে, অরিন্দম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। রোশনি একটা হাফ হাতা জ্যাকেট পরেছে আজ, বেগুনি বেগুনি রংটা, চোখে কাজল পরে মেয়েটা নাকি আইলাইনার বুঝতে পারে না অরিন্দম। ও বাইরের দিকে তাকায়, সে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্তই মাটির ওপর দিয়ে মেট্রো চলবে, টালিগঞ্জ পেরিয়ে গেলেই মাটির তলায় চলে যাবে, তখন বাইরের দিকে তাকালেই অন্ধকার।
3: আপনার স্টেশন চলে এসেছে।
0: অরিন্দম একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল, একটু চমকে ওঠার মতো করে বলল,
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামতে হবে এবার।
0: গেটের বাইরে বেরিয়ে এসে অরিন্দম দেখল রোশনি একটা হাত উঁচু করে ধরে আছে, মুখে হাসি, কিন্তু হাত নড়ছে না, না আঙুল না কবজি। ধীর পায়ে অরিন্দম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা শহরে বৃষ্টি হতে পারে, শহরতলিতে শিলাবৃষ্টি হতে পারে, এর ফলে শীতের বিদায় আরও প্রলম্বিত হতে পারে। অরিন্দমের মনে হল, বুড়ি মানুষের জলে শিল পড়লে টুপ করে আওয়াজ হবে, একটু বাদে আর একটা টুপ, তারপর আর একটা টুপ টুপ, পাকুড় গাছের ডাল থেকে একটা ঘুঘু পাখির ডেকে উঠবে, টুপ টুপ টুপ টুপ, তখন বাড়ছে বাতাসে ভেজা মাটির গন্ধ। উত্তম কুমারের মূর্তিটা দেখে অরিন্দমের মনে হল, ভদ্রলোক ভিজে যাচ্ছেন, পাঞ্জাবি থেকে টুপ টুপ করে জলের কণা চুঁইয়ে পড়ছে, পাঞ্জাবি থেকে, হাতের আঙুল থেকে, চিবুক থেকে, গাল থেকে। পকেট থেকে মোবাইল বের করে দেখল অরিন্দম, না কোনো মেসেজ নেই। সবুজ সোয়েটারের ওপরের দুটো বোতাম খুলে দিল সে, গরম লাগছে, একটু হাওয়া আসুক। মেট্রো চলছিল, ভেস্টিবিউলে অরিন্দম আর রোশনি দুলছিল। আজ আবার অরিন্দম ওর লাল জ্যাকেটটা পরেছে, রোশনি একদম প্রথম দিনের ড্রেসটা, যেটা পরে তাকে উঠে যেতে হয়েছিল লেডিস সিটে।
3: জানেন কি বলল?
4: মানে?
3: শুভ্র, শুভ্রর কথা বলছি।
4: হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি নিয়ে কি কথা সেটা বুঝতে পারছি না।
3: কিছুই বলেনি।
4: মানে?
3: মানে সেদিন আপনাকে নিয়ে এত কিছু একতরফা বলে গেল, জানো আমি পৃথিবীর সব ছেলের সঙ্গে কথা বলে বেড়াচ্ছি, তারপর থেকে আপনাকে নিয়ে আর একটাও কথা বলেনি।
4: মানে সেটা তো ভালো নাকি?
3: তার ট্রেনিংয়ে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, মেডেলও পেয়েছে। ওর বাড়ি যাবেন, দেখবেন কত মেডেল, এত মেডেল কোনোদিন চোখেও দেখিনি।
4: ভালো খবর তো, এতে দুঃখ পাচ্ছেন কেন?
3: আপনি কি ও মেডেল পেয়েছে, আমি কেন দুঃখ

0: দুঃখ পেতে যাব। আপনার কথা জিজ্ঞেস করেনি এটা অবাক লাগছে না আপনার?
1: অরিন্দম খুব কিছু বুঝতে পারছিল না, হাঁ করে চেয়ে রইল। মুখ দিয়ে একটা আওয়াজ করল রোশনি, বলল,
0: আপনারা ছেলেরা সত্যি, আপনার কথা জিজ্ঞেস করেনি মানে তারও কিচ্ছু এসে যায় না, মাথাতেই নেই। আবার যেদিন মনে পড়বে

0: জানেন উনি?
1: মাথা নাড়ল রোশনি, জানে না।
0: জানেন, পিয়ালিরও যেদিন কিছু থাকতো আমার খুব টেনশন হতো। এখনও সামান্য জ্বর হলেও আমি বারবার জিজ্ঞেস করে মাথা পাগলা করে দিই। থাকতে না পেরে পিয়ালি বিরক্ত হয়ে বলে, বস তুই থামবি এবার।
2: বস?
0: আরে ওটা ওর মুদ্রা দোষ, কথায় কথায় বস বলা।
2: এটা কিন্তু কিউট।
0: আরে দূর, আমার একটুও ভালো লাগে না শুনতে।
2: জানেন, আমার একদিন জ্বর হয়েছিল, 103 উঠে গিয়েছিল। শুভ্রর মনেও ছিল না পরের দিন, কিচ্ছু জিজ্ঞেস করেনি।
1: অরিন্দম তাকিয়ে রইল রোশনির দিকে, রোশনি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। হ্যান্ডিক্যাপ সিটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, দুজন দুদিকে মুখ করা।
2: জানেন, আমাকেও কোনোদিন তেমন ভালোই বাসলো না।
1: অরিন্দম তাকিয়ে রইল, রোশনি তাকিয়ে রইল। টালিগঞ্জ এসে গিয়েছিল, অরিন্দম নেমে গেল, মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো চলে গেল কলকাতা শহরের উত্তরের দিকে। মাথা নিচু করে অরিন্দম রাস্তা পেরোল, উত্তম কুমারের মূর্তির দিকে ফিরেও তাকাল না, কাকগুলোও আজ ডাকছিল না। একবার অরিন্দমের মনে হল, কলকাতা শহরের সব কটা গাড়ির হর্ন বোধহয় একসঙ্গে খারাপ হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু অনেকগুলো পাখি ডানা ঝাপটাচ্ছে আর চিল চিৎকার করছে, কেউ সেই চিৎকার শুনতে পাচ্ছে না। বাতাসে ভেজা মাটির কষাটে গন্ধ, অনেক দূরে কোথাও গভীর জলের কোনো মাছ ঘাই মারছে, ডুব করে শব্দ এলো। অরিন্দম অটো লাইনে দাঁড়ালো।
0: সোমবার থেকে তো শুভ্র আসছে। মারটার খাওয়া নাকি?
2: মার খাবেন কেন?
1: অরিন্দম মুচকি মুচকি হাসার চেষ্টা করছিল, হাসিটা ঠিক আসছিল না। রোশনির এই ড্রেসটা সে আগে কোনো দিন দেখেনি, গোলাপি একটা টপ, শুধুই গোলাপি, কিছু লেখা নেই, কোনো ছবি আঁকা নেই, তার উপর লাল একটা ফুলহাতা জ্যাকেট, উলের জ্যাকেট, আর একটা আকাশি রঙের জিন্স, আর চোখের কাজলটাও কেমন ঘন লাগছে, যেন অন্যমনস্ক লাগছে রোশনিকে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, নন্দগ্রামে শিলাবৃষ্টিও হয়েছে, আজ সকাল থেকে আবার ঝাঁকিয়ে শীত পড়েছে। অরিন্দমও একটা পুরনো সোয়েটার বের করেছিল, এটা শখ করে একবার পূজোর সময় কিনেছিল, কলকাতায় আসা ইস্তক পড়া হয়নি, এমনি খুব কিছু কারণ ছিল না না পড়ার। সাদার উপর স্ট্রাইপ কাটা কাটা, অনেকগুলো রং আছে সোয়েটারটায়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সাদা।
2: এটা নতুন বের করলেন?
0: হ্যাঁ।
2: হঠাৎ কোনো অকেশন?
0: না, এমনি আজ পড়তে ইচ্ছে হলো
2: তাই।
1: রোশনি তাকিয়েছে অরিন্দমের চোখের দিকে কয়েক সেকেন্ড, অরিন্দম চোখ সরিয়ে নিল, জানলার বাইরে তাকালো। কোনো ফ্ল্যাটের বারান্দায় বেড কভার ঝুলছে, গোলাপ ফুল আঁকা বেড কভারটায়, জানলা শেষ হয়ে গেছে, গোলাপ ফুল আর শেষ হচ্ছে না, কত দূর পর্যন্ত বেড কভারটা চলে গেছে কে জানে।
0: আমার সঙ্গে দেখলে তো আবার ঝামেলা হবে আপনাদের মধ্যে।
2: তা বলে আপনি মেট্রোতে যাতায়াত ছেড়ে দেবেন নাকি?
0: আর কিছু জিজ্ঞেস করেছিলেন উনি?
1: ঘাড় নাড়ল রোশনি, আর কিছু জিজ্ঞেস করেনি। অরিন্দম বুঝতে পারল না জিজ্ঞেস করেনি বলে রোশনি খুশি হয়েছে না দুঃখী হয়েছে, নাকি কোনো কিছুই হয়নি।
2: আপনি কোনোদিন ফোন নাম্বার চাননি আমার?
0: আপনিও তো চাননি।
2: আপনি অনেকটা আমার মতো, জানেন।
0: রোম্যান্টিক?
2: না, অসহায়।
1: অরিন্দমের স্টপেজ চলে আসছিল, বলল,
0: সোমবার কি হবে?
2: আমরা এই বগিটাতেই উঠি।
1: রোশনিকে দেখে বিভ্রান্ত লাগল না, অরিন্দম কি বলবে বুঝতে পারছিল না। টালিগঞ্জ চলে আসছে।
2: আপনার পিয়ালির সঙ্গে

0: আলাপ করার ইচ্ছে ছিল।
1: হবে হয়তো কোনোদিন। অরিন্দম গেটের কাছে যেতে যাচ্ছিল, রোশনি হঠাৎ বলে উঠল,
0: থ্যাংক ইউ।
1: কেন?
0: আপনি কোনোদিন আমায় অন্য সিটে উঠে যেতে বলেননি।
1: অরিন্দম হাসল, রোশনিও হাসল। অরিন্দম গেটের বাইরে গিয়ে ঘুরে তাকাল, একটু অবাক হল, দেখল রোশনি বন্ধ গেটের ঠিক ওদিকে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করা, হাত নড়ছে, হাতের আঙুলও নড়ছে, থমথমে মুখ। অরিন্দম অনেক চেষ্টা করল কিন্তু হাত তুলতে পারল না। লাল দুটো আলো অন্ধকার টানেলের মধ্যে হারিয়ে না যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়েই রইল। ট্রেনটা অদৃশ্য হয়ে যাওয়ার পরও খানিকক্ষণ অরিন্দম দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে স্টেশন চত্বর, সবাই কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছে, নতুন যাত্রী আসছে, কারাও যাবে যেদিকে একটু আগে ট্রেনটা চলে গেছে সেই দিকে। রাস্তায় এসে অরিন্দমের মনে হল আজ সারা শহরে বড় কোলাহল, সবকটা গাড়ির হর্নের ডেসিবেল যেন এক লাফে অনেক গুণ বেড়ে গেছে, মানুষজন কর্কশ গলায় একে অন্যের সঙ্গে কথা বলছে, অটোগুলো ঘাড়ের ওপর উঠে আসতে চাইছে, আর এসবের মধ্যেই উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। স্ট্যাচুতে আকাশে এখনো মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করল। পিয়ালির ফোনটা বেজে বেজে থেমে গেল, কেউ ধরল না। অরিন্দম একবার মেসেজ করল, লিখতে গেল,
2: আবার কি হলো রে বাবা, ফোন ধরছিস না কেন?
1: লিখে আবার কেটে দিল, তারপর ফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখল সাইলেন্ট করে দিয়ে। সোমবার সকাল, অরিন্দম কবি নজরুল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছে ট্রেন ঢুকছে। বুকটা একবার থক করে উঠল ওর। ট্রেনটা কাছে এগিয়ে আসছে, হুড় হুড় করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল প্রথমে ট্রেনটা, তারপর ধীরে ধীরে গতি কমছে। অরিন্দম ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে থাকে, এসকেলেটর দিয়ে উঠে সামনের বগিটার সামনে। ট্রেনটা ধীরে ধীরে দাঁড়ালো অরিন্দমের সামনে, গেটের সামনে থেকে যে সিটগুলো দেখা যায় ওখানেই বসে ওরা। অরিন্দম দেখতে পেল পাশাপাশি রোশনি আর শুভ্র বসে আছে, রোশনির হাতে একটা ফুলের বোকে, বোকের সবকটা ফুল লাল গোলাপ, কিন্তু রোশনি শক্ত কাঠ হয়ে বসে আছে, শুভ্র তাই। দেখে মনে হচ্ছে ঝগড়া হয়েছে। রোশনি দেখতে পেয়েছে অরিন্দমকে, শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে। রোশনি শব্দ না করে হাসলো একবার, অরিন্দম হাসলো শব্দ না করে। রোশনি হাত তুলল না, অরিন্দমও হাত তুলল না, শুভ্র হয়তো দেখতে পাবে। গেট বন্ধ হয়ে গেল, অরিন্দমের সামনে দিয়ে সকালের দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল চাঁদনির দিকে। পিয়ালির ফোনটা একবার পুরো বেজে থেমে গেল। অরিন্দম আবার ফোন করল, আবার বেজে বেজে থেমে গেল। খানিকক্ষণ থুম মেরে দাঁড়িয়ে রইল অরিন্দম। পরের মেট্রো এল, বসার জায়গা ছিল, সে ভেস্টিবিউলের ওখানে গিয়ে দাঁড়াল। মেট্রো চলছে, অরিন্দম দুলছে, সিটে কেউ বসে নেই, জানলা দিয়ে উজ্জ্বল রোদ্দুর এসে পড়ছে, শীত অনেকটা কমে এসেছে, এবার হেমন্ত চলে আসবে। অরিন্দম টাইপ করল,
2: কি রে,
1: তারপর আবার কাটা চিহ্নটা দিয়ে একটা একটা করে অক্ষর কেটে দিল। জানলা দিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়িদের মাথা, নারকেল গাছ, বারান্দা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, কিছু ফাঁকা জায়গা, সামান্য কিন্তু আছে। টালিগঞ্জ স্টেশন থেকে রাস্তায় নেমে আবার ফোন করল অরিন্দম। এবার ধরেছে পিয়ালি।
3: কি ব্যাপারটা কি? সকাল থেকে 14 বার ফোন করছিস কেন?
2: কেন, আমি তোকে ফোন করতে পারি না?
3: তুই জানা বস।
2: মানে?
3: মানে আবার কি? তুই এখন কলকাতায় থাকিস, চাকরি করিস, মেট্রোয় নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়।
1: অরিন্দম চট করে কিছু একটা বলতে গেল, একটু থামল, তারপর বলল,
2: আর দেখা হবে না মেয়েটার সাথে।
3: মানে?
2: মানে আবার কি, আমার অফিসে একটু আগে আসতে হচ্ছে আজকাল, যে মেট্রো যেতাম তার আগের মেট্রো ধরতে হবে আজ থেকে।
3: ও তাই, বল কি আছে, ফোন করবি?
2: আমার কাছে কেন একটা হচ্ছে না মেয়ের ফোন নাম্বার থাকবে?
3: ফোন নাম্বার নেই?
2: না বস, নেই। শান্তি, এবার হাসছিস কেন
3: বস? তুমিও আমার সঙ্গে থেকে থেকে বস বলা শিখে গেলে।
2: ভালো লাগছে না পিয়ালি।
1: খানিকক্ষণ নিস্তব্ধতা।
4: আমার ভালো লাগে এখানে তোকে ছাড়া। বুড়ি মানুষে সেদিন একা একা গিয়েছিলাম, যেখানে বসতাম আমরা।
1: অরিন্দম খানিকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পিয়ালির।
2: তুই এই জন্য কথা বলছিলিস না
3: বস? বেকার কথা রাখ না, কবে আসছিস বলতো? কতদিন তোকে দেখিনি।
2: এই শনিবার আসছি, সোমবার ভোর রাত্রে ট্রেন ধরবো।
3: সত্যি বলছিস?
2: সত্যি।
1: ব্লপ করে আওয়াজ করে ফোনটা কেটে গেল। বিরক্ত হতে গিয়েও অরিন্দম হেসে ফেলল। মনে পড়ল একটু আগে দেখা একটা ফুলের বুকের কথা, যার সবকটা ফুল টুকটুকে লাল। পিছন ফিরে অরিন্দম মেট্রো স্টেশনটা দেখল, তারপর মোবাইলটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তখনই একটা মেসেজ ঢুকল।
4: বস, তোকে এই এত এত এত ভালোবাসি।
1: অরিন্দমের একটা রচনা লিখতে ইচ্ছে করছিল উত্তরে, তারপর অনেক ভেবে লিখল,
2: তোর জন্য একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে যাব।
1: লাল জ্যাকেটের চেনটা টানা ছিল, খুলে দিল অরিন্দম। গুমোট ভাবটা আর নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। রাস্তা পেরোতে পেরোতে অরিন্দম দেখল, উত্তম কুমারকে আজ ঠিক উত্তম কুমারের মতন দেখতে লাগছে। রাজকীয় ভঙ্গি, মুখে হাসি। হঠাৎ অরিন্দমের মনে হল, হাসলে তাকে অনেকটা উত্তম কুমারের মতো লাগে। ঠিক করে হেসে ফেলল সে। মনে হল উত্তম কুমারও তার দিকে তাকিয়ে হাসছে। শুধু উত্তম কুমারের মূর্তির চারপাশে কোথা থেকে অনেকগুলো সাদা ধবধবে পায়রা চলে এসেছে, আগে কোনোদিন দেখেনি অরিন্দম ওদের। পতপত করে উড়ছে পায়রাগুলো, অরিন্দম মুগ্ধ হয়ে চেয়ে রইল। কি অপরূপ দেখতে লাগছে পায়রাগুলো! উত্তম কুমারের মূর্তি, এই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, লোকজন, মেট্রো স্টেশন, এই আলো, এই হেমন্তের প্রগাঢ় নীল আকাশ, আর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ছুটে যাওয়া একটা মেট্রো। আনন্দে চোখে জল চলে এলো অরিন্দমের।
5: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6453টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে

প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। এই আন্দোলন আজ 22 দিনে পড়ল। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18ই আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য চরমপত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ঘটনার পরই মৃত নেতার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি এবং পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির কর্মসূচিতে যোগ দেওয়া এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা বলায় বাঁকুড়ার ইন্দাস থানার করিশুন্ডা গ্রামে এক যুবকের বাড়িতে ঢুকে তাকে এবং তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তার বাবা মোহাম্মদ মাফিককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় জখম হয়েছেন তার ছেলে শেখ আব্দুল হাফিজ। অতিবৃষ্টি ও নদীর জল বাড়ায় মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগডাবড়া ও তালিপুর মৌজায় 400 বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। আজ সেই জলমগ্ন এলাকা পরিদর্শনে যান ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী, ফারাক্কার বিধায়ক মোতাব শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্য আধিকারিকরা। ইস্টবেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভারতীয় সেনার মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব, অরিন্দম অর্ণব, রশনি দেবারতি, পিয়ালি বিহু, শুভ্র সৌমিক, মেট্রোর প্যাসেঞ্জার শুভদা ও তমজিৎ, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে ঠিক 6:04। আর 107 AIRFM রেইনবোর উইকেন্ড ক্যাফেতে এতক্ষণ শুনছিলেন গল্প, আর গল্পের পর আবার আপনাদের গান শোনাবার জন্য রয়েছি আমরা দুজন,
1: অর্পণ আর রিয়া। আর এই যে এতক্ষণ গল্প স্বল্প শুনলেন নয়ন বসুর লেখা, উত্তম কুমার ও কয়েকটি পায়রা, এবার তো একটা কাজ আছে, গল্পটা কেমন লাগলো সেটা আমাদের জানাতে হবে 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, সঙ্গে নিজের নাম আর লোকেশন অবশ্যই লিখবেন। আপনার যেমনই লেগে থাকুক, পজিটিভ ফিডব্যাক হোক নেগেটিভ, যেটাই মনে হয়ে থাকুক, একটা সুন্দর মূল্যায়ন লিখে যদি আপনি পাঠান, একটা সুন্দর মেসেজের মাধ্যমে যদি আমাদের কাছে পাঠান, তাহলে কিন্তু আমাদের ভালো লাগা যেমন বেড়ে যায় এবং সেই সঙ্গে আপনারও সুযোগ চলে আসে কুইজওয়ালার সেমিফাইনালে পৌঁছে যাবার। এই মঙ্গলবার ঠিক রাত 9টায় যখন কুইজওয়ালা শুরু হবে তখন সেমিফাইনালে মানে একজন কুইজওয়ালা মানে কুইজওয়ালায় যারা পার্টিসিপেট করেন, পুরো কুইজওয়ালা না খেলে সরাসরি সেমিফাইনালে যাওয়া ব্যাপারটা কিন্তু বেশ টাফ, মানে
0: ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাচ্ছে
1: একদম,
0: সরাসরি সেমিফাইনালে চলে যাওয়া দারুণ ব্যাপার। সুতরাং এই সুযোগ মিস করবেন না 107 AIRFM রেইনবোতে এবারে আপনাদের জন্য গান আর ফান।
1: তাহলে আজকে এবার আমরা গানের জগতে চলে যাই।

0: সময় কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু এর মধ্যে বৃষ্টিও এগিয়ে চলেছে। একটু আগে নদিয়াতে ছিল, উত্তর চব্বিশ পরগনাতে ছিল, ট্রাভেল করতে করতে সেই মুহূর্তে চলে গেছে দক্ষিণ চব্বিশ পরগনাতে। আর মোটামুটি যেটা জানা যাচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হতে পারে। হাওয়াও থাকবে 30-40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে কিন্তু বেশ অনেকটা বৃষ্টি হতে পারে। সুতরাং সাবধানে থাকুন, সাদা মাথায় রাখুন, চেষ্টা করবেন যতটা না ভিজে থাকা যায়, এবং যদি বাজ টাচ পড়ে প্লিজ বাইরে থাকবেন না, কোনো শেল্টারে তলা থাকবেন, কেননা বাজ কিন্তু আজকাল বড্ড বাজে হয়ে যাচ্ছে, যখন তখন যার তার ঘাড়ে পড়ে যাচ্ছে। এই গায়ে পড়া সবার একদম পছন্দ নয় আমার, কিন্তু কী বলো, বাজ বলে কথা, তাকে তো কিছু বলতেও পারি না, সে আমার ঘরেই না পড়ে আর কি।
1: অর্পণদা অনেক কিছু নিয়ে আপনাকে সতর্ক করলো, এই সতর্ক বার্তাগুলো একটু খেয়াল রাখবেন, মানে একটু নিজেকে সেফ রাখা এইটুকুই দরকার এই মুহূর্তে, কারণ বর্ষাকাল চলছে এবং জমিয়ে বর্ষা চলছে। বাড়িতে বসে খিচুড়ি খান, FM রেনবো শুনুন, আরও অনেক কিছু করার আছে, যা করার আপাতত বাড়িতে বসে করুন। প্রচুর গান বেছে রেখেছি আপনার জন্য, গানগুলো শোনাবো আপাতত 3-1 গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে 3-1।

0: মোটামুটি শেষ হয়ে গেল আমাদের এই যাত্রাপথ। আজকের উইকেন্ড ক্যাফে শেষ করে বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে বলছি, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সবসময় কানে রাখুন 107 FM রেইনবো। বিদায় নিচ্ছি আমরা দুজন,
1: রিয়া
0: আর অর্পণ।

0: Shivani FM Rainbow 107 MHz musically yours.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। রাজ্যজুড়ে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই দুটি প্রকল্পের সূচনা করে বলেন, এ রাজ্যসহ দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38,000-এরও বেশি হাসপাতালে এর আওতায় 5,00,000 টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করলে তিনি নবান্নে আজ একটি সাংবাদিক বৈঠকে জানান, ঘটনার পরই মৃত নেতার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি এবং পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ রূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলোয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,453টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে।

ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স উপকূলে গতকাল সকালে 7.7 মাত্রার জোরালো ভূমিকম্পের পর আজ ইস্ট নুসা তেনগারা প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকালেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 9টি টেস্ট খেলার পর ICC আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 77.78। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা, 4টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ 75। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 6টি টেস্ট খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ 72.22। পয়েন্ট তালিকায় 4 নম্বরেই রয়েছে বাংলাদেশ, 5টি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 66.67। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টের আগে ছিল 58.33। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: 김치 고추에도 뭔디?
1: 나라. নিজের হাতে তৈরি করা নিজের গাছের টমেটো এরা আলাদা টেস্ট আছে কিন্তু যাই বলো না কেন।
0: দাঁড়ো নিজের গাছে তৈরি করা মানে কি বলতে চাইছো?
1: অবশ্যই, এই যে দেখতে পাচ্ছো আমার নিজের হাতে তৈরি গাছ। এইরকম ভাবেই যদি আরো একটু অন্যান্য দিকেও টাইম ওয়েস্ট করতাম আর কি, মানে ওয়েস্ট না, টাইমটাকে কাজে লাগাতাম, তাহলে আরো একটা বিষয় চচ্চড়ি এগ্রো করে যেত আর কি। যাই হোক, সেই সমস্ত চচ্চড়ির কথা থাক আপাতত না। এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা তৈরি করেছি, এই গাছটা তৈরি করতে আমাকে কত মেহনত করতে হয়েছে তুমি জানো?
0: বুঝতে পারছি, মেহনত তো এখানেও চলছে, কারণ ফার্ম টু সিটিতে কিন্তু আমরা চলে এসেছি, মানে দেবারতী আর অমরজিৎ।
1: এক্স্যাক্টলি, আমাদের শহর আর আমাদের গ্রামের সবুজকে এক সুতোয় বাঁধার এই আড্ডায় আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, মানে স্পেশালি যারা নিজেদের হাতে করে আলু পটল কুমড়ো সমস্ত কিছু চাষ করতে পছন্দ করো, এবং তাও একটা ছোট্ট জায়গার মধ্যে, অর্থাৎ আমাদের এই শহুরে কালচারে যদি একটু গ্রামীণ এগ্রিকালচারকে তুলে আনা যায়, যদি একটুখানি গ্রামীণ এগ্রিকালচারকে তুলে ধরা যায়, তাহলে বিষয়টা কেমন হয় বলো তো? ইয়েস, একদম ঠিক ধরে ফেলেছ। গত দু সপ্তাহ ধরে আমরা যেরকমভাবে তোমাদেরকে টেরেস গার্ডেনিং বুঝিয়েছিলাম, আজকে কিন্তু একটু অন্যরকম গার্ডেনিংয়ের কথা বলবো। কি? জৈব চাষ, যাকে বলা হয় কোট আনকোট অর্গ্যানিক ফার্মিং।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর।

হাওয়ার গুরুস্থান। সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: এই যে আলু কুমড়ো পটল নিয়ে যে পাঁচমিশালি তরকারির কথা বললে,
4: বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কারোর তো মন একটু খিচুড়ি খিচুড়ি করে, খিচুড়ির সঙ্গে যেটা দেওয়া হয় বললেই হতো।
3: আর শোনো, এই বর্ষাকালে একটু খিচুড়ি মন করবে। যাই হোক, এর মাঝখানে তুমি বেশ একটা বড় সড়ো কথা বললে, অর্গানিক ফার্মিং। এই অর্গানিক ফার্মিং বিষয়টা কি অমরজিত?
4: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার তো এই সবে মাত্র মেটাবলিজম শুরু হয়েছে, সেই কারণের জন্য কেমন ব্যাপারটা আমার নিজের মধ্যে একটা অর্গ্যানিক অর্গ্যানিক ফিল হচ্ছে। আসলে অর্গ্যানিক ফার্মিং বলতে যেটা বোঝানো হয়, ধরে রাখো তোমার একটা ছোট্ট সুন্দর ছাদ বাগান রয়েছে এবং সেইখানে তুমি একটু কিছু চাষ করতে চাইছো। মনে মনে ভাবছো যে শুধুমাত্রই কি ফুল বা ফলের গাছ লাগাবো, না, যদি একটু মনে হয় যে একটু অন্যরকম চাষ করব, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে ধরে রাখো একটা বেগুন গাছ লাগিয়ে সেখান থেকে বেশ কিছু বেগুন ফলেছে, বা হয়তো দেখা গেল একটা পটলের চারা লাগিয়েছো, বা যদি তোমার বাড়িতে এক টুকরো জমি থাকে সেখানে তুমি শীতকালে লাগিয়ে ফেললে প্রচুর আলু, ব্যাস কেল্লা ফতে।
3: বয়, এতো ফাটাফাটি ব্যাপার। আর আমি যতদূর জানি এখানে কোনোভাবেই রাসায়নিক কিছু ব্যবহার করা হবে না। তবে না না না, আমি মানে দেবারতী আর অমরজিৎ কিন্তু এই বিষয়ে কোনো রকমের কোনো ডেফিনেশন দেবো না বস, এইটা নিয়ে কথা বলবে সরাসরি এক্সপার্ট।
5: নমস্কার, আমি অভিষেক ঘোষ। বর্তমান সময়ে ছাদ বাগানে সবজি চাষ অর্গানিক ফার্মিং এর মাধ্যমে এটা একটা বিশেষ জায়গা নিয়েছে। তো আমরা অর্গানিক সবজি চাষের মাধ্যমে আমরা বাড়ির নিত্য প্রয়োজনীয় কিছু সবজি আমরা তৈরি করে নিতেই পারি। তো তার জন্য আমাদের বেশ কিছু জিনিসের দরকার পড়ে, যেমন ধরুন টব লাগবে, মাটি লাগবে, কিছু অর্গানিক সার লাগবে। সেগুলো আমরা সুন্দর করে মাটির সাথে একটু গোবর সার অথবা একটু ভার্মি কম্পোস্ট, নিম খোল, শিংকুচি প্রয়োজন মতো মিশিয়ে আমরা মাটিটাকে

কিছুদিন বস্তাবন্দি করে রেখে সুন্দরভাবে একটা মাটি আমরা আগে তৈরি করে নেব। বেশ কিছু গুরুত্বপূর্ণ সবজি আমরা আমাদের ছাদে চাষ করতে পারি, যেগুলো আমাদের ছাদ বাগানে খুব ভালো হয়। তার মধ্যে কিছু আছে, যেমন শশা আছে, চাল কুমড়ো, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, উচ্ছে, ভেন্ডি, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো ইত্যাদি। কিন্তু আমাদের এই চাষ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জলটা আমরা টবের মধ্যে দেব গাছ রোপণের পরে, সেই জলটা অবশ্যই যেন টবের নিচ দিয়ে যেন বের হয়ে যায়, কোনোভাবেই যেন জলটা না জমে থাকে। যদি জলটা জমে থাকে তাহলে গাছটা কিন্তু মারা যায়। গাছ যখন বড় হয়ে যাবে, গাছ বড় হয়ে গেলে তখন তার তো খাবার দরকার পড়বে। সেই খাবারের সোর্স হিসাবে আমরা সর্ষের খোল পচা জল সপ্তাহে একদিন দিতে পারি, এছাড়াও আমরা বাদাম খোলের জল দিতে পারি। সর্ষের খোলটা মোটামুটি 3-4 দিন পচাতে হবে, তারপরে দেব। বাদাম খোল ঠিক তাই, 4-5 দিন পচিয়ে তারপরে দেব। এছাড়াও আমরা বাড়িতে আমরা চালটা ধোয়ার পরে যে জলটা পাই, সেই চাল ধোয়া জলটাও আমরা দিতে পারি। এছাড়া মাঝে মধ্যে আমরা গাছের গোড়াগুলো একটু খুসে দেব, খুসে দিয়ে সেখানে গোবর সার কিংবা একটু ভার্মি কম্পোস্ট চতুর্দিক দিয়ে একটু ছিটিয়ে দেব। সেক্ষেত্রেও গাছ প্রচুর পরিমাণে খাবার পাবে এবং গাছের ফলন আশা করছি খুব ভালো হবে। এরপরে চলে আসি আমরা পেস্টিসাইডের উপরে। গাছ করলে পোকা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু আমরা বাড়িতে খাবো দাম, বাড়ির জন্য যেহেতু ব্যবহার করব, তো আমরা চাইবো সেক্ষেত্রে জিনিসটা মানে অতটা রাসায়নিক দিকে না গিয়ে আমরা শুধুমাত্র অর্গানিকের দিকে যদি যাই, মানে যেটা আমাদের শরীরে খুব ক্ষতি কম করবে, তার জন্য হচ্ছে নিম তেল। বিভিন্ন রকম PPM এর নিম তেল বাজারে পাওয়া যায়, সেগুলো যদি কিনে এনে ব্যবহার করা যায় গাছে, ধরুন 5-6 দিন অন্তর যদি একবার 2 ml পার লিটার কি 1 ml পার লিটার যদি ব্যবহার করে স্প্রে করে দেওয়া যায়, তো সেক্ষেত্রে পোকামাকড় অনেকটাই দমন হবে। এর নিম তেলটা এটা আপনারা ব্যবহার করতে পারেন।

0: অর্গানিক ফার্মিং নিয়ে আমরা যখন কথা বলছি, আচ্ছা অর্গানিক ফার্মিং মানে কি শুধুমাত্রই চাষ করা? বাড়িতে অনেক সময় কিন্তু আমরা আমাদের বাবা জ্যাঠাদের বলতে শুনেছি, আমাদের সময় তো নিজেদের বাড়িতে নিজেদেরই দেশি মুরগির চাষ ছিল।
1: হ্যাঁ ঠিক ঠিক, আমিও শুনেছি।
0: সেই মুরগির ডিমও নাকি খুব সুন্দর টেস্ট হতো।
1: ঠিক ঠিক।
0: অমরজিৎ এবং দেবারতির সঙ্গে তুমি শুনছো ফার্ম টু সিটি। আর ওই যে একটা কথা ছিল না, যেটা আমরা মোটামুটি ছোটবেলার থেকে নাইনটিজ কিডস বলো বা মিলেনিয়াল কিডস বলো, সবাই কিন্তু একটা কথাই শুনেছি, আমাদের গ্রামের বাড়িতে একসময় যা ফলন হতো সেগুলো কি? অর্থাৎ গ্রামের বাড়ির লাউ গাছ, কুমড়ো গাছ, পটল গাছ, বেগুন গাছ, আলু গাছ, এই সমস্ত কিছু মিলিয়ে বাড়িতেই একটা রীতিমতো ক্ষেতের মতো ব্যাপার স্যাপার ছিল আর কি।
1: একদমই তাই। আর বড়দের কিন্তু আমি বলতে শুনেছি যে রাসায়নিক সার থেকে ভাই দূরে। আমি আগে যতটা কঠিন ভাবছিলাম এখন কিন্তু একদমই কঠিন লাগছে না।
0: এবারেও তুই বুঝতে পেরেছিস মানে আমরা সবাই বুঝে যাব আর কি।
1: তবে হ্যাঁ, এর পরে আর কি আমি তো ফার্মিং করতে এগোচ্ছি।
0: চায়ের ব্রেক না কফির ব্রেক? না না না, সেটা তোমাকে বলবো না, তুমি থাকো আমাদের সঙ্গে, আমরা কিন্তু ফিরে আসছি জাস্ট এক ব্রেক কে বাদ।

0: কি বলবো অমরজিৎ, তবে এই যে এখন অর্গানিক ফার্মিং নিয়ে কথা হচ্ছে এবং শুনছি, আমি শিওর যারা যারা অর্গানিক ফার্মিং করে তাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না। কারণ যখন তুমি জৈব সার ব্যবহার করবে তোমার খাবার যে ফলনে, তখন কিন্তু পেটের সমস্যা, অ্যালার্জি এইগুলো কিন্তু হবে না একদমই।
1: এক্স্যাক্টলি তাই। যারা আরবান এরিয়া থেকে আমাদেরকে শুনছো তারা ভাবছো এই কথাগুলো একদম গ্রামের জন্য ওকে ফিট হয় বস, কিন্তু আমরা যারা এই শহরের ইট কাঠ পাথরের ফ্ল্যাটে ছোট্ট ব্যালকনি বা ছাদে দু একটা টব নিয়ে বসে আছি, আমাদের পক্ষে কি অর্গানিক ফার্মিং সম্ভব দেবারতী?
0: একদমই সম্ভব, এবং সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। আর এই যে এবার বরং একটু ফার্মিং এর দিকে এগোবো, বুঝলে তো, ততক্ষণ
1: আমি না হয় একটুখানি রেস্ট করি, রোববার দিন রেস্ট করি, এটা কি পোষাচ্ছে না তোমার বলো? যাই হোক না কেন, মনটা ফুরফুরে হয়ে গেছে আর কি, যখন একজন দায়িত্ব নিয়েই নিয়েছে, দায়িত্ব সহকারে অর্গানিক ফার্মিংটা সবাইকে বোঝাবে, সেই কারণের জন্য। কিন্তু না, অমরজিৎ এবং দেবারতি কিন্তু আবারও আসছে।
2: আরে আরে আরে আরে ক্যা কর রহা হ্যায়, ইধর ইধর ইধর হাম বোল রহা হ্যায়, তেরে বিজু কা
3: পুতলা বোললে,
2: পক্ষিয়ো সে তো হাম খেত কো বাচা লেতে হ্যায়, পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বাচা,
3: মতলব
2: দেখ বেটা, তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না, মিট্টি কি সেহত বিগড়নে লাগি হ্যায়, অর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কেসে সেহতমন্দ হোগি। আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কেসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, মাটি ভি তন্দুরুস্ত ওর লোক ভি। আরে পহলি ওয়ালি বাত কহাঁ,
3: পরম তো সবই ডালে,
2: সব নাই, আজ ভি লাখো জাগরুক কিসান পরম্পরাগত বিধি সে ফসল উগা রহে, খরচা কম ওর উপজ কি কিমত ভি বেহতর পা রহে।
3: সচ?
2: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
3: ठीक है भाई, मैं भी आज तो जैविक खेती शुरू करूंगा।
4: माटी से

0: की परंपरा है परंपरागत खेती।
1: তাহলে আর দেরি কিসের, এত এত এত সাজেশন পাওয়া গেছে, এত কিছু জানার পরে আপনার ব্যালকনির টপ বা ছাদের এই ছোট্ট বাগানটায় রাসায়নিক স্প্রেটার প্লিজ করবেন না। একদম নিজের হাতে ফলানো অর্গানিক যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, ও বাবা বা, আমার তো ভেবেই কেরম লাগছে যে ভাবো এই বর্ষার খিচুড়িতে, ভাবো এই বর্ষার খিচুড়িতে তুমি যদি এই ধরনের অর্গানিক সবজি পাও, ফাটাফাটি, চলো চলো চলো অমজিত চলো।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু লেথার্জি আমার মধ্যে কাজ করছে, সেটা তো বুঝতেই পেরেছ। তুমি বরঞ্চ টপ নিয়ে সাজাও, আমি বরঞ্চ এখানে বসে বসে দেখি আর কি। মানে বুঝতে পারছো, বর্ষাকালে এইরকম একটা দেখার মধ্যেও মাহাত্ম রয়েছে আর কি, বুঝতে পারছো, পুরো বিষয়টাই না অর্গ্যানিক।
1: ব্যাস ব্যাস, দেখা দেখি চলুক, আর আপাতত আমরা বরং বিদায় নিই, মানে ফার্ম টু সিটি থেকে অমজিত আর দেবারথী।
2: কিন্তু না, আমরা আবারও ফিরে আসব, জাস্ট এক সপ্তাহের অপেক্ষা।
3: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি।
4: এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই দুটি প্রকল্পের সূচনা করে বলেন, এ রাজ্য সহ দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38,000-এর বেশি হাসপাতালে এর আওতায় 5,00,000 টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। অন্নপূর্ণা যোজনায় তৃতীয় পর্যায়ের কাজ আগামীকাল থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনায় সুবিধা প্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। এর ফলে 90% আবেদনকারী এ যোজনার অংশ হতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,453টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। সেনাপ্রধান জেনারেল ধীরজ সেঠ আজ 3 দিনের নেপাল সফরে গেছেন। প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের সেনাদের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির লক্ষ্যে তাঁর এই সফর। আগামীকাল তিনি শ্রদ্ধা নেপালের সেনাবাহিনীর সদর দপ্তরে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমানঘাটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে রাশিয়ার দক্ষিণ পশ্চিমে রুস্তাম অঞ্চলে 3টি শহরে ওই হামলায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। দক্ষিণ লেবাননে ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠীর প্রবীণ এক কমান্ডার নিহত হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স ইডিএফ আজ এক বিবৃতিতে জানিয়েছে, দেইর জাহরানিতে গতরাতে এক হামলায় আবু হাসান আলার মৃত্যু হয়। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনার মৃত্যুর পরই এই আক্রমণ চালানো হয় বলে জানা গেছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমান ঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে রাশিয়ার দক্ষিণ পশ্চিমে রুস্তাম অঞ্চলে 3টি শহরে ওই হামলায় 5 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলসেনকে ধন্যবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, ভারত ও জামাইকার সম্পর্ক আরও জোরদার করতে তিনি আশাবাদী। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুড়ঙ্গ সুঙ্গল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। কালীধর রেঞ্জের সীমান্ত সড়ক সংস্থা 2.79 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে। ফুটবল প্রেমী দিবসে আজ কলকাতাসহ বিভিন্ন জেলায় মোট 1,084 জন রক্তদান করেছেন। আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক শিবিরে 302 জন রক্ত দিয়েছেন। এবারে রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। সাদলিক যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে রয়েছে বলে খবর, গোল করেছেন পিবি বিষ্ণু। অন্যদিকে ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সাদলিকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: Well, নস্টালজিক 90s এ আজকে রোববারে 107 FM Rainbow-তে তোমাকে ওয়েলকাম। আজ নস্টালজিক 90s-এ একটু অন্য রকমের, অন্য স্বাদের, অন্য ছন্দের গান দিয়ে কিন্তু আমরা শুরু করব আমাদের আজকের যাত্রা। তার একটা বিশিষ্ট এবং নির্দিষ্ট কারণ আছে। কি সে কারণ না সেটা আমি বলবো না, সেটা বলবে সুপ্রীতি। তবে কে আছি আমরা সেটা তো আগে জানাই।
2: হ্যাঁ, সুনন্দা আর সুপ্রীতি রয়েছে এবং ঠিক রাত 12টা অবধি তোমাকে 90s-এর গানে গানে একটু ভাসাবো বলে, একটু কাঁদাবো বলে, একটু হাসাবো বলে, সব কিছু করবো বলে আমরা ভীষণভাবে রেডি। আর জাস্ট স্বাধীনতা দিবসের পরের দিন মানে 16th of August যখন আমরা এসেছি, তখন আমরা 90s-এর সেই সব প্যাট্রিয়টিক সিনেমা নিয়ে কথা বলবো না এবং সেই সব সিনেমার গান নিয়ে কথা বলবো না, এরকমটা কি হতে পারে?
1: একদমই হতে পারে না। আর হতে পারে না বলেই তো আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের বলিউডের ফেমাস পেট্রিয়টিক মুভিসগুলো নিয়ে, সেগুলোর কথা নিয়ে। গান তো অবশ্যই থাকবে, তবে হ্যাঁ, এটা ভেবো না যে একেবারে সবগুলো গান আমরা পেট্রিয়টিক সং তোমাকে শোনাবো। না না, কিছু গান একটু অন্যরকমেরও থাকবে। যেমন আমাদের আজকের প্রথম মুভি বর্ডার।
2: বর্ডার সিনেমাটা এমন একটা সিনেমা যেটা ছোটোবেলার থেকে 15ই আগস্ট আসছে, মানে যে হিন্দি সিনেমার চ্যানেলগুলো সেই চ্যানেলে এই সিনেমা মানে টেলিকাস্ট হবেই, কোনো না কোনো একটা চ্যানেলে হচ্ছে বা একসাথে 2-3টে চ্যানেলে চলছে। সিনেমাটা নিয়ে আরেকটু পরে আসছি, আর আপাতত যেটা বিধিসম্মত সতর্কীকরণ রয়েছে তোমাদের জন্য সেটাও চট করে বলে ফেলা দরকার। নর্থ 24 পরগনার কিছু কিছু জায়গা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমানের যে জেলাগুলো রয়েছে সেখানে আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যারা যারা বাইরে রয়েছো একটু সাবধানে থাকবে এবং চেষ্টা করবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: তুমি শুনছো Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: ওয়েল, নস্টালজিক 90s-এ আজকে কিন্তু প্রথম গেমিং জোনটা তোমাকে শুনিয়ে দেওয়া হলো। এবার প্রশ্নটা থাকছে
3: যে গানের ইন্টারলিউডটা তোমরা শুনলে সেটা কোন গান। 9903653992-তে তোমার রিকোয়েস্টের গান তো তুমি পাঠাবে, তার সঙ্গে সঠিক আনসারটাও পাঠিও এবং গেমিং জোনের উপরে গেমিং জোন কথাটা প্লিজ প্লিজ লিখো।
2: আর যে গান দিয়ে আজকে শুরু করেছিলাম আমাদের নস্টালজিক 90s-এর যাত্রাপথ, বর্ডার, যেটা রিলিজ করেছিল 1997। এবং বর্ডার মানেই হচ্ছে আমাদের কাছে পেট্রিয়টিক মুভির একটা আইকন বা একটা প্রতীক। প্রথমেই যখন আমাদের মনে হয় যে পেট্রিয়টিক কোনো মুভি দেখব, সেটা ল্যাপটপ হোক, মোবাইল হোক কিংবা টেলিভিশন স্ক্রিন, তখনই মনে হয় যে না, বর্ডারটা আগে টাইপ করি। তার কারণটা হচ্ছে সেখানে একটা অন্য রকমের এসেন্স আমরা কিন্তু দেখতে পেলাম সব,
3: এবং দ্য স্টারকাস্ট, মানে বর্ডার ইজ নোন ফর ইট স্টারকাস্ট, যে এই যে এত লোক, মানে সানি দেওল রয়েছে, ওইদিকে অক্ষয় খান্না রয়েছে, মানে কে নেই গোটা সিনেমাটায়, এবং প্রত্যেকের আলাদা আলাদা স্টোরি। মানে এখন দেখবে বড় স্টারকাস্টের সিনেমা হলে যেটা হয় যে একজনের স্টোরির উপর ফোকাস করতে গিয়ে বাকিদের খুব একটা দেখানো হয় না। বর্ডারে কিন্তু তুমি বিট সুনীল শেট্টি স্টোরি বলো বা অক্ষয় খান্না স্টোরি বলো, প্রত্যেকের স্টোরিটাকে ইকুয়ালি দেখানো হয়েছে, এবং যার জন্য বর্ডার শুধু একদম কি বলবো, মানে কোট আনকোট পেট্রিয়টিক সিনেমার বাইরে গিয়েও বর্ডারের একটা নিজস্ব আইডেন্টিটি রয়েছে।
2: একদমই তাই। তবে বর্ডার 2 যখন রিলিজ করেছিল যে সম্প্রতি, আমাদের এক্সপেকটেশন সাংঘাতিক হাই থাকলেও এটা জানাই ছিল যে কাল্ট মুভি না সেটা একবারই তৈরি হয়, জানো তো, ওটা কখনো বারে বারে তৈরি হয় না। দ্যাট ওয়াই বলা হয় যে মাস্টারপিসকে নিয়ে কখনো ছেড়খানি করতে নেই, তাই না? ওটা মাস্টারপিস মাস্টারপিস হিসেবেই থাকুক, আমাদের মনে থাকুক, হৃদয়ে থাকুক, স্মরণে থাকুক, মরণে থাকুক, সর্বত্র থাকুক। সো বর্ডার নিয়ে বলতে গেলে আজকে পুরো দিনটাই হয়তো বা রাতটাই হয়তো কেটে যাবে। তবে আমরা এবার আমাদের পরের গানে যাব,
3: আমরা আমাদের পরের গানে যাব এবং গান থেকে ফিরে তারপরে এই সিনেমাটা নিয়ে যাবতীয় কথা যা যা রয়েছে, কারণ এই সিনেমাটা নিয়ে আমার প্রচুর কথা রয়েছে। এবং এগেইন এমন একটা সিনেমা যে এই সিনেমাটা ওই কোট আনকোট প্যাট্রিয়টিক সিনেমার মধ্যে আমরা ধরতে পারি। বাট আগে আমরা গানটা শুনে নিই এবং তারপরে নস্টালজিক 90s নিয়ে সুপ্রীতি আর সুনন্দা ফিরছি।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone তুমি শুনছো Nostalgic 90s Nostalgic 90s Only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s
1: নস্টালজিক নাইনটিজে সুপ্রীতি আর সুনন্দা রয়েছি এবং যেরকম গানে যাওয়ার আগে বলছিলাম যে ঘায়েল সিনেমাটা নিয়ে বেশ অনেক কথা বলা রয়েছে, তার কারণ হচ্ছে এগেইন ঘায়ালে সানি পাজি রয়েছে এবং সানি পাজি হচ্ছে নাইনটিজের অক্ষয় কুমার। মানে যখনই কোনো পেট্রিয়টিক সিনেমা হবে বা দেশভক্তি নিয়ে সিনেমা হবে, যে কোনো কিছু হোক না কেন, সেই সিনেমায় সানি দেওয়াল থাকবেই, সানি দেওয়াল ইজ আ মাস্ট। এবং ঘায়াল বোধহয় এরকম ঠিক কনভেনশনাল পেট্রিয়টিক সিনেমা নয়, মানে ওই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি হচ্ছে না, কিন্তু ওই একটা দেশপ্রেম একটা দেশভক্তি ব্যাপার রয়েছে ঘায়ালে, যার জন্য আজকে আমাদের লিস্টে ঘায়াল জায়গা করে নিয়েছে।
2: আর যদি বলতে চাই যে সেই সময় মানে 1990 সেই সালে যখন এই মুভিটি রিলিজ করেছিল তখন কিন্তু আনবিটেবল ছিল, মানে ব্লকবাস্টার, একদম সুপার ডুপার হিট ছিল সেই মুভিটি। এবং শোনা যায় যে সেই সময় শুধুমাত্র শোলে এইভাবে বিট করেছিল বক্স অফিসে, আফটার শোলে ঘায়েল কিন্তু সেই জায়গাটি ধরেছিল। এবং ঘায়েলের পর এখন অবধি নাকি সেরকম বিটেবল মুভি বক্স অফিস পাইনি উপহার হিসেবে। আর বলতেই হয় যে 36th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিন্তু মোটামুটি 7টি অ্যাওয়ার্ড পেয়েছিল ঘায়েল, 8টির জন্য নমিনেটেড ছিল, বাট 7টির মধ্যে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর সানি দেওল তারা কিন্তু পেয়েছিলেন। এবং 38 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেখানেও কিন্তু পপুলার ফিল্ম হিসেবে এই মুভিটি জায়গা করে নিয়েছিল। আর সানি পাজি প্রথমবারের মতন পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।
1: ইয়েস, এবং আমরা সানি দেওল থেকে একটু এগিয়ে আসবো এবার, কারণ নাইনটিজের সিনেমা যেরকম, মানে নাইনটিজের পেট্রিয়টিক সিনেমা যেরকম সানি পাজির মতো অ্যাংরি ইয়াং ম্যান দিয়েছে, সেরকম দিয়েছে অসাধারণ কিছু লাভ স্টোরি। এবং লাভ স্টোরির কথা বললেই এই পার্টিকুলার সিনেমাটার কথা আমার বলতে হয়, দ্যাট ইজ রোজা। রোজা সাউন্ডট্র্যাক থেকে একটা গান থাকছে এবং তারপরে সুপ্রীতি আর সুনন্দা ফিরছি নস্টালজিক নাইনটিজ নিয়ে।

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিজে সুপ্রীতি আর সুনন্দা রয়েছি এবং রোজা রোজা নিয়ে কথা বলতে গেলে প্রচুর কথা বলতে হয় এবং কথা বলা শেষ হয় না, কারণ এমন একটা সিনেমা যেটার একটা দেশপ্রেমের অ্যাঙ্গেল রয়েছে, তার সঙ্গে যে অসাধারণ একটা লাভ স্টোরি, মানে রোজা যতখানি না তার দেশপ্রেমের জন্য ফেমাস, তার চেয়েও অনেক অনেক বেশি ফেমাস ফর দ্য লাভ স্টোরি। কারণ কি অসম্ভব সুন্দর এবং কি পিওর একটা লাভ স্টোরি,
3: যেখানে রোজা একজন সিম্পল ভিলেজ গার্ল তামিলনাড়ুর, সে যখন ডেসপারেট হয়ে ওঠে যখন তার হাজবেন্ডকে মিলিটেন্টরা কিডন্যাপ করে নেয় এবং সেখান থেকে হাজবেন্ডকে ছুটিয়ে সে নিয়ে আসে, ছাড়িয়ে নিয়ে আসে, এবং এই নিয়ে জম্মু কাশ্মীরের ঘটনা এটা, তো সেটার উপর বেস করে যে সুন্দর একটি মুভি মণিরত্নম তৈরি করেছিলেন সেই সময় দাঁড়িয়ে, সালটা ছিল 1992। তো সেখানে রোজা শুধুমাত্র সত্যি সত্যি দেশপ্রেমের যে আখ্যান ব্যাখ্যা করছে এমনটা নয়, সেখানে একটা মিষ্টি ভালোবাসার দিক যেমন আছে, ঠিক তেমনি একটা মেয়ের স্বপ্ন, তার যুদ্ধ, তার ভালোবাসা মানুষকে বাঁচিয়ে আনার যে সংগ্রাম, সব কিছু কিন্তু অ্যাট এ টাইম আমরা দেখতে পাই। আমার মনে হয় সেই কারণে রোজা এতটা ফেমাস এবং আমাদের প্রত্যেকের মনে একটা অন্যরকম জায়গা করে রেখেছে এই মুভিটি, যেখানে আমরা এই গানটি শুনলাম রোজা জানে মান। তবে আমার না মনে পড়ছিল সুপ্রীতি আরও একটি গানের কথা, ছোটবেলায় যখন টিভিতে প্রচুর গান আমরা মিউজিক চ্যানেলসগুলোতে দেখতাম, তখন দিল হ্যায় ছোটা সা ছোটি সি আশা, এই গানটা শুনলেই না তো কেমন একটা এখনও ফিল হয়, সেই নস্টালজিক ব্যাপারটা চলেই আসে। আমরা যখন ছোটো ছিলাম আমাদের ইচ্ছে হতো, আরে রোজার মতন ওরকম যদি আমার কাছে একটা গোল নৌকা থাকতো নদীর মধ্যে, সেটাকে চাপ্পু দিয়ে আমি যদি চালাতে পারতাম, আমার বাড়ির কাছেও যদি ওরকম একটা ঝর্ণা থাকতো তাহলে কেমন হতো। এই যে একটা গ্রামের চিত্রকে সেখানে ব্যাখ্যা করা হয়েছে, একটা সহজ সরল মেয়ে তার জীবনটাকে কীভাবে যাপন করছে, অ্যাকচুয়ালি অ্যাডোলেন্স পিরিয়ডে একটা সাধারণ মেয়ের জীবন কেমন হয়, আমার মনে না রোজা কিন্তু সেইভাবেই এখনও ছেপে আছে।
2: এবং তুমি ভাবো এই গোটা সিনেমা জুড়ে রোজার যে ক্যারেক্টার আর্ক, মানে সিনেমা যখন দিল হ্যায় ছোটা সা গানটা হচ্ছে তখন যে রোজাকে আমরা দেখছি, এবং লাস্টে গিয়ে যখন ওই ওর হাজবেন্ডকেও ফাইনালি পাবে এবং ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরছে, তখন যে রোজাকে দেখছি, দুজন রোজার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং এখনকার সিনেমায় আমরা এটাই বলি যে ক্যারেক্টার আর্ক খুব দেখা যায় না খুব একটা, কারণ খুব স্পিডে সিনেমা চলে, খুব তাড়াতাড়ি সব ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে। ওই যে একটা ট্রান্সফরমেশন, ওই ট্রান্সফরমেশনটা পুরো একদম দেখানো সুন্দর করে, মণিরত্নম পোর্ট্রেটেড বিউটিফুলি, এবং রোজার সাউন্ড ট্র্যাক, মানে বিট রোজা, বিট দিল হ্যায় ছোটা সা, বিট ইয়ে হাসিবা দিয়া, প্রত্যেকটা গান রোজার অসাধারণ। এবং মণিরত্নমের কথা হচ্ছে যখন, এবং মণিরত্নম যখন এই সিনেমায় দেশপ্রেম আর ভালোবাসা এই দুটোকে এক জায়গায় নিয়ে আসে, তখন আরেকটা সিনেমার কথা বলতেই হয়, দ্যাট ইজ দিলসে। এবং দিলসের সাউন্ড ট্র্যাক থেকে আমার সবচেয়ে পছন্দের গানটা এই মুহূর্তে থাকছে, এবং তারপরে সুপ্রীতি আর সুনন্দা ফিরছি। মিনওয়াইল 9903653992 খোলা রয়েছে, তোমাদের গানের রিকোয়েস্ট এবং যে কুইজের আনসার দুটোই পাঠাতে থাকো।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একটা অসাধারণ ভালো সিনেমার গান শুনতে শুনতে আমরা চলে এলাম, কারণ হচ্ছে চায়না গেটের গান শুনছিলাম। আর সুপ্রীতি সুনন্দা রয়েছি নাইনটিজে, নস্টালজিক নাইনটিজে, এবং গেমিং জোনে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসে গেছে। কিন্তু উত্তর দেওয়ার আগে চায়না গেটের গান যখন শুনছিলামই, চায়না গেট নিয়ে দুটো কথা না বললেই নয়, কি ভালো একটা সিনেমা।
2: একদমই তাই। আর চায়না গেট বললে অনেকেরই কিন্তু মনে পড়ে শুধু একটি গান, চাম্মা চাম্মা, কিন্তু এর বাইরে চায়না গেটের একটা নিজস্ব আমি বলবো একটা পরিচয় রয়েছে। পরিচয়টা হলো এটি এমন একটি মুভি যেখানে হিরো হচ্ছেন এইজেড অ্যাক্টররা। তার মানে অনেক সময় আমরা হিরো হিরোইন শুধু খুঁজতে থাকি যে আচ্ছা এই মুভির হিরোকে, ওই মুভির হিরোইনকে, বাট চায়না গেট তৈরি হয়েছে সোলজার্সদের নিয়ে, যেখানে রিটায়ার মেজর কর্নলস, তাদের একটা গ্রুপ যেখানে আমরা উম্পুরিকে পেয়েছি, নাসিরুদ্দিন শাহকে পেয়েছি, ড্যান জংপাকে পেয়েছি, অমরেশ পুরীকে পেয়েছি, মুকেশ তিওয়ারিকে পেয়েছি, ওরকম অনেকে কুলভূষণ খরবন্দাকে পেয়েছি, পরেশ রাওয়ালকে পেয়েছি। তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি কখনো না কখনো কোনো একটা নির্দিষ্ট ট্রুপের বা নির্দিষ্ট এক আর্মি ক্যাম্পের তারা সোলজার্সরা ছিল, এবং একটি যুদ্ধের পর বিভিন্ন কারণবশত তাদের মিসআন্ডারস্ট্যান্ড করা হয় ছোট্ট একটি ভুলের কারণে। তারপর কেউ হয়তো রিটায়ার করেছেন, কেউ হয়তো সাসপেন্ডেড হয়েছিলেন, কারোর হয়তো কোর্ট মার্শাল হয়েছিল। মোটামুটি সেই সমস্ত সোলজার্সরা বিধ্বস্ত ছিলেন মানসিক দিক থেকে, কিন্তু তারপর একটি সুযোগ আসে, একজন ডেকে পাঠিয়েছেন তাদের প্রত্যেককে, এবং তারপর সেখানে গিয়ে আরও একবার তারা যখন দেশকে বাঁচানোর জন্য লড়াইটি করেছিলেন তার বিহাফেই কিন্তু তৈরি এই মুভি, মানে চায়না গেট। সো চায়না গেট নিয়ে আরেকটা ছোট্ট ইনফো রয়েছে আমার কাছে এই মুহূর্তে। আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো এটি একটি রিয়েল স্টোরি, বাট হ্যাঁ রিয়েল স্টোরি হয়তো বা হতেও পারত, কিন্তু এটা 7 Samurai এই মুভিটি থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছিল। এবং আমরা জানি ডিরেক্টর রাজকুমার সন্তোষী ভীষণ ভালোভাবে ডিটেক্ট করেছিলেন বলেই হয়তো আজও চায়না গেট কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের মনে একটা জায়গা করে রেখেইছে।
1: অ্যান্ড কামিং ব্যাক টু গেমিং জোন, গেমিং জোনে প্রচুর প্রচুর প্রচুর উত্তর এসেছে, এবং খুব পরিচিত গান, খুব পছন্দের গান আমার। সেই গানের সাথে আমাদের আজকের যে মুড, আজকের টপিকের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই যে একটু স্বাদ বদলের জন্য কিছু কিছু গান এবং কিছু কিছু গেমিং জোন থাকা ভালো। কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলে দিই। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, প্রশান্ত কুতি জগৎবল্লভপুর থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আকরতলা থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে, সুমন গুছাইত কোনা থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সুদীপ্ত বাগ রাজবলহাট থেকে, সৌমি পাল বিজয়গড় থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, রাজু মান্না জগৎপুর থেকে, মমতাজ খাতুন আকন্দপোল থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রমা দত্ত বেলতলা থেকে, আভা লস্কর হাওড়া থেকে, কবিতা দাস বাঘা যতীন থেকে, এবং তোমাদের প্রত্যেকের জন্য থাকছে হাততালি।

0: কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশন, অনেক অনেক অনেক অভিনন্দন, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো তার জন্যে।
1: হ্যাঁ, এবং তার সাথে সাথে শুধু হাততালি দিয়ে আমরা ছেড়ে দেবো না, আমরা তোমাদের উপহার হিসেবে গানটাও শোনাবো, এবং গানটার পরে সুপ্রীতি আর সুনন্দা ফিরছি নস্টালজিক নাইনটিজের সেকেন্ড ঘন্টা নিয়ে।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: এই গানটি শোনার জন্য অনুরোধ করেছো তন্ময় ভবানীপুর থেকে।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
2: নস্টালজিক 90s এর সুকৃতি আর সুনন্দা রয়েছে এবং গেমিং জোনের প্রশ্ন সেকেন্ড ঘন্টার দিয়ে দিয়েছি, যে গানের প্রিলিউডটা শুনলে সেটা কোন গানের প্রিলিউড। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আনসার আসাও শুরু হয়ে গেছে, তো চটপট 9903653992 তে তোমার উত্তর পাঠিয়ে দাও। আর আর আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, যে একটা সিনেমা, সেই সিনেমায় দেশপ্রেম রয়েছে, সেই সিনেমায় দেশভক্তি রয়েছে এবং তার সাথে সেই সিনেমায় অন্যান্য অ্যাসপেক্টও রয়েছে। তার মধ্যে একটা সিনেমা যেটার কথা না বললেই নয়, দ্যাট ইজ সরফরোশ। এবং পিক টাইমে, মানে একদম কম বয়সে আমির খানের যে কিউটনেস, আমির খানের যে একটা চার্ম, দ্যাট ইজ আনম্যাচেবল।
3: আর সেটাকে কোথাও যেন বিট করেছিল সরফরোশ, কারণ সরফরোশের সেই

0: লাভেবল আমির খানকে হ্যাঁ কিছুটা সময় তো পাওয়া গেছে অবশ্যই যখন সে কলেজে পড়তো, কিন্তু আফটার দ্যাট যে আমির খানকে আমরা পেয়েছিলাম একজন আইপিএস অফিসার হিসেবে, সেখানে সত্যি মানে অসাধারণ অসাধারণ স্ক্রিন প্রেজেন্স ছিল অ্যাজ এ আইপিএস অফিসার। এবং যদি আমরা স্টোরি লাইনের কথা বলি, আমরা প্রত্যেকেই জানি, মুভিটি প্রত্যেকেই দেখেছি, যেখানে বাবা এবং ভাইয়ের মৃত্যুর পর এবং বাবা যখন সিভিয়ারলি ইনজোর্ড ছিলেন টেররিস্টের আক্রমণের পর, একজন ইয়াং মেডিকেল স্টুডেন্ট যে নাকি তার লেখাপড়াটা মেডিকেলি লেখাপড়াটা ছেড়ে দিয়েছিল এবং জয়েন করেছিল আইপিএস অফিসার হিসেবে একমাত্র একটি উদ্দেশ্য নিয়ে, দেশ থেকে টেররিজমকে সে সরাবে। এবং এই গল্পের প্রেক্ষিতে কিন্তু কোথাও গিয়ে সোনালী বিন্দ্রির সঙ্গে দেখা হয়, প্রেমও হয়, কিন্তু কিন্তু যেটা হয় আমরা ভাবি জীবনটা একভাবে এক গতিতে চলবে, বাট সেটা হয় না, জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। যখন সে তার এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন সে দেখলো যে না আমার ফ্যামিলি এবং আমার দেশের জন্য আমাকে এগিয়ে যেতে হবে, কোথাও গিয়ে যেন ভালোবাসাটা একটু পিছিয়ে পড়েছিল। যদিও বা অ্যাজ এ আইপিএস অফিসার হিসেবে যখন তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যান আমির খান, সেখানে গিয়ে আবারও সোনালীর সঙ্গে দেখা হয় এবং সেখান থেকে নতুন করে আবার বন্ধুত্ব তৈরি হয়। তো এটা তো একটা পার্ট অবশ্যই, কিন্তু সত্যি সত্যি দেশপ্রেমের বা দেশ মাতৃকার প্রতি যে ভালোবাসা এই মুভির মাধ্যমে আমরা পেয়েছি সেটা সত্যি রিমার্কেবল। তবে আমার কাছে না এই সরফরোশ মুভির একটি আইডেন্টিটি হচ্ছে নাসিরুদ্দিন শাহ।
1: Yes.
0: কারণ নাসিরুদ্দিন শাহর যে ক্যারেক্টার আমরা পেয়েছি সেখানে, যেখানে প্রথমেই তাকে দেখানো হয়েছে অ্যাজ এ গজল আর্টিস্ট হিসেবে, এবং পরবর্তী সময় যখন দেখা যায় যে সে এই ইলিগাল অর্গানাইজেশন বা টেররিজমের সঙ্গে যুক্ত, তো এটা না দারুণভাবে ডিরেক্টর কিন্তু পোর্ট্রে করেছেন মুভিতে।
1: এবং আমার মনে হয় নাসিরুদ্দিন শাহের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস এটা, কারণ ভদ্রলোকের সব কাজ নিয়ে আমরা কথা বলতে গেলেই দারুণ কাজ করেন ভদ্রলোক, কিন্তু এই যে একটা ওই এগেইন ক্যারেক্টার আর্ক, একদম সিনেমার প্রথম হাফে একরকম এবং সেকেন্ড হাফে আরেক রকম, এই যে দুরকমের দুটো পার্সোনালিটি, এবং এগেইন ওই যে ফার্স্ট যেটা দিয়ে নাসিরুদ্দিন শাহর ইন্ট্রোটা হয় হোশওয়া লোকো খাবার কা, কি অসাধারণ
0: একটা গুলফাম হোসেন,
1: হ্যাঁ কি ভালো একটা গান। এবং আমার মানে সরফরোশ বোধ হয় এনি ডে যে কোনো সিনেমার ক্ষেত্রে মানে সব কিছু সব রকম ম্যাটেরিয়াল রয়েছে, যেখানে দেশভক্তি রয়েছে, যেখানে প্রেম রয়েছে, যেখানে সাসপেন্স রয়েছে, থ্রিল রয়েছে, তো আমার মনে হয় এনি ডে এটা একটা খুব ভালো সিনেমা। এবং তার সঙ্গে সেই সিনেমার সাউন্ড ট্র্যাক অসাধারণ অসাধারণ সাউন্ড ট্র্যাক। এবং যেমনটা আমি আর সুনন্দা বলছিলাম যে আমরা শুধুই দেশপ্রেম নিয়ে যে গানগুলো আছে সেই গানগুলো সেলিব্রেট করা ছাড়াও সেই সিনেমার যে গানগুলো রয়েছে সেই গানগুলোও সেলিব্রেট করবো। তেমনই একটা গান থাকছে তোমার জন্য, আর সুপ্রীতি সুনন্দা ফিরছি এই গানটার পর।
2: अजय डोंट माइंड, लेकिन इतना अच्छा मौसम है और तुम इन बीमारियों के अलावा और कुछ नहीं सोचता। गुलफाम साहब के फैन हो, कोई शायरी वायरी नहीं आती क्या?
3: बिल्कुल आती है, सुनो।
2: सुना।
3: अर्ज है, दवा भी काम ना आए कोई दुआ ना लगे, दवा भी काम ना आए कोई दुआ ना लगे, मेरे खुदा किसी को प्यार की हवा ना लगे। आदाब।

আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: নস্টালজিক নাইনটিজে সুপ্রীতি আর সুনন্দা আজকে সেই সিনেমাগুলো নিয়ে কথা বলছি, যেই সিনেমাগুলোতে দেশপ্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, অনেক কিছু রয়েছে। এবং গেমিং জোনে তোমাদের একটা গানের প্রিলিউড শুনিয়েছি এবং প্রচুর প্রচুর উত্তর আসছে। যারা এখন উত্তর দাওনি, 9903653992 তোমার জন্য খোলা রয়েছে, উত্তর দাও। মিনওয়াইল আমাদের যে ইনস্টা পেজ 107 FM রেইনবো কলকাতা, সেখানে গিয়ে আজকের ইনস্টা চয়েসের ভোটিংটাও করে এসো।
2: একদমই তাই। এবার আমরা কিন্তু আমাদের লিস্টে আবারও ফিরব, যাব সাল 2000-এ, কারণ সেই সময় রাজকুমার সন্তোষী ডিরেক্টেড একটি মুভি রিলিজ করেছিল, যেখানে মুখ্য চরিত্রে আমরা পেয়েছিলাম অনিল কাপুর, মাধুরী দীক্ষিত এবং পেয়েছিলাম নম্রতা শিরোদকরকে। মুভির নাম পুকার, সেটা বুঝেই গেছো। তো যদি গল্পের কথা বলতে চাই, সেখানে আমরা জয়দেব রাজবংশীর চরিত্রে আমরা দেখেছিলাম অনিল কাপুরকে, একজন মেজর, এবং তিনি একজন দুর্দান্ত নির্ভীক একজন সেনা হিসেবেই পরিচিত ছিলেন, এবং সেখানে তিনি জাতীয় বীর হিসেবেও সম্মানিত হয়েছেন। এবং তার সঙ্গে পেয়েছিলাম আঞ্জলিকে, তার ছোটবেলার বন্ধু, যে কিনা পাগলের মতন জয়কে ভালোবাসে। কিন্তু এই গল্পের মোড়টা ঘুরে যায় যখন মেজর জয়ের জীবনে চলে আসে পূজা, মানে নম্রতা শিরোদকর। তো একতরফা ভালোবাসার প্রত্যাখ্যান, জেলেসি, রিভেঞ্জের আগুনে আঞ্জলি এমন একটা ভুল করে বসেছিল যে ভুলের খেসারত দিতে হয়েছিল জয়কে, এবং তার দেশপ্রেম কোথাও গিয়ে যেন কোয়েশ্চনেবল একটি জায়গায় পৌঁছে গিয়েছিল, এবং তার ফলে তাকে বিশ্বাসঘাতক হিসেবে কোর্ট মার্শাল করানোর পরিস্থিতি চলে এসেছিল। কারণ এক সন্ত্রাসী চক্রান্তের সঙ্গে জয় জড়িয়ে আছে এমন একটি ভুয়ো পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তৈরি করেছিল কিন্তু আঞ্জলি। তো এই যে একটা গ্রে শেড অভিনয়ের, আমার মনে হয় মাধুরী দীক্ষিতের পুরো ফিল্ম ক্যারিয়ারে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি মুভি, যেখানে একটা গ্রে চরিত্রে আমরা মাধুরী দীক্ষিতকে পেয়েছি, যেখানে একদিকে সে ভিলেনের মতন আচরণ করছে তার ভালোবাসার মানুষটিকে নিজের কাছে পাওয়ার জন্য, এবং না পাওয়ার ফলে তার সঙ্গে যে একটা রিভেঞ্জের জন্ম নিয়েছিল সম্পর্ক, সেটা দেখতে পাচ্ছি। আবার এটাও দেখতে পাচ্ছি যে যখন সে বুঝতে পারে যে আমার কারণে একটা সাধারণ মানুষের জীবন নষ্ট হয়ে গেল, তো তারপর একটা প্রেমিকা হিসেবে যে তার ভেতরে অনুশোচনা, সেটারও কিন্তু প্রকাশ পায়। তো এত সুন্দর অভিনয়ের জন্যে আমি জানি না কেন মাধুরী দীক্ষিতকে সে সময় কোনো পুরস্কারে সম্মানিত করা হয়নি। তবে তবে এই মুভির সাউন্ডট্র্যাক নিয়ে কথা বলতে গেলে বলতে হয় প্রতিটি গান অসাধারণ, একটা থেকে একটা। সে একে যারা যারা হোক আর যাই হোক, যে কোনো গানের জন্যে আমরা কিন্তু যে কোনো সময় নিজেদের মতন করে পুকার মুভির সাউন্ডট্র্যাক শুনতেই পারি। তবে হ্যাঁ, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত হয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে অনিল কাপুর, তারই সঙ্গে নার্গিস দত্ত পুরস্কারও পেয়েছিল সেরা ফিচার ফিল্ম হিসেবে এই মুভিটি, মানে পুকার।
1: আর পুকারের সাউন্ডট্র্যাক থেকে আপাতত এই গানটা থাকছে, কারণ পুকার বললে কে সারা সারা ছাড়া আর কিচ্ছু মাথায় আসার কোনো প্রশ্নই ওঠে না।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: অভিজিৎ বেহালা থেকে পারদেশের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনতে চেয়েছো। পারদেশের গান এমনি আজকে আমাদের লিস্টে রয়েছে, তাই তোমার জন্য থাকলো এই গানটা।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: ওয়েল, নস্টালজিক 90s-এ দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি দেড় ঘন্টা সময় পার করে চলে এসেছি, আর ঘড়ি বলছে 10:35 হয়ে 12 সেকেন্ড হয়েও গেছে। হ্যাঁ, যাবো পরের সেকেন্ডে বা পরের ঘন্টায়, পরের মিনিটে অবশ্যই, কিন্তু তার আগে তোমাদের জন্য আজকে সেকেন্ড আওয়ারের যে গেমিং জোনটা রয়েছে সেটা শুনেই ফেলেছ। সঠিক উত্তর যদি জানা থাকে 9903653922 এই ম্যাজিক্যাল নাম্বারে কিন্তু তুমি পাঠিয়ে দিতে পারো তোমার নাম আর লোকেশন। তারই সঙ্গে আমাদের 107 FM রেইনবো ইনস্টা হ্যান্ডেলে রয়েছে আজকে তোমার জন্য ইনস্টা চয়েস। দুটো পরপর গান দেওয়া হয়েছে, যে গানটি তোমার সব থেকে বেশি পছন্দ তুমি কিন্তু সেখানে পোলিং ভোটে পার্টিসিপেট করতে পারো। সেই গানকে তুমি দিতে পারো আজকে সেরার সেরা উপাধি, মানে সং নাম্বার ওয়ান হিসেবে তাকে তুমি সিলেক্ট করতে পারো। আর সেটা তুমি এতক্ষণ শুনলে, আমরা শোনালাম তোমাকে, প্লাস তোমাকে যেতে হবে আমাদের 107 FM রেইনবো ইনস্টা হ্যান্ডেলে গিয়ে সেখানে ঝটপট ভোটিংটা সেরে নাও, কারণ এই ঘন্টার শেষেই কিন্তু আমরা আমাদের আজকের ইনস্টা চয়েসে কোন গানটি হয়েছে বিজয়ী আর কে থেকেছে একটুখানি পেছনে সেটাও বলবো।
2: এক্স্যাক্টলি, আর তার সঙ্গে সঙ্গে আমি না জাস্ট কালকে এক জায়গায় গেছিলাম আমি সকাল সকাল, তো তখন না আমি দেখলাম যে স্কুলের সব স্কুলের ড্রেস পরে সবাই যাচ্ছে, তো এখন না দেখবে ওই একটা সাদা চুড়ি সালোয়ার পরে বা সাদা কুর্তা পাজামা পরে সকালবেলা একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার ভীষণ হিড়িক আছে। কিন্তু আমার মনে আছে আমার ছোটোবেলায় ওই স্কুলে যেতাম, স্কুলে পতাকা উত্তোলন হতো, কারণ তখন প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে এত পতাকা উত্তোলন হতো না, তো স্কুলে পতাকা উত্তোলন হতো এবং তারপর একটা করে লাড্ডু দিত,
1: আমাদের লজেন্স দিত, যদি আমরা একটু আগে সেই জন্য লজেন্স দিত। এবার আমরা কিন্তু আমাদের স্কুল ড্রেস পরেই যেতাম সেদিন।
2: হ্যাঁ, স্কুল ড্রেস পরে যেতাম এবং স্কুল ড্রেস পরে সকালবেলা যেতাম এবং সকালে ওখানে গান হতো, বন্দে মাতরম গান হতো, সব রকম ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হতো। তো ওই যে মানে ওই দেখবে কিছু কিছু জিনিস দেখলে হুট করে ছোটোবেলায় ফিরে যাও না, তো ওই ওই জিনিসটা আমার কালকে হলো যখন আমি সবাইকে দেখলাম যেতে এবং তারপর মনে হলো মা আমিও তো একদিন এরকম টুমটুম করে স্কুল ড্রেস পরে যেতাম পতাকা উত্তোলন করতে। আর সকালবেলা কি বিরক্ত লাগতো যে আমি সকালবেলা কেন উঠতে হচ্ছে আমাকে, আজকে তো আমার ছুটির দিন, কিন্তু ভাল, দোজ ওয়ার গুড ডেজ,
1: গুড ডেজ ট্রুলি। তবে আমাদের সময় আরেকটু নিয়মটা একটু অন্যরকম ছিল, আমাদের কিন্তু ছোটো ছোটো টিকা টাইপের মনে করে যেতে হতো, মানে ছোটো ছোটো বিষয়, যারা ফ্রিডম ফাইটার্সরা ছিলেন তাদের বিষয়ে ছোট ছোট টিকা টাইপ আমাদের একটু পড়ে ওটাকে রিহার্স করে যেতে হতো, কারণ যখন আমরা সেখানে ন্যাশনাল অ্যান্থাম গাওয়ার পর টিচার্সরা যখন বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের সম্পর্কে কথা বলতেন, তারপর স্টুডেন্টসদের মধ্যে থেকেও কিন্তু কয়েকজনকে ডাকা হতো, তো সেটা একটা বিশাল বড় আমাদের কাছে এক্সাইটমেন্টের ব্যাপার ছিল যে আচ্ছা আমিও ডায়েসে উঠে আমিও টিচার্সদের মতন করে মাইকের সামনে দুটো কথা বলবো। তার জন্যে বেশ দু তিন সপ্তাহ ধরে আমরা প্রত্যেক বন্ধু বান্ধবরা আমরা প্র্যাকটিস করতাম, আমরা নিজেরা ছোটো ছোটো করে

0: স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতাম, তো এটাও না একটা বিশাল বড় পাওয়া ছিল ছোটবেলায়।
1: এক্স্যাক্টলি, এবং এই কারিকুলামগুলোর মধ্যে দিয়ে না মানে ওই একটা দেখবে যে একটা বন্ডিং বলে না, একটা টিচারদের সাথে একটা বন্ডিং, কারণ কখনো তোমার মনে হচ্ছে টিচাররা মানে টিচারের কাছে হেল্প চাইতে গেলে যে ম্যাম এটা একটু বলে দিন, এটা আমি কী করে বলবো বা এটা আমি কী করে লিখবো, সেটা গেলে, বা কখনো বন্ধুরা একসাথে মিলে একটা গ্রুপ বানিয়ে কিছু একটা ক্রিয়েট করলে, এই জিনিসগুলোর মধ্যে যে একটা ব্যাপার ছিল, একটা ভালোবাসা ছিল, আমার মনে হয় দ্যাট ইজ আনম্যাচেবল। যাই হোক, নস্টালজিয়া নিয়ে অনেক কথা হচ্ছে এবং হবেও, কারণ নস্টালজিক নাইনটিজের সুপ্রীতি আর সুনন্দা রয়েছে, অনেকক্ষণ বাংলা গান শোনা হয়নি, আপাতত একটা নাইনটিজের বাংলা থাকছে তোমার জন্য এবং তারপরে সুপ্রীতি আর সুনন্দা ফিরছি, কারণ আরও কিছু সারপ্রাইজেস রয়েছে।
2: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s
2: সুপ্রীতি আর সুনন্দা নস্টালজিক নাইনটিজে তো রয়েছি, তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য কিছু গান, সুন্দর সুন্দর গান আমরা রেখে দিই, তার কারণ তিনেকে তিনে পরপর তিনটে দারুণ গান তোমাকে শোনাবো বলে। আর আপাতত পরপর তিনটে দারুণ গান তোমার জন্য একদম কিউতে সাজানো রয়েছে, সেই কিউর গানগুলো শুনে তারপরে ফিরছি। মিনওয়াইল 9903659992 তোমরা করবে যেটা, সেটা হচ্ছে যেটার গানের এ প্রিলিউড শুনিয়েছিলাম সেটা কোন গানের প্রিলিউড আমাকে সুনন্দাকে লিখে পাঠাবে। তো আর সাথে কি করবে?
3: সাথে করবে আজকের ইনস্টা চয়েস। সেই ইনস্টা চয়েসের পোর্টালে গিয়ে মানে ভোটিংয়ে গিয়ে তুমি কিন্তু ভোট করতেই পারো কোন গানটি তোমার সবথেকে প্রিয়, কারণ ফিরে এসে আমরা এটারও রেজাল্ট কিন্তু অ্যানাউন্স করব কোন গানটি হয়েছে আজকের বিজয়ী আর কে রয়েছে একটুখানি পেছনে।
2: তাই আপাতত তিন একে দিন থাকছে তোমার জন্য।
0: FM রেনবোতে তিনে

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM Rainbow সাত সুরে সারাদিন।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 90s Insta Choice,
2: 90s Insta Choice.
3: নাইনটিজের ইনস্টা চয়েস নিয়ে সুপ্রীতি আর সুনন্দা চলে এসেছি, তার কারণ হচ্ছে 11টা বেজে গেছে আর ইনস্টা চয়েসে একটা দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে হাড্ডাহাড্ডি মানে বিশাল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এত হাড্ডাহাড্ডি লড়াই আমি ইনস্টা চয়েসের ইতিহাসে জীবনে দুটো দেখিনি। মানে এই যে ভয়ঙ্কর একটা মানে ফলাফল এসেছে, 75% আর 25%, কেন? পরের গানটা আপনাদের পছন্দ না? ভালো গান, কি সুন্দর একটা গান। যাই হোক, 25% ভোট নিয়ে আই লাভ মাই ইন্ডিয়া আজকের সং নাম্বার 2 পারদেশের সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা। আর আর আর
4: আর সং নাম্বার 1 এ রয়েছে সেই গান যে গানের জন্য তুমি আমি প্রত্যেকে অপেক্ষা করেছিলাম,
3: সেটা সং নাম্বার 1 এ বলবো।
4: ঠিক আছে, সেটা আমরা বলছি না, বরং সং নাম্বার 2 টা আগে শোনাচ্ছি। সং নাম্বার 1 তোমাকে ডিরেক্ট শোনাবো, তারপরেই বুঝবে কোন সেই গান।
5: টপ 20, টপ 20, সং নাম্বার 2, সং নাম্বার 2।

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: 90s Insta Choice এ এবার থাকছে তোমার জন্য song number 1.
2: হ্যাঁ, আর song number 1 এ 75% ভোটে জিতে গেছে আজকে সন্দেশ আতে হে ফ্রম দ্য ফিল্ম বর্ডার. সো তোমার জন্য song number 1 থাকছে
0: Top 20. Song number 1.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল, 90s গেমিং জোনের উত্তরটা হাতে নিয়ে কিন্তু আমরা বসেই ছিলাম। আর প্রশ্নটা খুবই সহজ ছিল।
2: হ্যাঁ, যে গানের প্রিলিউড শোনানো হয়েছিল সেটা কোন গান বলতে হতো। যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আগে বলি। মেঘনা মল্লিক মহিষাদল থেকে, সৌমি পাল বিজয়গড় থেকে, ঝুমা সাউ হাওড়া থেকে, সুদীপ্ত বাগ রাজবলহাট থেকে, টগরী ঘোষ হাওড়া থেকে, রাজু মান্না উলুবেড়িয়া থেকে, আভা লস্কর হাওড়া থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, সুমিত্রা গুচ্ছাইত তুলবেড়িয়া থেকে, বনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রুমকি দাস গোয়ালবাটি থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, সব্যসাচী মণি কাটোয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, প্রশান্ত পুঁতি জগৎবল্লভপুর থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রাজশ্রী সাতরা বজবজ থেকে, অভিজিৎ সাতরা কালীপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। এবং তোমাদের প্রত্যেকের জন্য থাকলো হাততালি।
1: মানে এত এত উত্তর সঠিক পাবো সেটা সত্যি আমরা ভাবিনি, তবে হ্যাঁ, থ্যাংকস টু ইউ, এত ভালো ভালো লেখা লিখেছো উত্তরের পাশাপাশি এবং সঠিক উত্তর সবাই দিয়েছো তার জন্যে। সো এইবার উপহার স্বরূপ কিন্তু সেই গানটি থাকলো তোমার জন্যে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এ সুপ্রীতি আর সুনন্দা রয়েছি, আর লাস্ট আধ ঘন্টায় তোমাদের আজকে ইন্ডি পপ শোনানো হয়নি এখনো, আর ইন্ডি পপ তোমাদের না শুনিয়ে সুপ্রীতি সুনন্দা চলে যাবে, এরকম কি হতে পারে সুনন্দা?
2: একদমই হতে পারে না। আর ইন্ডি পপ বললে কিন্তু মনে পড়ে যায় ফেমাস ফেমাস আর্টিস্ট এবং ব্যান্ডের কথা, যেমন আলিশা চিনয়, শান, লাকি আলী, ঠিক তেমনি ইউফোরিয়ার কথা,
1: ব্যান্ড অফ বয়েজ,
2: ব্যান্ড অফ বয়েজ, কলোনিয়ান কাজিনস, কলোনিয়াল কাজিনস। প্লাস আমার না আরেকটা ব্যান্ডের গান খুব খুব খুবই প্রিয়, হয়তো আমার জনরার গান তারা খুব বেশি তৈরি করেছে বলে প্রিয়, সেটা হচ্ছে আরিয়ান্স। আরিয়ান্সের গান অসাধারণ, অসাধারণ গান। তো এরকম প্রচুর প্রচুর ফিউশন ইন্ডি পপস, ফাল্গুনি পাঠকে কী করে বাদ দিচ্ছি এত বড় লিস্টে, তো এরকম অনেকেই আছেন যারা আমাদের 90s কিড হিসাবে আমাদের বড় হয়ে ওঠার সঙ্গী, যখন একটু একটু করে আমরা ছেলেবেলা থেকে কিশোরে বা কিশোরীতে পরিণত হচ্ছে, যখন একটু একটু করে যৌবনে পদার্পণ করছে, এই গানগুলো কোথাও গিয়ে যেন আমাদের সঙ্গী ছিল, এখনও আছে। যখনই যে পরিস্থিতি যে মুডেই শুনি না কেন, মনে হয় যে ওহ, আমি ফিরে গেলাম আমার সেই গোল্ডেন ডেজে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে।
1: আর গোল্ডেন ডেজকে আরও একবার রিভিজিট করার জন্য ব্যাক টু ব্যাক দুটো ইন্ডি পপ থাকছে তোমার জন্য সুপ্রীতি, আর সুনন্দা ফিরছি তোমার রিকোয়েস্টের গান নিয়ে এরপরে।
0: 90s pop tunes, 90s pop tunes, just indie pop, just indie pop, just indie pop.

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান এখন তোমার রিকোয়েস্টের গান
1: নস্টালজিক 90s এ সায়নদীপ ঘোষ দমদম থেকে শুনতে চেয়েছো এই গানটা বাস্তবে সাউন্ডট্র্যাক থেকে এই গানটা থাকলো তোমার জন্য

Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s. Nostalgic 90s. Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান।

0: বলতে হবে টাটা বাই বাই, কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার তো বাড়ি যাওয়ার পালা। আজকের মতো নস্টালজিক নাইনটিস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা।
1: আর আজকের মতো টাটা বলতে বলতে নচিকেতার একটা অসম্ভব ভালো গান তোমার জন্য রেখে যাচ্ছি। ভালো থাকো, ভালোবাসায় থাকো।
2: বাংলা গানের নাইনটিস, বাংলা গানের নাইনটিস।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল, নস্টালজিক 90s এ আজকে কিন্তু আমাদের দুজনকে, মানে সুনন্দা আর সুপ্রীতিকে এখানে

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প গভীর রাতে বৃষ্টি ভেজা রাতে এমনই বৃষ্টি ভেজা রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সহবি টিউন করেছেন 107 FM রেইনবো আর FM রেইনবো এই সময় টিউন করার একটাই উদ্দেশ্য তা হলো গল্প স্বল্প শোনা হ্যাঁ গত রবিবার বিকেল 4:02 গল্প স্বল্পের যে গল্পটি সম্প্রচারিত হয়েছিল আজ সে গল্পটিকে আরও একবার শোনার সুযোগ করে দিচ্ছে 107 FM রেইনবো আর এই গল্পটি শুধু শুনলেই হবে না এই গল্প সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত পাঠিয়ে দিতে হবে 9903659292 এই নম্বরে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের সুচিন্তিত মতামত পাঠাবেন একটা গঠনমূলক সমালোচনা পাঠাবেন সেখানে জানিয়ে দেবেন এই গল্পটা আপনার কেমন লেগেছে ভালো লাগলে কেন ভালো লেগেছে মন্দ লাগলে কেনই বা মন্দ লাগলো আর সামগ্রিকভাবে গল্প স্বল্প অনুষ্ঠানের যদি একটু সমালোচনা পাঠান তাহলেও কিন্তু আমার বেশ ভালো লাগবে আর মাঝে মধ্যে একটু আমার সঙ্গেও তো গল্প করতে পারেন নাকি বন্ধু মাঝে মধ্যে আমার অনুষ্ঠান করা কেমন লাগছে আমার উপস্থাপনা কেমন লাগছে আজকের গল্পটা কেমন লাগছে টোটালি গল্প স্বল্প অনুষ্ঠানটাই বা কেমন লাগছে সেই সম্পর্কে আপনার ভালোবাসা মাখা মতগুলো জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা গল্প স্বল্পে আজ একটা কল্পবিজ্ঞানের গল্প শুনবো আর সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান আমার খুব ভালো লাগে পড়তেও খুব ভালো লাগে এখন রেডিওয়ে শুনছি গল্প স্বল্প শোনার যে দুটো পদ্ধতি আপনাদের জানা আছে সেটা হলো 107 FM রেইনবো রবিবার বিকেল 4:02 আর রবিবার যে গল্পটি সম্প্রচারিত হয় সেটাই পরে রবিবার পেরিয়ে সোমবার এরকম সময়ে আবারও সম্প্রচারিত হয় 107 FM রেইনবো এছাড়া গল্প স্বল্প যে কোনো সময় শোনার একটা দারুণ সুযোগ রয়েছে কোথায় বলুন তো ইউটিউবে আকাশবাণী কলকাতার যে চ্যানেলটি রয়েছে সেটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে নেন সেখানে আপনি দেখতে পাবেন গল্প স্বল্পের একটার পর একটা গল্প হ্যাঁ একটার পর একটা গল্প আপলোড করা হচ্ছে সেখানে আপনি আপনার সুযোগ মতন সময় মতন সুবিধা মতন গল্পটি শুনে নিতেই পারেন তাহলে গল্প স্বল্প শোনার তিনটে পদ্ধতি বলে নিলাম আর একটা কথা বলে দিই উত্তর পাঠানোর সময় বা আপনার মতামত পাঠানোর সময় নিজের নাম লোকেশন আর ফোন নাম্বার অবশ্যই জানিয়ে দেবেন নিজের নাম লোকেশন ফোন নাম্বার অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে তাহলে গল্প স্বল্পে আজকের এই কল্পবিজ্ঞানের কাহিনীটি আমরা শুনে নিই আর গল্প শেষ হওয়ার পর একটা ঘন্টা সময় আপনি পাবেন 9903659297 FM রেইনবো অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের মতামত জানানোর জন্য তাহলে আমি এবার চুপ করে গেলাম শুরু হোক আজকের গল্প স্বল্প শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প
1: আজকের গল্পটি একটি কল্পবিজ্ঞান ভিত্তিক অডিও উপস্থাপনা এই গল্পের সব চরিত্র কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয় 107 FM রেইনবো মানবিক মূল্যবোধ সহমর্মিতা এবং বিজ্ঞানের ইতিবাচক অগ্রগতিকে সমানভাবে গুরুত্ব দেয় 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী অয়ন রাহার জন্ম কলকাতায় কর্মসূত্রে তিনি দেশ বিদেশের বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত বাংলা সাহিত্যে তার প্রবেশ কমিক্সের হাত ধরে। একটি নামকরা পাবলিকেশন হাউসের সহপ্রতিষ্ঠাতা তিনি। মুরু মায়াবৃক্ষর পাশাপাশি রচনা করেছেন জনপ্রিয় গ্রাফিক নভেল আমি কি সুন্দরী, গল্প থেকে নন ফিকশন নানান বিষয়ে লেখালেখি করেছেন। প্রকাশিত হয়েছে প্যারানর্মাল হরর সিরিজ আকাল গলি, আশ্চর্য সাত, বিলয় বিন্দু ইত্যাদি বই। আজকের গল্প অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় বিহু, আত্রেয়, অরিজিৎ, গোপা ও উজ্জ্বল, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অয়ন রাহার দ্বিতীয় যাত্রী।
2: অনন্ত মহাশূন্যের মাঝে অতিকায় জানলাটার সামনে বসেছিল নীহারিকা। ডান দিকে দৃশ্যমান এক কুণ্ডলী পাকানো নীলাভ ছায়া পথ, ঠিক যেন সুদর্শন চক্র। আর চোখে ঘড়িটার দিকে তাকালো নীহারিকা, সেকেন্ডগুলো একটা একটা করে কমছে। 5, 4, 3, 2, 1। সুরেলা কণ্ঠ ভেসে এলো, স্বাগতম বর্ষ 2226। পৃথিবীতে এখন বর্ষবরণের হৈহুল্লোড় চলছে। আলো, শব্দ, মানুষ আর ও এই বিশাল মহাকাশ যানে সম্পূর্ণ একা, কথা বলারও কেউ নেই। ওর যা পরিস্থিতি, সাধারণ মানুষ হলে প্যানিক অ্যাটাক হতো বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত, কিন্তু নীহারিকা অন্য ধাতুতে গড়া। পৃথিবীর সবচেয়ে কঠিন মহাকাশ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে তার স্নায়ু, তার মন, শরীর আর মানসিক শক্তি দুটোতেই সে গড়পড়তা মানুষের চেয়ে বহু এগিয়ে। তবু এই পরিস্থিতি আলাদা, এখানে না আছে তাৎক্ষণিক বিপদ, না আছে ফেরার আশা, শুধু দীর্ঘ অনন্ত অপেক্ষা। জানালার বাইরে তাকালো ও, অন্ধকার একঘেয়ে। প্রকাণ্ড ছায়াপথটার দিকে তাকিয়ে স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়ে পড়ছিল ও। মা, বাবা, কলকাতা, সমুদ্র সৈকত, দাদু দিদার সঙ্গে বালির দুর্গ বানানো। দাদুই ছিল ওর সবচেয়ে কাছের মানুষ। দাদু বলতো,
3: বুঝলি দিদিভাই, এই যে সমুদ্রটা দেখছিস, এটা একসময় অনেক দূরে ছিল, মাঝখানে লোকালয় ছিল, একটা ঘন অরণ্য ছিল যার নাম সুন্দরবন। ধীরে ধীরে সাগরের জল বাড়ল, সব তলিয়ে গেল,
2: সব কিছুর মতো হারিয়ে গেছে নীহারিকার আপন জনরাও। বহুদিন হল তারা পৃথিবী ছেড়েছেন, আর নীহারিকাও এক অর্থে পৃথিবীর মায়া কাটিয়েছে, তবে সশরীরে। সেই দুর্ঘটনার পর এই মুহূর্তে এই দানবীয় মহাকাশ যানটায় সেই একমাত্র জীবিত প্রাণী। যানটা যেন একটা ভাসমান শহর, কৃত্রিম উপায়ে তৈরি, পৃথিবীর মতো আবহাওয়া, অভিকর্ষ, স্বচ্ছন্দে হাঁটা যায়, নিঃশ্বাস নেওয়া যায়, বিলাসের সব ব্যবস্থা, রাজকীয় আয়োজন। আচমকাই মনে হলো ওকে কেউ দেখছে, চোখেতে ঘাড় ঘোরালো।
4: কে কে ওখানে? জিঙ্ক, তুমি?
2: অতিকা জানলাটার সামনে থেকে লাফিয়ে উঠে পড়ল নীহারিকা। তন্ন তন্ন করে খুঁজে দেখলো আশেপাশের সব ঘর, করিডর, কেউ নেই, থাকার কথাও নয়। তবু প্রশ্নটা মাথায় ধাক্কা মারল,
4: তবে কি আর কেউ বেঁচে আছে?

0: ভাবনাটা আসতেই দৌড় দিল অ্যাবিনেশন রুম বা সুপ্তি কক্ষের দিকে। এই কক্ষেই বৈজ্ঞানিক উপায়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সবাইকে। দরজা খুলতে নজরে এলো হালকা নীল আলোর নিচে সারি দিয়ে রাখা 16টা স্লিপিং ক্যাপসুল। এই ক্যাপসুলগুলোর মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ওদের। এখন শুধু ওর জায়গাটাই খালি, বাকিগুলোয় নিশ্চল হয়ে শুয়ে 15 জন মহাকাশচারী। নীহারিকা জানে কেউ বেঁচে নেই, তবু এক এক করে পরীক্ষা করল সবকটা ক্যাপসুল। ভুলও তো হতে পারে, হয়তো কোথাও থেকে গেছে প্রাণের ক্ষীণ চিহ্ন। কিন্তু এবারেও আশাহত হল, একজনেরও চোখের পাতা নড়েনি। বাকি জীবনে আর জীবন্ত মানুষ দেখা হবে না। গলার কাছে কিছু একটা দলা পাকি উঠল নীহারিকার।
1: ম্যাডাম আমাকে ডাকলেন?
0: চমকে পিছনে তাকালো নীহারিকা, ভ্রমটা কেটে গেল। দাঁড়িয়ে আছে জিঙ্ক। জিঙ্ক মানুষ নয়, যদি একদম মানুষের মতোই দেখতে, কিন্তু রোবট। মহাকাশচারীদের সাহায্য করার জন্য এরকম বেশ কিছু রোবট এই স্বয়ংক্রিয় যানে আছে।
2: তোমাকে বলেছি না আমাকে ম্যাডাম বলবে না?
1: ভুলে যাওয়ার জন্য দুঃখিত, মিস নীহারিকা।
2: তাও মানুষের কথা শুনতে পাচ্ছি, দুধের স্বাদ অন্তত ঘুলে মিটছে।
1: ঘোল কি আমি ঠিক বুঝলাম না, তবে এই মুহূর্তে আপনাকে একটু ডিপ্রেসড দেখাচ্ছে, একটা মেডিকেল চেক আপ দরকার। আপনি যদি চিকিৎসা কক্ষে আসেন।
2: চলো।
0: পরীক্ষা চলতে লাগলো।
2: আচ্ছা জিঙ্ক, তুমি কি আরেকবার বলবে কিভাবে আমি রানে বেঁচে গেলাম?
1: অবশ্যই মিস নীহারিকা, আপনি যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলবো। 265 ঘন্টা আগে চক্র গ্যালাক্সির শেষ প্রান্ত দিয়ে যখন আমাদের মহাকাশ যানটি যাচ্ছিল, একসঙ্গে 31টি উল্কাপিণ্ড ছুটে আসে, আমাদের দিকে ধেয়ে আসে, একটির সঙ্গে হালকা সংঘর্ষ হয়। দুর্ভাগ্যবশত আঘাত লাগে আপনাদের যেখানে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই হাইবারনেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশে। সিস্টেম বিকল হয়ে যায়, ফলত সবাই মারা যান, একমাত্র আপনি ছাড়া।
2: এটাই তো আমার প্রশ্ন, আমি কি করে বেঁচে গেলাম?
1: এই বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত, তবে আমি আপনাকে ক্যাপসিউল থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করেছি।
0: নীহারিকা ওর প্রশ্নের উত্তর পেল না। জিঙ্ক তার পরীক্ষা শেষে বলল,
1: আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তবে মানসিক সক্ষমতা প্রায় 60% কমেছে। আপনার জন্য কিছু পছন্দের খাবার প্রস্তুত করব।
0: নীহারিকার চোখে ক্ষীণ হাসি।
2: তুমি বাঙালি পদ রান্না করতে পারবে?
0: কিছু মুহূর্ত নীরব থাকলো জিঙ্ক, সম্ভবত তথ্য ভাণ্ডার খুঁজে দেখছে।
1: পারবো, তবে খেতে কেমন হবে সেটা আপনি বলবেন, আমি চেষ্টা করতে পারি।
0: নীহারিকা জানে এই মহাকাশযানে কিচেন আছে, অঢেল হিমায়িত খাবারও আছে, পানীয় আছে, আছে লাইব্রেরি, বিশ্বের সেরা সব সিনেমা ও গানের সম্ভার, বিলাসের সব উপকরণ। ও ঠিক করল যে কদিন বাঁচবে আয়েশ করেই বাঁচবে। মহাকাশে কিবা দিন কিবা রাত, তবু পৃথিবীর সময় মেনে একটা রুটিন বানিয়ে নিয়েছে নীহারিকা। কলকাতায় এখন গভীর রাত, সেই হিসেবে এখন তার ঘুমের সময়। বিছানায় শুয়ে একটা বই নিল সে, কিন্তু দুপাতার বেশি এগোতে পারল না। চোখের সামনে ভেসে উঠল যাত্রা শুরুর দিনগুলোর কথা। লোকজন, মিডিয়া, সবকিছুর ফোকাসে ওরা, আর সে বহুল আলোচিত মহাকাশ মিশন ইনফিনিটিকা। এরই মধ্যে চাঁদ এবং মঙ্গলে কৃত্রিমভাবে মানুষের বসবাসের

0: যুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেখানে মানুষের কলোনি তৈরি হয়েছে। কিন্তু অন্য নক্ষত্র মণ্ডলীতে যাওয়ার প্রচেষ্টা এই প্রথমবার, যার লক্ষ্য পৃথিবী থেকে বেশ কিছু আলোক বর্ষ দূরে প্রক্সিমাস নক্ষত্র মণ্ডলীর আর্থ 2 গ্রহে পদার্পণ করা। গ্রহটা পৃথিবীর প্রায় হুবহু প্রতিরূপ। এই মিশনের দুঃসাহস দেখিয়েছিল ইনফিনিটিকা কোম্পানি। তাদের লক্ষ্য কেবল অন্য গ্রহে যাওয়া নয়, বরং মানব জাতিকে একটি বহুগ্রহীয় প্রজাতিতে রূপান্তর করা। কোটি কোটি আলোকবর্ষ দূরের পথ খুব অল্প সময়ে পার হওয়ার জন্য অদৃশ্য সুড়ঙ্গ পথে মহাকাশযান চালানোর পদ্ধতি বা ওয়ার্মহোল নেভিগেশন গবেষণার পথিকৃত তারাই। পৃথিবীর মহাবিত্তবানদের বিপুল বিনিয়োগ রয়েছে ইনফিনিটিকাতে। প্রশান্ত মহাসাগরের গভীরে এক কৃত্রিম দ্বীপে তাদের সদর দপ্তর। পৃথিবীর কক্ষপথে তাদের নির্মিত বিশাল উৎপাদন কেন্দ্রে রোবটেরা বানায় মহাকাশযানের কাঠামো। আর এই স্বপ্নের প্রকল্পের নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই দূরদর্শী বিজ্ঞানী ম্যাডাম আকিশিনো নীহারিকার কাছে ভগবানের চেয়ে কম নন। প্রক্সিমাস মিশনের জন্য সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয় 16 জন নভোচারীকে, যাদের মধ্যে নীহারিকাও ছিল। ম্যাডাম আকিশিনোর কথাগুলো কানে বাজছিল।
1: এই দীর্ঘ পথ অতিক্রম করার আমরা বানিয়েছি একটি বিশেষ হাইবারনেশন ক্যাপসুল। এখানে এক প্রকার জেলির মতন তরলের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ায় প্রায় 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখা যায় মানুষকে। অতি শীতল বিলম্বন পদ্ধতিতে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে হিমাঙ্কের নিচে নামানো হবে, সম্পূর্ণ থামিয়ে দেওয়া হবে হৃৎপিণ্ডের স্পন্দন, কোষের ক্ষয় প্রায় শূন্যে নেমে যাবে, আর সময়কে জয় করতে গভীর স্নায়ু সংকেত ব্যবহার করে মস্তিষ্ককে একটি অন্তহীন স্বপ্নহীন ঘুমে ডুবিয়ে রাখা হবে। সবশেষে যখন আপনারা জেগে উঠবেন, আপনাদের মনে হবে মাত্র কয়েক মিনিটের একটি গভীর ঘুম দিয়ে উঠলেন, যদিও বাইরে পেরিয়ে গেছে আস্ত একটি শতাব্দী।
0: সারা ঘরে তখন হাততালির ঝড় উঠেছিল। দিনটার কথা ভেবে মনটা বিষণ্ন হয়ে গেল নীহারিকার।
2: এত বড় একটা মিশন, এত আয়োজন, আর একটা সামান্য যান্ত্রিক ত্রুটি, বাকিদের মতোই আমাকেও মৃত্যু কেন আপন করে নিল না কে জানে। মহাকাশযানে যা ব্যবস্থাপনা রয়েছে, সারা জীবন রাজকীয়ভাবে কেটে যাবে, সব পাবো আমি, শুধু পাবো না একটা কথা বলার মানুষ।
0: বর্তমান পরিস্থিতি জানিয়ে এমত অবস্থায় করণীয় কি সেটা জানতে চেয়ে ম্যাডাম আকিশিনোর কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন নীহারিকা।
2: কিন্তু বার্তাটা কি আদৌ পৌঁছেছে? পৌঁছলেও উত্তর আসতে কত সময় লাগবে কে জানে।
0: মহাকাশযান এখন এমন এক বিন্দুতে যেখান থেকে পৃথিবীতে ফেরা প্রায় অসম্ভব, গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত, দুই পথেরই শেষটা এক, বার্ধক্য, মৃত্যু। হাইবারনেশনে পড়ে থাকলে অবশ্য কৃত্রিমভাবে বয়স আটকে রাখা যেত, কিন্তু সেটাও তো বিকল। সুতরাং নীহারিকা আমৃত্যু মহাকাশের নিঃসঙ্গ কারাগারের বন্দিনী। এরই মাঝে আরো কিছুদিন কেটে গেল। মহাকাশযান এগিয়ে চলেছে অজানার দিকে। যানের করিডোরগুলো ছিল সাদা জ্যামিতিক নকশায় ঘেরা, যেখানে সিলিংয়ের নীলচে আলো দেয়াল বেয়ে ঝর্ণার মতো নেমে আসত। মাঝে মাঝে কাচের ওপারে চোখে পড়ত মহাকাশের আদিগন্ত শূন্যতা, আর যানের বিশাল ইঞ্জিনের মৃদু স্পন্দন পুরো কাঠামোটিকে এক জীবন্ত দানবের মতো সারাক্ষণ কাঁপিয়ে রাখত। একদিন ঘুম থেকে উঠে সবে জিঙ্কের বানানো প্রাতরাশ সারতে যাচ্ছিল নীহারিকা, আশঙ্কায় একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিল। একটা ভাঁজ করা সাদা কাগজ দেখলো টেবিলের উপরে।
2: আশ্চর্য, এটা কোথা থেকে এলো?
0: কাঁপা কাঁপা হাতে খুলে দেখলো একটা চিঠি।
3: আমার প্রিয় হলুদ পাখি, আজ স্কুল থেকে ফেরার পথে তুমি আনমনে গান গাইছিলে, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আজ সারা রাত তোমার গান আমার সঙ্গে থাকবে।
0: নীহারিকার আচমকাই মনে হলো যেন বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছে। এ তো অবিশ্বাস্য। চোখের নিমেষে বহু আলোক বর্ষ দূরের অতীত পৃথিবীতে মন পৌঁছে গেল নিমেষে। নীহারিকা তখন সদ্য কিশোরী, তাকে কেউ চিঠি লিখত হলুদ পাখি সম্বোধনে। ঠিক এরকমই বেশিরভাগই দু তিন লাইনের চিঠি, নামহীন চিঠি, কখনো কবিতা কখনো ছবি। কোনো চিঠিতে নীহারিকার প্রতি শুধুই নিঃশব্দ মুগ্ধতা। এককালে সাধারণ মানুষ থেকে সাহিত্যিকরা তাদের মনের কথা জানিয়ে চিঠি লিখেছে, কিন্তু এই যুগে কাগজে কেউ চিঠি লিখছে ভাবনাটাই এক প্রকার অবিশ্বাস্য ছিল। তাই রহস্যটা তাকে টানত আরো বেশি। অদেখা মানুষটার প্রতি জন্মেছিল অদ্ভুত আকর্ষণ।
2: জিঙ্ক!
0: নীহারিকার চিৎকারে করিডোর কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে হাজির জিঙ্ক।
2: এটা কি?
0: কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে জিঙ্ক বলল,
4: এটা একটা কাগজ, এর মধ্যে কিছু লেখা আছে।
2: কে লিখেছে? তুমি?
4: এটা কে লিখেছে আমি জানি না, আমি লিখিনি।
2: একদম মিথ্যে কথা বলবে না, এখানে আমরা ছাড়া আর কে আছে?
4: আমি কেবল তথ্য বিশ্লেষণ করি, মিথ্যা বলা আমার প্রোগ্রামে নেই।
2: হায় ভগবান, এটা কার পাল্লায় পড়লাম আমি? তাহলে চিঠিটা দিল কে, ভূতে?
0: জিঙ্ক খানিকক্ষণ চুপ করে থেকে গড়গড় করে বলতে লাগলো,
4: চিঠিটা ভূত দিয়েছে এই তত্ত্বটি গাণিতিকভাবে অসম্ভব, কারণ কোনো নিরাকার সত্তার পক্ষে কলম ধরা অসম্ভব। আমার লজিক্যাল অ্যানালিসিস বলছে হয় এটি এমন কেউ পাঠিয়েছে যে নিজের পরিচয় লুকোতে চায়, যার খবর আমরা এখনো জানি না, অথবা ম্যাডাম আকিশিনোর মতো কেউ হয়তো এমন কোনো প্রযুক্তি ব্যবহার করছেন যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হচ্ছে। আমি কি আর অন্য কোনো তত্ত্ব দেব?
2: ও গড, কার পাল্লায় পড়লাম আমি! আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে চুপ করিয়ে দিই।
0: আরো কিছু বলতে যাচ্ছিল জিঙ্ক, কিন্তু ওকে চলে যেতে বলে চিঠিটা নিয়ে আবার বসল নীহারিকা।
2: যদি সত্যি জিঙ্ক না হয় তাহলে কে? এর মানে কি এই যাত্রাপথে আমি একা নই? কিন্তু যদি কেউ থেকেও থাকে সে কে? আমার একান্ত গোপন কথা সে জানলো কি করে? তাহলে কি ছোটবেলার সেই অদেখা মানুষটিও আমার সঙ্গে এই অনন্ত সফরে রয়েছে? এটা সম্ভব? নাকি জিঙ্কের কথা মতো এটাও ম্যাডাম আকিসিনোর কোনো চমক? কিন্তু সেটাও বা হবে কি করে? শুধু ম্যাডাম কেন, কাউকেই তো চিঠির কথা বলিনি কোনোদিন।
0: মাথা কাজ করছিল না নীহারিকার। এই চিঠিগুলো যে লিখত সে কিন্তু কোনোদিন সামনে আসেনি। হাই স্কুল অবধি টানা সে চিঠি পেয়ে গেছে, নানান উপায়ে চিঠি ঠিক চলে এসেছে তার কাছে। কত চেষ্টা করেছে জানতে প্রেরকের পরিচয়, কত রাত বিনিদ্র গেছে তার কল্পনায়, কিন্তু সে রয়ে গিয়েছিল অন্তরালেই। কেন সেই উত্তরও ওর জানা নেই। আজ এই অনন্ত একাকিত্বে সেই স্মৃতি ফিরে এলো মহাকাশ ঝড় হয়ে। পরের দিন আবার চিঠি পেল, একইভাবে টেবিলে রাখা। আবারও ডাক পড়ল জিঙ্কের। সে যথারীতি বলল কাউকে দেখেনি। ছটফটিয়ে উঠল নীহারিকা। নীহারিকা ছুটে বেড়াল যানের এ প্রান্ত ও প্রান্ত। শেষে কাউকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠল,
2: কে কে তুমি চিঠি লিখছো? দয়া করে সামনে এসো, তোমায় একটিবার দেখার জন্য এতগুলো বছর আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার সঙ্গে এভাবে আর লুকোচুরি খেলো না।
0: কিন্তু কেউ উত্তর দিল না। পরপর চার দিন চিঠি এলো। নীহারিকা তাকে ডাকলো, তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পেল না। অবশ্যই স্বয়ংক্রিয় যানটি এতটাই বিশাল যে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজতে বছর ঘুরে যাবে। এত রহস্য সহ্য হচ্ছিল না। অনেক ভেবে ও সিদ্ধান্তে এল এটা ম্যাডাম আকেশিনের কাণ্ড। নীহারিকার জীবনে এই ভদ্রমহিলার অবদান বোধহয় তার নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। কলকাতায় সেবার বিধ্বংসী ভূমিকম্প হলো।

0: তখন সে কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে। এই ভূমিকম্পে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল, বহু ক্ষয়ক্ষতি। এই বিপর্যয়ের মাঝেই শহরটার দখল নিল একদল মাফিয়া। ধ্বংসস্তূপের শহরে পরিবার হারানো এক কিশোরী তখন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, কোথা তৃষ্ণায় কাতর হয়ে আশ্রয় খুঁজছে। তখনও ধরা পড়ল সেই মাফিয়াদের হাতে। ওকে অপহরণ করে নিয়ে রাখা হলো মাটির নিচের একটা বেসমেন্টে। সেখানে ছিল আরো কিছু অনাথ মেয়ে, হয়তো কোনো নরকে বিক্রি করে দিত। কিন্তু কিভাবে যেন ততদিনে ম্যাডাম আকৃষ্ণ শহরের নিপীড়িতদের মাসিহা হয়ে উঠলেন। তার কল্যাণেই মুক্তি পেল নীহারিকা। শুধু মুক্তি পাওয়াই নয়, নীহারিকার বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে তাকে নিজের খরচে পড়াশোনা শিখিয়ে এই ইনফিনিটেকার পথ সুগম করেছিলেন সেই ভদ্রমহিলা। সেই ভূমিকম্পের পর নীহারিকার জীবনের গতিপথ বদলে যায়। বিভিন্ন দেশ ঘুরে যখন সে শহরে ফেরে, তখন শহরটা বদলে গেছে। বলাই বাহুল্য, নীহারিকার খোঁজ সেই চিঠির প্রেরকের পাওয়ার কথা নয়। নীহারিকাও ভেবেছিল হয়তো ভূমিকম্পের পর সে হয়তো বেঁচেনি। ম্যাডাম আকৃষ্ণকে জীবনের সব কথা বললেও সেই চিঠির কথা বলেনি। তাহলে কি স্মৃতি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে? নীহারিকা খাবার টেবিলে বসে জিংকে জিজ্ঞাসা করল।
1: আচ্ছা, তুমি ম্যাডামের সম্পর্কে কি কি জানো যা সচরাচর কেউ জানে না? গোপন কিছু?
2: আগে আপনি বলুন আপনি কি কি জানেন, সেই বুঝে আমি বলবো।
1: জানি অনেক কিছুই, আবার হয়তো সেরকম কিছুই না। আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম, আমার মনে হয়েছিল তিনি বর্তমানের চেয়ে ভবিষ্যৎকে বেশি দেখতে পান। তার চোখ দুটো ছিল আশ্চর্য রূপালী, শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা কেউ মানতে বাধ্য। তিনি বলতেন কোনো দেশ নয়, তার আনুগত্য কেবল বিজ্ঞানের প্রতি। এছাড়াও ওর সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছিলাম।
2: কিরকম?
1: অনেকে বলতো আকৃষ্ণ আসলে অন্য কোনো উচ্চতার সভ্যতা থেকে প্রাপ্ত সংকেত অনুবাদ করে এই বিশেষ অ্যালগোরিদম তৈরি করেছেন, যা শত বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এটাও শুনেছিলাম তিনি নিজের শরীরে প্রথম হাইবারনেশন প্রযুক্তি এবং জেনেটিক মডিফিকেশন প্রয়োগ করেছিলেন।
2: আমিও এসব শুনেছি। তার অতীত ইতিহাস রহস্যে ঘেরা। তার বয়স এখন কত তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনেকে বলেন তিনি নাকি গত 80 বছর ধরে একই বয়সে স্থির আছেন। এছাড়া তার নামেই বিশ্বের সেরা বিজ্ঞানীদের আকৃষ্ণ পুরস্কার দেওয়া হয়। কিন্তু তার এক আশ্চর্য শখ আছে, তা হল বিলুপ্ত হয়ে যাওয়া দুর্লভ উদ্ভিদদের চারা সংগ্রহ করা এবং তাদের মহাকাশে বাঁচার উপযোগী করে তোলা।
1: আচ্ছা জিঙ্ক, তোমার কি মনে হয় আমার অজান্তে আমার স্মৃতি চুরি হওয়া সম্ভব?
2: বিশ্ব কাউন্সিলের নিয়ম অনুযায়ী মানুষের স্মৃতির অধিকার একমাত্র সেই মানুষেরই। স্মৃতি নিষ্কাশন করা নিষিদ্ধ, ঠিক মানুষের ক্লোন বানানোর মতোই। আপনি কি ম্যাডামকে সন্দেহ করছেন?
1: ছি ছি, কি যে বলো তুমি, ম্যাডামের মতো দেবতুল্য মানুষ সম্পর্কে এটা ভাবাও পাপ।
0: তবে নীহারিকা কোনো সমাধান সূত্রে আসতে পারল না। কিন্তু এটাও ঠিক, আলোকবর্ষের হিসেবে ওরা এখন এতটাই দূরে, এই মহাকাশযানের দুর্ঘটনার খবর গাণিতিক নিয়মে এখনো ম্যাডামের কাছে অজানা থাকার কথা। কিন্তু চিঠির রহস্য দিন দিন ঘনিয়ে উঠল। চিঠিতে এমন এমন কথা লেখা থাকতে শুরু করল যেগুলো নীহারিকা প্রায় ভুলেই গিয়েছিল। ছোটবেলার খুঁটিনাটি ঘটনা, সে অচেনা মানুষটি তাকে যে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেছিল এবং সবকিছু মনে রেখেছে ভেবেই আশ্চর্য হয়ে গেল, এবং তার জেদ আরও বেড়ে গেল। পরদিন নীহারিকা একটা ফোন দিয়ে আটল, ঠিক করল না ঘুমিয়ে সারা রাত্রি ঘাপটি মেরে পড়ে থাকবে। যেমন ভাবা তেমনি কাজ, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়ল তার নিজেরও মনে নেই। আর সকালে উঠে যথারীতি চিঠি পেল। পরদিন জিঙ্ককে জিজ্ঞেস করল।
1: এই যে জিঙ্ক বাবাজি, আজকে তুমি দরজার পাশে কোথাও লুকিয়ে থাকবে, আর লক্ষ্য রাখবে যদি কেউ চিঠি দিতে আসে তাকে পাকড়াও করবে। আর এত কিছু পরেও যদি চিঠি আসে আর তুমি তাকে ধরতে না পারো, তাহলে বুঝব তুমিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
0: তবে পরদিন একটা মজার কাণ্ড হলো। সকালে উঠে টেবিল আর চিঠি দেখতে পেল না, জিঙ্ককে ডাকল।
1: কেউ এসেছিল রাতে?
2: না, আমি কাউকে দেখিনি।
0: জিঙ্ক চলে যাওয়ার পর নীহারিকা দেখলো ওর পিঠে একটা কাগজ সাঁটা, সেখানে লেখা,
3: দারোয়ান মশাই কিন্তু রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন।
0: ঠোঁটের কোন একটা হাসি খেলে গেল নীহারিকার। মানুষটা রসিক। একই সঙ্গে এটাও প্রমাণ হচ্ছে যে এই চিঠি ম্যাডাম লিখছেন না। পরক্ষণেই হাসিটা মিলিয়ে গেল অভিমানে। সেদিন সারা দিন কিচ্ছু খেল না নীহারিকা, গোঁজ হয়ে বসে রইল ঘরে, কিচ্ছু ভালো লাগছে না। অন্ধকার জানালার ওপারে তাকিয়ে রইল, নিজের জীবনের মতোই গভীর শূন্যতা সেখানে। রাত নামল, জিঙ্ককে বলে দিয়েছে রাতে ও খাবে না। শরীরের ভেতর অজানা অস্বস্তি হচ্ছে। নীহারিকা ঘরে পায়চারি করতে করতে নিজের মনে কথা বলছে,
1: সে যে আমাকে ভালোবাসে সেটা অনেকদিন আগেই চিঠিতে লিখেছে, কিন্তু সামনে আসে না কেন? সে দেখতে কেমন? নাকি বয়সে অনেক বড়? নাকি অন্য কোনো কারণ আছে যার জন্য আমার সামনে আসতে দ্বিধাবোধ করছে? কিন্তু সে যেমনই হোক, তার জন্য আমার হৃদয়ের দরজা যে খোলা, এটা আমি তাকে জানাবো কেমন করে?
0: নীহারিকা নিজেকে সামলাতে পারল না, চোখের কোনায় টল টল করছে মুক্ত দানা।
1: আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকেই, আর আমার সঙ্গে লুকোচুরি খেলো না প্লিজ, একটিবার দেখা দাও।
0: আচমকাই মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে, ঝাপসা চোখে ঠিক বোঝা যাচ্ছে না, এক দীর্ঘকায় যুবক সামনে দাঁড়িয়ে। চোখ মুছে দেখার চেষ্টা করল, গভীর কালো মায়া মাখানো মুখ, পাতলা দুটো ঠোঁটের কোনায় লেগে আছে মৃদু হাসি, রেশমের মতো চুল। এ যেন মানুষ নয়, স্বর্গ থেকে আসা দেবকুমার, যার রূপ যে কোনো রমণীকে পাগল করে দিতে বাধ্য। নীহারিকার মনে হলো স্বপ্ন দেখছে, অতি জীবন্ত এক স্বপ্ন।
1: তুমি কি সত্যি?
0: এক পা করে কাছে এগিয়ে গেল, আঙুলগুলো দিয়ে স্পর্শ করল সেই পুরুষটির শরীর, ছুঁল তার গাল। এই স্পর্শ, গন্ধ, সব সত্যি। উত্তেজনার মাত্রা বোধহয় অনেক বেড়ে গিয়েছিল, পা দুটো আচমকাই হালকা হয়ে এলো। নিতিয়ে পড়ার আগ মুহূর্তে দুটো পেশিবহুল হাতের নিশ্চিন্ত আশ্রয় পেল নীহারিকার নরম দেহটা। চোখ খুলে নীহারিকা নিজেকে আবিষ্কার করল নিজের কেবিনের বিছানায়। ছেলেটি ঠায় নীহারিকার পাশে আছে। আজ শোয়া সেই ছেলেটির সঙ্গে নীহারিকার দৃষ্টি বিনিময় হল, চোখটা নামিয়ে নিল, আবার তাকালো। ছেলেটির ঠোঁটের কোণে আঠার মতো লেগে একটা দুষ্টু মিষ্টি হাসি, সে এক আশ্চর্য সম্মোহন।
1: আমি কি স্বপ্ন দেখছি? সে যাই হোক, আমার খুব ভালো লাগছে, এই স্বপ্নটা যেন না ভাঙে।
0: গাটা কেমন শিরশির করে উঠল নীহারিকার। মহাকাশচারীর সৈন্য সুলভ কাঠিন্য কোথায় যেন উড়ে গিয়ে অন্তরের নারীসত্তা জেগে উঠল। নীহারিকা আরো ঘন হয়ে এল, তীব্র আবেশে জড়িয়ে ধরল সেই ছেলেটিকে। ওর মনে হচ্ছিল শরীরটা যেন তুলো হয়ে গেছে, সম্মোহিতের এক গ্যালাক্সি থেকে অন্যটায় ভেসে চলল নীহারিকা।
1: তুমি কি এগো
0: বলে ছেলেটার নাকটা আলতো করে মুলে দিল।
1: তুমি কি রোজ আমার স্বপ্নে আসবে?
3: আসবো, তবে স্বপ্নে নয়, জ্যান্ত,
0: ঠিক করে হেসে উঠল ছেলেটা।
3: নীহারিকা আজ

0: গঙ্গায় চিটকে সরে এলো। গাল দুটো লাল হয়ে উঠেছে নীহারিকার, চোখ তুলতেই পারছিল না। সামাল দিতে হয়তো একটা ঢোঙ গিলে হড়বড় করে প্রশ্ন শুরু করলো,
1: তুমি কে? তুমি এখানে এলে কি করে? তুমি কি আমাকে চিঠি লিখেছো?
0: আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল ছেলেটা, নীহারিকার দুই ঠোঁটের ওপর আলতোভাবে আঙুলগুলো ঠেকিয়ে চুপ করতে ইশারা করল।
2: এক এক করে হলুদ পাখি, আমি নিঞ্জো, আর এই চিঠিগুলো আমারই লেখা।
0: নীহারিকা আরো খানিকক্ষণ চুপ করে রইল। ওরা এখনো বিশ্বাস হচ্ছে না, ছেলেটিকে ভালো করে নিরীক্ষণ করছে, দেখতে অত্যন্ত সুপুরুষ সে নিয়ে সন্দেহই নেই। গভীর চোখ দুটো আর মুখটার মধ্যে মায়া মাখানো, কিন্তু এটাকে একটা হ্যালুসিনেশন, মহাকাশে থাকতে থাকতে তার মাথায় গড়বড় হয়েছে, এখনই পরীক্ষা করে দেখা যাক। চিৎকার করে উঠল নীহারিকা,
1: জিঙ্ক জিঙ্ক, শিগগিরই দেখে এসো তো একবার।
0: কিছুক্ষণের মধ্যে চলে এলো জিঙ্ক, আর এসে নিঞ্জোকে দেখে থমকে গেল। হাতটা তুলে ওর অস্ত্রটা বের করতে যাবে, নিঞ্জো বলে উঠল,
3: ডাউনটাউন 45 ইনফিনিটি 2x।
0: জিঙ্কের হাত নেমে গেল।
4: দুঃখিত, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার তো এই জায়গায় আসা নিষিদ্ধ, আপনি কি করে এখানে এলেন? এখনই দয়া করে এখান থেকে চলে যান।
1: একে আমি আসার অনুমতি দিয়েছি, জিঙ্ক তুমি এখন যাও।
4: কিন্তু মিস নীহারিকা, এটা নিয়ম বিরুদ্ধ।
1: কোডবুক অনুযায়ী তুমি আমার কথা শুনতে বাধ্য, তাই তো সিঙ্ক?
4: হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।
1: আমি বলছি ও এখানে থাকবে, আমি এখন তোমাকে চলে যেতে আদেশ করছি। আমরা দুজন এখন গল্প করব, তুমি বিরক্ত করবে না।
0: জিঙ্ক চলে যেতেই হেসে ফেলল নিঞ্জো,
2: তুই তো বেশ রাগি দেখছি।
1: সে অন্য প্রসঙ্গ, আমার অনেক প্রশ্ন করার আছে। আগে তুমি বলো, তুমি এখানে এলে কি করে?
2: তুমি যেভাবে, আমিও সেভাবে, ইনফিনিটিকার মহাকাশ মিশনের সদস্য হয়ে।
1: কিন্তু তোমাকে তো আমি ক্যাপসুলের মধ্যে কোনোদিন দেখিনি।
2: কারণ আমি তো সেখানে ছিলাম না, আমি ছিলাম ডাউনটাউনে।
1: সেটা কি?
2: সে কি ম্যাডাম আকিশুনো তোমাকে জানাননি? এই মহাকাশযানের নিচের তলায় তো আরো একটা চেম্বার রয়েছে।
0: নীহারিকার চোখ দুটো আরো বড় হয়ে যাচ্ছিল।
1: আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কোন চেম্বারের কথা তো আমি শুনিনি। এই মহাকাশযানের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি করে সম্ভব?
2: সেটা যে সম্ভব তার প্রমাণ তো আমি নিজেই, আমি নিজে দেখা না দিলে তুমি তো এগুলোর কিছু জানতেই পারত না।
1: সেটাও ঠিক।
0: একটা দীর্ঘ শ্বাস ফেলল নীহারিকা। ওর একটা বিশ্বাস ছিল ম্যাডাম আকিশিনা ওকে সবকিছু জানিয়েছেন।
1: কিন্তু আমরা ছাড়া আরো মানুষ নিয়ে যাচ্ছে ইনফিনিটিকা, এত বড় খবরটা শুধু আমার কাছে নয় সারা পৃথিবীর কাছে চেপে যাওয়া হয়েছে, কিন্তু কেন?
0: একটু অন্যরকমের হাসি ফুটে উঠল নিঞ্জোর ঠোঁটে।
2: তুমি না বড্ড সাদা সিধে নীহারিকা, নিশ্চয়ই কোনো কারণ আছে। সহজ উত্তর,
1: হ্যাঁ সে হবে হয়তো, ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা, তোমাদেরও কি হাইবারনেশন ক্যাপসুল আমাদের মতো খারাপ হয়ে গিয়েছিল আর তুমি একমাত্র যে বেঁচে গেছো? তোমার দলের বাকিরা?
2: ধরে নাও অনেকটা সেরকম।
1: প্লিজ হেয়ালি করো না, দেখো এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না।
0: নিঞ্জো এসে ওর মাথা একটা হাত রেখে আলতো করে বুলিয়ে দিল,
2: আরে এত ভেব না, সব প্রশ্নের উত্তর পাবে, তবে ধীরে ধীরে।
0: আচমকাই চোখে জলের বান ডাকল নীহারিকার।
1: তুমি খুব বাজে নিঞ্জো, এতগুলো বছর আমাকে অপেক্ষা করালে, তুমি তুমি আমার সঙ্গে দেখা করনি কেন?
2: প্রথমে ভয়ে, আর তারপরে সুযোগ হয়নি।
1: ভয়ে? কার ভয়ে?
2: তোমার।
1: কেন আমাকে আবার তুমি ভয় পেতে? কেন
2: এই ধরো, যদি তুমি আমাকে পছন্দ না করতে, আমাকে বারণ করে দিতে যে চিঠি লিখতে, আমার সঙ্গে যদি কথা না বলতে, তাহলে তো আমি খুব কষ্ট পেতাম।
1: তোমার মতো আহাম্মক আমি আর দুটো দেখিনি,

0: আমাকে অপছন্দ করবে এমন মেয়ে পৃথিবীতে হয়?
1: অন্য কারোর কথা জানি না, আমি তো শুধু তোমার কথাই ভেবে এসেছি চিরজীবন। আমি তোমার বাড়ির খুব কাছেই থাকতাম, তুমি ছোটবেলায় আমাকে অনেকবার দেখেওছো, আমার পাশ দিয়ে হেঁটে গেছো, কিন্তু কেন দেখা করতাম না সেটা আমি নিজেও জানি না। তবে তুমি এখন যেরকম আমাকে দেখছো, ছোটবেলায় কিন্তু আমাকে দেখতে এরকম ছিল না। তোমার নিশ্চয়ই মনে থাকতো আমার মুখখানা। তাহলে
2: এবার বেশ চিন্তায় পড়ে গেল নীহারিকা। চোখ বুঝে ভাবতে চেষ্টা করল, স্মৃতি সাগরের তলদেশে ডুব দিয়ে যদি কিছু চিহ্ন তুলে আনা যায়। কিন্তু কিছুতে মনে পড়ল না এই মুখখানা, ছোটবেলায় কেমন দেখতে ছিল নিঞ্জ?
0: আমি কি সত্যি তোমাকে দেখেছি?
1: মনে পড়ছে না তো? সেটাই স্বাভাবিক, তুমি বহুবার আমার পাশ দিয়ে হেঁটে গেছো, আইসক্রিমের দোকানে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিমও খেয়েছো, পার্কে আমার পাশে বসে তন্ময় হয়ে গান শুনেছ, বৃষ্টির সময় আনমনে বারান্দা দিয়ে তাকিয়ে ফুটপাতে দাঁড়ানো মানুষদের মধ্যে আমাকে বহুবার দেখেছো। আমি কখনো তোমার চোখে পড়িনি, তুমি আমার কিন্তু চিঠি পড়তে, কিন্তু আমি কখনো তোমার চোখে ধরা পড়িনি।
2: লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল নীহারিকার, যাকে এত ভালোবাসে তাকে সামনে থেকে দেখেও চিনতে পারেনি।
0: কিন্তু তুমিও তো নিজে এসে একবার আমাকে বলতে পারতে, জানতে চাইতে আমার মনের কথা।
1: তোমার মনের কথা? কোন কথা?
0: এই যে আমি তোমাকে।
2: কথাটা শেষ হওয়ার আগেই জিঙ্কের গলা শোনা গেল, দরজার সামনে দাঁড়িয়ে আছে সে।
3: মিস, আপনি আজ সারাদিন কিছুই খাননি, আপনি যদি দয়া করে কিছু খান এবং তারপর একবার চিকিৎসা কক্ষে আসেন।
1: সে কি, তুমি না খেয়ে আছো সারাদিন? যাও শীঘ্রই গিয়ে খেয়ে নাও, আর আমাকে এখন যেতে হবে, ঠিক আছে? আমার কিছু কাজ করার আছে।
2: উঠে পড়ল নিঞ্জ, ওর হাতটা মুঠো করে শক্ত করে ধরল নীহারিকা।
0: তোমাকে ছাড়তে মন চাইছে না, তুমি কাজ হয়ে গেলে আবার আসবে তো? তোমাকে অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু জানানোর আছে।
1: ভয় নেই হলুদ পাখি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না।
2: মনটা ঝলমলি উঠল নীহারিকার, এই নিঃসঙ্গ মহাকাশ যানটাই আচমকা ওর কাছে জীবনের সবচেয়ে সুন্দর স্থান হয়ে দাঁড়াবে কে জানত। পৃথিবীতে অনেক মানুষ উল্কাপাত দেখলে নিজের মনের ইচ্ছার কথা জানায়, আর অনন্ত নক্ষত্রের মাঝে উল্কার আঘাতে ঘটা একটা দুর্ঘটনার সুবাদে ও যে এইভাবে তার জীবনের প্রথম প্রেমকে খুঁজে পাবে, এ তো স্বপ্নেরও অতীত ছিল। নীহারিকা যেন আবার সে উচ্ছল কিশোরী হয়ে যাচ্ছে। অচিরে ভালোবাসার সুবাসে মম করতে লাগলো সেই মহাকাশ যান। নিঞ্জকে অবশ্য সবসময়ের জন্য পায় না নীহারিকা, মাঝে মধ্যে সে কোথাও উধাও হয়ে যায়। জিজ্ঞাসা করলে বলে ডাউনটাউনে তার নাকি নানান কাজ আছে, দুজন দুজনকে গভীরভাবে চেনার চেষ্টা করে, বিশেষ করে নীহারিকা। নিজরা আসলে জাপানের, জাপান সমুদ্রে তলিয়ে যাওয়ার পর ওর পূর্বপুরুষরা নীহারিকাদের এখানে এসে থিতু হয়েছিল। একদিন ওদের গল্প হচ্ছিল,
0: তোমার শেষ চিঠি পেয়েছিলাম সেই ভূমিকম্পের আগে।
1: হ্যাঁ, ওই ভূমিকম্পে আমার জীবনটা একেবারে ওলট পালট হয়ে যায়, আমি তোমাকেও আর খুঁজে পাইনি।
0: আমার বাবা মা ভূমিকম্পে মারা যাওয়ার পর আমাকে ধরে নিয়ে যায়, ম্যাডাম আকিসিনো আমাকে উদ্ধার করেন, পড়াশুনো শেখান, তারপর ইনফিনিটিকা। কিন্তু তুমি কি করে এই সংস্থায় যোগ দিলে?
1: সে অনেক ঘটনা, অনেক টানা পড়েন। তবে আমার রাস্তাটা অনেকটা জটিল ছিল, ওসব তোমার না জানলেও হবে, আর কি বা হবে জেনে।
0: ঠিক আছে, তুমি যদি বলতে না চাও থাক। জানো নিঞ্জ, আমার মাঝে মধ্যে মনে হয়তো ভগবানের কোনো উদ্দেশ্য ছিল এইভাবে মাঝপথে আমাদের জাগিয়ে দেওয়া। আমাদের ইহজীবনের হয়তো আর কোনো দিন মাটিতে নামার সৌভাগ্য হবে না, কিন্তু অন্তত তার আগে মনের মানুষটাকে তো পেলাম।
1: মন খারাপ করো না, পৃথিবীতে থাকলে তো আমাদের কোনো না কোনো দিন মরতেই হতো, তার চেয়ে বরং মহাকাশী না হয় দুজন বাঁচার আনন্দে বাঁচলাম।
0: আমি কোনোদিন ভাবিনি বিয়ে করব, সংসার হবে, কিন্তু জানো এখন এই মহাকাশে একটা সংসার পাততে ইচ্ছা করছে।
2: নিঞ্জর কাঁধে মাথা রাখল নীহারিকা, নিঞ্জ কিন্তু চুপ করে রইল, যে যেন কোথায় হারিয়ে গেছে। নীহারিকা জানে ওর লাজুক মন এখন দোলাচলে ভুগছে। নিজের পরিচয় প্রকাশ করতে যারা এত বছর লাগে, সেখানে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়তো আরো সময় লাগবে। ওর কোনো তাড়া নেই, নিঞ্জ পুরোপুরি ধরা দেয়নি, নিজেকে বন্দি করে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের মধ্যে। কথাটা সরাসরি বলতে গিয়েও বলতে পারেনি নীহারিকা, পাছে সে আবার উধাও হয়ে যায়। স্বয়ংক্রিয় মহাকাশ যান এগিয়ে চলে গন্তব্যের দিকে। এটাই হয়ে গেছে নীহারিকার স্বপ্নের বাড়ি, এখানেই পেয়েছে তার স্বপ্নের রাজকুমারকে। সংসার না হয় হলো মহাকাশেই, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এভাবেই কেটে গেল প্রায় ৬ মাস। সেদিন নীহারিকা ঘুম থেকে উঠে রোজকার মতো মেসেজ বক্স চেক করছিল। ঘুম ভাঙার পরে প্রথমবার দেখল পৃথিবী থেকে বার্তা এসেছে। ম্যাডাম আকিশিনো নিজেই ভয়েস মেসেজ পাঠিয়েছেন।
4: দুর্ঘটনার খবর পেয়ে আমরা মর্মাহত। তুমি নিরাপদে আছো জেনে আশ্বস্ত হয়েছি। আমরা এখানে বসে যতটা সম্ভব চেষ্টা করছি ত্রুটি কেন হলো সেটা খুঁজে দেখতে এবং সমাধানের পথ খুঁজতে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে।
2: অন্তত পৃথিবী ওকে ভুলে যায়নি, সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দিল নীহারিকা।
0: দারুণ খবর, ম্যাডাম অকেসিনো মেসেজ করেছেন। তিনি দেখছেন যদি ক্যাপসুলগুলো আবার মেরামত করা যায়। তুমি কোনো মেসেজ পেয়েছো?
2: নিঞ্জোকে অবশ্য তেমন উচ্ছ্বসিত দেখালো না, বরং জিজ্ঞাসা করল,
5: না তাও মানে আচ্ছা, তোমাকে যদি আবার ওই হাইবারনেশন পডে ঘুম পাড়ি দেবার ব্যবস্থা করা হয় আর আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি কোনটা বাঁচবে, আমাকে নাকি তোমার মিশনকে?
0: ই আবার কিরকম প্রশ্ন!
2: থমকালো নীহারিকা। সত্যি বড় কঠিন প্রশ্ন। একদিকে ভালোবাসা, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিশন। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
0: তুমি এইভাবে ভাবছো কেন নিঞ্জো? এরপর থেকে যা হবে দুজনে একসঙ্গেই করব।
5: এটা তো আমার উত্তর হলো না। দুটোর মধ্যে থেকে যদি একটা অপশন বাঁচতে হয় তোমাকে, তাহলে কি করবে?
2: নিঞ্জোর গলাটা একটু ধরা ধরা শোনাচ্ছে কি? ওকে কান্না লুকোবার চেষ্টা করছে, বুঝতে চাইল নীহারিকা।
0: তোমার কি হয়েছে বলো তো? এই মিশন সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমার উপর ভরসা রাখো, যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় আমি শুধু মস্তিষ্ক না, হৃদয়কেও প্রাধান্য দেব।
2: নিঞ্জো অন্যদিনের মতো বেশিক্ষণ থাকলো না। ও চলে যাবার পর নীহারিকা সত্যিই দোটানায় পড়ল। একদিকে কর্তব্য, অন্যদিকে ভালোবাসা। এই দোলাচলের মাঝে কেটে গেল আরও কিছুদিন, কিন্তু আকস্মিক এমনই কিছু শুনল নীহারিকা যা ছিল তার দূর কল্পনারও অতীত। আর সেটা হলো ম্যাডাম আকিশিনোর পরের ভয়েস মেসেজটার মাধ্যমে।
4: আমি যা বলছি মন দিয়ে শোনো। আমরা সমস্ত তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে যেটা জানতে পেরেছি তা অতি ভয়ঙ্কর। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। উল্কা বৃষ্টির ফলে জানে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি হয়নি, এটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে মিশন বানচাল করে দেবার জন্য।
2: নীহারিকা যেটা শুনল মনে হলো কানে যেন কেউ গরম তেল ঢেলে দিল। একটা গভীর শ্বাস নিয়ে ম্যাডামের পরের ভয়েস মেসেজটা শুনতে বসল।
4: তোমাকে কিছু কথা আগে জানানো হয়নি, সেটা এখন বলছি। আমরা মহাকাশ মিশনের পাশাপাশি একটা সুপার রোবট প্রজেক্ট নিয়েছিলাম। সেখানে আমরা প্রায় মানুষের মতন ফিচারযুক্ত কিছু উন্নত প্রজাতির রোবট তৈরি করেছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করে জানের দেখাশোনা করার কথা ছিল এই রোবটগুলোর। কিন্তু এদের মধ্যে একটি ওমেগা 00 মডেলের রোবট নিজেকে কিভাবে যেন অত্যন্ত উন্নত করে ফেলে। এটি সম্ভবত নিজেকে মানুষের পর্যায়ে উন্নীত করে ফেলেছে। সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। ওই রোবটটাই ক্যাপসুলগুলোকে বিকল করে ঘুমন্ত মহাকাশচারীদের ঠান্ডা মাথায় খুন করেছে। এমনও হতে পারে ক্রাশারদেরও হাত থাকতে পারে এর পেছনে। এরা আমাদের মিশনকে সফল হতে দিতে চায় না। আমি দ্রুত চেষ্টা করছি সেই বিশ্বাসঘাতকের ছবি পাঠাতে।
2: নীহারিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। ক্র্যাশের নামে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ সংগঠনের কথা আগে শুনেছে ম্যাডামের কাছে। এরা বিজ্ঞানের অগ্রগতির বিরোধী, কিন্তু তারা কিভাবে এখানে? হঠাৎ নিঞ্জুর গলা শোনা গেল।
5: তোমার পছন্দের একটা খাবার বানিয়েছি, আজ খাবে চলো।
2: দ্রুত নিজেকে সামলে নিল নীহারিকা, গলাটা স্বাভাবিক করে বলল,
0: আসছি দু মিনিট।
2: নিঞ্জুকে জানে এই ঘটনাটা সম্পর্কে? যদি জানতো তাহলে নিশ্চয়ই ওকে বলতো, কিন্তু

0: 잠깐 밥 나오는 마타의 초벌 말로. একটা মিশমিশে ভয় নিঞ্জয় সে মানুষরূপী রোবটটা নয় তো। আবার নিঞ্জর গলা পেয়ে তাড়াতাড়ি মেসেজটা অফ করে নিজেকে একটু গুছিয়ে নিল। নিঞ্জ ঘরে উঁকি মেরে বলল,
1: আরে এত দেরি করছো কেন, ঠান্ডা হয়ে যাবে তো।
2: হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি।
0: মনটা শক্ত করে নিল অচিরেই, যুক্তি দিয়ে বিচার করতে হবে সবকিছু। কিছুই হয়নি এমন ভাব করে নীহারিকা এগিয়ে গেল টেবিলের দিকে। বেশ সুন্দর করে টেবিলে খাবার সাজানো। নিঞ্জ সেই হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল,
1: তোমার জন্য একটা ওয়েস্টার ডিশ আমি নিজে হাতে করে বানিয়েছি।
0: নীহারিকা এক টুকরো খাবার নিজের মুখে ঢুকিয়ে নিল, হেসে বলল,
2: ভালো, বেশ ভালো।
0: যদিও এই মুহূর্তে খাবারের স্বাদ আহরণের বিন্দুমাত্র ইচ্ছা অবশিষ্ট ছিল না, খাবার টেবিলে বসে নীহারিকা এমন সাধারণ আচরণ করতে লাগলো যেন কিছুই হয়নি। খাবারটার তারিফ করল, তারপর চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছিল নিঞ্জকে। উচ্ছল হাসি খুশি মানুষটাকে দেখে কে বলবে যে সে সেই রকম বিশ্বাসঘাতক? হয়তো প্রতারকরা এরকমই হয়, কিন্তু কেন? যাকে সে ছোটবেলা থেকে এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে, আজ তার এরকম করার উদ্দেশ্য কি, ওর মোটিভ কি জানতেই হবে। ধীরে সুস্থে খাওয়া শেষ করে জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো নীহারিকা। খুব কাছাকাছি একটা গ্রহ দেখা যাচ্ছে, যাকে পাক দিয়ে চলেছে বলয়, অনেকটা শনির মতো। কপালে উপধয় নীহারিকার এটাই লেখা আছে। নিঞ্জ ওর পাশে এসে দাঁড়ালো।
2: আচ্ছা নিঞ্জ, একটা কথা জিজ্ঞেস করব।
1: হ্যাঁ বলো।
2: আমি না হয় জানতাম না তোমার ব্যাপারে, কিন্তু তুমি তো জানতে আমার ব্যাপারে।
1: তা জানতাম, আর হয়তো সেই কারণেই তোমার সঙ্গে সফর করব বলেই আমার এই মিশনে আসা।
2: আমাদের মতো তোমাকেও সেইভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, তাই না?
1: এক্স্যাক্টলি ওরকম না হলেও অনেকটা তো তাই।
2: তারপর আচমকা যখন তোমার ঘুম ভাঙল, প্রথমে কি মনে হলো?
1: সত্যি বলবো, সত্যিটা হলো তোমার মুখটা। আমার সবচেয়ে ভয় ছিল জানো তো তোমাকে হারিয়ে ফেলার। একবার ভূমিকম্পের পর তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর যখন তোমার খোঁজ পেলাম, তোমার কাছে পৌঁছবার আর তখন কোনো উপায় ছিল না। আর তাই দুর্ঘটনার পর আমি নিজে যখন বেঁচে যাই, তখন আমার প্রথম লক্ষ্য ছিল তোমার খোঁজ নেওয়া।
2: জিং বলছিল আমাদের এই চেম্বারে ঢোকার অনুমতি নেই তোমার, তুমি ঢুকলে কি করে?
1: সোজা কথা বলবো, নিয়ম ভঙ্গ করে আমি সিস্টেম হ্যাক করে এখানে ঢুকেছি। আমার কাছে তখন তোমার জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, শাস্তির ভয়টা অনেক বড় ছিল।
2: বুঝলাম, তারপর এসে কি দেখলে?
1: এক এক করে প্রত্যেকটা বাক্স পরীক্ষা করে দেখলাম, 16 জনের মধ্যে কেবলমাত্র তুমি বেঁচেছিলে।
2: কিন্তু আমি বেরিয়ে তোমাকে দেখতে পাইনি কেন?
1: আমি তো নিজেই দেখা দিতে চাইনি, আমি হঠাৎ করে আমার পরিচয় দিলে তুমি হয়তো বিশ্বাস করতে না। আগে নিশ্চিত হয়ে নিতে চাইছিলাম যে তোমার স্মৃতিতে এখনো পুরনো দিনের কথাগুলো আছে কিনা, আর তাই চিঠি দিয়ে ধাপে ধাপে মনে করানোর তোমায় চেষ্টা করেছিলাম।
2: স্মার্ট, ভেরি স্মার্ট। তা মশাই, আমি আপনার পরীক্ষায় পাশ করেছি তো।
1: পাশ মানে একেবারে 100-200। আর আমার অশেষ সৌভাগ্য যে আমার হলুদ পাখিকে আমি ফিরে পেয়েছি।
2: ফিরে তো পেলে, কিন্তু সব সময় কাছে তো থাকো না। আচ্ছা তুমি যে রোজ চলে যাও, তোমার ডাউন টাউনে কি কাজ থাকে?
1: সে অনেক কাজ থাকে, কাজ নিয়ে বকবক করে তোমাকে বোর করতে চাই না।
2: সেখানে তুমি একা না আরো কেউ আছে?
1: আছে, আরো বেশ কিছু মানুষ আছে।
2: তারাও বেঁচে গিয়েছিল সেদিন, কিন্তু তারা আসে না কেন?
1: আর ধরে নাও ডাউন টাউনের মানুষেরা এই মিশনের নিচু তলার কর্মী, ঠিক যেমন শহরের বিত্তশালী ক্ষমতাবানদের অন্তর্মহলে গরিবদের ঠোকার কোনো অধিকার থাকে না, সেরকমই। আমি না হয় এসেছি ভালোবাসার টানে ওই সমস্ত নিয়ম টিয়ম ভেঙে।
2: কিন্তু তুমি ঢুকছো কি করে?
1: বুদ্ধি।
2: তোমার মনে সমাজের উঁচু অংশের প্রতি ভীষণ রাগ, তাই না? কিন্তু অনেকে তো পরিশ্রমের দ্বারা সমাজে উঁচু জায়গায় পৌঁছয়, যেমন আমি।
1: তুমি বা তোমার মতো অনেক ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষমতাবান প্রয়োজনের বহুগুণ বেশি সম্পদ দখল করে।

0: রাখে, আমার রাগ তাদের প্রতি, তারা বাকিদের ভুল বোঝায়। আচ্ছা ছাড়ো না এসব, আজ আজকে তোমার কি হয়েছে বলো তো, এত প্রশ্ন করছো। এই শোনো না, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবে?
1: শোনা।
2: নীহারিকার চোখে চোখ রেখে কবিতাটা আবৃত্তি করতে শুরু করল নিঞ্জ। কবিতার শব্দগুলো কিন্তু তার গভীর চিন্তাজাল টপকে ভিতরে প্রবেশ করতে পারল না। সে ইস্পাত কঠিন সেনা তালিমে প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানী, কিন্তু সমাজ বিচ্ছিন্ন নয়। নিঞ্জর মনে যে একটা গভীর ক্ষোভ রয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন নিঞ্জ কি সত্যি রোবট? যদি রোবট হতো তাহলে সেই ছোটবেলায় চিঠিগুলো কি করে লিখল? তখন তো দুজনের কেউই ইনফিনিটিকার সঙ্গে যুক্ত ছিল না। ওকে যতটা দেখেছে সে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। নীহারিকার এত খেয়াল রাখে, একটা রোবট একাধারে এত ভালোবাসতে পারে, আবার সেই অন্যদিকে এরকম ধ্বংসাত্মক কাজ করতে পারে, এটা কি করে সম্ভব? তাছাড়া নিঞ্জ যে একজন রোবট সেটাও বোঝা যায় না। ম্যাডামের কোথাও ভুল হচ্ছে না তো? তাহলে কি জিঙ্কি কালপ্রিট, নাকি এদের বাইরেও কোনো তৃতীয় পক্ষ আছে যে লুকিয়ে সব কিছু দেখছে? কি তার উদ্দেশ্য? শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় নীহারিকার। একটা গভীর চক্রান্ত চলেছে। এখানে কে মুখ আর কোনটা মুখোশ, সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে নীহারিকাকে। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না, দুদিন পরেই ম্যাডাম আকিশিনুর মেসেজ এলো।
3: আমার কাছে প্রমাণ এসে গেছে, সেই খুনি রোবটটার ছবি পাঠালাম।
2: বার্তাটা খুলতে দেখল ওর মধ্যে বেশ কিছু ছবি। প্রথম ছবিটা হাইবারনেশন রুমের, সারিবদ্ধ হয়ে ওরা সবাই শুয়ে আছে। পরের ছবিতে দেখা যাচ্ছে একটি মানুষ সেখানে প্রবেশ করল। আরেকটিতে দেখা যাচ্ছে সে ক্যাপসুলগুলোর কানেকশন খুলে দিচ্ছে। ধরধর করে ঘামতে লাগলো নীহারিকা, হাতের তালু ঠান্ডা হয়ে আসছে। যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে, কি করে ও বাঁচলো এই রোবটটার হাত থেকে? সবচেয়ে বড় কথা, সেটা এখন কোথায়? দুরু দুরু বুকে পরের ছবিটা খুলল। বারবার ছবিটা দেখল, আর দেখা মাত্র মনে হলো কোনো একটা পেশায় যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে। এই ছবিতে যে মানুষ রূপী রোবটের মুখ দেখা যাচ্ছে তার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। না, কোনো ভুল নেই, এই মুখের মালিক আর কেউ না, নিঞ্জ। আর কিছু ভাবতে পারছিল না নীহারিকা, এত বড় ধোঁকা, এরকম বিশ্বাসঘাতকতা। যে মানুষটিকে সে সবচেয়ে কাছের মানুষ ভেবে এসেছে সেই কিনা এত বড় প্রতারক। শুধু প্রতারক না, খুনি। কিন্তু তার চেয়ে বড় কথা, সে একজন রোবট। আয়, শেষে কিনা একটা রোবটকে সে হৃদয়ে নিবেদন করে বসে আছে। কপালে রগ দুটো চেপে বসে রইল কিছুক্ষণ, চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভিতর যেন হাজারটা ড্রাম পিটছে। ভাগ্যের কি নিষ্ঠুর রসিকতা! কোন রকমে চোখটা মুছে পরের বার্তাটা পড়তে শুরু করল। আকিশিনু বলছেন,
3: আমি জানি না তুমি এখন কি পরিস্থিতিতে আছো, যেভাবেই থাকো না কেন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে নীহারিকা। তুমি কি করবে আমি একটা প্ল্যান করে পাঠাচ্ছি। এই মহাকাশটি আপাতত ওই রোবটদের কবলে, তাদের নেতৃত্বে যে তার ছবি আগের বার্তায় পাঠিয়েছি, এরা প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করছে। মহাকাশযানটিকে নিয়ে চলেছে এক অজানা গন্তব্যে, কি উদ্দেশ্যে জানা নেই। তোমার কাজ হবে ওদের খতম করে মহাকাশযানটিকে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা করানো। মাথা ঠান্ডা করে তোমাকে ওদের ডিঅ্যাক্টিভেট করতে হবে, সেটা কি করে আমি বিশদে জানাচ্ছি।
2: এরপর একটি নির্দেশিকায় বিশদে নীহারিকাকে কি করতে হবে বলে পাঠিয়েছেন ম্যাডাম আকিশিনো। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে রইল নীহারিকা। ছোটবেলা থেকে আজ অব্দি সবকিছু ফ্ল্যাশব্যাকে ভেসে আসছে। নিঞ্জর চোখ দুটো

0: কণ্ঠস্বর। সেই চিঠিগুলো বুকের ভিতর তীব্র এক মোচড় দিচ্ছে। হলুদ পাখিটা যেন তীরের আঘাতে এফোঁড় ওফোঁড় হয়ে যাচ্ছে।
1: কেন কেন তুমি এমন করলে নেনজো? আমাদের প্রথম ভালোবাসাটাকে এভাবে নষ্ট করে দিলে।
0: গাল দুটো বেয়ে অশ্রুধারা ক্রমে যেন নদী হয়ে বয়ে যেতে লাগলো। আজ বোধহয় চোখের সব জল শেষ হয়ে যাবে। ধীরে ধীরে মুখের পেশিগুলো কঠিন হতে শুরু করলো নীহারিকার। মনটাকে প্রস্তুত করে নিল, যা করার আজকেই করবে। যত দেরি করবে তত মন নরম হয়ে যাবে। নিঞ্জু যদি সৎ হতো তাহলে ওর সব ব্যাপারে আগেই জানাতো। এখন আর অপেক্ষা করার সময় নেই। ঘড়িটার দিকে তাকালো। এই সময়টা নিঞ্জু ডাউন টাউনে থাকে, এটা ওদের রিচার্জ করে নেবার সময় দেয়। ম্যাডাম আকেশিনের নির্দেশ মতো ও একটা গোপন চেম্বারে প্রবেশ করল। সেখানে একটা বিশেষ ধরনের স্যুট পরে নিল। এটা এক বিশেষ ধরনের সুরক্ষা কবচ। দেওয়ালের গোপন আলমারি খুলে নিজেকে সাজিয়ে নিল কিছু মারণাস্ত্রে। এবার অপারেশন ডাউন টাউন। ধীরে ধীরে ম্যাডামের পাঠানো মানচিত্র আর পাসওয়ার্ডের দৌলতে একের পর এক দরজা টপকে মহাকাশযানের সেই অচেনা প্রান্তে পৌঁছে গেল নীহারিকা। সামনে ডাউনটাউনের দরজা। একটা গভীর শ্বাস নিল নীহারিকা, হাতে শক্ত করে ধরল ঘাতক বন্দুকটা। দরজাটা খুলতেই ওর সামনে উন্মুক্ত হলো এক বিশাল হল ঘর। মুহূর্তের জন্য পা দুটো আটকে গেল নীহারিকার। এ যেন অন্য এক জগৎ। ইনফিনিটিকার ওপর তলার ঝকঝকে নীল আলোর নিচে চাপা পড়ে থাকা ডাউন টাউনের স্যাঁতস্যাঁতে অন্ধকার, যার প্রতিটি কোণায় অনাদর আর অবহেলার চিহ্ন। তারই মাঝে একদল নারী পুরুষ কাজ করছে, সেসব সাইবর্গ যাদের শরীরের অর্ধেকটা যন্ত্র আর অর্ধেকটা ক্ষয়ে যাওয়া মাংস। ওকে এইভাবে ঢুকতে দেখে সবাই কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। একটা চাপা গুঞ্জন। নিঞ্জুর কথা জিজ্ঞাসা করতেই ওকে ওরা একটা ঘর দেখিয়ে দিল। এগিয়ে গিয়ে আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। একটা ফাঁকা ঘরে পদ্মাসনে বসে আছে নিঞ্জু, চোখ বন্ধ, যেন ধ্যান করছে। গায়ের চামড়া ঠিক মানুষের মতোই, অভিজ্ঞ চোখ ছাড়া কেউ বুঝতে পারবে না বুকের একপাশে ছোট করে একটা কোড লেখা। বন্দুকটা সোজা তাক করল নিঞ্জুর কপালের মাঝ বরাবর। একটা ছোট্ট সবুজ আলোর বিন্দু টিপের মতো পড়ল কপালের মাঝে। ট্রিগারে একটা ছোট্ট চাপ দিলেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাবে নিঞ্জু।
1: কেন নিঞ্জু, কেন এরকম করলে আমার সঙ্গে?
0: এদিকে বাইরে গোলযোগ চলছে, অন্য রোবটরা ঠিক বুঝতে পারছে না কি করা উচিত।
2: তুমি একটু শান্ত হও নীহারিকা, ওটা চালাবার আগে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো, তারপর যেটা সিদ্ধান্ত নেবার নিও। প্রথমে আমি বাইরে বাকিদের কিছু বলতে চাই।
1: তোমার যা বলার ওদের বলো, আমি সবকিছু না শুনে তোমাকে এত সহজে ছাড়ব না।
0: বাইরে এলো নিঞ্জু, চিৎকার করে বলল,
3: আমার যা কিছু হয়ে যাক, তোমরা কেউ ওকে স্পর্শ করবে না, এটা আমার নির্দেশ।
0: নিঞ্জু ঘরে ফিরতে নীহারিকা বলল,
1: সব বলো, প্রথম থেকে সব কিছু, কিছু লুকিও না। আমি ম্যাডাম আকেশিনোর থেকে সবকিছু জেনে ফেলেছি, প্রমাণও আছে আমার কাছে।
0: নিঞ্জু চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব রইল, তারপর মৃদু কণ্ঠে বলল,
2: তাহলে শুরু করি সেই ভূমিকম্পের দিন থেকে। সেই রাস্তাটা, গাড়ি মনে পড়ে?
0: নীহারিকা দেখল যেন তার সামনে সেই দিনটা আবার জীবন্ত হয়ে উঠল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে চকচক করছে। ড্রয়িং ক্লাস থেকে সাইকেলে বাড়ি ফিরছিল আঁকার ব্যাগ কাঁধে ঝুলিয়ে। হঠাৎ একটা লোক

0: টলতে টলতে এসে সাইকেলে ধাক্কা মারল। নীহারিকা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। পিছনে একটা গাড়ির হর্ন বেজে উঠল, প্রায় চাপা পড়ছিল। ঠিক তখনই একটা ছেলে ছুটে এলো, তার হাত নীহারিকার কবজি ধরে হ্যাচকা টান মারল, দুজনেই রাস্তার পাশে পড়ে গেল। গাড়ির চাকাটা ওকে কাটিয়ে চলে গেল। সেই ছেলেটাই নীহারিকার প্রাণ বাঁচিয়েছিল।
1: কি আশ্চর্য, তুমি এটা জানলে কি করে?
2: সেদিনের ওই ছেলেটা ছিলাম আমি। তুমি আমাকে সেদিনই প্রথমবার দেখেছিলে।
1: আমি তার মুখটা বলিনি, সেটা কিন্তু অন্য কেউ ছিল, তাকে দেখতে অন্য রকম ছিল।
2: হ্যাঁ, তার কারণ আমি তখন মানুষ ছিলাম, আমার রক্ত মাংসের শরীর ছিল, এখনকার মতো সিনথেটিক শরীর নয়। জোর করে আমার শরীরটা তখন ওরা বদলে দেয়নি।
1: আমি কিছু বুঝতে পারছি না।
2: তাহলে সংক্ষেপে বলি, আমার এক শিক্ষক ছিলেন ডক্টর প্যাভলভ, অসম্ভব প্রতিভাবান একজন গণিতজ্ঞ, ইনফিনিটিকার প্রাক্তন বিজ্ঞানী এবং গবেষক। তিনি ইনফিনিটিকার আসল উদ্দেশ্য জানতে পেরে তার মুখোশ উন্মোচন করবেন বলে প্রতিজ্ঞা করেন। এই কাজে তার বানানো সংগঠন ক্রাশারে আমি যুক্ত হই। আমার এক সাংবাদিক বন্ধুর কাছে কিছু তথ্য পেয়ে আমার ঘোর সন্দেহ হয় একই সেনের ওপর। এমনকি এই ভূমিকম্পটাও ছিল কৃত্রিম, আর সেটাও আমার সন্দেহ ছিল। বন্ধুটি একদিন খুন হয়। আমি গোপনে তথ্য সংগ্রহ করতে থাকি। তখনই জানতে পারি যে তোমার এই দেবতুল্য ম্যাডাম মানুষ এবং রোবটের ফিউশন ঘটিয়ে একটা ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছে। তার উদ্দেশ্য আধা মানুষ আধা রোবটের সংকর প্রজাতি সাইবর্গ বানানো। আমাদের মতো একটা সাইবর্গ বানাতে অন্তত 3 জন জ্যান্ত মানুষের মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য সিস্টেমের দরকার ছিল। এই কাজের জন্য মানুষ অপহরণ করা হতো এবং তাদের জোর করে পরীক্ষার জন্য ব্যবহার করা হতো।
1: মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না।
2: সেটা তোমার ব্যাপার। ক্রাশারকে ম্যাডাম প্রভাব খাটিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন, আর এমনই কপাল আমি তখনই আবার তোমার ব্যাপারে জানতে পারি। তুমি মিশনের জন্য দেশে ফিরে এলে, আর আমি তোমাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেলাম। আর তোমার প্রতি আমার ভালোবাসার কথাটাও অজানা থাকলো না ম্যাডামের কাছে।
0: একটু থামল নিঞ্জ। ওর মনের ভেতর কি ঝড় চলছে সেটা ওর মুখ দেখে বোঝার উপায় নেই।
1: তারপর
2: তিনি আমার উপর করলেন একটা নিষ্ঠুর রসিকতা। এই মহাকাশ মিশনের জন্য যে কৃত্রিম মানুষ বানানো হচ্ছিল, তাদেরই একটার মগজ হিসাবে আমার মস্তিষ্কটাকে তিনি বেছে নিলেন। আমাকে হত্যা করা হলো, আর আমার মস্তিষ্ক দিয়ে বানানো হলো এই সাইবার্গ নিঞ্জকে, যাতে পরবর্তীকালে মহাকাশে আমি তোমায় একটু আমোদ দিতে পারি। আমার মানব মগজের সাথে এই টাইটানিয়াম বডির সংযোগ ঘটালো ওই শয়তানের তৈরি সিনাপটিক ব্রিজ, যা আমার মগজের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটাল কোডে রূপান্তর করে। আর তিনি কিন্তু ইচ্ছে করেই আমার স্মৃতি এবং অনুভূতিগুলোকে তাজা রেখে দিলেন।
0: নীহারিকার মনে হচ্ছিল যেন কেউ ওর শ্রবণ যন্ত্রে ফোঁটা ফোঁটা করে গরম লাভা ঢালছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কি নিষ্ঠুর এই কথাগুলো, সহ্য করা যায় না।
2: এখানে যাদের দেখছো, সবার সাথেই কোনো না কোনো জীবন্ত মানুষের যোগ রয়েছে, আর সেই থেকে আমার জীবন্ত মগজ আর এই কৃত্রিম শরীর নিয়ে এখনকার আমি। আমার ইমোশন অনেক নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে কৃত্রিম উপায়ে, কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আমার বুদ্ধিমত্তা হয়ে গেছে অত্যাধিক শক্তিশালী। আমি ম্যাডামের সিস্টেম হ্যাক করে অনেক কিছু জেনে ফেলেছি জানো তো। যেমন জেনেছি যে এই যাত্রার কোনো লক্ষ্য নেই, পৃথিবীতে মিথ্যে ছবি দেখিয়ে কোম্পানির শেয়ার তরতর করে উপরে উঠবে।
0: কোনো ক্রমে নিজেকে শক্ত রেখে নীহারিকা বলল,
1: তোমার কথা যদি সত্য হয়, ম্যাডাম এক নৃশংস অপরাধী, কিন্তু তুমিও তো খুনি, আমার বন্ধুদের মারলে কেন?
2: না, আমি কাউকেই মারিনি, বরং বাঁচাবার চেষ্টা করেছিলাম, আর তোমার ম্যাডামের ভুলের কারণে উল্কাপাতেই তারা শেষ হয়ে গেছে।
1: বেঁচে বেঁচে আমি, মানে শুধু তোমার ভালোবাসার মানুষটাই বেঁচে রইল, আর বাকিরা সবাই মরে গেল, এটা বিশ্বাসযোগ্য?
2: মহাকাশযানের হাইবারনেশন চেম্বারে তোমার ক্যাপসুলটা ছিল একদম কেন্দ্রে, যাকে বলা হয় সেফটি জোন। উল্কাটি জানে আঘাত করা মাত্র বাইরের দিকের ক্যাপসুলগুলো এক এক করে বিকল হতে শুরু করে, আর উল্কা যে আঘাত হানতে পারে সেটা আমি আমার উন্নত গণনা পদ্ধতিতে আগেই আজ করেছিলাম। হাতে সময় ছিল সামান্যই, আমি সেখানে পৌঁছানোর আগেই উল্কাটি আঘাত করে দিয়েছিল, আর তাই সবাইকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব ছিল। আমি তোমার ক্যাপসুলটাকে ম্যানুয়ালি মূল যন্ত্র থেকে বিচ্ছিন্ন করে সেফটি ডকে সরিয়ে দিই। বাকি 15 জন নভোচারীর মৃত্যু হয়েছিল মূলত যান্ত্রিক বিকলতা এবং অক্সিজেন লিক হওয়ার কারণে। আমি আমার নিজস্ব শক্তির ব্যাকআপ ব্যবহার করে তোমার লাইফ সাপোর্ট সিস্টেমটা চালু রেখেছিলাম, যেটা অন্য ক্যাপসুলগুলোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছিল।
1: আমাকে শুধু বাঁচালে ভালোবাসার টানে?
2: না, সেটাই শুধু কারণ নয়, আমার একমাত্র ভরসার জায়গা ছিল তুমি। এই স্পেস মিশনের নামে যেটা চলছে সেটা মানব কল্যাণ নয়, শুধুই ব্যবসা। সেদিনের সেই সন্দেহজনক ভূমিকম্পে তুমি তোমার পরিবারকে হারিয়েছ। এবার তুমি ঠিক করো যে কি করবে, আমাকে নিশ্চিহ্ন করবে নাকি তোমার পরিবার সহ অসংখ্য মানুষের নিধনকারী এই নিষ্ঠুর ম্যাডামকে শাস্তি দেবে।
0: নীহারিকার পা কাঁপছিল। নিঞ্জা দুবার ওর প্রাণ বাঁচিয়েছে, সে একজন কৃত্রিম মানুষ। যদিও সে এককালে মানুষ ছিল, তার স্মৃতি আজও মানুষের। মানুষ আজও রোবটদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেদেরকে সেরা মনে করে, কিন্তু নিঞ্জোর মধ্যে যে মানবিকতা আছে তা তো ম্যাডামের মতো ভণ্ড মানুষের মধ্যে নেই। হাঁটু গেড়ে বসে পড়ল নীহারিকা, নামিয়ে রাখল হাতের অস্ত্রটা।
1: আমি এখন কি করব? আমি তো ফিরে গিয়ে তাকে শাস্তি দিতে পারব না।
0: নীহারিকার কাঁধে আলতো করে হাত রাখল নিঞ্জ।
2: সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি। তুমি হয়তো ফিরে যেতে পারবে না, কিন্তু তোমার কথাগুলো আমরা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেব। আমি আমার মেমোরিতে সমস্ত তথ্য প্রমাণ জমিয়ে রেখেছি। সারা বিশ্বে মানব পরীক্ষণ বহুদিন হলো কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত তথ্য দেব তোমায়, তুমি রেকর্ড করে পাঠাবে সেগুলোকে। আর পৃথিবীতে আমার ক্র্যাশারের বন্ধুরা জাস্ট হুইসেল ব্লোয়ারের কাজটা করবে।
1: কিন্তু তুমিও তো সেটা এতদিন করতে পারতে।
2: না, আসলে ক্র্যাশারকে পৃথিবীতে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ওদের প্রচারে আমরাই সাধারণ মানুষের কাছে ফেলেন। তাছাড়া এই মহাকাশযানে আমাদের সরকারিভাবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু তোমার মতো একজন মহাকাশ অভিযানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যদি প্রমাণ সহকারে কথাগুলো বলে, তার প্রতিঘাত কিন্তু অনেক কার্যকর হবে।
1: কিন্তু তুমি সেটা করবে কি করে? ম্যাডামের সিস্টেম হ্যাক করা অসম্ভব।
2: সেটা মানুষের পক্ষে, কিন্তু আমার মতো সাইবার্গের পক্ষে এটা সম্ভব। আমি আমার মগজকে একটা জীবন্ত হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করে এই মহাকাশযানের বিশালাকার মেনফ্রেম কম্পিউটারের সঙ্গে যুক্ত করব। আমি যেহেতু সেই সময় এই সিস্টেমেরই অংশ ছিলাম, আমার কাছে কিছু ব্যাকডোর পাসওয়ার্ড আর পুরনো কিছু পদ্ধতি জানা আছে। এটা কোনো সাধারণ মানুষ বা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। সেসব আমি বিশদে সব পরে তোমাকে বোঝাব। তুমি শুধু এখন আমাকে বলো যে এই লড়াইয়ে তোমাকে পাশে পাবো কিনা।
0: নীহারিকার চোয়াল শক্ত হল, অজান্তে হাতটা উঠে গেল স্যালুট দেবার ভঙ্গিতে। তাকে আর রোবট মনে হচ্ছে না, মনে হচ্ছে একান্ত আপন। 8 মাস পর সেদিন আর অন্য কটা দিনের মতোই চলছিল দৈনন্দিন পৃথিবীর কাজকর্ম। আচমকাই অবিশ্ব সুনামির মতো নেমে এলো একটা ঘুম উড়িয়ে দেওয়া খবর। বিশ্বের সমস্ত নিউজ চ্যানেল থেকে সব খবর মুছে গিয়ে আচমকাই ভেসে উঠল এক অতি পরিচিত মহাকাশচারীর মুখ। সে বলছে,
1: আমি মহাকাশ থেকে নীহারিকা বলছি। মানব জাতির উদ্দেশ্যে করা এক ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের জবনিকাপাত করব আমি।
0: তার এই ভিডিও মেসেজ দুরন্ত মহাজাগতিক ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ল পৃথিবীর বুকে, যার অভিঘাতে ডালমাটাল হলো অনেক কিছুই। এক এক করে ইনফিনিটিকার সমস্ত পাপের তালিকা প্রমাণ সহ সবার সামনে পেশ করতে শুরু করল নীহারিকা। আর এই খবরগুলো সম্প্রসারিত করতে সমস্ত সহযোগিতা করল ক্রাশারের সদস্যগণ। স্তম্ভিত বিশ্ব, যে ইনফিনিটিকা ছিল মানব জাতির গর্ব, তাদের এই নিষ্ঠুর কার্যকলাপে নড়ে গেল বিশ্বাসের ভিত্তি। চারদিকে নিন্দার ঝড়, বিক্ষোভ, পথে নামল মানুষ। দেশে দেশে তদন্ত কমিশন বসল। কিছুদিনের মধ্যেই জনগণের চাপে গ্রেফতার হলেন ম্যাডাম আকিশিনো আর তার সাঙ্গপাঙ্গরা। যদিও তাদের হাত অনেক লম্বা, কিন্তু সাধারণ মানুষও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শাস্তি হবেই। নীহারিকা এবং তার অজানা রোবট বন্ধুই এখন সাধারণ মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। কিন্তু এত কিছু করার পর মহাকাশ জানে সেই হলুদ পাখি আর তার ভালোবাসার মানুষটির কি হল? কথায় আছে, সব অর্জনের পেছনেই একটা মূল্য চোকাতে হয়, এটাই বিধাতার অলিখিত নিয়ম। বসুন্ধরা যখন তোল পাহাড়, বহু আলোক বর্ষ দূরের সেই অনামি ছায়াপথে ভেসে থাকা মহাকাশ যানটিতেও যেন কোনো রাক্ষসীর করাল অভিশাপের ছায়া পড়েছে। নিঞ্জর মগজ অত্যধিক চাপ নেওয়ার কারণে ধীরে ধীরে অনেকটাই বিকল হয়ে গেছে, তার মানব স্মৃতি প্রায় মুছে গেছে। সে মাঝে মাঝেই তার ভালোবাসার হলুদ পাখির দিকে শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আকিষ্ণ তার সাম্রাজ্যের পতন হবার আগে শেষ কামড় দিতে ছাড়েননি। তিনি তার সাথের মহাকাশযানের ইঞ্জিন বিকল করে দেওয়ার আপৎকালীন একটি সংকেত চালু করে দিয়েছেন। ডাউনটাউনের বিদ্যুৎ সংযোগ বন্ধ, ইঞ্জিন ঘরে একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে, যানের ইঞ্জিনের স্পন্দন দ্রুত কমে আসছে। আর কতদিন এটা চলবে কেউ জানে না। এই বিষণ্ন সময়ে একদিন মহাশূন্যের দিকে তাকিয়ে একটা জানালার কাছে বসেছিল নীহারিকা, পাশে নিঞ্জ, নিঞ্জর হাত নীহারিকার হাতে। অনন্ত শূন্যতায় ভেসে চলেছে যানটা, কোনো গন্তব্য ছাড়াই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, নিহারিকা বিহু, জিঙ্ক আত্রেয়, নিঞ্জো অরিজিৎ, আকিশিনো গোপা ও নিহারিকার দাদু উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: তাহলে শুনলেন গল্প স্বল্প এতক্ষণ 107 FM রেইনবো, কেমন লাগলো আজকের এই সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের কাহিনিটা, কেমন লাগলো জানিয়ে দিন। 9903659292 এই নাম্বারে, 9903659292 এই নাম্বারে জানিয়ে দিন আপনার গঠনমূলক সমালোচনা। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। হ্যাঁ, সরাসরি আপনি কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে খেলতে পারবেন। তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু সামনের একটা ঘন্টা সময় আপনি 9903659292 নাম্বারে আপনার বক্তব্য জানাতে ভুলবেন না। কিন্তু গল্প স্বল্প অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজকে প্রথমে শুনব রাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন রাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়। এখন শুনবেন শরদে রাগ কশিকানাড়া শিল্পী পুষ্পেন্দের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন শরদেরা কৌশিকানারা শিল্পী পুষ্পেন্দ্রের পরিবেশনায়ের সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আপডেট করছেন 107 FM রেইনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আমাকে নিয়ে বন্ধুরা, আজ 2007 সালের গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, প্রায় 20টা বছর আগের গান। হ্যাঁ, এই দুই দশকে জীবনটা কত বদলে গেল আমাদের সকলের। অনেক নতুন কিছু যুক্ত হল জীবনে, অনেক পুরনো কিছু বাদ গেল, কিন্তু এখনো মনের মাঝে এমন গভীর রাতে স্মৃতির দরজায় কারানারে বিশেষ বিশেষ মুহূর্তগুলো। আজকের প্রথম দুটো গান শুনে নেব শান এবং শ্রেয়া ঘোষাল এবং রূপ কুমার রাঠোরের কণ্ঠে। আর এই বিশেষ মুহূর্তগুলো যখন কারানারে আরও একবার আমরা অতীতকে নেড়ে চেড়ে দেখি আর মনে করি সে মুহূর্তের মধুরতাকে কি করে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে তুলে আনা যায়। শোবিজ ছবি থেকে প্রথম গানটি এবং দ্বিতীয় গানটি যা রূপ কুমার রাঠোরের গানটি শুনব আগর ছবি থেকে। চলুন শুনে নি পরপর দুটি গান।

বন্ধুরা দুটো গান শুনতে শুনতে আমি তো একদম স্মৃতিমধুর হয়ে গেছিলাম। সেই মুহূর্তগুলো, সেই দিনগুলো, দুই দশক আগের সময়গুলো আমার কাছে, আমার মনে এমন গভীর রাতে যেন একটা ছোট্ট ছোট্ট আলোর রেখার মতন আস্তে আস্তে উজ্জ্বল আকার ধারণ করলো। মনটা চলে গেল দুই দশক আগের ফেলে আসা মুহূর্তগুলোয়, ফেলে আসা মানুষগুলোর কথায়। সত্যি আমাদের চোখের সামনেই সময় বদলে যায়, জীবন বদলে যায়, সমাজ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আমরা নিজেটা বদলে যাই, তাই না? দু দশক আগের মানুষটা আর আজকের মানুষটা কি আমরা এক? না, কখনোই তা নয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলালেও আবেগ কোথায় বদলায় না। মনের মাঝে যে আবেগ ছিল, যা ওই মুহূর্তগুলোকে মধুর করেছে, চলুন না আরও একবার খুঁজে বেড়াই সে মধুর মুহূর্তগুলোকে। এবারে সাওয়ারিয়া ছবি থেকে সাহিল হাডার কণ্ঠে শুনে নেব পরের গান। 2007 সালেই মুক্তি পাওয়া ছবি সাওয়ারিয়া, জুবিন গর্গ এবং আলিশা চিনয়ের কণ্ঠে শুনে নেব 2007-এই মুক্তি পাওয়া নমস্তে লন্ডন ছবির গান, এবং তারা বসবানি সুহেল কৌলের কণ্ঠে 2007-এই মুক্তি পাওয়া মেরা পহলা পহলা প্যার ছবির গান, এবং আপনি ছবি থেকে সোনু নিগম, জয়েশ গান্ধী এবং জসপিন্দর নডুলার কণ্ঠে আরও একটি গান। চলুন শুনে নি পরপর চারটে গান, এমন গভীর রাতে মনটাকে একটু স্মৃতিমধুর করে তুলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনেকগুলো গানের এবারে চলে এসেছি আপকে লিয়ে অনুষ্ঠানে। হ্যাঁ, এবারও আবারও 2007 সালের পরপর তিনটি গান শুনব, অতীতকে স্পর্শ করে আসব। ক্যা লাভ স্টোরি হ্যায় ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে, তারপরে সোহমের কণ্ঠে লাইফ ইন আ মেট্রো ছবি থেকে সেই 2007 সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবিটি ইশক কা কলমা। গানটা শুনে নেব নীরজ শ্রীধরের কণ্ঠে 2007 সালে মুক্তি পাওয়া গোল ছবি থেকে। চলুন পরপর তিনটে গান।

শুনছেন আজকের এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে প্রথমার্ধে ছিলাম আমি সোহম। 107 FM রেনবোর্ডে এই অনুষ্ঠানটি কিন্তু আরও প্রায় একটা ঘন্টা সময় থাকবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে থাকবেন নার্জিতা ভারতী। যেতে যেতে কুনাল গঞ্জাওয়ালা এবং সুনিধি চৌহানের কণ্ঠে গানটি আপনাদের জন্য রেখে গেলাম 2007 সালের ভাগম ভাগ ছবি থেকে। খুব মজার ছবি, চলুন শুনে নিই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময়ের গান শুনবো, প্রথম গান শুনবো সালাম ইশক ছায়াছবি থেকে, কৈলাশ খেরের কণ্ঠে।

এর পরের গান শুনব রূপকুমার রাঠোরের কণ্ঠে, রব নে বানা দি জোড়ি ছায়া ছবি থেকে। তারপরের গান কার্তিকের কণ্ঠে শুনব গজিনী ছায়া ছবি থেকে।

স্টুডিও ঘড়ি বলছে রাত 3:31 হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় ঘন্টারও অর্ধেক সময় পেরিয়ে গেলাম আপকে লিয়ে। আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো। এরপরের গান শুনব বাচনা এ হাসিন ও ছায়াছবি থেকে, কে কে এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। তারপরের গান শুনব বিল্লু বারবার ছায়াছবি থেকে, রাহাত।

এর পরের গান শুনবো তুম মিলে ছায়াছবি থেকে, জাভেদ আলী শাদাব এবং ইরফান আশরাফের কণ্ঠে। তারপরের গান শুনবো ওয়েক আপ সিড ছায়াছবি থেকে, শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

দ্বিতীয় ঘন্টার সময়ও প্রায় শেষের দিকে, তাই বিদায় নেব, দুটি গান পরপর শুনব। এই দুটি গানের সাথে সাথে আমি তপারতি আজকে আপকে লিয়ের দ্বিতীয় ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। প্রথম গানটি শুনব টশন ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। দ্বিতীয় গান অর্থাৎ শেষ গানটি শুনব কামিনে ছায়াছবি থেকে, মোহিত চৌহানের কণ্ঠে। আপনারা সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। দেবর্ষী ভট্টাচার্যের পরিবেশনায় খেয়াল, রাগ ভাটিয়ার।

এতক্ষণ শুনলেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য, শুনলেন রাগ ভাটিয়ার। প্রভাতিতে এরপরে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, শুনবেন রাগ ভৈরবী, তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী। ভৈরবী রাগে শরদ, পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

0: এতক্ষণ শুনলেন শরৎ ভৈরবী রাগে পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এর সাথে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: FM রেইনবো। একটু পরে শুনবেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি এই অনুষ্ঠানে।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। মূলত দুটি পর্যায়ের গান শুনব, স্বদেশ এবং প্রেম। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

এরপরে গান শুনব পরপর তিন শিল্পীর কণ্ঠে, প্রথমে শান্তনু রায় চৌধুরী, তারপরে সুচিত্রা মিত্র এবং তারপরে রেজওয়ানা চৌধুরী বন্যা।